0: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা আর-রাদের 38 থেকে 40 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি তো আপনার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়েছি। কোনো রাসূলই ক্ষমতাধীন নয় যে একটি আয়াত আল্লাহর অনুমতি ছাড়া আনতে পারে। প্রত্যেক কালের জন্য লিপিবদ্ধ বিধান রয়েছে। আল্লাহ যা ইচ্ছে করেন মিটিয়ে দেন এবং যা ইচ্ছে করেন বহাল রাখেন, আর তার কাছে রয়েছে মূল কিতাব। আর আমি যদি আপনাকে দেখিয়ে দেই তার কিছু অংশ যার ওয়াদা আমি তাদের সাথে করেছি, কিংবা আপনার মৃত্যু ঘটায়, তাতে কি আপনার কর্তব্য তো কেবল পৌঁছানো আর হিসাব নেওয়া আমার কাজ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথ, আজকের বিষয় মজুদদারির কুফল, বলছেন মাওলানা মুহাম্মদ ওসমান কোনি।
2: ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। খাদ্যদ্রব্য মজুদ করে রাখা অথবা তা বাজার থেকে তুলে নিয়ে দাম বাড়ানো ইসলামে অবৈধ। ইসলাম এ প্রকার কাজকে হারাম ঘোষণা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে খাদ্যশস্য গুদামজাত করে সে অভিশপ্ত। সুনানে ইবনে মাজা। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি খাদ্যশস্য গুদামজাত করে সে অপরাধী। আল মুআজ্জামুল কাবীর হাদিস 1086। তবে গুদামজাত পণ্য যদি মানুষের নিত্য প্রয়োজনীয় বস্তু না হয়, কিংবা মানুষ এর মুখাপেক্ষী না হয়, অথবা এসব পণ্য চাহিদার অতিরিক্ত হয়, বা গুদামজাতকারী বর্ধিত মুনাফা অর্জনের অভিলাষী না হয়, তাহলে এসব অবস্থায় পণ্য মজুদ রাখা অবৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে গুদামজাত করে রাখবে, সে আল্লাহর হেফাজত থেকে বেরিয়ে যাবে, আর আল্লাহ তার উপর থেকে তার দায়িত্ব তুলে নেবেন। মুসনাদে আহমদ হাদিস 4880। মনে রাখতে হবে, সাধারণ মানুষদের জিম্মি করে সম্পদশালী হয়ে গেলেও কোনো লাভ নেই, কারণ এ সম্পদে তার কোনো বরকত লাভ হবে না, বরং দুনিয়াতেই এ সম্পদ তার জন্য অভিশাপ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি খাদ্য গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে, আল্লাহ তাআলা তাকে দুরারোগ্য ব্যাধি ও দারিদ্র দ্বারা শাস্তি দেবেন। সুনানে ইবনে মাজা হাদিস 2155। মজুদদারি না করে সৎ নিয়তে ব্যবসা করা ইবাদত। এমন ব্যক্তির উপার্জনে আল্লাহ তাআলা বরকত দান করেন, তাকে অপ্রত্যাশিত রিজিক দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাঁটি ব্যবসায়ী রিজিক প্রাপ্ত হয় আর পণ্য মজুদকারী অভিশপ্ত হয়। সূরা ইবনে মাজা হাদিস 2153। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মদিনায়

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী বাজার প্রতিষ্ঠা করেছিলেন। বনু কায়নুকার বাজারটির পরিচালনার দায়িত্ব তিনি নিজেই নিয়েছিলেন। এ বাজারটির বৈশিষ্ট্য ছিল, এখানে কোনো রকম ধোকা, প্রতারণা, ঠকবাজি, মাপে কম বেশি করার বা পণ্য দ্রব্য মজুদ অথবা গুদামজাত করে কৃত্রিম মূল্য বৃদ্ধি করে জনগণকে কষ্ট দেওয়ার সুযোগই ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বিক্রেতার খাদ্যের স্তূপের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তার হাত ওই খাদ্যের স্তূপে প্রবেশ করান, এতে তার হাত ভিজে গেল এবং অনুপযুক্ত খাদ্যের সন্ধান পেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাদ্য বিক্রেতা, এগুলো কি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, খাদ্যগুলো বৃষ্টিতে ভিজে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই ভেজা খাদ্যগুলো উপরে রাখনি কেন? যাতে সবাই তা দেখে নিতে পারে। যে ব্যক্তি কাউকে ধোকা দেবে সে আমার উম্মত নয়। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে ঘোষণা করে বলেছেন, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে আর সুদকে করা হয়েছে হারাম। ব্যবসায়ীদের সুসংবাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে। সূরা তিরমিজি হাদিস 1209। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ব্যবসায়ী প্রথম জান্নাতে প্রবেশ করবে। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস 37196। আল্লাহ তাআলা আমাদের সকল ব্যবসায়ী ভাইদের মানব সেবায় এগিয়ে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথ। আজকের বিষয় ছিল মজুদদারির কুফল। বললেন মাওলানা মুহাম্মদ ওসমান কোনি। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে নাত পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার, পাখির ডাক শুনলেই মনে হয় ভোর হয়েছে, শুনবেন দেশের গান।
2: কণ্ঠ দিয়েছেন শমনুর মনির কোনাল, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার আবু বকর সিদ্দিক।

0: দেশের গান শুনলেন সুমনুর মনির কোনালের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
2: আজ সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে 5:18 এবং সূর্য অস্ত যাবে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জে।

0: এবারে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান, সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি সকাল 9:05, ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ সকাল 10:05, ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11:20, পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াত সমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন বেলা 2:20। এই সপ্তাহের নাটক দুঃখে যাদের জীবন গড়া বেলা 3:05, রচনা মোহাম্মদ ওসমান গনি, প্রযোজনা গাজী ফারুক।
1: বিকেল 4:35 ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন, ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাঁপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান শুনবেন রাত 10:30।
2: এবারে জানিয়ে দিচ্ছি এফএমের অনুষ্ঠান, এফএম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, এফএম 106 MHz বেলা 12:10 পর্যন্ত এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।
3: বাংলাদেশ বেতার ঢাকা, নতুন সূর্য নতুন সকা নতুন প্রত্যাশা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ভোরের গান, শিল্পী এম এ হামিদ, গানের কথা সাজিয়েছেন সিদ্দিক চৌধুরী, সুর আরোপ করেছেন কাদের জামিরি।

0: এমি হামিদের কণ্ঠে ভোরের গান শুনলেন, গাহিসাম্যের গান, মানুষের যে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কাজী নজরুল ইসলাম,
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন, আমার গানের মালা, নজরুল সঙ্গীত, শিল্পী রাহাত আরা গীতি।

0: অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর।
1: নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা। নজরুল সঙ্গীত শুনছেন রাহাতারা গীতির কণ্ঠে।

0: নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালায় নজরুল সঙ্গীত শুনলেন রাহাত আরা গীতির কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও জনস্বার্থ সেবাই অগ্রণী প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের গৌরবোজ্জ্বল 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ থেকে আগামীকাল 11 জুলাই 2026 দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান মা ডিএমসি ডে 2026 অনুষ্ঠিত হবে। আগামীকাল 11 জুলাই শনিবার শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন অডিটোরিয়াম ঢাকা মেডিকেল কলেজ ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ FM 90 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কোয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। নয়ন ছেড়ে গেলে চলে এলি সকলে মাঝে, এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন আজিজুর রহমান তুহিনের কণ্ঠে।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন আজিজুর রহমান তুহিন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: রিমঝিম বৃষ্টির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজন। বাংলার প্রকৃতিতে এখন বর্ষার ছন্দ। বর্ষার আগমনে বাংলার প্রকৃতি এক নতুন রূপ ধারণ করে। অবিরাম বৃষ্টির পর চারপাশের গাছপালা, মাঠ ও বনভূমি হয়ে ওঠে স্নিগ্ধ, সতেজ এবং উজ্জ্বল সবুজ। খাল, বিল ও নদীগুলো বৃষ্টির পানিতে ভরে ওঠে। বৃষ্টিতে ধোয়া এই প্রকৃতির মোহনীয় রূপ সবার মন জুড়িয়ে দেয়। কৃষিপ্রধান দেশ বাংলাদেশে বর্ষা যেন বাড়তি এক ছন্দ মেলায়। চাষাবাদে বর্ষার প্রভাব অত্যন্ত গভীর ও বহুমুখী। তবে এই বর্ষা যেন আমাদের কৃষিতে বিরূপ প্রভাব না ফেলে সেই প্রার্থনা সবসময়। চলুন শুরু করি আজকের পরিবেশনা। কচু আমাদের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একটি কন্দ জাতীয় সবজি। এর কোনো অংশই ফেলনা নয়। কচুর পাতা, ডাঁটা, লতি, মূল বা কচুর মুখী সবই সুস্বাদু ও পুষ্টিকর। সহজলভ্য হলেও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার ও খনিজ, যা মানবদেহের জন্য দারুণ উপকারী। বাংলাদেশ সহ সারা বিশ্বে কচু একটি অত্যন্ত লাভজনক ও পুষ্টিকর ফসল। আর্দ্রতাপ্রিয় ফসল হলেও টানা জলাবদ্ধতা কচু চাষের জন্য মারাত্মক ক্ষতিকর। অনুষ্ঠানে আমার বাংলা পর্বে কচু চাষে জলাবদ্ধতার সমস্যা, ভাসমান পদ্ধতি ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে শুনবেন একটি কথিকা, বলছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, শস্য বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা।
1: কচু বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় উচ্চ ফলনশীল, পুষ্টিকর এবং তুলনামূলকভাবে কম খরচের ফসল। কচুর লতি, কন্দ ও পাতা সবই খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এতে শর্করা, খাদ্য আঁশ, খনিজ উপাদান এবং বিভিন্ন ভিটামিন রয়েছে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কচুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের অনেক এলাকায় বর্ষাকালে জমিতে পানি জমে থাকায় প্রচলিত ফসল উৎপাদন ব্যাহত হয়। কিন্তু কচুর কিছু জাত আর্দ্র ও স্যাঁতসেঁতে পরিবেশে ভালো জন্মাতে পারে, তাই জলাবদ্ধ এলাকাকে কাজে লাগিয়ে কচু চাষ সম্প্রসারণের সুযোগ রয়েছে। যদিও কচু আর্দ্র পরিবেশ সহনশীল, তবে দীর্ঘদিন অতিরিক্ত জলাবদ্ধতায় থাকলে এতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেমন শিকড়ের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া, মাটিতে বাতাস চলাচল কমে যাওয়ায় গাছ দুর্বল হয়ে পড়া, রোগ ও পচন সমস্যা বাড়তে পারে। তাছাড়া কন্দ ও লতির গুণগত মান কমে যাওয়া এবং সময়মতো পরিচর্যা এবং ফসল সংগ্রহ সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে নিচু জমি, খাল বিলের পাশের এলাকা বা বৃষ্টির পানি জমে থাকা জমিতে কৃষিজীবী ভাইয়েরা এসব সমস্যার সম্মুখীন হন। তবে আশার কথা, এসব নিচু জলাবদ্ধ এলাকায় কচু চাষের জন্য একটি সম্ভাবনাময় প্রযুক্তি হল ভাসমান পদ্ধতিতে কচু চাষ। এটি মূলত ভাসমান কৃষি প্রযুক্তির একটি অংশ, যেখানে পানির উপর ভাসমান বেড তৈরি করে ফসল উৎপাদন করা হয়। বাংলাদেশে দীর্ঘদিন ধরে ভাসমান বেডে সবজি চাষের ঐতিহ্য রয়েছে। বর্তমানে এই প্রযুক্তিকে আরও উন্নত করে বিভিন্ন সবজি ও কচু উৎপাদনের সম্ভাবনা নিয়ে কাজ করা হচ্ছে। ভাসমান পদ্ধতিতে সাধারণত জলাশয় বা জলাবদ্ধ এলাকায় কচুর জন্য একটি ভাসমান বেড তৈরি করা হয়। এই বেড তৈরিতে কচুরিপনা, খড়, জলজ উদ্ভিদ ও জৈব উপাদান ব্যবহার করা যায়। প্রথমে কচুরিপনা ও অন্যান্য জৈব উপাদান স্তরে স্তরে সাজিয়ে একটি ভাসমান প্ল্যাটফর্ম তৈরি করা হয়। এর উপর পচনশীল জৈব পদার্থ দিয়ে চাষের উপযোগী স্তর তৈরি করা হয়। পরে উন্নত মানের কচুর চারা বা বীজ কন্দ রোপণ করা হয়। ভাসমান বেডে পানি সরবরাহের সমস্যা কম থাকে এবং জমির উপর নির্ভরতা কমে যায়, ফলে জলাবদ্ধতা ও পতিত জলাশয়কে উৎপাদনের আওতায় আনা সম্ভব হয়। ভাসমান পদ্ধতিতে কচু চাষের বেশ কিছু সুবিধা রয়েছে। জলাবদ্ধ বা অনাবাদী জায়গায় চাষাবাদের ব্যবহার করা যায়। প্রচলিত জমির উপর চাপ কমে এবং অতিরিক্ত জমি ছাড়াই উৎপাদন সম্ভব হয়। জৈব উপাদান ব্যবহারের কারণে মাটির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য বজায় থাকে। বন্যা বা অতিরিক্ত বৃষ্টির সময়ও উৎপাদন ধরে রাখা সম্ভব হয় এবং এটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করতে পারে। এই পদ্ধতি ব্যবহারে প্রচলিত চাষের মতোই সন্তোষজনক ফলন পাওয়া সম্ভব। তবে এটি একটি আধুনিক প্রযুক্তি হওয়ায় স্থানীয় পরিবেশ অনুযায়ী উপযুক্ত জাত নির্বাচন, ফসল ব্যবস্থাপনা এবং কৃষকের প্রশিক্ষণও গুরুত্বপূর্ণ। কচুর বাজার সম্ভাবনা অনেক বেশি। বর্তমানে শহরাঞ্চলে কচুর লতি ও মুখী কচুর প্রচুর চাহিদা রয়েছে। পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ শিল্পেও কচুর ব্যবহার বাড়ানোর সুযোগ রয়েছে। তবে বাণিজ্যিকভাবে কচু উৎপাদনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ, যেমন ভালো জাত নির্বাচন, মানসম্মত চারা ব্যবহার, নিরাপদ ও উত্তম কৃষি চর্চা অনুসরণ, রোগবালাই ব্যবস্থাপনা, সঠিক সময়ে সংগ্রহ ও বাজারজাতকরণ। এসব নিশ্চিত করা গেলে কচু শুধু পারিবারিক সবজি নয়, একটি লাভজনক ব্যবসায়িক ফসল হতে পারে। বর্তমানে কচুর বেশ কিছু ভালো জাত রয়েছে, যেমন বাড়ি পানি কুচু এক, যেটি লতিরাজ নামে পরিচিত, তাছাড়া বাড়ি পানি কুচু দুই। এই দুটি জাত লতির জন্য বিখ্যাত। এছাড়া কন্দের জন্য বাড়ি পানি কুচু তিন, চার, পাঁচ, ছয় এবং সাত রয়েছে। এর মধ্যে বাড়ি পানি কুচু সাত অন্যান্য জাতির তুলনায় অধিক জলাবদ্ধতা সহনশীল। কচু পরিচর্যায় কৃষিজীবী ভাইয়েরা অল্প কিছু বিষয় খেয়াল রাখলেই ভালো ফলন পাওয়া সম্ভব, যেমন স্বাস্থ্যকর ও রোগমুক্ত বীজ কন্দ ব্যবহার করতে হবে, জমি বা ভাসমান বেডে পর্যাপ্ত জৈব পদার্থ নিশ্চিত করতে হবে, আগাছা নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় পুষ্টি ব্যবস্থাপনা করতে হবে, নিয়মিত রোগ ও পোকামাকড় পর্যবেক্ষণ করতে হবে, বাজারের চাহিদা অনুযায়ী সংগ্রহ ও বিক্রির পরিকল্পনা থাকতে হবে। সবশেষে বলতে হয়, জলাবদ্ধতাকে শুধু সমস্যা হিসেবে না দেখে সম্ভাবনা হিসেবেও দেখতে হবে। যেখানে প্রচলিত ফসল চাষ সম্ভব নয়, সেখানে ভাসমান কৃষি প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানো যেতে পারে। তবে স্থানীয় কৃষি অফিস, গবেষণা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রযুক্তি গ্রহণ করলে সফলতার সম্ভাবনা বেশি।
0: এবারে শুনবেন কৃষি বিষয়ক একটি গান। গানের কথা লিখেছেন ডক্টর পিয়ার মোহাম্মদ, গানটি গেয়েছেন রুখসানা মমতাজ।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় জান্নাতুল ফেরদৌস তমা, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ, FM 90 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। একটু পরে শুনতে পাবেন সকাল 7টার বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 26শে আষাঢ়, 24শে মহরম, 10শে জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতে শিরোনাম। ইনভেস্ট বাংলাদেশ আইন 2026-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকলে মিলে কাজ করলে দেশকে সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বসতি হিসেবে গড়ে তোলা সম্ভব, বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায়, আপিল বিভাগে বহাল। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, জানালেন আইনমন্ত্রী। আগামী 5 বছরে 1 কোটি দক্ষ কর্মী বিদেশে প্রেরণের পরিকল্পনা নিয়েছে সরকার, সংসদে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব। 6 দিনব্যাপী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে নিজ শহর মাশহাদে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন। ফিফা বিশ্বকাপে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। এবং হারারেতে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশকে 13 রানে পরাজিত করে 2-0 সিরিজ নিশ্চিত করল জিম্বাবুয়ে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশে বিদেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন এবং বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও সমন্বিত করতে ইনভেস্ট বাংলাদেশ আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র 2026-2030 এবং আমদানি নীতি আদেশ 2026-2029-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে জানানো হয়, প্রস্তাবিত ইনভেস্ট বাংলাদেশ আইন 2026-এ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ PPPA কে একটি সমন্বিত কাঠামোর অধীনে আনার লক্ষ্য রয়েছে। প্রস্তাবিত এই আইনের অধীনে ইনভেস্ট বাংলাদেশ নামে একটি নতুন কর্তৃপক্ষ গঠিত হবে এবং এটি দেশের সর্বোচ্চ বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে। এদিকে নতুন জ্বালানি কৌশলপত্রে 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ 20% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে নতুন আমদানি নীতি আদেশে আন্তর্জাতিক বাণিজ্যের আধুনিক পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমদানি প্রক্রিয়া সহজীকরণ, মুক্ত বাণিজ্য অঞ্চল, সেন্ট্রাল বন্ডের ওয়ারহাউস, অনলাইন অনুমোদন ব্যবস্থা এবং প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে নতুন সুবিধার বিধান রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে একটি সবুজ বসতি হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণকে সকলের নিত্যদিনের অভ্যাসে পরিণত করতে হবে। সবাই মিলে কাজ করলেই সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বসতি গড়ে তোলা সম্ভব হবে।

0: দেশ। পরিবেশ রক্ষার পাশাপাশি বৃক্ষরোপণকে উৎসাহিত করতে বৃক্ষরোপণের সাজায় দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026 এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার 2025 এবং বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার 2026 প্রদান করেন প্রধানমন্ত্রী। এছাড়া বনায়ন অংশীজনদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করেন তিনি। পরে বক্তব্যে তারেক রহমান বলেন, নিজেদের স্বার্থেই প্রকৃতিকে গুরুত্ব দিতে হবে, বাঁচাতে হবে দেশের নদ নদীগুলোকেও।
1: একটা মানে ভয়াবহ অবস্থা। আপনারা যে কোনো নদী, আমরা নদীমাতৃক বাংলাদেশ বলতাম, বিভিন্ন নদীকে আমরা দেখতাম, আপনারা নদীগুলোর পাশে যান, খালবিলের পাশে যান, মনে হচ্ছে যে এই নদীগুলো খালবিলের মধ্যে দিয়ে এগুলা পানি যাবার জন্য নয়, এগুলা মানুষের পরিত্যক্ত যে বর্জ্য বা মানুষের ব্যবহার্য যে বর্জ্য সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে এই রাস্তাগুলো বা নদী খালবিলগুলো তৈরি করা হয়েছে। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানি নিরাপত্তার কোনটাই নিশ্চিত করা সম্ভব হবে না।
0: বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী পরিবেশের জন্য ক্ষতিকর এমন গাছ রোপণ থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়া দেশীয় ও বিপন্ন প্রজাতির গাছ রোপণের জন্য সবাইকে আহ্বান জানান সরকার প্রধান।
1: কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায় কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন, এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। আমাদের পরিবেশের জন্য যে গাছগুলো ক্ষতিকারক সেই গাছগুলোকে অবশ্যই বোধহয় পরিহার করা উচিত, সেই গাছগুলোকে আমাদের এনকারেজ করা উচিত না রোপণের জন্য।
0: বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান সরকার প্রধান।
1: সরকার পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্য প্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়।
0: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: কুমিল্লার লালমাই উপজেলা থেকে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকালে তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। এ রায়ের ফলে সংবিধানে ফিরে আসল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সংবিধানে হস্তক্ষেপ করা রাষ্ট্রদ্রোহিতা ও নারীদের সংরক্ষিত আসন 50 করা সহ প্রায় 54টি বিষয় সংযুক্ত করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকায় 2014, 2018 এবং 2024 সালে আওয়ামী লীগ একতরফা জাতীয় নির্বাচন করতে পেরেছে বলে অভিযোগ বিরোধী দলগুলোর। এরপর 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে বিএনপি, জামায়াত ও সুশাসনের জন্য নাগরিক সুজন পৃথক 3টি রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17ই ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, গণভোটের বিধান বাতিল, সংবিধান সংশোধনের ক্ষমতার উপর বিধিনিষেধ এবং মৌলিক অধিকার বাস্তবায়ন, হাইকোর্টের এখতিয়ার সীমিত করার বিধানকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী ঘোষণা করে বাতিল করেন আদালত। তবে পঞ্চদশ সংশোধনীর বাকি বিষয়গুলো ভবিষ্যৎ সংসদের বিবেচনার জন্য রেখে দেওয়া হয়। বৃহস্পতিবার ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ফলে সংসদে সুরাহা হবে নীতি নির্ধারণী সংক্রান্ত বিষয়গুলো।
4: এই রায়ের ফলে হাইকোর্টের এই যে রায়, সেই রায়টি বহাল থাকলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো আর বাকিগুলো এখন সংসদে, পরে যেটা হাইকোর্ট ছেড়ে দিয়েছিল সেটা আলটিমেটলি সংসদের সিদ্ধান্ত হবে।
3: এদিকে এই রায় নিয়ে এক প্রতিক্রিয়ায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এটি বর্তমান সরকারের রাজনৈতিক, নির্বাচনী ও জাতীয় অঙ্গীকার।
5: বিএনপি পার্লামেন্টে ত্রয়োদশ সংশোধনীর বিল এনেছিলেন, এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক রূপরেখা তৈরি করে দিয়েছিলেন এবং বিএনপি এটার জন্য বিগত 16-17 বছর ধরে সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না।
0: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী পাঁচ বছরে বিদেশে 1 কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে স্পিকার হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ

0: বৈঠক শুরু হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, তাঁর মন্ত্রণালয়ের অধীনে মোট 110টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে 55টি কর্মসংস্থান উপযোগী স্বল্প দীর্ঘমেয়াদী ট্রেড বা কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতে এ পর্যন্ত 12 জন এবং কর্মসংস্থান চুক্তিতে রাশে যাওয়ার পর জোরপূর্বক যুদ্ধে সম্পৃক্ত হওয়া 4 জন সহ মোট 16 জন বাংলাদেশি নিহত হয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মাহি আলদিন আহমেদ ফাহমি। গতকাল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তথ্য সম্প্রচার মন্ত্রী মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে বর্তমান সরকারের চিন্তাভাবনা ও গৃহীত বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবেলার ক্ষেত্রে দুই দেশের যৌথ উদ্যোগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সাথে তথ্য সম্প্রচার মন্ত্রী মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত বলে মন্তব্য করেন। মিশরের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সুসম্পর্কের কথা তুলে ধরে এ সম্পর্ক আরও জোরদার করতে বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত সংবাদ মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাংলাদেশ মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি রওনক জাহান। চট্টগ্রাম 2 আসন থেকে বিএনপি নির্বাচিত প্রার্থী সারওয়ার আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। গতকাল জাতীয় সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। উত্তরাঞ্চলের নৌ যোগাযোগ উন্নয়ন, যাত্রীসেবা সম্প্রসারণ এবং নদীবন্দর ভিত্তিক অবকাঠামো গড়ে তুলতে যমুনা নদীর তীরে 2টি নতুন নদীবন্দর ঘোষণা করেছে সরকার। বগুড়া জেলার সারিয়াকান্দি নদীবন্দর এবং বগুড়া সিরাজগঞ্জ অঞ্চলের ধুনট নদীবন্দরকে আনুষ্ঠানিকভাবে গেজেটভুক্ত করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক 2টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সারিয়াকান্দি নদীবন্দরের আওতায় দীঘাপাড়া, কালীতলা, মধুরাপাড়া, জামথল ও সোনাদগা ঘাটসহ বিদ্যমান খাল ও ঘাটসমূহ অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে ধুনট নদীবন্দরের আওতায় চন্দনবাইশা, সাহারাবাড়ি ঘাটসহ বিদ্যমান খাল ও ঘাটগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া নৌপথ উন্নয়ন, জেটি ও অন্যান্য অবকাঠামো নির্মাণ এবং যাত্রী সেবা নিশ্চিত করার স্বার্থে বন্দর সীমানার মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠান থাকলে তা বাতিল বলে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। টানা 5 দিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় চট্টগ্রাম জেলার অন্তত 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের অধীন সব কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। গতকালের সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, সাতকানিয়া উপজেলায় প্রায় 70% এলাকা পানির নিচে তলিয়ে গেছে। চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলার বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। তিনি বলেন, জেলার প্রতিটি উপজেলায় এবং জেলা প্রশাসনের কার্যালয়ে 24 ঘণ্টার কন্ট্রোল রুম চালু রেখে উদ্ধার, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটির স্বাভাবিক জনজীবন। পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন জানায়, গতকাল পর্যন্ত পুরো রাঙ্গামাটি জেলায় 34টি আশ্রয়কেন্দ্রে 4,265 জন মানুষ আশ্রয় গ্রহণ করেছে।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। অশ্রুসিক্ত চোখ, শোকার্ত হৃদয় আর লাখো মানুষের স্লোগানে মুখরিত ছিল তেহরানের রাজপথ। চিরতরে বিদায় নিলেন ইরানের দীর্ঘতম মেয়াদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে নিজ জন্মভূমিতে সম্পন্ন হল তাঁর দাফন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: 1939 সালে মাশহাদে জন্ম নেয়া আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন আধুনিক ইরানের ইতিহাসের অন্যতম প্রধান রূপকার। 1979 সালে ইসলামিক বিপ্লবে তার ভূমিকা ছিল অনন্য। 1981 থেকে 1989 সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। 1989 সালে বিপ্লবের মহানায়ক আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে বসেন তিনি। দীর্ঘ 3.5 দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজনীতি, সামরিক বাহিনী এবং পররাষ্ট্রনীতির চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে তার হাত ধরেই। তার প্রয়াণে ইরানে ঘোষণা করা হয়েছিল সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক। গত কয়েকদিনে তেহরান, কোম এবং মাশহাদ শহরে কোটি মানুষের উপস্থিতিতে দফায় দফায় অনুষ্ঠিত হয় জানাজা। শরীক হন বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রপ্রধানেরাও। ভূ রাজনীতির নানা চড়াই উতরাই আর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরানকে একতাবদ্ধ রাখতে তার নেতৃত্বের প্রশংসা করেন সমর্থকরা। অবশেষে সব আনুষ্ঠানিকতা শেষে তেহরানের মাশহাদে ইমাম রেজার মাজারের কমপ্লেক্সের পবিত্র মাজারে সমাহিত করা হলো এই শীর্ষ নেতাকে। আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ের মধ্য দিয়ে ইরানের ইতিহাসে একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে তার রেখে যাওয়া রাজনৈতিক ও ধর্মীয় আদর্শ আগামী দিনে ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতিতে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জিনজিয়ান নগরীর একটি জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত 28 জনের প্রাণহানি ঘটেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, গতকাল হুইতেং ফুটওয়্যার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

ফিফা বিশ্বকাপ ফুটবলে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনে গতরাতে প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল। বাংলাদেশ সময় রাত 1টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়ামের মোকাবেলা করবে। ক্রিকেট। হারারেতে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 13 রানে পরাজিত করেছে স্বাগতিক জিম্বাবুয়ে। এর ফলে 2-0 সিরিজ নিশ্চিত করল স্বাগতিকরা। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 6টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 18 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 50 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ইনভেস্ট বাংলাদেশ আইন 2026-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকলে মিলে কাজ করলে দেশকে সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বসতি হিসেবে গড়ে তোলা সম্ভব, বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, জানালেন আইনমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব। 6 দিনব্যাপী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে নিজ শহর মাশহাদে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন। এবং ফিফা বিশ্বকাপে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখের ঠিকানা। শ্রোতা বন্ধুরা, আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে শিশুদের কিডনি বৈকল্যের কারণ নিয়ে। আর এই বিষয়টি নিয়ে যিনি আলাপ করবেন আমাদের সঙ্গে, তিনি হচ্ছেন ডাক্তার শাহাবুদ্দিন মাহমুদ, সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো প্রথমেই জানতে চাইব শিশুদের কি কি ধরনের কিডনি বৈকল্য হতে পারে।
2: শিশুদের যে কোনো বয়সে কিডনি বৈকল্য হতে পারে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি কিডনি ফেইলিওর বা রিনাল ফেইলিওর। এখানে মূলত দু ধরনের কিডনি ফেলিওর হয়ে থাকে। একটা হচ্ছে যে হঠাৎ ঘটে যাওয়া কিডনি বৈকল্য, যেটাকে আমরা অ্যাকিউট রেনাল ফেলিওর বলে থাকি। আরেক ধরনের হচ্ছে যে দীর্ঘমেয়াদী বা ক্রনিক রেনাল ফেলিওর, যেটাতে কিডনিটা দীর্ঘদিন ধরেই অকার্যকর থাকে বা অল্প কার্যকর থাকে। স্বল্পমেয়াদী যেটা হয়ে থাকে সেটা দেখা যায় যে মোটামুটি চিকিৎসা করলে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা ভালো হয়ে যায়, কিন্তু দীর্ঘমেয়াদী যেগুলো থাকে সেগুলোর আসলে পরবর্তীতে ভবিষ্যতে হয়তো পুরোপুরি ভালো হয় না, চূড়ান্ত পরিণতির দিকে সেটা এগিয়ে যেতে থাকে।
1: আচ্ছা, কি কি কারণে শিশুদের কিডনি বৈকল্য হতে পারে?
2: শিশুদের অনেকগুলো কারণেই হতে পারে, জন্মগত কিছু কারণে হতে পারে। যেমন জন্মগতভাবে যদি কিডনি কোনোটা না থাকে, একটা কিডনি বা দুটো কিডনি না থাকতে পারে কারো কারো ক্ষেত্রে, অথবা দুটো কিডনি আছে কিন্তু কিডনিগুলোর মধ্যে যে গঠনগত কিছু মূল পার্থক্য থেকে থাকে স্বাভাবিক কিডনির থেকে জন্মগতভাবে, সেটা জন্মগতভাবেই দেখা যায় যে কিডনিটা কাজ করে না। আর কিছু আছে যে আপনার কিডনি দিয়ে প্রোটিন যাওয়ার একটা রোগ আছে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি নেফ্রোটিক সিন্ড্রোম। এই ধরনের রোগগুলো যদি দেখা যায় ছ মাস বয়সের আগেই শুরু হয়ে যায়, এসব ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে তারা কিডনি রোগে বৈকল্য রোগে ভুগছে, এবং সেখানে এরকম মানে কিডনিটা দেখা যায় যে আলটিমেটলি এটা নষ্ট হয়ে যায়। তো অনেকগুলো কারণে হয়ে থাকে। এছাড়াও আরও কিছু কারণ, যেটা স্বল্পমেয়াদী যেটা হয়ে থাকে সেটার মূল কারণ হয়ে থাকে আপনার পানি শূন্যতা। এই যে গরমে বা ঘামে বেশি ঘামালে অথবা মনে করেন ডায়রিয়া বা বমি করলে যে শরীরে যে পানি শূন্যতার সৃষ্টি হয়, এই পানি শূন্যতা থেকেও একটা পর্যায়ে গিয়ে কিডনির মধ্যে পর্যাপ্ত পরিমাণ রক্ত না যাওয়ার কারণে কিডনিটা অকার্যকর হয়ে যেতে পারে। সেটা মূলত সাময়িক, তবে যদি এটা চিকিৎসা করতে দেরি হয়ে যায় সেক্ষেত্রে এটা হয়তো দীর্ঘমেয়াদী কিডনি বৈকল্যে চলে যেতে পারে।
1: তার মানে শিশুরা তো বেশ ঝুঁকির মধ্যে থাকে, কারণ শিশুদেরই তো আসলে ডায়রিয়া হয়ে থাকে, পাতলা পায়খানা হয়ে থাকে, এবং আসলে তারা নিয়ম করে পানি খাওয়া এটিও করে না। তো আমি যদি একজন সন্তানের মা অথবা আমি যদি অভিভাবক হিসেবে বলি, তাহলে অনেক সময় আমরা লক্ষণগুলো বুঝতে পারি না যে একটি শিশু আসলে কি করে বুঝবো আমার শিশুটির যে কিডনির সমস্যা।
2: সাধারণত দেখা যায় যে কিডনি বৈকল্য শুরু হলে পরে সেটা যেটাই হোক, স্বল্পমেয়াদী হোক দীর্ঘমেয়াদী হোক, সেটা শুরুতে একটা প্রস্রাব সংক্রান্ত একটা সমস্যার সৃষ্টি হয়, যেমন প্রস্রাবের পরিমাণটা হঠাৎ করে কমে যায়। স্বাভাবিক একটা বাচ্চা দিনের মধ্যে 5-6 বার বা বেশি প্রস্রাব করতে পারে, কিন্তু হঠাৎ করে দেখা যাবে একটা বাচ্চা প্রস্রাব করছে কম, সে হয়তো একবার বা দুবার বা হঠাৎ করে দেখা গেল যে 10-12 ঘন্টা ধরে সে প্রস্রাবই করছে না, এরকম একটা লক্ষণ নিয়েই শুরু করতে পারে। সেই সাথে সাথে দেখা এখন খেয়াল করলে দেখতে পাবেন যে বাচ্চাদের মুখ চেহারাটা ফুলে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে শরীরে পানি এসে গেছে, এরকম একটা ধারণা হয়ে যায়। প্রথমে সাধারণত মুখ থেকে শুরু হয়, পরবর্তীতে সারা শরীরে হয়তো হাত পাগুলো ফুলে যেতে পারে। সেই সাথে বাচ্চার একটু মানে একটু খিটখিটে মেজাজে হয়ে যেতে পারে বা একটু নেতিয়ে পড়তে পারে। এই ধরনের সমস্যাগুলো মূলত যেটা স্বল্পমেয়াদী বা অ্যাকিউট রেনাল ফেইলিওর তাতে হয়ে থাকে। এছাড়াও যেটা হয়ে থাকে যে হঠাৎ করে দেখা যায় বাচ্চাটা ফ্যাকাশে হয়ে যেতে পারে রক্ত শূন্যতার কারণে। আর যেগুলো ক্রনিক বা দীর্ঘমেয়াদী রেনাল ফেলিওর বা কিডনি ফেলিওর হয়ে থাকে সেসব ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের গঠন গড়নটা বাধাপ্রাপ্ত হয়। বাচ্চারা যেই বয়সে যতটুকু বাড়ার কথা, লম্বা হওয়ার কথা, বুদ্ধিবৃত্তি বাড়ার কথা, সেগুলো হয়তো অতটা বৃদ্ধিপ্রাপ্ত হয় না, সেটার কারণে একটা হবে। সেই সাথে আস্তে আস্তে শরীরে রক্ত শূন্যতা বা এনিমিয়া দেখা দিতে পারে, এক পর্যায়ে গিয়ে হয়তো কিডনি যখন আরও বেশি কাজ করবে না তখন আস্তে আস্তে প্রস্রাবের পরিমাণটা কমে যেতে যেতে এক পর্যায়ে বন্ধ হয়ে যেতে পারে। তো এই ধরনের লক্ষণগুলো দেখে আমরা ধারণা করতে পারি যে বাচ্চাটার হয়তো কিডনি রোগে আক্রান্ত।
1: প্রিয় শ্রোতা, আপনারা কিন্তু শুনছেন শিশুদের কিডনি বৈকল্যের কারণ বিষয়ে। একটু জানিয়ে রাখি, আমরা আলাপ করছি ডাক্তার শাহাবুদ্দিন মাহমুদ, সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, তার সাথে। এবং তিনি যে বিষয়গুলো বলছেন সেটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। সবসময় আপনার সন্তানের দিকে কিন্তু বিশেষ নজর দিতে হবে, বিশেষভাবে সে পানি ঠিকভাবে খাচ্ছে কিনা এবং তার প্রস্রাব ঠিকমতো হচ্ছে কিনা, যদি আপনার কথা বুঝে থাকে। আচ্ছা, এটা তো অবশ্যই একটি জটিল রোগ, কিন্তু চিকিৎসা পদ্ধতিটি কেমন আসলে?
2: চিকিৎসা পদ্ধতির মধ্যেও আমাদের কিডনি ফেলিওর বা যেটা স্বল্পমেয়াদী হয়ে থাকে সেটাতে প্রথমে আমরা পানি শূন্যতাটাকে মূলত প্রাধান্য দিয়ে থাকি। যদি পানি শূন্যতা থেকে থাকে এবং বাচ্চাটা যদি প্রস্রাব করতে থাকে, অল্প অল্প হলেও করতে থাকে, সেক্ষেত্রে আমরা তাকে পানি শূন্যতাকে পূরণ করে থাকি এবং এটা চিকিৎসাটা প্রাথমিক পর্যায়ে আমরা ধরে থাকি যে বাসায় করাটা আসলে সম্ভব হয় না, কারণ এখানে স্যালাইন দেওয়ার একটা ব্যাপার আছে, আমাদের শিরায় স্যালাইন দিতে হয়, সেটা আমরা হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রেই দেওয়া সম্ভব। সেটার জন্য আমরা বাচ্চাদেরকে ভর্তি হতে বলি, হাসপাতালে ভর্তি হয়ে ইমিডিয়েটলি আমরা স্যালাইন শুরু করতে পারি এবং পানি শূন্যতাটা দূর করলে দেখা যায় অনেক ক্ষেত্রে কিডনিটা স্বাভাবিক কার্যক্রম শুরু হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে না, বাচ্চাটা প্রায় 6-12 ঘন্টার বেশি সময় ধরে একদম প্রস্রাবই হয়নি, তখন আমরা কিছু রক্ত পরীক্ষা করে থাকি এবং দেখে থাকি যে কিছু ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো বেড়ে গেছে কিনা, সেই মাত্রাগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিই এবং সেই ক্ষেত্রে হয়তো বাচ্চাকে ডায়ালাইসিস নামে যে পদ্ধতিটা আছে, যে কিডনি বিকল্প কাজ করানোর ব্যবস্থা, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটাও হাসপাতাল ছাড়া সম্ভব না।
1: একটি বিষয় আমি যদি জানতে চাই শ্রোতাদের হয়ে, সেটি হচ্ছে আমরা যে শিশুর কথা বলছি, এই শিশুদের আসলে বয়সটা কেমন, মানে আমরা 18-এর নিচেই কি বলছি তাদেরকে?
2: আমরা হ্যাঁ 18-এর নিচেই, এখন আমরা WHO 18-এর নিচে সবাইকেই আমরা শিশু হিসেবে জন্মের থেকে 18 বছর পর্যন্ত সবাইকে আমরা শিশুর মধ্যে অন্তর্ভুক্ত।
1: শেষ একটি বিষয়, সেটি হচ্ছে যে প্রতিরোধ কিভাবে করব আসলে?
2: আসলে প্রতিরোধ আমরা কারণগুলো থেকে আমরা প্রতিরোধ বুঝতে পারছি, যেহেতু আমরা যেটা স্বল্পমেয়াদী বা অ্যাকিউট কিডনি ফেইলিওর হয়ে থাকে সেটা সাধারণত মূলত ডিহাইড্রেশন বা পানি শূন্যতা থেকে হয়ে থাকে। সুতরাং ডায়রি বা বমি হলে অবশ্যই খাবার স্যালাইন খাওয়ানো শুরু করতে হবে, এর জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আর যদি দীর্ঘমেয়াদী হয়ে থাকে, যেমন বাচ্চাদের যদি কোনো ক্ষেত্রে গড়নটা বাড়ছে না, বাচ্চারা দেখা গেল যে যেই বয়সে যতটুকু বড় হওয়ার কথা এরকম হচ্ছে না, বাচ্চারা রক্তশূন্য দেখা যাচ্ছে, ফ্যাকাশে দেখা যাচ্ছে, বাচ্চাটা লেখাপড়া অথবা মনোযোগ নেই, তো এই ধরনের লক্ষণগুলো যাদের থাকবে তাদেরও ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের বুঝে নিতে হবে যে কিডনির সমস্যা আছে কি না, থাকতেই পারে। এছাড়া কিডনির সমস্যা ছাড়াও এগুলো হতে পারে, তবে একটা কিডনি কারণ এদের মধ্যে একটা। সুতরাং কিডনির কারণ হলে সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে কোনো রকম দূর করা যায় এমন কোনো কারণের জন্য এটা হচ্ছে কিনা, যদি দেখা যায় সেরকম কোনো কারণ পাওয়া যায় তাহলে হয়তো সেটা কিছুটা হলেও উন্নতি পাওয়া যায়। আর যদি দেখা যায় যে না, এটার মধ্যে কিছুই আর তেমন করার নাই, কিডনি প্রায় নষ্টই হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা যে বিকল্প যে পদ্ধতি ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্টেশন এগুলোর জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি এবং বাংলাদেশে এখন শিশুদের কিডনি ট্রান্সপ্লান্ট মোটামুটি যথেষ্ট পরিমাণেই হচ্ছে।
1: আচ্ছা, এবং এটার অনেক সাফল্যের খবর আমরা পেয়ে থাকছি। তো প্রিয় শ্রোতা, আপনারা যে বিষয়টি নিয়ে আজকে শুনলেন সেটি হচ্ছে শিশুদের কিডনি বৈকল্যের কারণ। সুখের ঠিকানা নির্ধারিত সময়ের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যদি কোনো রোগের লক্ষণ আমরা দেখতে পাই, সেটি ছোট হোক বা বড় হোক, অবশ্যই চিকিৎসার আওতায় যেতে হবে এবং আপনার বাড়ির কাছে যে হাসপাতাল আছে আপনি অবশ্যই প্রথমে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, যেতে যেতে শেষ কথাগুলো জানিয়ে দিই। আজ সুখের ঠিকানা অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমিনা ফেরদৌস মনি, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, এফএম 106 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও 90 মেগাহার্জে। এখন দেশের গান শুনবেন। প্রথমে গিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

শ্রোতা বন্ধু শুনছেন দেশের গান। এবারে শিল্পী রুনা লায়লা, গানে কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুরারোপ করেছেন খন্দকার নুরুল আলম।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
0: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের অনুষ্ঠান মালায় এবারে নজরুল সঙ্গীত। প্রথম শিল্পী সালাউদ্দিন আহমেদ।

0: ভালোবাসাকে যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না।
1: প্রিয় শ্রোতা, শুনছেন নজরুল সংগীত। এবারের শিল্পী দিলরুবা আলম, শিল্পী কণ্ঠে শুনবেন বলেছিলে ভুলিবে না মোরে।

0: অসত্যের কাছে কবু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর।
1: নজরুল সঙ্গীত শুনছেন এবারে শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনতে পাবেন ইংরেজি খবর।

0: প্রিয় শ্রোতা, উপমানের কণ্ঠে শুনলেন এই সপ্তাহের গান।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজন মালা এখন শুনবেন পল্লীগীতি। প্রথম শিল্পী ফরিদা পারভীন। প্রথম গানটির কথা সাজিয়েছেন কবি জসীমউদ্দিন, সুর করেছেন পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ।

এতক্ষণ পল্লীগীতি শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, বৃষ্টি স্নাত সুপ্রভাত। সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে জনজীবন বেশ একটা বিপর্যস্ততায় পড়ে গেছে। দেশের চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরও খবর পাওয়া যাচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। আসুন আমরা দর্পণের আজকের নিয়মিত আয়োজনের দিকে এগিয়ে যাই। ফুটবলের প্রতি বাঙালির নিখাদ গভীর ভালোবাসা, নিজ নিজ প্রিয় দলের সমর্থনে সমর্থকদের বর্ণিল সাজ ও নানা আয়োজন এই বিশ্বকাপকে একটি জাতীয় উৎসবে পরিণত করে। বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ না থাকা সত্ত্বেও ফিফা বিশ্বকাপ ঘিরে বাঙালির উন্মাদনা এবং আবেগ বিশ্বমঞ্চে অনন্য। সাধারণ চায়ের দোকান, অফিস আদালত কিংবা বন্ধু বা পরিবারের আড্ডায় বা সাধারণ কথা বলার বিষয়ে একটাই বিশ্বকাপ, কখনো পর্যবেক্ষণ আলোচনা, আবার কখনো তুমুল তর্ক বিতর্ক। যদিও এই বিশ্বকাপে ব্রাজিল সহ আরও কয়েকটি শক্তিশালী দলের বিদায় সমর্থকদের অনেকাংশকে ব্যথিত করেছে, তারপরও সবারই এখন কৌতূহলের বিষয় একটাই, কার ঘরে যাচ্ছে এবারের বিশ্বকাপ।
1: 2026 সালের ফুটবল বিশ্বকাপ কলেবারের সবচেয়ে বড় এবং রোমাঞ্চকর আসর হিসেবে ইতিহাস করেছে। ঐতিহ্যবাহী জায়ান্ট ও চ্যালেঞ্জারদের মধ্যকার ব্যবধান কমে যাওয়া এবং হাই প্রেসিং ট্যাকটিক্স ও আধুনিক প্রযুক্তির ব্যবহার এবারের টুর্নামেন্টের মূল বৈশিষ্ট্য।
0: ঐতিহ্যগত জায়ান্টদের একচ্ছত্র আধিপত্য ভেঙে নরওয়ে ও মরক্কোর মতো দলগুলোর জয় প্রমাণ করেছে যে ফুটবলে কৌশলগত বিশ্বাস এবং দলগত সংহতি তারকা খ্যাতির চেয়ে বেশি কার্যকর।
1: রেকর্ড শিরোপার সন্ধানে থাকা ব্রাজিলের পাশাপাশি ইংল্যান্ড ও পর্তুগাল নিজেদের আক্রমণাত্মক ফুটবল দিয়ে কোয়ার্টার ফাইনালে নিজেদের ফেভারিট হিসেবে প্রমাণ করার চেষ্টা চালিয়েছে।
0: কিলিয়ান এমবাপ্পের অসাধারণ ফর্ম ও ফরাসি দলের বিধ্বংসী আক্রমণ ভাগ টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেই সাথে আর্জেন্টিনা দলের হয়ে লিওনেল মেসি গোল্ডেন বুট জেতার দৌড়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন।
1: আজ 10 জুলাই 2026 দিবাগত রাত 2টায় ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স ও মরক্কোর মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচে ফ্রান্স 2-0 গোলে মরক্কোকে পরাজিত করে ম্যাচ জিতে নিয়েছে।
0: হার জিত খেলার এক নিশ্চিত ভবিতব্য, এটা মেনে নিয়েই আমরা এক একটা দলকে সমর্থন করি। বিজয়ী এবং বিদায়ী উভয় দলের প্রতি শুভকামনা জানিয়ে কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মইনুল ইসলাম
1: এবং আমি ফারহানা খান পুরবী।

0: প্রিয় শ্রোতা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ শুক্রবারের দর্পণ সূচির পাতায়। শুরুতেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
1: আরও থাকছে যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ, কালের যাত্রাপথে বাংলা, বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার নিয়ে নিবন্ধ, যুগের সাজ যুগের পোশাক, এবং সবশেষে থাকছে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল পর্বে।

0: প্রিয় শ্রোতা, সময়ের পরিক্রমায় ঘটে যাওয়া নানা ঐতিহাসিক ঘটনা মানব সভ্যতাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। প্রাচীন সভ্যতাগুলোর উত্থান পতন, শিল্প বিপ্লব, বিশ্বযুদ্ধ এবং আধুনিক প্রযুক্তির বিকাশ, এই সব কিছু যোগফলেই রচিত হয়েছে আমাদের সমৃদ্ধ ইতিহাস। ইতিহাসের এই বিশাল ক্যানভাসে এমন অনেক অধ্যায় রয়েছে যা গভীরভাবে প্রভাবিত করেছে মানব জাতিকে।
1: বন্ধুরা, দিনের শুরুতে অতীতে ঘটে যাওয়া ইতিহাসের জানা অজানা বিষয়ে আপনাদেরকে জানাতে এই পর্বে আমরা শোনাব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনে উপস্থাপন করছেন সামিউল বাশার শান।

শ্রোতা বন্ধুরা, আজ 10 জুলাই 2026 খ্রিস্টাব্দ, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 191তম দিন। চলুন জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তি তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন। এই দিনে 1842 খ্রিস্টাব্দের 10 জুলাই নোটারি স্ট্যাম্প আইন পাশ হয়। স্যার চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দের এই দিনে। 1946 খ্রিস্টাব্দের আজকের দিনে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1968 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 1989 খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের 9ম সংশোধনী পাশ হয়। যুগে যুগে অনেক গুণীন ব্যক্তির আগমনের মধ্যে দিয়ে এই ধরনী আলোকিত হয়েছে। এসব গুণীন ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্যে দিয়ে এই ধরনের বুকে অমরত্ব লাভ করছেন। এবার জানব তেমনি কয়েকজন ব্যক্তির জন্মকথা। 1885 খ্রিস্টাব্দের 10 জুলাই বাংলাদেশে বহু ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন। বাংলার প্রখ্যাত গণিতজ্ঞ ও গণিতের সর্বাধিক প্রচলিত পাঠ্যপুস্তক রচয়িতা কেশবচন্দ্র নাগ 1893 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন। 1883 খ্রিস্টাব্দের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি শিল্পোদ্যোগী ও সাহিত্যিক মন্মথনাথ ঘোষ। মালয়েশিয়ার রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী ডাক্তার মাহাথির মোহাম্মদ 1925 খ্রিস্টাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। 1949 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেট খেলোয়াড় ও অধিনায়ক ও প্রথিতযশা ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আবিষ্কার, উদ্ভাবন, প্রাপ্তি অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যু ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে মৃত্যু অবতারিত। যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর এক বিষয়, আজ 10 জুলাই আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানব এবার। 1893 খ্রিস্টাব্দের 10 জুলাই শিক্ষানুরাগী ও সমাজসেবক নওয়াব আব্দুল লতিফ মৃত্যুবরণ করেন। প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী অতুল বসু প্রয়াত হন 1977 খ্রিস্টাব্দের এই দিনে। প্রখ্যাত ইংরেজ ঔপন্যাসিক জেন অস্টেন 1817 খ্রিস্টাব্দের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। 2014 খ্রিস্টাব্দের এই দিনে ইহলোক ত্যাগ করেন উপমহাদেশের প্রতিভাবান অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক জোহরা সেহগাল। বন্ধুরা, এই দিনে পর্ব আজ এই পর্যন্তই।

0: বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: প্রিয় বন্ধুরা, ঐতিহ্যবাহী নিদর্শন ও প্রাচীন স্থাপনাগুলো কেবল ইট পাথরের কাঠামো নয়, বরং এগুলো একটি জাতির হাজার বছরের ইতিহাস, শিল্পকলা, জীবনযাত্রা এবং সংস্কৃতির প্রামাণ্য দলিল। এই নিদর্শনগুলো আমাদের অতীত ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। ঐতিহাসিক নিদর্শনগুলো একটি জাতির নিজস্ব স্বকীয়তা এবং ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরে এবং জাতীয় পরিচয়কে সুদৃঢ় করে।
0: বন্ধুরা, এই পর্বে আমরা শুনব কামাল মিনার গ্রন্থনা উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও উপস্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
2: সুপ্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। আজ আমরা এসেছি পুরানো ঢাকার সূত্রাপুর থানার রোকনপুর এলাকায়। এখানে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব প্রায় 400 বছরের পুরাতন একটি মসজিদের সাথে। পুরানো ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তার সামনে বাহাদুর শাহ পার্ক। পার্কটি থেকে উত্তর পূর্ব দিকে প্রায় আধা কিলোমিটার দূরত্বে কাজীবাড়ি। হাঁটা পথে বাহাদুর শাহ পার্ক থেকে এগিয়ে প্রথমে কবি কাজী নজরুল ইসলাম সরকারি কলেজের পেছনের কাজী আব্দুর রব সড়ক ধরে একটু পূর্ব দিকে এগোলে কাঁঠাল আর হাসনাহেনা ঘেরা লোহার গেট, তা পার হলে বাম পাশে টার্কি স্থাপত্য রীতিতে এবং চিনি টুকরা অলঙ্করণে নির্মিত এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, কাজীবাড়ি জামে মসজিদ। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি রোকনপুর কাজীবাড়ি ঐতিহাসিক জামে মসজিদের একজন নিয়মিত মুসল্লি, এখানকার স্থানীয় বাসিন্দা, ছোটকাল থেকে এখানে নামাজ পড়ছেন। আমরা এখন তার সাথে কথা বলছি। কি নাম আপনার?
3: মোহাম্মদ ইউসুফ।
2: আপনাদের পূর্বপুরুষ অর্থাৎ দাদা, দাদার দাদা সব এখানে? তাহলে আপনাকে পুরনো ঢাকার স্থায়ী বাসিন্দা বলা যায়, মানে ঢাকাইয়া কুট্টি বলা যায় নাকি? রোকনপুর কাজীবাড়ি জামে মসজিদ ঐতিহাসিক মসজিদ, এই মসজিদে আপনি নিয়মিত নামাজ পড়ছেন, এই মসজিদ সম্পর্কে একটু বলবেন।
3: সব থেকে পুরনো মসজিদ এই মসজিদ, আমি ছোট থেকে নামাজ পড়ি।
2: আশেপাশে তো অনেক মসজিদ আছে, এটা একটা ঐতিহাসিক মসজিদ, প্রায় 400 বছরের পুরাতন মসজিদ। এই মসজিদে নিয়মিত নামাজ পড়ছেন এবং স্থানীয় বাসিন্দা, আপনার অনুভূতি কেমন?
3: অনুভূতি এই মসজিদে নামাজ পড়ে অনেক তৃপ্তি পাওয়া যায়, ঠান্ডা অনেক অনেক ভালো তৃপ্তি পাই, অনেক আনন্দ পাই, খুশি হয়ে পাঁচ সপ্তাহ নামাজ পড়ি।
2: বাইরে থেকে বোঝা না গেলেও ভিতরে প্রবেশ করে কারুকার্য করা এই মসজিদ দেখে অবাক হন মুসল্লিরা। এই মসজিদের পাশেই আছে সৈয়দ আহমেদ বক্স পীর সাহেবের কবর, মসজিদের ভিতরে আছে কষ্টি পাথর দিয়ে করা একটি শিলালিপি। তখনকার দিনে আর্কিটেকচারাল ডিজাইন অনুসারে মসজিদের উপরে চিনি টুকরা বা প্লেট ভেঙে করা ছোট ছোট গ্লাসের টুকরা দিয়ে নকশা করা হয়েছে। কালের পরিক্রমায় কিছু পরিবর্তন হলেও মসজিদটির মূল কাঠামো একই রয়ে গেছে। কাজীবাড়ি জামে মসজিদ, সাথেই কাজীবাড়ি, যেখানে আছে 16 শতাব্দীতে আরব দেশ থেকে আসা পীর সৈয়দ আহমদ বক্সের বংশধর কাজী সাদ উল্লাহিল আলিম, তার কাছেই জানা যায় মসজিদ নির্মাণের ইতিহাস। মসজিদ প্রতিষ্ঠা কে করেছেন এবং মসজিদের সাথে সম্পৃক্ততা কি, আপনাদের এই বিষয়ে একটু বলবেন?
4: আমাদের প্রথম পুরুষ হযরত শাহ মাসুদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, উনি বাগদাদ থেকে এসেছিলেন। গোলাপবাগ যে মাঠ, ওটার পাশে কাজীর দরগা যেটাকে বলা হয়, এটা ওনার মাজার ওখানে আছে। ওখানে আমাদের পারিবারিক কবরস্থান ওখানে আছে এবং তৎকালীন পীর সাহেবদের সবার কবর ওখানে। কথিত আছে যে এ দেশে ওনারা 4 ভাই এসেছিলেন, তার মধ্যে এক ভাই হচ্ছেন গিয়ে হযরত শাহ মাসুদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, আরেক ভাই আমাদের এই মসজিদের পাশে ওনার মাজার রয়েছে। বলা হয় যে ওনার দ্বারা এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল।
2: আনুমানিক কত সালে মসজিদটি নির্মাণ করা হতে পারে?
4: দুটি পুরনো বই আছে ঢাকার, যেটি 100 বছর আগে লেখা, হাকিম হাবিবুর রহমান ওনার আসুদে গানে ঢাকাতে এই মাজারের কথা উল্লেখ আছে। মসজিদটি সুলতানি আমলের। এই মসজিদের মিম্বারটি বেশ ছোট এবং এটি সরু কিছু পিলার্স রয়েছে, এগুলো থেকে বোঝা যায় যে এটি সুলতানি আমলের। আবার এর সাথে কিছু মোগল আমলের স্ট্রাকচারও যুক্ত রয়েছে, তো বোঝা যায় যে এটি বহুবার সংস্কারকৃত। এবং শেষ 1914 সালে আমার বড় দাদা দলিলে লিখে গেছেন, ওয়াকফের দলিলে, যে আমি স্বপ্নে পূর্বপুরুষদের কাছ থেকে আদেশপ্রাপ্ত হয়ে এই জীর্ণ মসজিদ, আমার পূর্বপুরুষদের তৈরিকৃত, এই কথাটা লেখা আছে, জীর্ণ মসজিদটি আবার সংস্কার করিয়া দিলাম। এরপরে 1914 সালে সংস্কার হয় এবং এর উপরে চিনি টিকরি ব্রুডার অ্যান্ড হেস্কি ওয়েইন ইংল্যান্ডের একটি কোম্পানি থেকে প্লেট নিয়ে আসা হয়, সেই ব্রোকেন প্লেট দিয়ে সিরামিকের মতন এটি যে গায়ের মধ্যে এটি লেপন করা বা স্থাপন করা হয়। আর 1950 দিকে আমার দাদা কাজী আব্দুল মতিন সাহেব এটির বারান্দাটি নির্মাণ করে দেন, আর এখানে সামনে একটি কুয়া ছিল।
2: এই মসজিদে যারা প্রতিষ্ঠা করেছিলেন তার একজন বংশধর হিসাবে আপনি আছেন এবং এই মসজিদের এখনো দেখাশোনার দায়িত্ব পালন করছেন, কেমন লাগে আপনার কাছে?
4: আলহামদুলিল্লাহ, আসলে পূর্বপুরুষদের রেখে যাওয়া একটা ঐতিহ্য, ইতিহাস, এটার সাথে সম্পৃক্ত থাকা, এটাকে নিয়ে কথা বলতে যে আজকে আমি পারছি এটা একটা সৌভাগ্যের ব্যাপার। নিজেকে খুব আল্লাহর কাছ থেকে রহমত প্রাপ্ত মনে করি এবং এখানে আমি মসজিদে আজান দেই, মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদে সব কিছু তদারক করা, ইমাম সাহেব এনারা আসেন যখন ইকামত দেওয়া, সব কিছু করলে মন ভরে যায়।
2: সুপ্রিয় শ্রোতা, এই ছিল প্রায় 400 বছরের পুরাতন সূত্রাপুর থানার রোকনপুর এলাকার কাজীবাড়ির ঐতিহাসিক জামে মসজিদের ইতিহাস। আগামী পর্বে অন্য কোনো স্থাপনার ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।
1: প্রিয় শ্রোতা, শুনছিলেন ঐতিহ্যের সন্ধানে। সহস্রাব্দ প্রাচীন বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারা মূলত কৃষি, নদীমাতৃক ভূগোল এবং বহিরাগত শাসন ও সংস্কৃতির মেলবন্ধনে আবর্তিত হয়েছে, বিবর্তিত হয়েছে। প্রযুক্তির ছোঁয়ায় এবং বিশ্বায়নের যুগে বাংলাদেশ আজ অর্থনৈতিক ও অবকাঠামোগতভাবে দ্রুত অগ্রসরমান। স্যাটেলাইট টেলিভিশন ও ইন্টারনেটের কারণে লোকজ সংস্কৃতির পাশাপাশি বিশ্ব সংস্কৃতির মিশ্রণ ঘটেছে।
0: আলী আহসান খানের গ্রন্থনা ও উপস্থাপনায় যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা।
5: শ্রোতা বন্ধুরা, গত পর্বে আমরা সংক্ষিপ্তভাবে ইতিহাসের বিভিন্ন ধাপগুলো আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমরা কেবল অনার্য যুগ নিয়ে একটু আলোচনা করছি। বাংলাদেশের ইতিহাস সূচনা হয় বহু প্রাচীনকাল থেকে, আর্যভাষী জনগোষ্ঠীর আগমনের বহু আগে থেকেই এ অঞ্চলে নানা জাতি ও ভাষাগোষ্ঠীর বসবাস ছিল। বৈদিক সাহিত্যে এদেরকে অনার্য নামে উল্লেখ করা হয়েছে, তবে শব্দটি ছিল বৈদিক সমাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আধুনিক ইতিহাস ও নৃতত্ত্বে এগুলো জাতিগত পরিচয়ের পরিবর্তে ঐতিহাসিক পরিভাষা হিসাবে বিবেচিত হয়। বাংলার প্রাচীন অধিবাসীরাই এ অঞ্চলের সাংস্কৃতিক, ভাষাগত ও নৃতাত্ত্বিক ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর্য শব্দটি সংস্কৃত সাহিত্যে মূলত সম্মানিত বা সভ্য অর্থে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে যারা বৈদিক ভাষা বা সংস্কৃতি অন্তর্ভুক্ত ছিল না তাদের অনেককেই অনার্য বলে বলা হতো। আধুনিক গবেষকদের মতে ইন্দো আর্য ভাষাভাষী জনগোষ্ঠী খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে মধ্য এশিয়া থেকে ধাপে ধাপে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে এই অভিবাসনের মাধ্যমে তাদের ভাষা ও সংস্কৃতির বিস্তার ঘটে, যা দীর্ঘকাল ধরে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে বিকশিত হয়। বাংলার প্রাচীন অধিবাসীদের মধ্যে অস্ট্রো এশিয়াটিক, যাকে বলে অস্ট্রিক, দ্রাবিড় এবং তিব্বত বার্মিজ ভাষাভাষী জনগোষ্ঠীর উপস্থিতির কথা ইতিহাসবিদ ও নৃতাত্ত্ববিদদের উল্লেখ করেছেন। অস্ট্রো এশিয়াটিক ভাষাভাষী জনগোষ্ঠী বাংলার অন্যতম প্রাচীন অধিবাসী বলে অনেক গবেষক মনে করেন। সাঁওতাল, মুন্ডা, কুরা প্রভৃতি জনগোষ্ঠী এই ঐতিহ্যের ধারক হিসাবে বিবেচিত। বাংলা ভাষা লোক সংস্কৃতির এবং কৃষি নির্ভর জীবনধারার বিকাশে এদের অবদান গুরুত্বপূর্ণ। দ্রাবিড় ভাষী জনগোষ্ঠীর উপস্থিতিও বাংলার প্রাচীন ইতিহাসে আলোচিত। কিছু ভাষাবিদ ঐতিহাসিকের মতে প্রাচীন বঙ্গ, পুন্ড্র, রার সমতট অঞ্চলের জনজীবন দ্রাবিড় উপাদানের প্রভাব ছিল। আবার বঙ্গনামের উৎস সম্পর্কেও একাধিক মত রয়েছে। এর মধ্যে একটি মতে শব্দটির সঙ্গে প্রাচীন দ্রাবিড় ভাষীর কোনো জনগোষ্ঠীর সম্পর্ক হয়তোবা থাকতে পারে, তবে এ বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে এখনও চূড়ান্ত ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি। উত্তর পূর্ব দিক থেকে তিব্বত বার্মিজ ভাষাভাষী জনগোষ্ঠীও বাংলার বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করে। পরবর্তীতে শতাব্দীগুলোতে আর্যভাষী জনগোষ্ঠী আরব, পার্শিক, তুর্কি, আফগান ও অন্যান্য জাতিগোষ্ঠীর আগমন ঘটে। দীর্ঘ সময় ধরে পারস্পরিক সহাবস্থান ও মিথস্ক্রিয়ার মাধ্যমে বাংলার জনসংখ্যা ও সংস্কৃতি ক্রমশ বহু ধাবি বিভক্ত ও সমৃদ্ধ হয়ে ওঠে। প্রাচীন বাংলার মানুষের জীবন ছিল প্রকৃতি নির্ভর। তারা কৃষিকাজ, শিকার, মাছ ধরা, বনজ সম্পদ সংগ্রহ এবং নদীকেন্দ্রিক জীবিকার উপর নির্ভরশীল ছিল। অর্থাৎ এই ধরনের পেশায় জড়িত ছিল অনার্য মানুষগুলো। পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে জুম চাষের প্রচলন ছিল। অন্যদিকে সমতল অঞ্চলে ধান চাষের বিকাশ ঘটে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় সময়ের সঙ্গে সঙ্গে এ অঞ্চলে ধাতুবিদ্যা ও লৌহ প্রযুক্তির বিস্তার ঘটে। আর্যভাষী জনগোষ্ঠীর আগমনের পর ভাষা সমাজ রীতিনীতির নতুন ধারা প্রবেশ করে। তবে এই পরিবর্তন ছিল দীর্ঘমেয়াদী ও ধীরগতির। বাংলায় আর্য সংস্কৃতির বিস্তার উত্তর পশ্চিম ভারতের তুলনায় অনেক পরে ঘটে। সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় জনগোষ্ঠী ও আগত জনগোষ্ঠীর মধ্যে ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের পারস্পরিক আদান প্রদান ঘটে। বর্ণ ব্যবস্থার প্রভাবও ধীরে ধীরে বিস্তার লাভ করে, যদিও বাংলার সমাজ সর্বদাই বহুমাত্রিক ও বৈচিত্র্যময় ছিল। আজকের জাতিসত্তা কোন একক জনগোষ্ঠীর উত্তরাধিকার নয়, বরং হাজার বছরের সাংস্কৃতিক সংমিশ্রণের ফল। অস্ট্রো এশিয়াটিক, দ্রাবিড়, তিব্বতী বার্মিজ, ইন্দো আর্য সহ বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির জীবনধারা ও বিশ্বাস মিলেই গড়ে উঠেছে বাংলার স্বতন্ত্র পরিচয়। বহুত্ববাদী ঐতিহ্যই বাঙালি জাতি ও সংস্কৃতির অন্যতম প্রধান শক্তি।
1: প্রিয় শ্রোতা, শুনলেন কালের যাত্রাপথে বাংলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার কেবল পরিধেয় বা সাজসজ্জার উপকরণ নয়, বরং এটি আবহমান বাংলার হাজার বছরের ইতিহাস, শিল্পকলা এবং সংস্কৃতির এক জীবন্ত দলিল। যুগ যুগ ধরে আবহাওয়া, ধর্ম এবং সামাজিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এদেশের ফ্যাশন ও ঐতিহ্য এক অনন্য রূপ লাভ করেছে।
0: আর তাই আমরা এই পর্বে শুনব আমিনা রহমানের গ্রন্থনা উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার নিয়ে নিবন্ধ যুগের সাজ, যুগের পোশাক।
6: শ্রোতা, আমি আজকে আপনাদের শোনাব বাংলাদেশের সবারই পরিচিত, সবার কাছে গ্রহণযোগ্য বাঙালির ঐতিহ্য লুঙ্গি নিয়ে। লুঙ্গি মানুষের দেহের নিচের অংশে পরার এক ধরনের পোশাক। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং মায়ানমারে এর প্রচলন দেখা যায়। বাঙালি পুরুষদের সবচেয়ে প্রচলিত বস্ত্র হচ্ছে লুঙ্গি। যদিও এক রঙের লুঙ্গি বেশি জনপ্রিয়, কিন্তু সাধারণত এটি বিভিন্ন নকশা এবং রঙের সুতায় বোনা হয়। নকশা ও রং ছাড়াও লুঙ্গির উপরে এবং নিচে সাদা বা কালো রঙের ডোরা কাটা দাগ থাকে। ধুতি চাদরের মতো হলেও লুঙ্গি স্কার্টের মতন করে গোল করে সেলানো থাকে। বিভিন্ন সম্প্রদায় ভেদে লুঙ্গি পুরুষ ও মহিলা উভয়ই বিভিন্নভাবে কোমরে বেঁধে পরে থাকে, যা বিয়ের অনুষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে পরা হয়। দৈনন্দিন পরার ক্ষেত্রে লুঙ্গি সাধারণত দুই গেরো বাঁধন স্বস্তিপূর্ণভাবে পরা হয়, যাতে এর দৈর্ঘ্য সহজে ঠিক করে নেওয়া যায়। যে সকল অঞ্চলে গরম এবং আর্দ্রতার কারণে ট্রাউজার পরিধান কষ্টসাধ্য হয়ে ওঠে, সেই সব অঞ্চলেই এটি পরা হয়। গবেষণায় দেখা গেছে এর সূচনা হয়েছে দক্ষিণ এশিয়ায়। ইতিহাসে উল্লেখিত আছে মসলিন কাপড়ের ভেস্তি পোশাক তামিল থেকে ব্যাবিলনে রপ্তানি হতো। সময়ের সাথে সাদা কাপড়ে ফুল এবং অন্যান্য নকশা চিত্রিত হয়ে পরবর্তীতে লুঙ্গিতে পরিণত হয়েছে। বর্তমানে লুঙ্গি বাংলাদেশ, বার্মা, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং পশ্চিম আফ্রিকার দেশগুলোর বেশ জনপ্রিয়। লুঙ্গি সাধারণত বাংলাদেশি সকল সম্প্রদায় পুরুষদের পড়তে দেখা যায়, যদিও এটি বাংলাদেশের পুরুষই দৈনন্দিন নিত্য ব্যবহার্য পোশাক হিসেবে ব্যবহার করে থাকেন। সুতার নকশা করা, বাটিক করা অথবা সিল্কের লুঙ্গি কখনো কখনো বিয়ের উপহার হিসেবে বরকে দেওয়া হয়। কোনো বিশেষ দিন উপলক্ষে শিক্ষক এবং মসজিদের ইমামকে লুঙ্গি উপহারের রীতি এখনও চালু আছে আমাদের গ্রামগঞ্জে। যদিও বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের উপজাতীয় মহিলারা লুঙ্গির মতো দেখতে একই রকম একটি পোশাক পরিধান করেন, থামি নামে পরিচিত। ইয়েমেন এর ধরনের পোশাক মাউস ও সারুন বলে ডাকা হয় এবং সকল বয়সের পুরুষই এই পোশাক পরিধান করেন। এছাড়াও আরব অঞ্চলে এর যে সকল নাম প্রচলিত আছে তা হল ইজাব বা ইজার, মা আওয়াজ, উইজারাহ ও মাকতার। এর সঙ্গে তারা সাওব নামক জুব্বা পরিধান করেন, যা অধিকাংশ সময় সাদা রঙের হয়ে থাকে। সোমালিয়ায় মা আউস এর হুস গুনতি পুরুষদের পরিধেয়, এটি বয়োজ্যেষ্ঠ পুরুষই বেশি পরে থাকেন যারা সাথে কুফি বারাওয়ে পরেন। এটি সাধারণত অনেক সোমালিও পরিধান করেন যখন বাড়িতে অবসর সময় কাটান। এই পোশাকের ঐতিহ্যবাহী রং হচ্ছে সাদা নকশা ছাড়া, কিন্তু এশিয়ার প্রভাবে এবং সোমালিয়ার মশলা রপ্তানির পথিমধ্যে হওয়ায় এশিয়া বণিকদের ব্যবহৃত রঙিন লুঙ্গির সাথে এদেশের মানুষের পরিচয় ঘটে। লুঙ্গি শুধু একটি পোশাক নয়, এটি সংস্কৃতিরও অংশ। লুঙ্গি হল দক্ষিণ এশিয়ার হাজার বছরের পোশাক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত।
1: প্রিয় শ্রোতা, শুনলেন যুগের সাজ, যুগের পোশাক। দিনের শুরুতে গান মনে আনে এক অনাবিল প্রশান্তি, কাজে বাড়ায় মনোযোগ। চলুন দেরি না করে শুনে নেওয়া যাক একটি সুন্দর গান।
0: এই পর্বে আমরা শুনব গীতিকার হীরেন্দ্রনাথ মৃধার কথা ও সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সুরে শিল্পী চম্পা বণিকের কণ্ঠে দেশাত্মবোধক গান।

0: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
1: তবে বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসুম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুসুম এবং প্রযোজনায় ডক্টর শায়লা আক্তার।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন এবং বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও সমন্বিত করতে ইনভেস্ট বাংলাদেশ আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র 2026-2030 এবং আমদানি নীতি আদেশ 2026-2029-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারিক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে জানানো হয়, প্রস্তাবিত ইনভেস্ট বাংলাদেশ আইন 2026-এ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ পিপিপিএ একটি সমন্বিত কাঠামোর অধীনে আনার লক্ষ্য রয়েছে। প্রস্তাবিত এই আইনের অধীনে ইনভেস্ট বাংলাদেশ নামে একটি নতুন কর্তৃপক্ষ গঠিত হবে এবং এটি দেশের সর্বোচ্চ বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী তারিক রহমান দেশকে একটি সবুজ বসতি হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণকে সকলের নিত্যদিনের অভ্যাসে পরিণত করতে হবে। সবাই মিলে কাজ করলেই সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বসতি গড়ে তোলা সম্ভব হবে। টানা পাঁচ দিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় চট্টগ্রাম জেলার অন্তত 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের সব কর্মকর্তা ও কর্মচারী সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, সাতকানিয়া উপজেলার প্রায় 70% এলাকা পানি নিচে তলিয়ে গেছে। চন্দনাইশ, লোহাগড়া, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলার বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। তিনি বলেন, জেলার প্রতিটি উপজেলায় এবং জেলা প্রশাসনের কার্যালয়ে 24 ঘণ্টার কন্ট্রোল রুম চালু রেখে উদ্ধার ত্রাণ বিতরণ এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে টানা ভারী বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় রাঙামাটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। ছয় দিনের রাষ্ট্রীয় শোক যাত্রার পর গতকাল নিজ শহর মাসহাদে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হয়েছে। এ সময় উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসহাদের রাজপথে সমবেত জনতার হাতে শোভা পাচ্ছিল ইরানি পতাকা। অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি সম্বলিত প্ল্যাকার্ড বহন করছিল। আলী খামেনি গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই নিহত হন। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম দল হিসেবে সেমিফাইনালে নিশ্চিত করেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনে গতরাতে প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল। আজ বাংলাদেশ সময় রাত 1টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়ামের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 6টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ এবং তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।

0: আমাদের বয়সটা হলো শেখার আর সময়টা হলো জানার, আমাদের দুচোখ আছে দেখার আর দোকান আছে শোনার, এই শেখা দেখা আর জানাশোনার ভেতর দিয়েই জীবনকে হবে গড়তে।
1: তোমার মতো আমিও একটু বলার চেষ্টা করছি, আমাদের সময় এখন লেখাপড়ার, বয়স এখন জীবন ও মন গড়ার, কথা এখন শেখার এবং তা অবশ্যই ভেবে চিনতে হবে বলতে।
0: তা অবশ্য ভুল বলনি তুমি, কিন্তু এ কথাও তো সত্যি যে আমাদের শেখার কোনো শেষ নেই। আমরা লেখাপড়া তো শিখবই, এর পাশাপাশি গান, অভিনয়, আবৃত্তি, গল্প বলা এসবও তো শেখা দরকার।
1: শেখা তো দরকার, এবং এতে আমাদের প্রাতিষ্ঠানিক লেখাপড়ার যেন কোনো ক্ষতি না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে, আর এজন্য রুটিন মাফিক কাজগুলোকে সাজিয়ে নিতে হবে।
0: এত কিছুর পাশাপাশি এখন যখন বর্ষাকাল, তখন সাঁতার জানার বিষয়টিও আমাদের ছোটদের স্মরণে রাখতে হবে, তাহলে আমাদের মতো ছোটদের পানিতে ডুবে মৃত্যুর থাকবে না ভয়।
1: এজন্য আমরা আমাদের অভিভাবকদের অবশ্যই বলতে পারি, এখন তো অনেক শহরেই সাঁতার শেখার সুযোগ আছে, একটু খোঁজ খবর নিলেই জানা যেতে পারে কোথায় সাঁতার শেখানো হচ্ছে।
0: আজ এটুকু বলি, এবার সবার মনোযোগ আকর্ষণ করতে চাই আজকের কলকাকলি অনুষ্ঠানের মূল আয়োজনে।

0: যেখানেই থাকি দেশ ঠিকই থাকে আমাদের মনে,
1: দেশকে ভাবলে খুব ভালো লাগা জাগে হৃদয়ের কোণে,
0: মনের ভেতর জাগলে আবেগ দেশ হয়ে ওঠে প্রাণ।
1: এই দেশ নিয়ে আমরাও গাই ভালো লাগা কত গান,
0: শুনবো ঠিক এমনই একটি দেশাত্মবোধক গান।
1: খুবই জনপ্রিয় এবং কালজয়ী এই গানটির পরিবেশনায় আমাদেরই এক শিল্পী বন্ধু ফাবলিহা মিনহাজ।

0: শোনা হলো দেশকে নিয়ে গান, যে গানে দেশেরই আহ্বান।
1: কথা ও সুর হয়ে ওঠে গানের প্রাণ, আবার কথা যখন আলাদা হয়ে একা, তখনও আমরা পাই তার অন্যরকম দেখা, যে দেখার মাঝে আমরাও ভালো লাগা খুঁজে পাই। কথার পেছনে থাকে মনের ভাবনা।
0: তোমার এমন কথা শুনেই বুঝে ফেলেছি আমাদের কলকাকলি অনুষ্ঠানের এবারের পরিবেশনা রানারের ঝুলি। আর এই ঝুলিতে আমাদের শ্রোতা বন্ধুদের পাঠানো কথার সমাহার, যেন কথামালার উপহার।
1: কি সেই কথা? এমন প্রশ্নের উত্তর জানতে এবার শুনতে হবে আজকের রানারের ঝুলি পর্বটি। আজও এই পর্বের গ্রন্থনায় আছেন ভাইয়া গোলাম নবী পান্না, আর উপস্থাপনায় রয়েছে নামিরা রায়দা।

0: দূরের ও কাছের শ্রোতা বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি ছড়া কবিতা পাঠের আসর রানারির ঝুলি। আজকের রানারির ঝুলি উপস্থাপনায় রয়েছি আমি, নামিরা রায়দা। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই তো আকাশ জুড়ে মেঘের খেলা, টিপটিপ বৃষ্টি, রিমঝিম শব্দ, ছন্দের দোলা, স্নিগ্ধ সুরের ছোঁয়া, নদী নালা খালবিল টইটুম্বর ভরপুর হয়ে ওঠে। এই ঋতুতে প্রকৃতি যেন প্রাণ ফিরে পায়, লিখিয়ে বন্ধুদের মনেও সেই টুকটাক ছন্দের রেশ বয়ে যায়। এর আলোকেই রানারের ঝুলিতে জমা পড়েছে বর্ষার বেশ কয়েকটি ছড়া কবিতা। আজকের আসরে আসা লেখাগুলো যারা পাঠ করে শোনাবে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তারা হলো ফারহান তানজিম তীর্থ, ফারদিনা করিম খুশবু, ফারহিনা মোস্তাক আজওয়া, মুবাশিরা বাড়ি, দীপায়ন অধিকারী, মুমতাহিনা বাড়ি। এবারে লেখা পাঠ। প্রথমেই দীপক বড়ুয়ার লেখা বৃষ্টি পরে, এই শিরোনামের ছড়াটি এসেছে চট্টগ্রাম সারসন রোড থেকে। এটি পাঠ করে শোনাবে ফারহান তানজিম তীর্থ।
1: বৃষ্টি পরে টুপ, বাহারে মজা খুব, মেঘরানী চেঁচিয়ে বলে পুকুরে দে ডুব, বৃষ্টি মেয়ে চুপ, দৃশ্য অপরূপ, মেঘরানী বললে পরে বৃষ্টি ঝুপ ঝুপ।
0: দ্বিতীয় ছড়াটি লিখে পাঠিয়েছে মেহেরপুর জেলার মল্লিকপাড়া থেকে আব্দুল সালাম। এটির পরিবেশনায় ফারদিনা করিম খুশবু।
2: বর্ষায় নদ নদী করে থই থই, পুকুরেই পাতিহাঁস ডাকে চই চই, কেয়াবেলি শাপলা চাপা আর জুই, ভালো লাগে ঝিঙে লাউ মাচা ভরা পুই, সবুজের আলপনা ঢাকা পরিবেশ, বর্ষায় ভালো লাগে আমাদের দেশ।
0: আসরের তৃতীয় ছড়া মেঘের বুড়ি শিরোনামের। অপু চৌধুরীর লেখা এই ছড়াটি এসেছে চট্টগ্রাম জেলার কোতোয়ালি থেকে। ছড়াটি শুনবো আমরা ফারহিনা মোস্তাক আজওয়ার কাছ থেকে।
3: আকাশ জুড়ে তপ্ত রোদের নেই কো ঝিলি,

0: এখনকার এ ছড়াটি এসেছে চুয়াডাঙ্গা জেলার বড়বাজার এলাকা থেকে। চিত্তরঞ্জন সাহা চিত্র লেখা এ ছড়াটি পড়ে শোনাবে মুবাশ্বিরা বাড়ি।
1: বর্ষা এলে বৃষ্টি ঝরে জল থই থই থই, থামবে কখন এই বৃষ্টি তাই তো চেয়ে রই। ডুবলো বাড়ি রাস্তা ও ঘাট যেন জলের মেলা, ছোট বড় হাজারো মাছ তাতেই করে খেলা। বাড়ি ছেড়ে মানুষ যখন যাচ্ছে অনেক দূর, মিষ্টি মধুর বৃষ্টি যেন জাগায় মনে সুর।
0: বৃষ্টি পড়ে বৃষ্টি ঝরে শিরোনামের এবারের কবিতাটি রংপুর জেলার নিউ সাহেবগঞ্জের বাহার কাছনা থেকে লিখে পাঠিয়েছে হাফিজ রেদওয়ান। এটি আবৃত্তি করে শোনাচ্ছে দীপায়ন অধিকারী।
2: বৃষ্টি পড়ে বৃষ্টি ঝরে জারুল বনের তলে, কদম ফুলের গলে বৃষ্টি পড়ে, কচি পাতায় পদ্ম পুকুর জলে। বৃষ্টি পড়ে বৃষ্টি ঝরে সবুজ শ্যামল গায়ে, জোড়া শালিক ছায়ে ঝুমঝুমাঝুম ঝুমঝুমাঝুম টিনের চালে, কোলা ব্যাঙের গায়ে।
0: আসরের শেষে আসা ছড়াটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের পূর্ব হাসনাবাদ থেকে লিখে পাঠিয়েছে কাজল নিশি। এটি পড়ে শোনাবে মুমতাহিনা বাড়ি।
3: বর্ষা বাদল রূপ টৈটুম্বুর ডোবা পুকুর নদী ভরা জল, বৃষ্টি এলে ভিজতে থাকে খোকা খুকুর দল। ছন্দতালে টিনের চালে বর্ষা বাদল রূপ শব্দ তুলে নাচতে থাকে টুপটুপা টুপটুপ। মাকে ডেকে বলছে খোকন নদীর পাড়ে যাই, আনবু ঘরে চিংড়ি পুটি সত্যি যদি পাই।
0: বন্ধুরা, এক এক করে তোমাদের পাঠানো ছড়া কবিতা বাছাই করে মনোনীত লেখাগুলো শুনিয়ে দিলাম। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। এবার নতুন বন্ধুদের বলছি, তোমরাও কিন্তু আসরে লেখা পাঠিয়ে অংশ নিতে পারো। ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, চট জলদি লিখে নাও। খামের ওপর লিখবে রানারের ঝুলি কলকাকলি অনুষ্ঠান, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, জাতীয় বেতার ভবন শেরে বাংলা নগর ঢাকা 1207। বন্ধুরা, আমি ঠিকানাটা আবার বলছি, তোমরা মিলিয়ে নিতে পারো। রানারের ঝুলি কলকাকলি অনুষ্ঠান, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, জাতীয় বেতার ভবন শেরে বাংলা নগর ঢাকা 1207। প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু এখন থেকে কলকাকলি অনুষ্ঠানে ইমেইলের মাধ্যমেও লেখা পাঠাতে পারো। ইমেইলটি হলো kolokakoli কলকাকলি bbdhake ঢাকা @gmail.com।

0: আমাদের দেশ একটি, কিন্তু এই একটি দেশে অনেক রকমের গান।
1: কোনো কোনো গানকে আমরা মাটি ও মানুষের গান বলে থাকি, যে গান একসময় ছিল কেবলই বাংলার মানুষের প্রিয় গান। এই গানের আবেদন এখন শহরের মানুষের কাছেও সমান।
0: এই গানকে আমরা পল্লীগীতি নামেই ডেকে থাকি। এই গানের কথায় সাধু ভাষার ব্যবহার আমাদের নজরে পড়ে। শুনব সেই পল্লীগীতি, গেয়ে শোনাবে স্বপ্নীল সরকার তীর্থ।

0: গান তো শোনা হলো, এখনো আরো কিছু শোনা বাকি। এবার শুনব খবর, যে খবরে পাবো ছোটদের অনেক কথা, যে কথায় জানবো কেমন এখন আমাদের ছোটদের সফলতা,
1: জানবো মেধাবী অনেক ছোটদের কথা, শুনবো ছোটমণিদের খবর। খবরগুলো সংগ্রহ করে গ্রন্থনা করে দিয়েছেন সাদিয়া ইসলাম লিজা।
2: আমি রাদিয়া ইসলাম শ্রীদি। দেশে 2,23,00,000 শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন এ ক্যাপসুল। দীর্ঘ 14 মাস পর দেশব্যাপী ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে গত 28 জুন। এ ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রাভুক্ত 2,26,61,564 জন শিশুর মধ্যে 2,23,60,509 জনকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ হিসেবে লক্ষ্যমাত্রার 98.67% অর্জিত হয়েছে। বৃহস্পতিবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেন। ডক্টর ইউনুস আলী বলেন, 12টি জেলার 58টি উপজেলার 290টি ইউনিয়নের 714টি ওয়ার্ডের দুর্গম এলাকায় ক্যাম্পেইন পরবর্তী 4 দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার এ কার্যক্রমও শেষ হয়েছে। এ কার্যক্রমের তথ্য যুক্ত হলে লক্ষ্যমাত্রা অর্জনের হার 99% পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বিশ্ব পরিবেশ দিবস 2026 উদযাপন উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। বিশ্ব পরিবেশ দিবস 2026 উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ে আয়োজনের গত 3/7/2026 তারিখ সকাল 10:00 শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাংলাদেশ শিশু একাডেমি জয়পুরহাটে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জয়পুরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তৃতীয় অ্যাবাকাস ম্যাথ অলিম্পিয়াড 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিশুদের গাণিতিক দক্ষতা ও মানসিক গণনার সক্ষমতা বাড়াতে অ্যাবাকাস ম্যাথ বাংলাদেশ লিমিটেড আয়োজন করেছে তৃতীয় অ্যাবাকাস ম্যাথ অলিম্পিয়াড 2026। প্রতিযোগিতার প্রথম পর্ব আগামী 31 জুলাই অনলাইনে অনুষ্ঠিত হবে। এ পর্বে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত অংশগ্রহণ করা যাবে। প্রথম পর্বের ফলাফল প্রকাশ করা হবে 2 আগস্ট। অনলাইন পর্বে উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় পর্ব 11 সেপ্টেম্বর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ভিজুয়াল ও লিসনিং এই 2টি ক্যাটাগরিতে অংশগ্রহণের সুযোগ থাকবে। নিবন্ধনের শেষ তারিখ 22 আগস্ট এবং নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে 2,000 টাকা। বিজয়ীদের জন্য রয়েছে সর্বোচ্চ 1,00,000 টাকার প্রাইজ বন্ড, ট্রফি ও অন্যান্য আকর্ষণীয় পুরস্কার। এছাড়া সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হবে। আয়োজকরা জানান, নিবন্ধনের পর প্রতিযোগীরা অনুশীলনের সুযোগ পাবে এবং নির্ধারিত নিয়ম অনুসরণ করে অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় গণগ্রন্থাগারে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন। জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করেছে। এ উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিভিন্ন বয়সভিত্তিক শিক্ষার্থী এবং সাধারণ নাগরিক এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 15 জুলাই, রচনা প্রতিযোগিতা 16 জুলাই এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা 26 জুলাই। জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী 4 আগস্ট সকাল 10টায়। প্রতিযোগিতাগুলো জাতীয় গণগ্রন্থাগার শাহবাগে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় শর্তাবলী ও বিষয়বস্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগ্রহীদের নির্ধারিত সময় আবেদন করে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ছোট্টমণিদের খবর শেষ হলো।
0: এতক্ষণ আমরা শুনলাম ছোটমণিদের খবর, আর এবার কিছুক্ষণ আমরা শুনব গান, যে গানের রচয়িতা বিশ্বকবি হিসেবে পরিচিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর তার গানকে আমরা রবীন্দ্রসঙ্গীত নামেই জানি। তার গানের সুর আলাদা এবং মধুর।
1: এখন শুনবো এমনই একটি রবীন্দ্রসঙ্গীত, যে গানটি আমাদের ছোটদের উপযোগী একটি গান। এই রবীন্দ্রসঙ্গীতটি গেয়ে শোনাবে সারিনা হামিদ।

0: শুনছিলাম গান। গানের পর এবার গল্প হবে। যে গল্পের কথার রূপ অন্য গল্পের চেয়ে আলাদা, তাই একে বলে রূপকথার গল্প। এই গল্প আমাদের শিশু কিশোরের কথা ভেবেই লেখা।
1: এই গল্পের মাঝে আমরা রহস্যের ছোঁয়া পাই, শুনতে মন্দ লাগে না। কলকাকলি অনুষ্ঠানের এবারের পরিবেশনা বন্দে আলী মিয়ার রূপকথার গল্প ও ঈশপের সমগ্র থেকে পাঠ। পাঠে অংশ নিচ্ছে অরিজিৎ সাহা ও ওয়াসিক শাহরিয়ার।

0: বল বল নিজের বল। এথেন্স শহরের এক ধনী লোক বের হয়েছিলেন সমুদ্র নৌবিহার করতে, তার সঙ্গে আরও লোকও ছিল। সমুদ্রে যাবার কিছুক্ষণ পর ঝড় উঠল, ঝড়ে জাহাজ গেল ডুবে। জাহাজ ডুবির পর সকলে সাঁতরে তীরে উঠবার চেষ্টা করতে লাগলেন। ধনী লোকটি কিন্তু সাঁতরাবার চেষ্টা করছিলেন না, তিনি শুধু রক্ষা পাওয়ার জন্য দেবতার কাছে প্রার্থনা করতে লাগলেন এবং মানত করতে লাগলেন। যাত্রীদের একজন তার পাশ দিয়ে সাঁতরে যেতে দেখে তাকে বললেন, নিজেকে বাঁচানোর জন্য হাত গুটিয়ে বসে থেকে শুধু দেবতার কাছে ছেড়ে দিলে হবে না, নিজেরও হাত পা নাড়তে হবে। উপদেশ, যে নিজেকে সাহায্য করে তাকেই ঈশ্বর সাহায্য করে। ধন্যবাদ।
1: আজকে আমার গল্পের বিষয় কৃপণের সাজা। একজন লোক ছিল খুব কৃপণ। সে রাত্রিতে বিছানায় শুয়ে টাকা কড়ি উপার্জনের ফন্দি ফিকির মনে মনে আটত। সকালবেলা বাড়ি থেকে বের হয়ে রোজগারের চেষ্টায় সে সারাদিন বাইরে ঘুরে বেড়াত। ঠিক সময় কোনোদিন সে বাড়িতে ফিরতে পারত না। একদিন অনেক রাত্রে দূরের গ্রাম থেকে সে বাড়িতে ভিড়ছিল, পল্লীগ্রামের পথ। সেই পথ ধরে চলতে চলতে সে একটা হাটের কাছে এসে পৌঁছল। হাটের এক কোণে খুব বড় একটা বটের গাছ। কোথা থেকে এক দরবেশ এসে কয়েকদিন থেকে সেই গাছের নিচে আস্তানে পেতেছিলেন। কৃপণ লোকটি সেই গাছের কাছাকাছি এসে শুনতে পেল দরবেশ একটি পেচকের সঙ্গে কথা বলছেন। সে থমকে দাঁড়ালো। এমন অবাক ব্যাপার সে জীবনে দেখে নাই, এমনকি কারো কাছ থেকে শোনেও নাই। পাখির সঙ্গে নাকি কথা বলা যায়। লোকটি মনে মনে মতলব বাঁটল, দরবেশের কাছ থেকে পশু পাখির ভাষা শিখে নেবে। ধীরে ধীরে গিয়ে সে দরবেশের পায়ের কাছে বসল, বলল, হুজুর, আমাকে একটু মেহরবানি করতে হবে। দরবেশ তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি মেহরবানি বলো? লোকটি বলল, আমাকে পশু পাখির ভাষা অনুগ্রহ করে শিখিয়ে দিন। দরবেশ হেসে বলল, এসব তোমার না শেখাই ভালো। ওদিকে লোকটি একেবারে নাছর বান্দা, সে দরবেশের পা দুটি জড়িয়ে ধরল। দরবেশ আর কি করেন, নিরুপায় হয়ে তাকে পশু পাখির ভাষা শিখিয়ে দিলেন। লোকটি মনের আনন্দে গৃহে ফিরল। সময়টা বৈশাখ মাস, দারুণ গরম পড়েছিল। লোকটি দাওয়ায় বিছানা পেতে রাত্রে শুয়ে পড়ল। তার বাড়িতে একটি পোষা কুকুর আর একটি বিড়াল ছিল। তারাও নিত্যদিনের মতো বারান্দার ওপাশে শুয়ে ঘুমাবার আয়োজন করল। কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। বিড়ালটা হঠাৎ কুকুরকে ডেকে বলল, ভাই বাঘা, অনেকদিন গোস্ত খাই না, শরীরটা দিন দিন খারাপ হতে শুরু করেছে। কুকুরটা জবাব দিল, পুষি ভাই, এজন্য দুঃখ করো না, পরশুদিন এই বাড়ির বড় বলদটা মারা যাবে, সেদিন বেশ মজা করে গোস্ত খাব। গল্পের বাকি অংশ পরের পর্বে বলা হবে।

0: এবার শোনাব আজকের কলকাকলি অনুষ্ঠানের সর্বশেষ আয়োজন ফুল পাখিদের আসর। এই আসর উত্তাল হয়ে থাকে কেবল ছোটদের অংশগ্রহণে, ওদের উপস্থাপনাও দাগ কাটে মনে।
1: আজও এই ফুল পাখিদের আসর পরিচালনা করছেন আপা আঞ্জুমান আরা।

0: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ছোট্ট মনিরা?
1: ভালো আছি আপা, আপনি কেমন আছেন?
0: আমিও ভালো আছি। এই যে বর্ষাকালে সব সময় দেখবে কখনো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, কখনো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির একটা ছন্দ থাকে এবং সুন্দর একটা সুর থাকে, তাই কবি সাহিত্যিকদের কাছে কিন্তু বর্ষাকাল খুব পছন্দের। আর তোমরা যারা ছোট্ট ছোট্ট সোনামণি, এখানে ছড়া কবিতা গল্প আমাদের শোনাবে, তোমাদের গল্প কবিতাও কিন্তু এই বৃষ্টির শব্দের মতোই সুন্দর। তো আজকে আমরা তোমাদের সবার কাছ থেকে নতুন নতুন কিছু শুনবো। প্রথমে যে বন্ধুটিকে আমি দেখতে পাচ্ছি, তোমার নাম বলো।
2: আমার নাম মাহরিন সাফিয়া।
0: তুমি কি শোনাবে?
2: আমি কবিতা
0: কবিতা শোনাবে, শোনাও।
2: আবৃত্তি করছি ফসকে গেল কবি সুকুমার রায়। দেখ বাবাজি, দেখবি নাকি, দেখ রে খেলা, দেখ চালাকি, ভোজের বাজি ভিলকি ফাঁকি, পড় পড় পড় পড়বি পাখি ধপ, লাফ দিয়ে তাই তালটি ঠুকে, তাক করে যাই তীর ধনুকে, ছাড়বো সটানোর ধুমুখে, হুশ করে তোর লাগবে বুকে খপ, গুড় গুড় গুড় গুড়িয়ে হামা, খপ পেতেছেন গোষ্ঠ মামা, এগিয়ে আছেন বাগিয়ে ধামা, এইবারে বান চিউড়িয়া নামা, চট ওই যা গেল ফুসকে ফেসে, হেই মামা তুই খেপলি শেষে, ঘাচ করে তোর পাজর ঘেসে, লাগলো কি বান ছটকে এসে ফট। ধন্যবাদ।
0: খুব সুন্দর হয়েছে, বলেছিলাম না বৃষ্টির ছন্দের মতো আমরা একটা ছন্দময় কবিতা শুনলাম। এবারে গোলাপি বন্ধু, তোমার নামটা বলো।
3: ফারহিনা মোস্তাক আজওয়া।
0: কি শুনবো তোমার কাছ থেকে?
3: কবিতা
0: শোনাও।
3: ভয় পেও না সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না, মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই, মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না, এসো এসো গর্তে এসো, বাস করে যাও চারটি দিন, আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন, হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না, মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না, অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটো, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা, আমি আছি গিন্নি আছেন, আছেন আমার নয় ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যা অমন ভয় পেলে।
0: আমরাও কিন্তু ভয় পাবো না এসব ছলনাতে, ভুলো না কিন্তু তোমরা কখনো। এবারে তোমার নামটা বলো।
4: দীপায়ন অধিকারী।
0: কি শোনাবে?
4: কবিতা আবৃত্তি
0: করো।
4: ঠিক আছে, লিখেছেন সুকুমার বড়ুয়া। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে, রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙা চোরা, বাটিটাও লিক আছে, খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে, মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে, তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে।
0: খুব সুন্দর হয়েছে, মজার একটা কবিতা শুনলাম আমরা। এবারে তোমার নামটা বলো।
5: আমার নাম নুসাইবা।
0: নুসাইবা কি শোনাবে?
5: এটি আবৃত্তি
0: করো।
5: বৃষ্টি নির্মলেন্দু গুণ। আকাশ জুড়ে মেঘের খেলা, বাতাস জুড়ে বৃষ্টি, গাছের পাতা কাঁপছে আহা, দেখতে কি যে মিষ্টি, কলা পাতায় বৃষ্টি ভাজে, ঝুমুর নাচে নর্তকী, বৃষ্টি ছাড়া গাছের পাতা এমন করে নর্তকী, চিলিয়ে কোঠায় ভেজা শালিক আপন মনে সাজ করে, চঞ্চু দিয়ে গায়ের ভেজা পালকগুলি ভাজ করে, হাঁসেরা সব ছদল বেঁধে উদাস করা দৃষ্টিতে, উঠানটাকে পুকুর ভেবে সাঁতার কাটে বৃষ্টিতে, আকাশ এত কাঁদছে কেন? কেউ কি তাকে গাল দিল ছিচকাদুনি মেঘের সাথে? গাছগুলি কি তাল দিল? সকাল গেল, দুপুর গেল, বিকল হয়ে এলো কি? আচ্ছা মা গো, তুমি বলো, মেঘেরা আজ পেল কি?
0: বৃষ্টির কবিতা শুনতেই মনটা ভালো হয়ে যায়। খুব সুন্দর একটা কবিতা শুনলাম। এবারে তোমার নামটা বলো।
4: আমি ফারদিনা করিম খুশবু।
0: কি শোনাবে আমাদেরকে?
4: একটি কবিতা
0: শোনো।
4: আবৃত্তি করছি কবি আসাদ চৌধুরীর লেখা কবিতা তখন সত্যি মানুষ ছিলাম। নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, এ কথা কে ভাববে? কুকুর বেড়াল থাবা হাঁকায়, ফোসে সাপের ফনা, শিংকই মাছ রুখে দাঁড়ায়, জলে বালির কণা, আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প।
0: মানুষ তো মানুষই থাকে, তাই না? তার কর্মেই সে বেঁচে থাকে, কর্মেই সে সুন্দর হয়। এবারে তোমার নামটা বলো।
6: আমার নাম অরিজিৎ সাহা।
0: শোনাবি কি আমাদেরকে?
6: আমি একটি রবীন্দ্রসঙ্গীত
0: শোনাও।
6: বজ্র মা

0: আষাঢ় বৃষ্টির মালা গেঁথেছে। খুব সুন্দর একটা গান শুনলাম। শুনতে শুনতে আমরা একেবারে বাংলার প্রকৃতিকেই দেখতে পাচ্ছিলাম। এবারে তোমার নাম বলো।
1: আসসালামু আলাইকুম, আমার নাম আলাম নসরা।
0: কি শোনাবে আমাদের?
1: আমি একটি কবিতা আবৃত্তি করব।
0: করো।
1: কবিতাটির নাম বর্ষার ছড়া, লিখেছেন গিয়াসউদ্দিন রূপম। সকাল দুপুর টাপুর টুপুর, ঝিমঝিমাঝিম বৃষ্টি, আকাশ উপুর ঝাপুর ঝুপুর, বন্ধ চোখের দৃষ্টি, ঘরের কোণে সঙ্গোপনে গান কবিতা সৃষ্টি, আপন মনে স্বপ্ন বনে নির্মুনি হাল কৃষ্টি, মেঘের বাড়ি যাচ্ছে গাড়ি গুড়গুড়াগুর ছন্দে, মেঘ কুমারী অশ্রু ছাড়ি বলছে খানিক মন্দে, কদম করি পাপড়ি ফুড়ি দেয় ভরিয়ে গন্ধে, ইলছে গুড়ি আকাশ ছুড়ি নামছে মহানন্দে। ধন্যবাদ।
0: বৃষ্টির সময় খিচুড়ি ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে, আমাদেরও কিন্তু তাই। কবিতায় আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম। এবারে তোমার নামটা বলো।
2: আমি নামিরা।
0: কি শোনাবে?
2: কবিতা আবৃত্তি। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা তোষামোদ। সাহেব কহেন চমৎকার সে চমৎকার, মো সাহেব বলে চমৎকার সে হতেই হবে যে হুজুরের মতে অমৎকার। সাহেব কহেন কি চমৎকার বলতেই দাও আহা। মো সাহেব বলে হুজুরের কথা শুনেই বুঝেছি বাহাহা বাহাহা বাহাহা। সাহেব কহেন কথাটা কি জানো সেদিন? মো সাহেব বলে জানি না আবার, ওই যে কি বলে যেদিন। সাহেব কহেন সেদিন বিকেলে বৃষ্টিটা ছিল স্বল্প। মো সাহেব বলে আহাহা শুনেছো কি অপরূপ গল্প। সাহেব কহেন আরে বলো আগে বলতেই দাও গোড়াটা। মো সাহেব বলে আহাহা গোড়াটা হুজুরের গোড়া এই চুপ চুপ ছোড়াটা। সাহেব কহেন কি বলছিলাম গোল মেলে গেল গুলায়। মো সাহেব বলে হুজুরের মাথা গুলাতেই হবে দিব কি হস্ত বুলায়ে।
0: এরকম মো সাহেবই আমরা অবশ্যই পছন্দ করব না, তাই না? প্রত্যেকের একটা নিজস্ব মতামত আছে। তো এবারে তোমার নামটা বলো।
3: ওয়াসিক শাহরিয়ার।
0: কি শোনাবে?
3: আমি কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতাটি শোনাবো।
0: শোনো।
3: দেখুনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাবতারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্পশকট চলে, বাবুসা বেশে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিছে মটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্পশকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, থুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটাসে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়, তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুরি। তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদের গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।
0: খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে তোমার কবিতা। এবারে বন্ধু তোমার নাম বলো।
4: রাদিয়া ইসলাম রিদি।
0: কি শোনাবে?
4: কবিতা আবৃত্তি করব।
0: করো।
4: আবৃত্তি করছি কবিতা আষাঢ়, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝর ঝর আউশের ক্ষেত জলে ভর ভর, কালিমাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে, এখনই আধার হবে বেলা টুকু পোহালে। দুয়ারে দাঁড়াই ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরিছে কি, রাখাল বালক কি জানি কোথায় সারা দিন আজি খোয়ালে, এখনই আধার হবে বেলা টুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে, খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে। পূবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ, দর দর বেগে জলে পড়ি জল ছল ছল লোঠে বাজিরে, খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাস নে গো, তোরা যাস নে ঘরের বাহিরে, আকাশ আধার বেলা বেশি আর নাহিরে।
0: বৃষ্টির দিনে কখনো রাত হয়ে যায়, আবার কখনো মেঘটা সরে গেলেই দিন হয়ে যায়। খুব মজার একটা অবস্থা, তাই না? তো এবারে বন্ধু তোমার নামটা বলো।
5: আমার নাম মুহিবা।
0: কি শোনাবে?
5: একটি কবিতা আবৃত্তি করব।
0: করো।
5: চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বর্ষার ধুম কবিতাটি। বাংলাদেশে বর্ষা এসে লাগিয়ে দিল ধুম, পূবে হাওয়া ছুটছে বেগে আকাশ ঢাকা কালো মেঘে, মেঘের কোলে চিকুর দোলে শব্দ গুরুম গুম, নদ নদীতে নেমেছে ঢল খালে বিলে বেড়েছে জল, উজান জলে ছুটে চলে কত মাছের দল, লাফায় কত ট্যাংরা পুটি কই মাগুরের লুটুপুটি, কতই চেলা করছে খেলা নাড়ছে ঘাটের জল, সাজলো ধরা নতুন সাজে লিপ্ত সবাই আপন কাজে, কর্মী যত কর্মেরত দিচ্ছে অলস ঘুম, বাংলাদেশে বর্ষা এসে লাগিয়ে দিল ধুম।
0: ষড় ঋতুর বাংলাদেশে বর্ষা তো আসবেই, আর বর্ষা সবার জন্য আনন্দের। এবারে ছোট্ট বন্ধু তোমার নামটা বলো।
6: আমার নাম ফারহান তানজিম তীর্থ।
0: কি শোনাবে আমাদেরকে আজকে?
6: কাজী নজরুল ইসলামের লেখা লিচুচোর।
0: লিচুচোর শোনো।
6: বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না, কোথা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাদ করে, পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুধ চার, দিলে খুব কি লঘুষি একদম জোর সে ঠুসি, আমিও বাগিয়ে থাপর দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক বিটরে শেয়াল, আরে থাত শিয়াল কোথা রেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আটকে ওঠা কুকুরও জুড়লে ছোটা।
0: এই পরেরটুকু ভুলে গেছো, কোনো অসুবিধা নেই, পরের দিন আমরা আবার শুনবো। তো এবারে তোমার নামটা বলো।
7: আমি সমৃদ্ধি।
0: কি শোনাবে?
7: আমি জুলাই বিপ্লব নিয়ে একটি পুঁথি পরিবেশন করছি,
0: শোনাবো।

খুব সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। এবারে এবারে তুমি কি করবে? আচ্ছা, আজকে তো আর সময় নেই। আমাদের মনে হচ্ছিল আমরা যেন আরো অনেক কিছু শুনতে পাবো, এবং সারা দিন তোমাদের এগুলো শুনতে আমাদের একটুও কষ্ট হয় না। তারপরও সময়ের নিয়ম মেনে চলতে হয়, তো তাই সময় শেষ। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো।

0: সময় প্রায় শেষের পথে, তাই এবার আমাদেরও বিদায় হবে নিতে। আজকের কলকাকলি অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন তাপসী মুনির, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি ইনায়া বিনতে কায়েস
1: এবং আমি লাইবানুর বিনতে রহমান। অনুষ্ঠানে যন্ত্রসংগীতে সহযোগিতা দিলেন আব্দুল মতিন খান ও মোহাম্মদ মাসুদুর রহমান, প্রকৌশল সহযোগিতায় ছিলেন নাসরিন আক্তার, অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ শামসুল হক, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক এবং কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
0: ভালো যেন থাকা হয় ছোট বড় সবাই,
1: এই শুভকামনায় নিলাম বিদায়। বন্ধুরা, শুভ বিদায়।

0: শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শেষ হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফারজানা রফিক বাবলি। দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন এবং বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও সমন্বিত করতে ইনভেস্ট বাংলাদেশ আইন ২০২৬ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ এবং আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯ খসড়া ও অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে জানানো হয়, প্রস্তাবিত ইনভেস্ট বাংলাদেশ আইন ২০২৬ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ পিপিপিএ একটি সমন্বিত কাঠামোর অধীনে আনার লক্ষ্য রয়েছে। প্রস্তাবিত এই আইনের অধীনে ইনভেস্ট বাংলাদেশ নামে একটি নতুন কর্তৃপক্ষ গঠিত হবে এবং এটি দেশের সর্বোচ্চ বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢল এবং জলাবদ্ধতায় চট্টগ্রাম জেলার অন্তত ৪.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, সাতকানিয়া উপজেলার প্রায় ৭০% এলাকা পানিতে তলিয়ে গেছে। চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলার বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। তিনি বলেন, জেলার প্রতিটি উপজেলায় এবং জেলা প্রশাসনের কার্যালয়ে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রেখে উদ্ধার, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে টানা ভারী বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা বাঙাল হালিয়া সড়কের মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে বান্দরবানের সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। জেলা শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আসা ক্ষতিগ্রস্তদের মাঝে বান্দরবান পৌরসভার পক্ষ থেকে তিন বেলা শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের মৌলভীবাজারের সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে গতকাল তার নিজ শহরে দাফন করা হয়েছে। এ সময় সমবেত জনতার হাতে ছিল ইরানি পতাকা। শোকাহত মানুষ খামেনি হত্যার প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রথম দিকে নিহত হন। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জিনজিয়াং নগরীর একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন মারা গেছে। দমকলকর্মীরা আগুনে আটকে পড়া ২ শতাধিক লোককে উদ্ধার করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। আজ বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়ামের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।

0: করে নিয়েছে। আজকের আয়োজন থাকছে বাংলা সিনেমার এমন কিছু জনপ্রিয় গান যেগুলো আমাদের অনুভূতির কাছাকাছি। বাংলা চলচ্চিত্রের এমন নতুন পুরানো সিনেমার যেসব কালজয়ী স্মৃতিমধুর গান এখনো সিনেমার প্রাণ হয়ে আছে, তাই শোনাবো আপনাদের প্রিয় সিনেমার প্রাণ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের বিনোদনের সাথী হয়ে আছি আমরা দুজন। আমি ইয়র্মা শাহরজাহান,
1: আমি শাহিনুজ্জামান শিশির। অনেক কথা হলো, চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি হারানো দিন সিনেমার আজিজুর রহমানের কথায় একটি কালজয়ী গান।

मीठा मीठा याली जो तो खुशी गाला गाली।

ভালোবাসার মানুষকে নিয়ে আমরা কত স্বপ্ন কল্পনা করে থাকি, প্রিয়তমার সাথে গভীর বালুচরে ঘর বাঁধার স্বপ্ন এবং ভালোবেসে সারা জীবন একসাথে থাকার যে তীব্র আকুতি তা প্রকাশিত হয়েছে গানটিতে। হাজার বছর ধরে সিনেমার একটি আইকনিক গান এটি। চলুন শ্রোতা, শুনে আসি বাংলা সিনেমার রোমান্টিক গান।

আমার কত চেনা, বাংলা চলচ্চিত্রের অন্যতম একটি রোমান্টিক গান। ১৯৯০ সালের চলচ্চিত্র দোলনার এই গানটি তার সহজ কথামালা, আবেগঘন সুর এবং অসাধারণ গায়কের জন্য দর্শকের হৃদয়ে আজও অমলিন। উৎসব অনুষ্ঠান বা স্মৃতিময় আড্ডায় আজও সিনেমার গান অপরিহার্য হয়ে আছে। চলুন শ্রোতা, এমন একটি আবেগময় গান সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে শুনে আসি, যা ছাড়া এই প্রজন্মের আড্ডাও অসম্পূর্ণ থাকে।

গানের নায়ক তার নিজের অজান্তেই পাশে এসে দাঁড়ানো প্রিয়জনকে দেখে বিস্মিত ও আনন্দিত হন। গানের একটি অংশে অতৃপ্তি ও আক্ষেপ প্রকাশ পেয়েছে, কেন এই প্রিয় মুহূর্তটি আরও আগে আসেনি। গানটি কেবলমাত্র একটি রোমান্টিক গানই নয়, এটি হৃদয়ের গভীর থেকে কাউকে আপন করে নেওয়ার একটি আকুল প্রার্থনা। চলুন শ্রোতা বন্ধুরা, শুনে আসা যাক তেমন একটি গান, তুমি কখন এসে দাঁড়িয়ে আছো। 1968 সালের আবির্ভাব চলচ্চিত্রের জনপ্রিয় রোমান্টিক কালজয়ী গান।

যদি জানতে আমার গানের প্রাণতে তুমি দাঁড়িয়ে আছো গো।

0: আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো।
1: গানের মাধ্যমে প্রেমিক তার প্রেমিকাকে জীবনের প্রতিটি পদক্ষেপে এমনকি মৃত্যুর পরও পাশে রাখার অঙ্গীকার করে। ভালোবাসা শুধু সাময়িক আবেগ নয়, বরং এটি আত্মার এমন একটি টান যা সারা জীবনের চাওয়া পাওয়াকে পূর্ণতা দেয়। প্রিয়জনকে পাওয়া মানেই যেন সারা দুনিয়াকে পাওয়া।
2: জীবনের সকল সুখের উৎস হিসেবে সঙ্গীকে মূল্যায়ন করা হয়েছে, তেমন একটি গান শুনব এখন। চাওয়া থেকে পাওয়া ছবির এই গানে জুটি বেঁধেছিলেন অমর নায়ক সলমান শাহ এবং জনপ্রিয় নায়িকা শাবনূর। শ্রোতা বন্ধুরা, শুনে আসি চলচ্চিত্রের কালজয়ী গান।

বাংলা চলচ্চিত্রে এমন কিছু রোমান্টিক গান আছে যা প্রজন্মের পর প্রজন্ম ধ্বনিত হয়। এবারে যে গানটি আমরা শুনব সেটি দশকের পর দশক ধরে জয় করেছে শ্রোতার হৃদয়। আবার এলো যে সন্ধ্যা, গানটি গেয়েছেন ক্ষণজন্মা শিল্পী হ্যাপি আখন্দ, এবং গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছিলেন তার বড় ভাই কিংবদন্তী লাকি আখন্দ। চলুন শুনে আসি আবার এলো যে সন্ধ্যা, বিখ্যাত মনোমুগ্ধকর গানটি।

0: গান শুধু আমাদের শুনিয়ে যায় না, বরং আমাদের জীবনকে ছুঁয়ে যায়, আমাদের স্মৃতিকে জাগিয়ে তোলে। বাংলা সিনেমার এই গানগুলো আমাদের সংস্কৃতি, আমাদের বিশ্বাস এবং আমাদের চিরন্তন ভালোবাসার প্রতীক।
1: কথায় গল্প গানে সময় ফুরিয়ে এলো, এবার বিদায় নেবার পালা। প্রতিবারের মতো আমরা হাজির হব সিনেমার গানগুলো নিয়ে আগামী সপ্তাহে। সে পর্যন্ত
0: সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, থাকুন বাংলাদেশ বেতারের সাথে।

0: এতক্ষণ শুনলেন ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ। গ্রন্থনা ফাতেমা সুলতানা, উপস্থাপনা এ বি এম শাহিনুজ্জামান শিশির ও ইরোমা শাহের জাহান, সম্পাদনা তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং সিনেমার প্রাণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজ। এ পালার অনুষ্ঠান উপস্থাপনা রয়েছে আফরোজা ডলি, শামীম আহমেদ, রুবিনা শাহনাজ বানু ও মোহাম্মদ লিয়াকত আলী খান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও লুৎফুন্নাহার মেরি, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রাবিতা সাবা।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রাবিতা সাবা। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠানমালায় এবারে রয়েছে আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন রাজীব দাস। প্রথম গানের কথা লিখেছেন তসলিমা খাতুন, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরসু।

আপনারা রাজীব দাসের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানের গীতিকার হুসনিয়ারা বেগম, সুর করেছেন শেখ সাদী খান।

0: আপনারা রাজীব দাসের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনব বৃক্ষরোপণের গান। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দেয়, মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে গানটি শুনবেন। গানের কথাও সুর করেছেন শিল্পী নিজেই।

ফ্যামিলি কার্ডের গানটি শুনলেন, মাফ করবেন বৃক্ষরোপণ কর্মসূচির গানটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার খবর পড়ছি মিজানুর রহমান সজল। দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন এবং বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ সমন্বিত করতে ইনভেস্ট বাংলাদেশ আইন 2026 খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল পত্র 2026-2030 এবং আমদানি নীতি আদেশ 2026-2029 খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢল এবং জলাবদ্ধতায় চট্টগ্রাম জেলার অন্তত 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, সাতকানিয়া উপজেলার প্রায় 70% এলাকা পানিতে তলিয়ে গেছে। চন্দনাইশ, লোহাগড়া, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলার বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। তিনি বলেন, জেলার প্রতিটি উপজেলায় এবং জেলা প্রশাসনের কার্যালয়ে 24 ঘণ্টার কন্ট্রোল রুম চালু রেখে উদ্ধার, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে টানা ভারী বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় রাঙামাটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা বাঙালহালিয়া সড়কের মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে বান্দরবানে সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। জেলা শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আসা ক্ষতিগ্রস্তদের মাঝে বান্দরবান পৌরসভার পক্ষ থেকে 3 বেলা শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। টানা বর্ষণ উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের মৌলভীবাজারের সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, গত 4 দিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টিতে জেলার সদর, চকরিয়া, পেকুয়া ও রামুসা বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 2 লাখ মানুষ। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানায়, ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলায় 640টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনিকে গতকাল তার নিজ শহর মাসহাতে দাফন করা হয়েছে। এ সময় সমবেত জনতার হাতে ছিল ইরানি পতাকা। শোকাহত মানুষ খামিনি হত্যার প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। আল খামিনি গত 28 ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রথম দিকে নিহত হন। 20 বছর পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের নির্বাচন আগামী 28 নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল এক সরকারি আদেশে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ তারিখ ঘোষণা করেন। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা সহ সব অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হবে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। আজ বাংলাদেশ সময় রাত 1টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়ামের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 6টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টার সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
2: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের বিধান পুনর্বহাল করে 15তম সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। জুলাই শহীদ আহতদের যথাযথ স্বীকৃতি ও পুনর্বাসনের অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্বন ক্রেডিট বাড়াতে কর্ম পরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দিলেন তারেক রহমান। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য অর্থনীতি বান্ধব রাজনীতি প্রয়োজন বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী। কক্সবাজারের উখিয়ায় ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে 8 জনের মৃত্যু। শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় 25 জন বন্দীর মৃত্যু। পাকিস্তান

0: সমাপ্তি চুক্তি এখন অকার্যকর, মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
1: সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। আজকের রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রইল। উল্লেখ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে 2011 সালে 30 জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কৃষিকে প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন। এর আগে বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার কৃষিকে ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর করতে কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করছে। কৃষক নিবন্ধন, কৃষক ডাটাবেজ, ডিজিটাল কৃষি সেবা, মোবাইল ভিত্তিক আবহাওয়া তথ্য, বাজার তথ্য, কৃষি সম্প্রসারণ, কৃষি পরামর্শ, ই এক্সটেনশন সেবার সম্প্রসারণ এবং কৃষি সেবার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গত সরকারের সময়ে শেয়ার বাজার ধ্বংসে যারা দায়ী তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শনিবার জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জুলাই শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি প্রদান, আহতদের জীবনমান নিশ্চিত করা এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদান সরকারের পবিত্র দায়িত্ব।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ হ্রাস এবং আন্তর্জাতিক কার্বন বাজারের সুযোগগুলোকে ভালোভাবে কাজে লাগিয়ে বাংলাদেশের কার্বন ক্রেডিট বাড়ানোর জন্য একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি রোববার বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈঠকে এ নির্দেশ দেন। সভায় প্রধানমন্ত্রী কার্বন শোষণ বাড়াতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্প্রসারণ, শিল্পে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, বন সংরক্ষণ, বন সুরক্ষা এবং বৃক্ষরোপণ বাড়ানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। তিনি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা প্রস্তুত করতেও কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশি বিনিয়োগের মাধ্যমে লোকসানি ও বন্ধ রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। শনিবার রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব কারখানা পুনরায় চালুর পদ্ধতিগত অগ্রগতি পর্যালোচনায় তিনি এই নির্দেশ দেন। বৈঠকে কর্মকর্তারা জানান, অনেক বেসরকারি প্রতিষ্ঠান ওই কারখানাগুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, প্রস্তাবগুলো যাচাই প্রক্রিয়াটি অবশ্যই স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে।
0: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সৃষ্ট নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা সময়োপযোগী এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি রোববার নিজ দপ্তরে এ সংক্রান্ত এক সভায় একথা বলেন। মন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন দেশের আইন পর্যালোচনা ও বাস্তবতার নিরীক্ষে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশের রাজনীতিতে যদি অর্থনীতি বান্ধব কাঠামোর মধ্যে আনা না যায়, তবে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা ও বাণিজ্যের উন্নয়ন সংক্রান্ত বিশেষজ্ঞ আলোচনা ফলপ্রসূ হবে না। তিনি সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এলডিসি গ্রাজুয়েশন অ্যান্ড ট্রেড কম্পিটিটিভনেস শীর্ষক এক কর্মশালায় একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, যে কোনো তাত্ত্বিক আলোচনাকে জনগণের কল্যাণে রূপান্তর করতে হলে একটি রাজনৈতিক শক্তির কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
1: প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন, যা চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। তিনি মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তর

0: দপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা জানান। উপদেষ্টা বলেন, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।
1: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের নীতিগত ও নৈতিক সমর্থন সর্বদা অব্যাহত থাকবে। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান গত বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
0: বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি শনিবার গুলশানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উৎসবের অংশ হিসেবে আয়োজিত আমেরিকান ফেয়ার বা মার্কিন মেলা পরিদর্শনের সময় এ গুরুত্ব আরোপ করেন।
1: কক্সবাজারের উখিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং সারা দেশের অন্তত 15টি জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য এর আগে গত সোমবার কক্সবাজারে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে 2 পরিবারের 7 সদস্য সহ অন্তত 9 জন নিহত হয়।
0: শ্রীলঙ্কার একটি কারাগারে মাদক পাচারের সঙ্গে জড়িত প্রতিদ্বন্দ্বী 2 গ্যাংয়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত 25 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, নিহতদের মধ্যে 4 জন কারারক্ষী আছেন এবং আরও শতাধিক লোক আহত হয়েছে। রোববার রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগুম্বো কারাগারে এ সহিংসতা শুরু হয়।
1: পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গত শুক্রবার একটি যাত্রীবাহী বাস গভীর গিরিখাদে পড়ে গিয়ে অন্তত 40 জন নিহত এবং 8 জন আহত হয়েছে। কোয়েটা থেকে পেশোয়ারগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পার্বত্য দানাসার এলাকায় একটি গিরিখাতে পড়ে যায়।
0: হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একাধিক শক্তিশালী হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ হয়ে গেছে। তুরস্কে নেটো শীর্ষ সম্মেলনের আগে দেওয়া এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন আলোচকরা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন, তবে এটি সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। ইরানের খাতাম আল আনবিয়াক সামরিক কমান্ড সতর্ক করেছে, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপে সমর্থনকারী যে কাউকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।
1: নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায় জানাতে তেহরানে হয়েছে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান। গত 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রথম দিনই আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। লাখো মানুষের উপস্থিতির পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও এতে অংশ নেন। বাংলাদেশের পক্ষ থেকেও শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, জানা যায় 70টিরও বেশি দেশের প্রতিনিধির অংশগ্রহণে ইরান সন্তুষ্ট।
0: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় মীর নাসির আহমেদ এবং আমি নীলুফার জাহান।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান। গানের কথা এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক। গানটি শুনবেন সমবেত কণ্ঠে।

0: আপনারা ফ্যামিলি কার্ডের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে। ভারী বৃষ্টিপাতে সতর্কবার্তা শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ক্যাম্পাস ভিত্তিক তরুণদের নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ।
3: তারুণ্য মানেই অদম্য গতি, সৃষ্টির উল্লাস এবং পরিবর্তনের বজ্রকণ্ঠ। একটি দেশের অগ্রযাত্রার সবচেয়ে বড় চালিকা শক্তি হল তার তরুণ প্রজন্ম। প্রতিটি বড় পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছে দেশের তরুণ সমাজ। তরুণদের ত্যাগ, সাহস ও নতুন করে দেশ গড়ার প্রত্যয় প্রমাণ করেছে যে তারা শুধু ভবিষ্যৎ নয়, বরং বর্তমানেরই সবচেয়ে বড় সম্পদ। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমি সাদিয়া ইসলাম লিজা স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার আয়োজিত তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আজ আমরা এসেছি সরকারি বাংলা কলেজে, যেটি ঢাকা শহরে অবস্থিত এবং এটি ২৫ একর জমির উপর অবস্থিত রয়েছে। এটি সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে এবং স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের যে শিক্ষা কার্যক্রম এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই পরিচালিত হচ্ছে। এই সরকারি বাংলা কলেজের অধ্যাপক যিনি, তিনি হলেন মোহাম্মদ কামরুল হাসান এবং এখানকার যে নীতিবাক্য সেটি হলো হে প্রভু আমাকে জ্ঞান দাও। শ্রোতা বন্ধুরা, আমরা চমৎকার একটি পরিবেশ আসলে পরিলক্ষিত করছি, চমৎকার বাতাস, খুব সুন্দর পরিবেশ। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা আজকের এই ক্যাম্পাসটি ঘুরে দেখব এবং কথা বলবো এই ক্যাম্পাসের যত বন্ধু আছে তাদের সাথে, পরিচিত হব সকলের সঙ্গে, সাথেই থাকবেন। শ্রোতা বন্ধুরা, ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে প্রথমেই দেখা হয়ে গেল দুজন বন্ধুর সাথে, চলুন পরিচিত হই। ভাই, আপনার নাম?
4: আমি বোরহান মিয়া,
3: কোন ডিপার্টমেন্টে
4: পড়াশোনা করছি? গণিত বিভাগে, সেশন ২১-২২।
3: আপনি কি এই বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাবে আছেন?
4: হ্যাঁ, আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠন করি যার নাম বাঁধন, সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এবং স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন।
3: বা বেশ ভালো, আপনাদের কার্যক্রমটা একটু বিস্তারিত জানতে চাচ্ছি।
4: এর কার্যক্রম আপনার হলো প্রথমে পরিবার থেকে শুরু হয়, পরিবারের পরে ইউনিট, জোন, কেন্দ্রীয় পরিষদ। কেন্দ্রীয় পরিষদ থেকে আপনার জোনকে পরিচালনা করে, জোন থেকে আপনার ইউনিট পরিচালনা হয়। আমাদের জোন হলো দুই ধরনের, একটা আঞ্চলিক জোন আর একটা বিশ্ববিদ্যালয় জোন। বর্তমান বাঁধন কেন্দ্রীয় পরিষদের ১৬টি জোন রয়েছে এবং ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান, তার মধ্যে ১৫০টি ইউনিট এবং ১১টি পরিবার।
3: আচ্ছা আচ্ছা, আপনাদের এই ক্লাবের কার্যক্রম আসলে ব্যাপক। মোটামুটি বাংলাদেশে যারা আছেন সবাই কিন্তু যখনই রক্তের প্রয়োজন পড়ে বাঁধনের সন্ধান করে, এটা আমরা সবাই দেখে থাকি। অনেক বড় বড় অ্যাচিভমেন্ট আসলে আছে আপনাদের ক্লাব থেকে, যে মানুষের ভালোবাসাটা পাওয়াই তো সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আপনাদের এই ক্লাব নিয়ে একটু পরিকল্পনা যদি থাকে জানতে চাচ্ছি।
4: বাঁধন কর্মীরা স্বপ্ন দেখি সেদিনের বাংলাদেশের প্রতিটি মানুষ নিজ নিজ রক্ত গ্রুপ জানুক এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ হোক, নিজের স্বেচ্ছায় কোনো মুমূর্ষু রোগীর পাশে যেয়ে দাঁড়াক।
3: জি, অনেক ধন্যবাদ। আপনাদের ক্লাবের অ্যাচিভমেন্ট কিছুক্ষণ আগেই বলছিলাম যে মানুষের ভালোবাসা পাওয়াটাই সবচেয়ে বড়, তারপরেও এর বাইরে যদি কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে বলতে পারেন।
5: আমি তন্ময় আহমেদ, পড়াশোনা করছি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ারে। আমি বাঁধন সরকারি বাংলা কলেজ ইউনিটে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ২০১৯ সালে বাঁধন সরকারি বাংলা কলেজ ইউনিটে বাঁধন কার্যক্রম শুরু করি। এই সাত বছরে ৭,২০০রও বেশি রক্তদান করতে সক্ষম হয়েছি আমাদের আশেপাশে যত মুমূর্ষু রোগী আছে তাদেরকে, আর আমরা ৬,০০০রও বেশি মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে জানিয়ে দিতে সক্ষম হয়েছি।
3: এই যে ক্লাবের কার্যক্রম এত ব্যাপক, আপনার কি মনে হয় যে এই ক্লাবের কার্যক্রম আপনাদের মতো যারা তরুণরা আছে বা আপনারা আছেন, আপনাদেরকে কিভাবে ডেভেলপমেন্টে হেল্প করছে বা বাংলাদেশের জন্য পরবর্তীতে কিভাবে সাহায্য করবে বলে মনে হয়?
5: আমি মনে করি আমাদের এই সংগঠনের মাধ্যমে মানবিক দিকটা মানুষের জাগ্রত হচ্ছে। এটিতে রোগীদের জন্য রক্ত খুব একটা পাওয়া যাইতো না বা সচেতন ছিল না। আমরা মনে করি আমাদের মতো যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে এদের মাধ্যমে এখন খুব একটা রক্তের অভাবে মানুষরা ভুগে না। আশা করি হয়তো আমরা না পারলে অন্য একটা সংস্থা বা অন্য সংস্থা না পারলে আমাদের মাধ্যমে যে কোনোভাবেই হোক রক্তটা আমরা ম্যানেজ করে দিতে সক্ষম হই বা আমরা অন্তত চেষ্টা করি দেওয়ার জন্য। আমি মনে করি এটাই আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট, মানবতা জাগ্রত করা।
3: জি, মানবতা, সহনশীলতা, এই বোধগুলো আসলে আপনাদের মধ্যে এখন থেকেই তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের এই গুণগুলো সবার মাঝে ছড়িয়ে দিন। আপনাদের ক্লাবের জন্য অনেক অনেক শুভকামনা।
6: এছাড়াও আপনাদের থেকে একটু জানতে চাই, আপনি তো বললেন কোন ডিপার্টমেন্ট
5: আছেন, বললেন
6: রাষ্ট্রবিজ্ঞানে, এই ডিপার্টমেন্ট থেকে বের হয়ে পড়াশোনা শেষ করে বাংলাদেশের জন্য কি করতে চান পরবর্তীতে?
5: আসলে আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে দেশের সুশাসন ব্যবস্থা এবং আমার দেশ যেন গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে পারে সেই ধারাবাহিকতায় আমি আমার যতটুকু সম্ভব ওই অবস্থানে আমি একটু যেতে চাই।
6: জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। শ্রোতা বন্ধুরা, চমৎকার এই পরিবেশে আমরা আরেকজন বন্ধু পেয়ে গেছি এই ক্যাম্পাসে, চলুন পরিচিত হই, আপনার নাম?
7: আমার নাম হচ্ছে খন্দকার নাবিদ হোসেন আলী।
6: আচ্ছা,
7: আমি হচ্ছে সরকারি বাংলা কলেজ সঙ্গীত ক্লাবের পক্ষ থেকে একটি গান পরিবেশন করতে চাই।
6: জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, গানের কথা শুনেই নিশ্চয়ই আপনারাও খুব আগ্রহে আছেন। কি গান শোনায় আমাদের এই বন্ধুটি, চলুন শুরু করি।
7: শোনাতে চাই লেভেল 5 ব্যান্ডের 6 লক গানটি।
6: ঠিক আছে, শুরু করি।
7: ওই দূরে চলনা নীল আকাশে হারিয়ে যাই তোমার হাতি ধরে পায়।

0: কোনো নাম না জানা, ওই অজানা শহরে।
1: অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাকে কিন্তু এত সহজেই ছাড়ছিলাম, চমৎকার গান, গানের গলা আপনার। তো আমরা কিন্তু আরো কিছু গান শুনবো শ্রোতা বন্ধুরা। ক্যাম্পাসে ঘুরছি, হাঁটছি, দেখছি খুব সুন্দর পরিবেশ, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এই মাঠের চারিদিক ঘুরে। তো এখানে আমরা আরো কয়েকজন বন্ধুকে পেয়ে গেছি, এটা খুব সম্ভবত ছাতিমতলা। এখানে আমাদের সাথে দুজন বন্ধু যুক্ত হয়েছেন। ভাই আপনার নাম?
2: আমি মাহমুদুল হাসান মামুন, পড়াশোনা করছি সরকারি বাংলা কলেজে।
1: কোন ডিপার্টমেন্টে আছেন?
2: আমি ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
1: জি জি, আপনি কি কোনো ক্লাবের সাথে যুক্ত আছেন?
2: আমি ইংলিশ লিটারেরি সোসাইটির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি।
1: তাহলে আপনার কাছ থেকেই শুনি এই ক্লাবের অ্যাক্টিভিটিস গুলো যদি আমাদেরকে বলেন।
2: আমরা আমাদের ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ইংরেজি ভাষার যে ভীতিটা রয়েছে সেই ভীতিটাকে দূর করার জন্য আমরা প্রতিনিয়ত সেশন নিয়ে থাকি শিক্ষার্থীদের মাঝে, তাদের ইংরেজি ভাষাটাকে আরও সহজতর করার জন্য আমরা কাজ করে থাকি। আমরা প্রতিনিয়ত সপ্তাহে একদিন কিংবা দুই দিন আমরা সেশন নিয়ে থাকি। এই সেশনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের ইংরেজির প্রতি যে ভীতিটা রয়েছে সেটা তারা ডেভেলপ করতে পারে। একই সাথে পাবলিক স্পিকিং, তাদের সাথে কীভাবে গ্রুপ ওয়ার্ক করা যায়, কীভাবে সবার সামনে কথা বলা যায়, কীভাবে ইংরেজি ভাষার আর ভীতিটা দূর করা যায়, এই জন্য আমরা কাজ করে থাকি ইংলিশ লিটারেরি সোসাইটির মধ্য দিয়ে।
1: আরেকজন ভাইকে পেয়েছে, ভাই আপনার নাম?
3: আমি মোহাম্মদ শিহাব, আমি পড়াশোনা করছি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট 2324 সেশনে।
1: পড়াশোনা শেষ করে বাংলাদেশের জন্য কি করতে চান?
3: আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি সেহেতু দেশ নিয়ে আমার চিন্তাভাবনা আছে, এবং আমি স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন এবং মুচকি হাসি ফাউন্ডেশনের একজন সদস্য। আমি স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করে দেশের বিভিন্ন ভালো কাজ, উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করি। আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, আমি ভবিষ্যতেও চেষ্টা করব এই স্বেচ্ছাসেবী কাজটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং ভালো কাজের সাথে সবাইকে সম্পৃক্ত করা এবং নিজে সম্পৃক্ত থাকা।
1: অনেক অনেক শুভকামনা আপনার জন্য, আপনার এই মনোভাব প্রতিটি তরুণের মাঝে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের প্রত্যাশা, ভালো থাকবেন। এবারে কিন্তু একজন কবি কবি বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন। কবি কেন বলছি কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। ভাই আপনার নাম?
4: আমার নাম মোহাম্মদ রকিবুল হাসান, আমার বিভাগ ইংরেজি, সেশন 2324।
1: আমি শুনেছি আপনি খুব চমৎকার কবিতা আবৃত্তি করেন, তো আমাদেরকে একটু সুযোগ দিন আপনার কবিতাটা শুনি। কোন কবিতা করছেন?
4: আমি আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনন্ত প্রেম। তোমার এই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার, যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে, আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মেশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি।
1: এত সুন্দর আবৃত্তি, আপনার উচ্চারণ বাচনভঙ্গি খুবই চমৎকার, ধন্যবাদ ভাইয়া। শ্রোতা বন্ধুরা, চমৎকার এক আবৃত্তি শুনলাম আমরা। এরপরে আবারও চলে যাচ্ছি দুইটি বন্ধুর কাছে, একজন আপু আছেন একজন ভাই আছেন, চলুন পরিচিত হই তাদের সাথে। আপনার নাম?
5: আমার নাম নাজিফা।
1: আপনি কোন ডিপার্টমেন্টে পড়ছেন?
5: অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে পড়ছি।
1: কোন ইয়ারে আছেন?
5: এখন মাস্টার্স প্রথম বর্ষ।
1: জি জি, আপনি কি কোনো ক্লাবের সাথে যুক্ত আছেন?
5: আমি এই মুহূর্তে বিবি অ্যালায়েন্স নামে একটা ক্লাবের সাথে যুক্ত আছি।
1: বেশ চমৎকার, আপনার ক্লাবের কার্যক্রম সম্পর্কে আমাদের জানান।
5: আমাদের ক্লাবটার কার্যক্রম মূল যে উদ্দেশ্যে খোলা হয়েছিল, আমাদের বিবিএ ডিপার্টমেন্টের সব শিক্ষার্থীদের কার্যদক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন সেমিনার এছাড়া জব ফেয়ার এইসব আর কি আয়োজনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা, এছাড়া নেতৃত্ব বিকাশে আমাদের এই ক্লাবটা অনেক ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো বেশি রাখবে।
1: আপনাদের ক্লাবের কি কোনো অ্যাচিভমেন্ট আছে এ পর্যন্ত?
5: আমাদের অ্যাচিভমেন্ট গুলো হচ্ছে, যেহেতু আমাদের নতুন একটা ক্লাব, এর মধ্যে আমরা বেশ কিছু অ্যাচিভমেন্ট পেয়েছি, যেটা হচ্ছে জব ফেয়ার। এই জব ফেয়ারে আমাদের 60+ স্টুডেন্ট হচ্ছে ওই অন দ্য স্পটেই চাকরি পেয়েছে। এছাড়া আমাদের সেমিনারও আয়োজন করা হয়েছিল যেখান থেকে তারা ক্যারিয়ার বিষয়ে গাইডলাইন পেয়েছে। তো আমাদের ভবিষ্যতে আরও বিভিন্ন সেমিনার করার পরিকল্পনা আছে, এর মাধ্যমে আরও বেশি তারা দক্ষতা অর্জন করবে ইনশাল্লাহ।
1: এবার একটু আপনার কাছে আসছি, আপনার নাম পরিচয় দেবেন আগে।
3: আমি হচ্ছে মোহাম্মদ সিরাজুল ইসলাম শাওন, বিশ একুশ সেশন, মাস্টার্স প্রথম বর্ষে এখন পড়াশোনা করছি। আমাদের এই ক্লাবটি যেহেতু মূলত শিক্ষার্থীদের কল্যাণের জন্য গঠিত হয়েছে, তো আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে লিডারশিপ তৈরি করা, এবং এই লিডারশিপের মাধ্যমে যেন তারা পরবর্তীতে বাংলাদেশের যে কোনো সেক্টরের জন্য, জব সেক্টর হোক বা যে কোনো সেক্টরের জন্য, তারা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেন তারা নিজেদের দক্ষতা প্রকাশ করতে পারে।
1: জি জি, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে সরকারি বাংলা কলেজের, অর্থাৎ যেটি এখন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, এই বিশ্ববিদ্যালয়ের আমরা আরেকজন বন্ধুকে আমাদের সাথে পেয়েছি। আপু, আপনার নাম?
6: আমার নাম ইতি খানম।
1: আপনি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন?
6: আমি মৃত্তিকা বিজ্ঞান বিভাগে।
1: বাহ, কোন ইয়ারে আছেন?
6: অনার্স তৃতীয় বর্ষ।
1: আপনি কি কোনো ক্লাবের সাথে যুক্ত আছেন?
6: হ্যাঁ অবশ্যই, আমি গাছ গাইডের সাথে যুক্ত আছি।
1: আচ্ছা, এই ক্লাব নিয়ে একটু শুনি আপনার কাছ থেকে।
6: গাছ গাইড আসলে মেয়েদের জন্য খুবই একটা মজার জায়গা বলতে পারি। আমরা এখান থেকে অনেক কিছু শিখছি, কিভাবে একটা জায়গায় ক্যাম্পেইন করা যায়। আমরা মাঝখানে আবার পরিবেশ অধিদপ্তরে গেছিলাম, পরিবেশ অধিদপ্তরে যেয়ে আমরা বিভিন্ন সংগঠন সম্পর্কে জানতে পারছি, কোন কোন সংগঠন কি কি কাজ করতেছে।
1: এই ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখার জন্য কি কোনো উদ্যোগ নিয়েছেন?
6: হ্যাঁ অবশ্যই, আমরা উদ্যোগ নিয়েছি। আমরা মাঝখানে আমাদের ক্যাম্পাসে যে সকল প্লাস্টিক পলিথিন মাঠে পড়ে থাকে সেইগুলিকে আমরা একখানে গুছাইছি। ইভেন আমরা এই ক্যাম্পাসের বাইরেও বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার প্লাস্টিক বা পলিথিন বা অন্যান্য আবর্জনাগুলি সংরক্ষণ করছে।
1: আপনাদের এই ক্যাম্পাসের যেখানেই তাকাচ্ছি, মানে শুধু সামনের দিকগুলোতে না, আমি আনাচে কানাচে গুলো আসলে পর্যবেক্ষণ করছিলাম, বেশ চমৎকার
6: পরিষ্কার। আমাদেরই কাজ।
1: জি জি, বোঝাই যাচ্ছে যে আপনাদের শিক্ষার্থীরা আসলে খুব সচেতন বা তাদের মধ্যে এই বোধটুকু আছে। ভালো লাগলো এই ব্যাপারটা। শ্রোতা বন্ধুরা, ক্যাম্পাস ঘুরতে ঘুরতে আমরা দেখা পেয়ে গেছি আরো কিছু বন্ধুর, তো চলুন তাদের সাথেও পরিচিত হই। আপনার নাম?
7: আমানুল্লাহ।
1: আপনি কোন ডিপার্টমেন্টে আছেন?
7: আমি সয়েল সায়েন্স ডিপার্টমেন্ট।
1: কোন ইয়ারে?
7: তৃতীয় বর্ষ।
1: আচ্ছা, আপনি কি কোনো ক্লাবের সাথে আছেন?
7: জি।
1: কোন ক্লাব?
7: আমি সয়েল ক্লাবে যুক্ত রয়েছি।
1: আপনাদের এই ক্লাবের কার্যক্রম সম্পর্কে আমাদের জানান।
7: সয়েল ক্লাব, এটা আমাদের ডিপার্টমেন্টের সাথে আমাদের যে পরিবেশের সম্পর্ক রয়েছে এই কার্যক্রমগুলো মূলত প্রতিনিধিত্ব করে। তো ক্লাবের জায়গা থেকে আমাদের যে মূল পড়াশোনা, এটা তো মাটি নিয়ে, এর বাইরে আমাদের যে কার্যক্রম রয়েছে পরিবেশ, তো এই পরিবেশের ক্ষেত্রে জলবায়ু কিংবা পরিবেশগত যে সমস্যাগুলো আমাদের দেখা দিচ্ছে, তো এই প্রভাব কিন্তু আমাদের ক্যাম্পাসের মধ্যে পড়ছে। তো সেই জায়গা থেকে আমাদের পরিবেশ হচ্ছে যে দূষণমুক্ত রাখা বা সুস্থ পরিবেশ রাখা, বা এই জায়গাগুলোর প্রতি গুরুত্ব দিয়ে এটা শিক্ষার্থীদের মধ্যে যে সচেতনতা বা দায়িত্ববোধ, এই জায়গাগুলো নিয়ে কাজ করে। এই বিবেচনায় আমাদের ক্লাব হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন ডিবেট কম্পিটিশন, তারপরে হচ্ছে সভা সেমিনার বা বিভিন্ন দিবস রয়েছে, যেমন মৃত্তিকা দিবস, তারপর 5ই জুন পরিবেশ দিবস গেল। তো এই দিবসগুলা উপকেন্দ্র করে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হয়। তো এই আয়োজনগুলোর মাধ্যমে আমরা যে শিক্ষার্থী রয়েছে, শিক্ষার্থীরা পরিবেশ নিয়ে, জলবায়ু নিয়ে আমাদের দেশে কি হচ্ছে, আমাদের পৃথিবী জুড়ে কি হচ্ছে, এই জায়গাগুলো আমরা খুব সহজে সচেতন হতে পারি। তারপর হচ্ছে এই সেক্টরগুলোতে যারা পরবর্তী প্রজন্ম একটা টেকসই সমৃদ্ধ বাংলাদেশ নিয়ে কাজ করতে পারে, এই জায়গাগুলো নিয়ে আর কি আমরা কাজ করছি। এর পাশাপাশি ক্যাম্পাস ভিত্তিক যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো রয়েছে, আপনি যদি ক্যাম্পাস আমাদের ঘুরেন দেখবেন যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ রয়েছে। এই জায়গাগুলো তো মানে সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে। তো এই জায়গাগুলো তো আমরা আমাদের একটা সফলতা মনে করি, যে আমরা শিক্ষার্থীর মাধ্যমে এই সচেতনতা সৃষ্টি করতে পেরেছি যে যেখানে সেখানে আমরা পলিথিন ফেলবো না বা বর্জ্য পদার্থ ফেলবো না, নির্দিষ্ট যে একটা জায়গা রয়েছে ডাস্টবিন, সেই জায়গাতে ফেলবো, আমাদের যে ক্যাম্পাসটা রয়েছে এটা তো আমাদের সুন্দর করা লাগবে। এই দায়িত্ববোধ বা এই যে সচেতনতার জায়গা, এটা আমরা শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি করছি আর কি।
1: বন্ধুরা, আমরা কিন্তু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একজন সদস্যকে এই ক্যাম্পাসে পেয়ে গিয়েছি। তো কিভাবে বুঝলাম আসলে তিনি এই সোসাইটির অংশ, কারণ তিনি যে পোশাকটি পরিধান করে আছেন সেটাই বলে দিচ্ছেন। তো চলুন পরিচিত হই আপুর সাথে। আপু, আপনার নাম এবং কোন ডিপার্টমেন্টে আছেন?
8: আমি ফাহমিদা সাদিয়া, সরকারি বাংলা কলেজে ব্যবস্থাপনা বিভাগে 22-23 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারি বাংলা কলেজ দলের একজন সক্রিয় যুব সদস্য।
1: আপনার ক্লাবের অ্যাচিভমেন্ট সম্পর্কে এবং কার্যক্রম সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন।
8: আচ্ছা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি মানবিক সংগঠন, মানবতাই হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচয়। আমাদের মূল কার্যক্রমগুলো থাকে হচ্ছে রক্তদান কার্যক্রম আছে, এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে কাজ করে থাকি আমরা, দুর্যোগকালীন সময়ে আমরা জরুরি সাড়া প্রদান করে থাকি, এরকম কাজই। তো আমরা এই সব কাজের মধ্যে থেকে বলতে গেলে আমাদের যেমন কিছু কাজ আছে, আমাদের সরকারি বাংলা কলেজ দল মাইলস্টোন ট্র্যাজেডির কথা আমরা জানি, মাইলস্টোন মাইলস্টোন ট্র্যাজেডিতে কাজ করেছি আমরা। তারপর রিসেন্টলি আমরা হিট ওয়েভ নিয়ে কাজ করছি। আমরা বিভিন্ন জায়গায় পুরো ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটিগুলোতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের কুলিং স্টেশন তৈরি করেছিল এবং সারা ঢাকাতেই বিভিন্ন পয়েন্টে আমরা বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছি। এরকম আরও বিভিন্ন কার্যক্রম হয়ে থাকে।
1: এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন আপু। আপু কিন্তু খুবই প্রাণবন্ত, আপুর হাসিই বলে দিচ্ছে। আপু আপনার নাম পরিচয়?
9: আমার নাম অল্পনাথের দোলা, আমি ব্যবস্থাপনা বিভাগে রয়েছি এবং আমি 22-23 সেশন।
1: আচ্ছা, এখন কোন ইয়ারে আছেন তাহলে?
9: আমি এবার থার্ড ইয়ারে। আমরা দক্ষতা বৃদ্ধি করে থাকি, আমরা লিডারশিপ তৈরি করে থাকি এবং যোগাযোগ দক্ষতা যেহেতু বৃদ্ধি পায় তারা আস্তে আস্তে উদ্যোক্তা হতে উৎসাহ প্রদান পায় আমাদের এখান থেকে। আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন বিজনেস স্টার্টআপ জমা দিয়েছি এবং বেশ ভালো ফলাফলও পেয়েছি সেখান থেকে।
1: তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, কথা বলে অনেক ভালো লাগলো, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, অনেক অনেক কথা বললাম, তো আবারও একটু সময় হয়ে গেল গান শোনার। তো এখন আমরা কোন গানটি শুনবো ভাই আপনার কাছ থেকে?
10: এখন আমরা শুনবো হচ্ছে মাইলসের ফিরে দাও গানটি।
1: চমৎকার একটি গান, সবার মুখে মুখেই এই গানটি কিন্তু প্রচলিত।
10: নিঃস্ব করেছো আমায় কিনিঠু চলনায়, তুমি হিনা হৃদয় আমায় একাকি অসহায়, বেহারানোর বেদনায় পুরে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন। ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, হারানো দিনগুলো এভাবে চলে যেও না, ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, হারানো দিনগুলো এভাবে চলে যেও না। আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে, যত সুখ ছিল মনে সবই মুছে দিলে, হারানোর বেদনায় পুরে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন। ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, হারানো দিনগুলো এভাবে চলে যেও না।
1: জি, আপনার জন্য অনেক শুভকামনা। আরো আরো ব্যান্ডের গান শিখুন, চর্চা করুন, চালিয়ে যান আপনার এই সাংস্কৃতিক চর্চা। শুভকামনা আপনার জন্য,
10: ধন্যবাদ।
1: এই মুহূর্তে আমাদের সাথে বিএনসিসির একজন সদস্য যুক্ত হয়ে গেছেন। ভাই আপনার নাম?
11: আমি আল আমিন।
1: কোন ডিপার্টমেন্টে পড়াশোনা?
11: আমি পড়াশোনা করছি ব্যবস্থাপনা বিভাগে।
1: কোন ইয়ারে?
11: চতুর্থ বর্ষ।
1: বিএনসিসির সাথে যুক্ত আছেন কত বছর ধরে?
11: 2 বছর ধরে।
1: 2 বছর ধরে। তাহলে তো ক্লাবের বেশ কিছু কার্যক্রমের সাথে আপনার যুক্ত হওয়া হয়েছে।
11: মূলত আমরা হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। যখন হচ্ছে আমাদের যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে তখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের সেনাবাহিনী বা আমাদের যে আর্ম ফোর্স আছে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব এবং তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করব।
1: এই ক্লাবের অ্যাচিভমেন্টগুলো কি একটু বিস্তারিতভাবে বলুন ভাইয়া।
11: সারা দেশব্যাপী আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে। আমাদের হচ্ছে যে বিভিন্ন সরকারি প্রজেক্টে আমরা কাজ করে থাকি, যেমন কিছুদিন আগে আপনারা হয়তো দেখে থাকবেন স্টেডিয়ামে আমাদের ডিউটি হয়ে থাকে, তারপরে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা, ফায়ার ফাইটিং প্রোগ্রাম, তারপরে হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা নানা জায়গায় কাজ করে থাকি।
1: বাংলাদেশের জন্য, তরুণদের জন্য কিভাবে সাহায্য করছে এই ক্লাবটি মনে হয় আপনার?
11: যেমন কিছুদিন আগে আমাদের ISSB যেই একটা গ্রুমিং সেশন হয়েছে, অর্থাৎ যারা ISSB পরীক্ষা দিবে, যারা BNCC ক্যাডেট তাদের হচ্ছে গিয়ে রিটেন এক্সাম দেওয়া লাগে না, তারা সরাসরি হচ্ছে গিয়ে ভাইবা বোর্ডে যেতে পারে। এবং সাধারণত হয় কি, যারা ISSB পরীক্ষা দেয় তাদেরকে হচ্ছে আলাদা করে কোচিং করে সেই প্রশিক্ষণগুলো নেওয়া লাগে, কিন্তু BNCC থেকে আমাদেরকে সরকারিভাবেই একদম যারা হচ্ছে ভাইবা বোর্ডে থাকে সেনাবাহিনীর বিভিন্ন বা নৌবাহিনীর বা বিমান বাহিনীর সদস্যরা, তারাই সরাসরি আমাদেরকে ক্লাস করিয়ে থাকেন, শিক্ষা দিয়ে থাকেন, যারা হচ্ছে গিয়ে ISSB পরীক্ষা দেয়। এছাড়াও নানা ভাবে আমাদেরকে হচ্ছে উজ্জীবিত করা হয়। কিছুদিন আগে আমাদের ব্যাটালিয়ন ক্যাম্পেইন 2 হয়েছিল, সেখানে BUBT-র প্রিন্সিপাল এসেছিলেন, উনি আমাদেরকে নানা বিষয় হচ্ছে গিয়ে ধারণা দিয়েছিলেন যেগুলো আমাদের কর্মজীবনে এবং শিক্ষাজীবনে খুবই কাজে লাগবে।
1: শ্রোতা বন্ধুরা, সরকারি বাংলা কলেজ আমি ইতিমধ্যেই বলেছি, এটি কিন্তু এখন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। তো এখানে চমৎকার একটি বড় মাঠ রয়েছে, এখানে কিন্তু খেলা চলছিল। খেলার মাঝখান থেকে কিন্তু একজন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন, হাঁপাতে হাঁপাতে চলে এসেছেন উনি। চলুন পরিচিত হই তার সাথে। আপনার নাম?
12: আচ্ছা, আমার নাম জুবায়দুল ইসলাম জিহাদ।
1: আমাদের
12: আন্তঃবিভাগ ফুটবল ক্লাব 2026 আগামী 28 তারিখ শুরু হতে যাচ্ছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টই হচ্ছে কি পার্টিসিপেন্ট হিসেবে আমাদের সাথে অংশ নিচ্ছে। এই টুর্নামেন্টটা আমাদের কর্তৃপক্ষ অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে পরিচালিত হবে এবং বাফুফে রেফারি দ্বারা এই উক্ত খেলাটি পরিচালিত হবে।
1: এছাড়াও আপনাদের ক্লাবের কি কি কার্যক্রম রয়েছে বা কি কি অ্যাচিভমেন্ট রয়েছে?
12: বিশ্ববিদ্যালয় ভিত্তিক টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করছি এবং দ্বিতীয় রাউন্ডে আমরা কোয়ালিফাই করছিলাম। ইভেন বিভিন্ন কলেজ ভিত্তিক যে প্রীতি ম্যাচগুলো আছে দক্ষতার সাথে এবং হচ্ছে কি লড়াইয়ের সাথে আমরা বিজয় নিয়ে এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছি। তো আশা করতেছি আমরা যারা নিয়মিত খেলি ওইখান থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল হোক বা ন্যাশনাল টিমে যাওয়ার জন্য ওরকম ক্যাপাবেল হয়ে উঠে তাহলে আমরা ফিউচার ভালো কামনা করতেছি আর কি।
1: এছাড়াও তো আমরা একদম ছোট্টবেলা থেকেই জেনে এসেছি যে খেলাধুলার সাথে যারা সম্পৃক্ত থাকেন তাদের মন মানসিকতাও যেমন সবসময় উচ্ছল থাকে বা কোনো নেতিবাচক চিন্তা ভাবনা কিন্তু তাদের মধ্যে আসে না। আপনারা মোটামুটি একটা ইতিবাচক পরিবেশের মধ্যেই বড় হয়ে ওঠেন, যেমন মাদকাসক্ত হওয়ার ঝুঁকি বা অনৈতিক যে কার্যকলাপগুলো থেকে কিন্তু আসলে আমরা বিরত থাকতে পারি এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত থেকে। অনেক অনেক ভালো লাগলো। আর আরেকটা প্রশ্ন, আপনি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন এখান থেকে বের হয়ে বাংলাদেশের জন্য কি করতে চান?
12: আমার অ্যাকচুয়ালি শরীর চর্চাটি শিক্ষক হিসেবে বা আমার যদি ওরকম সুযোগ থাকে অবশ্যই আমি স্পোর্টসের সাথে সারা জীবন যুক্ত হওয়ার একটা প্ল্যান আছে।
1: জি জি, অর্থাৎ বাংলাদেশের তরুণ যারা আছেন বা এছাড়াও অন্যান্য বয়সী যে মানুষগুলো আছেন তাদেরকে আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করছেন, তাই তো?
12: ইনশাআল্লাহ।
1: অনেক অনেক শুভকামনা ভাই আপনার জন্য, ভালো লাগলো কথা।
12: ধন্যবাদ।
1: তারুণ্যের স্বপ্নের বাস্তবায়ন, তারুণ্যের স্বপ্নে গড়া বাংলাদেশ কোনো সুদূর পরাহত কল্পনা নয়, বরং এটি একটি অবশ্যম্ভাবী বাস্তবতা। তরুণদের ভেতরের যে শক্তি সেটিকে আধুনিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতেও সক্ষম। তবে এই স্বপ্নকে সফল করতে প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, মেধার সঠিক মূল্যায়ন এবং তরুণদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করা। তরুণদের সৃজনশীলতা, সততা এবং দেশপ্রেমকে কাজে লাগিয়েই বাংলাদেশ একদিন বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে দাঁড়াবে। তরুণের এই অদম্য যাত্রাই হোক নতুন বাংলাদেশের পথচলা। শ্রোতা বন্ধুরা, তরুণের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি সাদিয়া ইসলাম লিজা আজ বিদায় নিচ্ছি এখানে। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ক্যাম্পাসে নতুন কোনো বন্ধুদের সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন।

0: এতক্ষণ শুনলেন ক্যাম্পাস ভিত্তিক তরুণদের নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ। গ্রন্থনা উপস্থাপনায় সাদিয়া ইসলাম লিজা, শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বৌমা।
2: জি আব্বা।
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কইন না, থাক।
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
1: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে দিতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামো, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব বাবা।
1: হ্যাঁ।
0: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ স্পর্শ করবেন না। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। কোনো বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে, তাহলে সবাই এক কক্ষে অবস্থান না করে বিভিন্ন কক্ষে অবস্থান করুন।
4: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইয়াকুব আলী খান ও মাহফুজা হক চামেলি। গানের কথা সাজিয়েছেন সাবির আহমেদ চৌধুরী, সুর করেছেন আলাউদ্দিন মিয়া।

0: আপনারা ভক্তিমূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রিনা মমতাজ। দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন এবং বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও সমন্বিত করতে ইনভেস্ট বাংলাদেশ আইন ২০২৬ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ এবং আমদানি নীতি আদেশ ২০২৬ ও ২০২৯ খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢল এবং জলাবদ্ধতায় চট্টগ্রাম জেলার অন্তত ৪.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, জেলার প্রতিটি উপজেলায় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রেখে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে টানা ভারী বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় রাঙামাটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি দিঘিনালা উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে বান্দরবনের সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। জেলা শহরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আসা ক্ষতিগ্রস্তদের মধ্যে বান্দরবন পৌরসভার পক্ষ থেকে ৩ বেলা শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। টানা বর্ষণ উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের মৌলভীবাজারের সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, গত ৪ দিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টিতে কক্সবাজার জেলার সদর, চকরিয়া, পেকুয়া ও রামু সহ বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পানি বন্দী হয়ে পড়েছে প্রায় ২ লাখ মানুষ। এদিকে পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণ, ঢল ও পাহাড় ধসের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ সহায়তা ও যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ISPR জানায়, ভূমিধসের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকা থেকে অন্তত ২২১টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দুর্গম এলাকায় আটকে পড়া পর্যটকদের নিরাপদে উদ্ধার, সেনাবাহিনীর কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় এই পর্যন্ত বান্দরবন থেকে ১৪০ জন এবং প্রথম ধাপে সাজেকে আটকে পড়া অন্তত ১৫০ পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাবার, বিশুদ্ধ পানি এবং অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করছে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। আজ বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়ামের মোকাবেলা করবে। এর আগে গতরাত্রে বোস্টনে প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল ১০টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকো ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত, আমি আবারও বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকতে পারে। এবারে জানিয়ে দিচ্ছি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর, রাজশাহী,

0: বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাটি
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। চিকিৎসা শিক্ষা গবেষণা ও জনস্বার্থ সেবায় অগ্রণী প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের গৌরব উজ্জ্বল 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ 10 থেকে আগামীকাল 11 জুলাই 2026 দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ডিএমসি ডে 2026 অনুষ্ঠিত হবে। আগামীকাল 11 জুলাই শনিবার শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন অডিটোরিয়াম ঢাকা মেডিকেল কলেজ ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ এফএম 90 মেগাহার্টজ বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ স্বশ কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 102 মেগাহার্টজ ও এফএম 106 মেগাহার্টজে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটা পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপরে পুনরায় বেলা দুটা পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।
1: কোয়ার্টার ফাইনাল কিন্তু আপনাকে জিততে হবে, সেমিফাইনাল তখন

0: কোস্টারিকার লোকা মদ্রি, এই যে নামগুলি এরা কিন্তু এই ফুটবলটাকে কিন্তু আকর্ষণীয় দেশ প্রেসেন্ট করে, কিন্তু সারা বিশ্বের লোক কিন্তু এই ফুটবলটাকে আকর্ষণ করে তাদের মেইন এন্টারটেইনমেন্ট। তো সেক্ষেত্রে কিন্তু ব্রাজিলের কোচের যে চিন্তাধারা ছিল যে অবস্থা, আপনি যদি এখন আমি বিশ্লেষণ যে হয়ে করছি, তাহলে কাসিমিরোর যে বয়স ইজ নট ফিট ফর দিস, একটা গোল করেছে
1: ক্লাবের মধ্যে

0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم بنگلہ دیش بیتار ڈھاکا অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। পবিত্র কোরআনের ইসলামের বিধি বিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2:20। এই সপ্তাহের নাটক দুঃখে যাদের জীবন গড়া শুনবেন বেলা 3:05। রচনা মোহাম্মদ উসমান গনি, প্রযোজনা গাজী ফারুক। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10।
3: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান শুনবেন রাত 10:30।
0: সবশেষে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও জনস্বার্থ সেবায় অগ্রণী প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের গৌরব পঞ্চলিকা শীতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ 10 থেকে আগামীকাল 11 জুলাই 2026 দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ডিএমসি ডে 2026 অনুষ্ঠিত হবে। আগামীকাল 11 জুলাই শনিবার শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন অডিটোরিয়াম ঢাকা মেডিকেল কলেজ ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10:00। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বশ কেন্দ্রীয় এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
0: কখন লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। যাত্রীবাহী লঞ্চের ওপরের ডেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মাল বহন করবেন না। প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
4: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন, উপস্থাপনায় মাওলানা কাজী মারুফ বিল্লাহ।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। সম্মানিত শ্রোতা, মহাগ্রন্থ আল কোরআন ইসলামী শরিয়াতের মূল উৎস। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চিরন্তন মুজিজা কোরআনুল করিম নিয়মিত তেলাওয়াত করা একটি পুণ্যময় ইবাদত। আমাদের দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজে পবিত্র কোরআন পাঠ করে থাকি। নামাজ ছাড়াও কোরআন তেলাওয়াত করা ফজিলতপূর্ণ ইবাদত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। পবিত্র কোরআন মাজিদ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়। পৃথিবীর সকল মানুষের ইহজীবন ও পরজীবনের একমাত্র পথ প্রদর্শক এ কোরআন। এ কোরআন শরীফ যেমন নাজিল হয়েছিল তেমনই রয়েছে। এর একটি শব্দ বা বর্ণ রদবদল করা হয়নি। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এর সংরক্ষণের দায়দায়িত্ব গ্রহণ করেছেন। এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ আমি স্বয়ং এ কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণের দায়দায়িত্ব গ্রহণ করে নিয়েছি। সম্মানিত শ্রোতা, আজ আমরা তাফসিরুল কোরআন অনুষ্ঠানে তাফসির শুনব সূরা বাকারার 144 আয়াত থেকে 146 আয়াত পর্যন্ত। এই তিনটি আয়াতুল করিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষত কাবা শরীফ পরিবর্তন সংক্রান্ত আলোচনা করেছেন। সম্মানিত শ্রোতা, এখন আমরা তাফসির শুনব। তাফসির করছেন বিশিষ্ট মুফাসসির কোরআন আলেমে দ্বীন মাওলানা মুফতি মোহাম্মদ মনজুর হুসাইন।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয় এবং আমাদের সম্মানিত শ্রোতামণ্ডলী। কোরআনুল করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, সূরা বাকারার অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত 144 থেকে 146 নম্বর আয়াতের তাফসির এবং বিভিন্ন শিক্ষা নিয়ে আমরা আলোচনা করছি। সম্মানিত শ্রোতা, কোরআনুল করিমের সবচেয়ে বড় সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন জীবনের সকল কিছু সুচারুরূপে সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য করেছেন, নেফাকি থেকে বেঁচে থাকার রাস্তা বাতলে দিয়েছেন। সর্বশেষ 285 এবং 286 নম্বর আয়াতে দুটি আয়াত নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, কাফাতা, এই দুই আয়াত আপনার উম্মতের জন্য পরিপূর্ণভাবে যথেষ্ট, অর্থাৎ এই দুই আয়াতের আমল যে ব্যক্তি প্রতিনিয়ত করবে আমি আল্লাহ নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যাব। 144 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলা পরিবর্তনের বিষয়টি উত্থাপন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পর 16-17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। সবসময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাষণা করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই কেবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে করে দিত তাহলে আমাদের জন্য ভালো হতো। কেননা বিভিন্ন বিরূপ মন্তব্য এবং পারিপার্শ্বিক অনেক অবস্থার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে চাইতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কেবলা পরিবর্তন করে দেন এবং বাইতুল মাকদাস থেকে যাতে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায়ের সুযোগ করে দেন। এই চাওয়া অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বনু সালামায় জোহরের নামাজরত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোহরের দ্বিতীয় এবং তৃতীয় রাকাতের মাঝে ওহী নাজিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে বললেন, আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি, সুতরাং আমি অবশ্যই এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ করো। অতএব তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও, তোমরা যেখানেই থাকো না কেন তার দিকে মুখ ফিরাও, এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা নিশ্চিতভাবে জানে যে এটা তাদের প্রতিপালকের প্রেরিত সত্য, তারা যা করে সে সম্বন্ধে আল্লাহ অনবহিত নন। মুশরিকরা যে কমেন্টসগুলো করত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে, প্রথমত বলতো, কেবলা যেহেতু আমাদেরটা মানো, তাহলে আমাদের দিন মানো না কেন? নাউজুবিল্লাহ মিন জালিক। বাইতুল মাকদাস যেহেতু ইহুদিদের কেবলা এবং আরো অন্য ধর্ম যারা পালন করে তাদের কেবলা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইদিকে ফিরে নামাজ পড়তো তখন তারা বলতো কেবলা তো আমাদেরটাই মানো, তাহলে আমাদের দিন মানতে সমস্যা কি? এরপর তারা তাদের কিছু অংশ বলতো যে এখন তো আমাদের কেবলা মানছে, কিছুদিনের মধ্যে আমাদের দিন মানা শুরু করবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এমন করে বিভিন্ন ধরনের মন্তব্য তারা করতো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষিয়ে তুলছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে চাইতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই কেবলা পরিবর্তন করে এমন কেবলার সন্ধান আমাদেরকে দেন যেটা আমাদের মন থেকে চাচ্ছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির ইচ্ছা অনুযায়ী কিবলাতান তারদাহা, নবীজি মুখ দিয়ে প্রকাশ করেন নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় নাই, শুধু মনে মনে এই বিষয়টা স্থির করে আল্লাহর দিকে, আসমানের দিকে বারবার তাকাচ্ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজির মনের অবস্থান বুঝে আল্লাহর হাবিবের চাহিদা মতো কেবলা পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা আল্লাহর হাবিবের বিশাল বড় শান যে নবীজি কোনো কিছু আল্লাহর কাছে অনেক কিছু চাইতে হয় না, না চাইতে আল্লাহ করে দেন। যেমন হাশরের ময়দানে বিভিন্ন হাদিসের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহর দিকে তাকাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আপনি চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলবেন না। দ্বিতীয়বার বলবেন আপনি চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর চাহনির মধ্যে যে শব্দটা যে হাবিব আপনি তো চাচ্ছেন আমি উম্মতকে ক্ষমা করে দিই, আপনি যেহেতু চাচ্ছেন আমি আপনাকে আপনি সুসংবাদ দিচ্ছি যে ক্ষমা করে দিলাম। এবং অন্য বর্ণনায় বুখারি যেটা এসেছে ইরফার আসাক সাল তুতা ওয়াশফা তুশাফা ওয়াকুল তুসমা, যে হাবিব আপনি বলেন আজকে বললেই হবে, আপনি চান চাইলেই হবে। এরপরে যে জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে আপনি মুখ দিয়ে না বললেও হাতের ইশারা এবং মনের যেই বিষয়টা সেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পরিপূর্ণ করে দিব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছিল সেটা বাইতুল্লাহর দিকে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির ইচ্ছা অনুযায়ী জোহরের নামাজের তৃতীয় এবং দ্বিতীয় রাকাতের মাঝখানে কেবলা পরিবর্তন করে দিলেন। যেই মসজিদে নবীজির জন্য কেবলাটা পরিবর্তন করা হলো সেটা মসজিদে বনু সালামা ছিল, সেটাকে পরিবর্তন করে এখন ডাকা হচ্ছে মসজিদে আল কিবলাতাইন, দুই কেবলা, অর্থাৎ দুই রাকাত বাইতুল মাকদাসের দিকে ফিরে পড়ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাকি দুই রাকাত আল্লাহ পরিবর্তন করে দেওয়ার কারণে বাইতুল্লাহর দিকে ফিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করলেন। এই জন্য এই মসজিদকে বলা হয় দুল কিবলাতাইন, আল কিবলাতাইন, দুই কেবলার মসজিদ। এটা মদিনা শহরের পশ্চিমে খালেদ বিন ওয়ালিদ সড়কে অবস্থিত। সম্মানিত শ্রোতা, এই জায়গার থেকে আমরা যেই বিষয়টা উল্লেখ করব বেশিভাবে সেটা হচ্ছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। আমরা এই আয়াতে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারদাহা, আপনার ইচ্ছা অনুযায়ী আমি কেবলা পরিবর্তন করে দিলাম। এখন ইমানদাররা আল্লাহর হাবিবের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে কিনা সেই বিষয়টা আমরা কোরআনুল কারীম থেকে দেখছি। প্রথমত সূরা তাওবার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, তারা যদি সন্তুষ্ট থাকতো যা আল্লাহ দিয়েছে এবং রসুল দিয়েছে, অর্থাৎ রেদাইয়াত আল্লাহর হবে, রেদাইয়াত নবীজির হবে। এখানে রদু শব্দ দিয়ে আল্লাহ আল্লাহর দিকেও ইঙ্গিত করেছেন, রসুলুল্লাহর দিকে ইঙ্গিত করেছেন। আমরা সূরা তাওবার 61 নম্বর আয়াতে যেটা দেখবো আল্লাহ ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, যদি তারা ঈমানদার হয় তাহলে তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির চেষ্টা করবে। এবং এরপরে 59 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহর অনুগ্রহ থেকে দান করেন, নবীজি নবীজির অনুগ্রহ থেকে দান করেন। ফাদল রহমত, রহমতুল্লিল আলামিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাদাইয়াত সন্তুষ্টির জন্য চেষ্টা করা, এটা ঈমানদারদের অন্যতম ঈমানী নিদর্শন। অতএব তারদাহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি, এই সন্তুষ্টির জন্য চেষ্টা কষ্ট যেটা ঈমানদাররা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সেটা উল্লেখ করেছেন। শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয়ই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা নিশ্চিতভাবে জানে যে এটা তাদের প্রতিপালকের প্রেরিত সত্য। এই ঘটনার পরে আবার তারা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছা অনুযায়ী কেবলা পরিবর্তন করে নিজের মন গড়াভাবে নামাজ আদায় করছেন, আরো বিভিন্নভাবে, যে এটা কেমন কথা, নামাজের মাঝখানে তিনি কেবলা পরিবর্তন করলেন, তিনি কি আল্লাহকে ভয় করেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এটা কেউ কেউ বলতে লাগলো এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা মুহাম্মদের পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বললেন ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা নিশ্চিতভাবে জানে যে এটা আল্লাহর পক্ষ থেকে, এটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরফ থেকে করেননি। কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, নবীজি তো তার নিচ থেকে একটা শব্দও বলেন না, একটা কথা উচ্চারণ করেন না, যতগুলো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান দিয়ে বের হয়েছে তার প্রত্যেকটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, প্রত্যাদেশ, আল্লাহ ওহী করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওহী অনুযায়ী কথা বলেন, শব্দ উচ্চারণ করেন, জবান দিয়ে শব্দ বের করেন। অতএব তারা জানে এবং একথাও ভালো করে তারা জানে যে আল্লাহ তাদের সমস্ত খবরাখবর সম্পর্কে বেগাফেল নন। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এখানে হুকুম দিয়ে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্বাল মসজিদুল হারাম, তোমরা তোমাদের চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে নামাজ পড়বে। অর্থাৎ কেবলা নির্ধারণ হয়ে গিয়েছে মসজিদে হারাম, অতএব এখন থেকে তোমরা তোমাদের কেবলা মসজিদে হারামের দিকে ফিরে তোমরা তোমাদের ইবাদত করবে, নামাজ আদায় করবে। তারপর 145 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অসারতা তুলে ধরেছেন। তারা বিভিন্নভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরক্ত করত, বিভিন্নভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত। তারা বলতো এই কেবলার কোনো স্থিতি নেই, নাউযুবিল্লাহ মিন জালিক। তারা বলতো মোহাম্মদ প্রথম তো বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ছে, এখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করছে, কখন যে তিনি আবার কোন দিকে ফিরে যাবেন, নাউযুবিল্লাহ মিন জালিক, এর কোনো ইয়াত্তা নেই, এর কোনো ঠিক ঠিকানা নেই। তারা বলতো যে দেখবেন মোহাম্মদ আবার একদিন বাইতুল মাকদাসের দিকে ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না, আমি আমার রাসূলের সন্তুষ্টি অনুযায়ী যেটাকে কেবলা নির্ধারণ করলাম এটা আর কেউ পরিবর্তন করতে পারবে না, কিয়ামত পর্যন্ত এই কেবলাই থাকবে। কিয়ামত শুধুমাত্র পৃথিবীকে ধ্বংস করবে, এর আগ পর্যন্ত এই কেবলা বন্ধ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বললেন, তুমি যদি তাদের নিকট সমস্ত দলিল পেশ করো তবুও তারা তোমার কেবলার অনুসরণ করবে না, আর তুমিও তাদের কেবলার অনুসারী নও, তোমার নিকট জ্ঞান আসার পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো নিশ্চয়ই তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে, নাউযুবিল্লাহি মিন জালিক। তো তাদের এই কথার অসারতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কয়েকটা বিষয় উল্লেখ করে বললেন যে আপনি প্রথমত যদি তাদেরকে দুনিয়ার সমস্ত দলিল দিয়ে দেন তারপরও তারা মানবে না, বিশ্বাস করবে না, এটা তাদের স্বভাবগত বিষয়। এদেরকে আপনি যত দলিল দেন, সুস্পষ্ট বাইয়ে না, চোখে ইশারা করে দিয়ে দেন, তারপরও তারা মানবে না। অতএব আপনি দুনিয়ার সকল দলিল দিয়েও তাদের কাছে কোনো লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কেবলা পরিবর্তন করে দিলেন, এখন পৃথিবীর কোনো মানুষের অধিকার নেই পরিবর্তিত কেবলাকে ফেলে রেখে আগের কেবলার দিকে ফিরে নামাজ পড়ার। অতএব ভাবি আপনি যত চেষ্টা করেন, যত দলিল দেন, যতভাবে আহ্বান করেন, যতভাবে তাদেরকে বুঝাতে চেষ্টা করেন, কোনোভাবে তারা বুঝবে না, কারণ আপনার দলিল তামাম দুনিয়া পরিমাণ দলিল দিলেও তারা এটা অনুসরণ করবে না। এমনকি তারা তাদের পরস্পরের কেবলার অনুসারী না, কেউ একদিকে তো কেউ আরেকদিকে ফিরে নামাজ আদায় করছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বললেন, আপনি যদি তাদের ইচ্ছা অনুযায়ী কেবলা পরিবর্তন করে নেন আবার, তাহলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম যারা মানে না তারা কাফের, তারা বেঈমান, তারা জালিম। মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আল্লাহর বিধান মানবে না, আল্লাহর পরিবর্তনটাকে তারা গ্রহণ করবে না, নিজেরা নিজেদের উপর তারা একগুঁয়েমি করে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা জালেম, তারা ফাসেক, মুনাফেক, এবং তারা কাফের, তাদের ঈমান নেই। অতএব স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত কেবলা এখন থেকে হবে বাইতুল্লাহ, এটাকে পরিবর্তন করার কারো সাধ্য নেই, এটা পরিবর্তন হবেও না। অতএব আপনি বাইতুল্লাহর দিকে ফিরে যে ইবাদত শুরু করছেন এটা কোনো পরিবর্তন হবে না, নরচর হবে না। যেমনটা কাফেররা বলে বেড়াচ্ছে যে মুহাম্মদের কেবলার কোনো স্থিতি নেই, যখন যা মন চায় তাই করে, কিছুদিন বাইতুল মাকদাসের দিকে নামাজ আদায় করছে তো এখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ছে, আবার কোন দিকে ফিরে, অথবা আবার দেখবে একদিন আমাদের কেবলার দিকে ফিরে আসবে, বাইতুল্লাহকে ফেলে রেখে বাইতুল মাকদাসে চলে আসবে, নাউযুবিল্লাহি মিন জালিক, এমন কথা তারা বলে বেড়াতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অসারতা তুলে ধরেছেন এবং স্পষ্ট করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কথা মতো চলেন না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেভাবে চালান সেভাবে পরিচালিত হন। নবীজির কথা, নবীজির চালচলন, নবীজির আদর্শ, নবীজির সীরাত, সূরত, সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে নিয়ন্ত্রিত হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু নিয়ন্ত্রণ করেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর হাবিবের আখলাক সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলুন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? আরে কোরআনটাই তো রাসূলুল্লাহর আদর্শ, অর্থাৎ কোরআন মানে আল্লাহর কালাম, আল্লাহর কালামটাই যদি রাসূলুল্লাহর আদর্শ হয় তাহলে রাসূলের আদর্শ পরিপূর্ণভাবেই আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, এবং সেই কোরআনে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাসূলের শব্দগুলো আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পুরো বিশ্ব ধরাধামকে রাসূলুল্লাহর কদমে সাদকা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পুরো বিশ্বের জন্য রহমত করেছেন, পুরো বিশ্ব জগতের সকলকে অনুগামী করেছেন, আদেশ পালনে বাধ্য করেছেন, সকল নবীর নবুয়তি ক্যান্সেল করার ঘোষণা দিয়েছেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসার পরে তোমার নবুয়তি শেষ, এখন কাজ হচ্ছে রাসূলকে সাহায্য করা, অনুসরণ করা। তারপর 146 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের বিষয়টা যে কত স্বচ্ছ,
7: মুখে তারা বেইমানি প্রকাশ করছে, মুখে তারা দুই নম্বরই প্রকাশ করছে, মুখে তারা তাদের অন্তরের বিরুদ্ধবাদী একটা বিশ্বাস লালন করছে, প্রকাশ করছে, সেই বিষয়টা আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্ট বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা আমার কিতাবকে এমন ভাবে চিনে, তাদের সন্তানকে যেমন ভাবে চিনে। এই দুনিয়াতে একজন বাবা তার সন্তানকে সবচেয়ে বেশি চিনে, ভালো চিনে, তার স্বভাব চলন, তার অভ্যাস, তার কথার মাধ্যমে যেই কথাগুলো বলে সেটার অর্থ কি, এই কথার চাহিদার কি কি বুঝায়, সবকিছু বাবা ভালো করে বুঝতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আরে তারা তো আমার কেমন আইফোন হবে না এখন, বরং তার থেকেও বেশি। অন্য আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা বলেন কোরআনে, আরো দুইটি আয়াতে বলেছেন যে তার থেকে আরো বেশি ভালো চিনে, সুস্পষ্ট চিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে এর মধ্যে যে কোনো ধরনের অসারতা নাই, কোনো ধরনের বক্রতা নাই, মিথ্যা নাই, ধোকা নাই, প্রবঞ্চনা নাই, এটা তারা সবচেয়ে বেশি ভালো বুঝে। বুঝার পরেও তারা অস্বীকার করে, অর্থাৎ জেনে শুনে সত্যকে গোপন করে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন এরূপ একদল লোক জেনে শুনে সত্যকে গোপন করে থাকে, এরাই তারা। এটা জানে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিস নিজের থেকে করেন না, এটা ভালো করে তারা জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা, কাজ, আদর্শ আল্লাহ কর্তৃক নির্ধারিত, নিয়ন্ত্রিত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেভাবে নবী সাল্লাম করেছেন, এটা তারা ভালো করে জানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের সর্দার, সব নবীদের সেরতাজ, এবং সকল নবীর নবী, এটা তারা ভালো করে জানে। তারপর স্বীকৃতি দেয় না, দীন ইসলাম আল্লাহ কর্তৃক মনোনীত এবং চূড়ান্ত ধর্ম, ইসলাম আসার পরে আর কোনো ধর্ম বৈশিষ্ট্য নেই, এই জিনিসটা তারা ভালো করে জানে। তারপর তারা স্বীকার করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট এগুলো প্রত্যেকটা বিষয়ের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, একদল লোক তো সত্যকে গোপন করে জেনে শুনেই, তারা এগুলো সব ভালো করে জানার পরেও তারা এই বিষয়ে স্বীকৃতি দিচ্ছে না। কেন? কারণ হচ্ছে তাদের যেই গোড়ামি, তাদের যেই মনের দিক থেকে যেই একটা বক্রতা, সেই বক্রতাটাকে প্রাধান্য দিতে গিয়ে তারা সত্যকে গোপন করে ফেলছে। তারা তাদের সন্তানের থেকে আরো ভালো করে জানে যে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপর অবিচল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে সত্য সেদিকে, নবীজি যেদিকে ওহি সেদিকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে আল্লাহর আদেশ সেদিকে। আমরা এটা প্রথম আয়াতে দেখলাম, তার দাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনার মনোচাহিদা যেদিকে, আমি আল্লাহর আদেশ সেদিকে, আমি আল্লাহর সিদ্ধান্ত সেদিকে। আপনি শুধু বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েননি, তামাম দুনিয়ার সকল নবীরা বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, কিন্তু আপনার মনের চাহিদাটাকে আমি সকল কিছুর উপর উর্ধে রাখলাম। আপনি চেয়েছেন তো আমি সিদ্ধান্ত পরিবর্তন করে বাইতুল মাকদাস থেকে বাইতুল্লাহকে কেবলা ঘোষণা করে দিলাম। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহাসত্য বিধান আমাদেরকে দিয়েছেন, সেই বিধানের উপর আমাদের অবিচল থাকা, এটা হচ্ছে অনেক বড় বিষয়। সুস্পষ্ট সুন্দর জিন্দেগানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। অতএব ফালিয়াফরাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, সবকিছুর ঊর্ধ্বে, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, আল্লাহর অনুগ্রহ এবং রহমত, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এটা পেয়ে তোমরা আনন্দিত হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিশ্চিত করেছেন তোমাদের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে রহমত নিয়ে এসেছেন, বরকত নিয়ে এসেছেন, ক্ষমা নিয়ে এসেছেন, মাগফিরাত নিয়ে এসেছেন, দারাজাত নিয়ে এসেছেন, অল্পতেই রাসূলুল্লাহর উম্মতকে দ্রুত জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন, অল্প ইবাদতে বেশি সওয়াবের ঘোষণা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান দিয়েছেন সেটাকে সমুন্নত রাখা, জীবনের বিনিময় হলেও কোরআনুল কারিমের প্রত্যেকটা হরফের আমানত যথাযথভাবে রক্ষা করা, কোরআন আমাদের কি বুঝাতে চাচ্ছে, আল্লাহ আমাদের কি বুঝিয়েছেন সেটা অনুধাবন করে তা বাস্তবায়নের চেষ্টা করা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে নিজেকে শ্রেষ্ঠ করা। সম্মানিত শ্রোতা, আমরা শেষ দিকে এসে এই তিন আয়াতের মূল সারাংশগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে ষোলো সতেরো মাস ধরে মদিনায় হিজরতের পর যে কেবলার দিকে ফিরে নবীজি নামাজ আদায় করছেন সেই কেবলা পরিবর্তনের ঘোষণা দিলেন, সেটা রাসূলুল্লাহর ইচ্ছা অনুযায়ী, সন্তুষ্টি অনুযায়ী, অর্থাৎ আল্লাহর হাবিব মন থেকে চাচ্ছেন, মুখ দিয়ে এখনো বলেন নাই, সেই মনের চাহিদাটাকে আল্লাহ এত বড় করে রাখলেন যে আপনার চাহিদা এবং ইচ্ছা অনুযায়ী আমি কেবলা পরিবর্তন করে দিলাম। হে হাবিব, যে কেবলা আপনাকে পরিবর্তন করে দিলাম সেই কেবলা কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ এটা থেকে মুখ ফিরাতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বললেন। এবং স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে যারা নিশ্চয়ই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এটা তারা জানে যে এটা আল্লাহর তরফ থেকে হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। নবীজি নিজে বানিয়ে একটা কথাও বলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলতে বলেন তিনি তাই বলেন। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি ওহি প্রত্যাদেশ পাওয়ার পরে সমস্ত শব্দগুলো উচ্চারণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দ মূলত আল্লাহরই শব্দ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন যে আপনি তামাম দুনিয়ার দলিল পেশ করলেও তারা আপনার কথা মেনে নিবে না, তারা তাদের গোড়ামির উপর থাকবে। অতএব তারা যেই কথাগুলো বলছে এই কথার জবাব দেওয়ার কোনো দরকার নেই। তারা বলছে যে যেহেতু আমাদের কেবলা মানেন সেহেতু আমাদের দিনটাও মানেন। তারা বলছে এখন তো আমাদের কেবলা মানে কয়েকদিন পরে আমাদের দিন মানবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত বিষয়গুলো রসারতা প্রমাণ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বললেন যে তুমি তামাম দুনিয়ার দলিল দিলেও তারা কেবলা মানবে না, অতএব তাদেরকে দলিল দিয়ে সময় নষ্ট করার দরকার নেই, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন যে তার সন্তানকে তারা যেভাবে চিনে আল্লাহর কিতাবকে তারা সেভাবে চিনে। অতএব একদল লোকের কাজই তো হচ্ছে সত্যকে গোপন করে ফেলা। আপনি তাদের ব্যাপারে মনক্ষুণ্ণ হইন না, আপনি তাদের ব্যাপারে মনে কষ্ট লালন করবেন না। এদের স্বভাব এমন, এরা সত্যকে জেনে শুনে গোপন করে। আবার রাতের আধারে রাসূলুল্লাহর শ্রুতিমধুর তেলাওয়াত শোনার জন্য আল্লাহর হাবিবের তেলাওয়াতের জায়গায় গিয়ে উপস্থিত হয়, এরা এমনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের থেকে আমাদের হেফাজত করুন, নেফাক থেকে আমাদের হেফাজত করুন, ইমানের সাথে অবিচলতার সাথে ইমানি জিন্দগির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষটাকে কবুল করুন। বারজাক কবর হাসর ফুলসরাত মিজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আযাব মুক্ত আখিরাত আল্লাহর কাছ থেকে বুঝে নেওয়ার তৌফিক দিন।
5: আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা মুফতি মানজুর হুসাইন আপনার কাছ থেকে বিশুদ্ধ তাফসির শুনলাম। আমরা জানি বিভিন্ন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা ব্যতিব্যস্ত রাখতেন এবং যত রকম কষ্টদায়ক আচরণ রয়েছে ইহুদিরা তা প্রদর্শন করতেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো নীরবে সহ্য করতেন এবং তাদের মোকাবেলায় সত্যকে প্রচার করার জন্য আরও উদ্দীপনা হয়ে সাহাবায়ে কেরামদেরকে আদেশ এবং নির্দেশ প্রদান করতেন। অনুরূপভাবে ইহুদিরা মুসলমানদেরকে বিভিন্ন সময় বিভ্রান্ত করত, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ইমানদারগণ তোমরা ইহুদি এবং নাসরদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করবে না, বা আদুম আউলিয়া উবাদ, তবে তারা একে অপরের বন্ধু কিন্তু মুসলমানদের বন্ধু নয়। সুতরাং ইহুদি এবং নাসরা তারা বিভিন্ন সময় মুসলমানদের ক্ষতি সাধন করেছে, এই জন্য আমাদের সকলকে অবশ্যই সতর্ক থাকতেই হবে। সম্মানিত শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে এই কিতাব অর্থাৎ কোরআনুল কারীম দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু, তারা জানে এই কিতাবের বিষয়ে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা তাদের পূর্বের পূর্ববর্তী অর্থাৎ তাদের বাপ দাদাদের সম্পর্কে যেভাবে তারা জানে এই ব্যাপারেও তারা জানে। সম্মানিত শ্রোতা, সূরা আল বাকারার 144 থেকে 146 আয়াত পর্যন্ত তিনটি আয়াতের বিশুদ্ধ তাফসির শুনলাম। তাফসির পেশ করলেন মৌলানা মুফতি মোহাম্মদ মানজুর হুসাইন। সেই সাথে সম্মানিত শ্রোতা, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আপনারা ধৈর্যের সাথে এই আয়াতগুলোর তাফসির শুনেছেন, আলোচনা শুনেছেন এবং শিক্ষণীয় দিকগুলো আপনারা শুনেছেন। আসুন আমরা সেই আলোকে আমাদের জীবন গঠন করি। কোরআন করিম আমাদের কাছে এসেছে আমাদের জীবনকে পরিচ্ছন্ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন করিমের বিধানাবলী দিয়ে আমাদের জীবনে তা বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এবং সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। সম্মানিত শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন প্রতি শুক্রবার বেলা 2:20 প্রচারিত হয়। আগামী তাফসির অনুষ্ঠান আপনাদের সকলকে শোনার জন্য সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ।
4: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। উপস্থাপনায় ছিলেন মাওলানা কাজী মারুফ পেল্লা। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান, কণ্ঠ দিয়েছেন নওশিন লাইলা, গানের কথা লিখেছেন আব্দুল হাই আলহাদি, সুর করেছেন শওকত হোসেন।

0: আপনারা নওশীন লালার কণ্ঠে ভক্তিমূলক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠানমালায় এবারও রয়েছে পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নুরুন্নবী সম্রাট। প্রথম গানের কথা এবং সুর করেছেন কানাইলাল শীল।

0: আপনারা মোহাম্মদ নুরুন নবী সম্রাটের কণ্ঠে পরপর দুখানি পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন এবং বিনিয়োগকারীদের জন্য সহজ সেবা ও সমন্বিত করতে ইনভেস্ট বাংলাদেশ আইন 2026 এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র 2026-2030 এবং আমদানি নীতি আদেশ 2026-2029 এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নিম্নচাপের প্রভাবে প্রায় পাঁচ দিন ধরে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশের প্রধান নদনদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজধানীতে আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এর ফলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢল এবং জলাবদ্ধতায় চট্টগ্রাম জেলার অন্তত 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, জেলার প্রতিটি উপজেলা এবং জেলা প্রশাসনের কার্যালয়ে 24 ঘণ্টার কন্ট্রোল রুম চালু রেখে উদ্ধার, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে টানা বৃষ্টি বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। এ পর্যন্ত জেলার 40টি আশ্রয়কেন্দ্রে 3,524 জন মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন। টানা বৃষ্টি, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঝলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এদিকে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে মৌলভীবাজারের সবকয়টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, গত 4 দিন ধরে থেমে থেমে বৃষ্টিতে কক্সবাজার জেলার প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে বন্যাপ্লাবিত এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা সহ ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এদিকে পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার সমন্বয় করে উদ্ধার ত্রাণ সহায়তা এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, ভূমিধসের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকা থেকে অন্তত 221টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও দুর্গম এলাকায় আটকে পড়া বর্জ্যরোগদের নিরাপদ উদ্ধারে সেনাবাহিনী কার্যকর ব্যবস্থা গ্রহণ এ পর্যন্ত বান্দরবান থেকে 140 জন এবং প্রথম ধাপে সাজিকে আটকে পড়া অন্তত 150 পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর দুর্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাবার, বিশুদ্ধ পানি এবং অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করছে। এদিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক জানায়, আজ সকালে সাজেকে আটকে পড়া আরও 421 পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। আজ বাংলাদেশ সময় রাত 1টায় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়ামের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়াবিদ জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 10টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। আজকের নাটক দুঃখে যাদের জীবন গড়া, রচনা মোহাম্মদ ওসমান গনি, প্রযোজনা গাজী ফারুক, নাট্যানুষ্ঠান দুঃখে যাদের জীবন গড়া।

0: কবির ভাই, তুমি কোথায় যাচ্ছ?
1: এই মনি মেম্বারের কাছে একটু দরকার আছে, তাই যাচ্ছি। জয়া,
0: আমাকে তোমার সাথে নেওয়া যায়
1: না?
0: না কেন বলছো? তোমার সাথে কোথাও যেতে চাইলেই তুমি আপত্তি করো, কিন্তু কেন?
1: আমার সাথে তোমাকে দেখলে এলাকার মানুষ আপত্তিকর মন্তব্য করবে, সেটা কি ভালো শোনাবে? জয়া,
0: সবাই জানে আর কদিন বাদেই তোমার সাথে আমার বিয়ে, তাহলে লোকের কথা ভাবতে হবে কেন?
1: বিয়েটা আগে হোক, তারপর যখন খুশি যেখানে খুশি আমার সাথে যেও, এখন পথ ছাড়ো।
0: শোনো শোনো শোনো, বিয়ের পরে কিন্তু আমরা কক্সবাজার যাব, সমুদ্র সৈকতেই আমাদের মধুচন্দ্রিমা হবে।
1: এখনো বিয়েটাই হলো না আর তুমি মধুচন্দ্রিমার কথা বলছো?
0: পরিকল্পনা আগে থেকে করা থাকলে সুবিধা হয়, বুঝেছো?
1: ঠিক আছে ঠিক আছে, তুমি যা খুশি ভাবতে থাকো, এখন আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। বিয়ের পরে তোমার সবগুলো আবদার পূরণ করা হবে, কক্সবাজার সেন্ট মার্টিন কেন, প্রয়োজন হলে চাঁদে গিয়েও আমাদের মধুচন্দ্রিমা হবে। এবার খুশি?
0: খুশি খুশি খুশি,
1: পাগলি কোথাকার।
2: বড় আপা, বড় আপা,
3: কে রে এত রাতে দরজায় ধাক্কা দিয়ে আমার ঘুম ভাঙালে?
2: রাত নয় আপা, ঘড়ির দিকে তাকিয়ে দেখেন সকাল 8টা বাজে।
3: বাজু গাড়টা, তাতে তোমার কি চৈতে? সকালে আরামের ঘুমটা আমার মাটি করে দিলে।
2: আপা, সকালে ঘুম থেকে উঠে আপনার চা খাওয়ার অভ্যাস তো, আমি আপনার জন্য চা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছি।
3: এখন যাও তো চৈতে, আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। ঘুম ভেঙে গেলে যখন বাইরে আসব তখন আমার জন্য চা নিয়ে এসো।
2: আচ্ছা আপা।
3: আর শোনো, আমার ঘরের দরজায় কখনো ধাক্কা দেবে না, কথাটা যেন মনে থাকে।
2: জি আপা, মনে থাকবে।
4: ছোট বৌমা।
2: জি আম্মা।
4: তুমি কি বড় বৌমার ঘুম ভেঙে দিয়েছ?
2: আমি আসলে বুঝতে পারিনি, এত বেলা পর্যন্ত মানুষ ঘুমিয়ে থাকে?
4: বড় বৌমাকে এত সকালে ঘুম থেকে উঠতে দেখেছো কখনো?
2: আম্মা, আপনি অকারণে আমার উপর রাগ করছেন।
4: তোমাদের মতো মেয়েদের এই একটাই দোষ, যখন তখন মুরব্বীদের মুখের উপর তর্ক

0: জয়তে কোথায় গেলে তুমি? কতক্ষণ হলো ঘুম থেকে উঠেছি, এখনো চা দিয়ে গেলে না?
1: ছোট বৌমা, ছোট বৌমা!
2: জিমা,
1: ঘুম থেকে উঠেই বড় বৌমার চা খাওয়ার অভ্যেস, তুমি জানো না?
2: বড় আপার ঘুম থেকে উঠতে দেরি দেখে আমি কাপড়গুলো কাচতে বসেছি মা। আজকে না হয় বড় আপা চাটা একটু নিজেই বানিয়ে খেলেন।
1: কি বললে? তোমার সাহস তো কম নয়। বড় বৌমা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, সে কত বড় ঘরের মেয়ে, তুমি কি তা জানো?
2: জি জানি মা।
1: সে জীবনে নিজ হাতে এক গ্লাস পানিও ঢেলে খায়নি, আর তাকে তুমি চা বানিয়ে খেতে বলছো?
2: মা, আপনি কথায় কথায় আমাকে ধমক দেন, একজন হুকুম করছেন তার চা খাওয়ার সময় হয়েছে। আমি কি এবারে একজন বউ নাকি আপনাদের সংসারের কাজের বুয়া? যখন যা হুকুম করবেন তখন তাই আমাকে করতে হবে?
1: থামো, তুমি বড় বৌমা সম্পর্কে কখনো কোনো বাজে কথা বলবে না। ছোট ঘরের মেয়েকে সংসারে এনে একেবারে জ্বলে পুড়ে মরলাম।
2: মা, কথায় কথায় ছোট ঘরের মেয়ে বলে আমাকে খোটা দেন, কিন্তু আমার অপরাধটা কি?
1: শোনো, এরপর থেকে কখনো যেন বড় বৌমার চা নাস্তার ত্রুটি না হয়, এটা মনে থাকবে?
2: বড় আপা,
0: আমি যা বলছি তাই করো, চা নিয়ে আসো। আমি যখন বলবো তখনই আমাকে চা দিতে হবে। কি হলো, চা আনছো না কেন?
2: আর মাত্র দুটা কাপড় বাকি আছে, এই দুটো কাপড় কাচা শেষ করে চা বানিয়ে দেবো বড় আপা।
0: মাত্র চারজন মানুষের সংসারে এত কি গ্যাপ তোমার?
1: এইটুকু কাজে এত কষ্ট তোমার?
2: মা, আর বলতে হবে না, আমি এখুনি চা বানিয়ে আনছি।
0: আনছি মানে কি, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে জানো না? ঘুম থেকে উঠে আমার চা খাওয়ার অভ্যেস।
2: আমি কি সারাক্ষণ বসে আছি নাকি ঘুমিয়ে আছি?
1: মুখে মুখে তর্ক না করে তাড়াতাড়ি করো। বড় বৌমার বাপের কত নাম ডাক, এলাকার মানুষ সবাই তাকে এক নামেই চেনে। রহমত শিকদারের আত্মীয় হিসেবে পরিচয় দিতে গর্বে আমার বুকটা ভরে ওঠে। আর তোমার বাপ?
2: মা, আমার কোনো বংশ পরিচয় নেই, এটা বারবার।
1: তোমার বাপ সামান্য একজন?
2: মা, আপনি আমাকে যত খুশি খোটা দেন, গালি দেন, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে এসবের মধ্যে আমার বাবাকে টেনে আনবেন না।
1: কেন, বাবার নাম তুললে গায়ে জ্বালা লাগে বুঝি?
2: আমার বাবা সামান্য একজন রিক্সা চালক, যা তো আমাকে বানাতেই হবে।
1: কেবল অন্ধ ছেলেটাকে বিয়ে দিতে পারছিলাম না বলেই তোমার মতো রিক্সা চালকের মেয়েকে বউ করে ঘরে এনেছি।
2: সব জেনে শুনে যখন ভুল করে ফেলেছেন, এখন আর কথায় কথায় খোটা দিয়ে কি লাভ? মা,
1: আবার কান্না শুরু করেছো? বড় বৌমা, স্টিলে আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, রঙিন টেলিভিশন, ল্যাপটপ, মোটর সাইকেল, পালঙ্ক, কত কিছু এনেছে আমার সংসারে, আর তুমি?
2: ভয় মা, এবার একটু থামুন।
1: কি এমন দাবি আমাদের? হ্যাঁ,
0: যাদের ঠিক মতো খাওয়াই জোটে না তারা আপনাদের দাবি পূরণ করবে কিভাবে মা?
2: আমার বাবার যৌতুক দেওয়ার সামর্থ্য নেই, আর এটা দেওয়া নেওয়া ঠিক না।
1: তোমাকে কি এমন কথা বলা হয়েছে যে অবিরাম চোখের পানি ফেলছ?
2: আমি ছোট জাতির মেয়ে তো, তাই সামান্য কারণেই চোখে পানি এসে যায় মা।
1: এখন যাও, তাড়াতাড়ি কাজ করো, যাও। দেখছো না বড় বৌমা কতক্ষণ ধরে চায়ের জন্য বসে আছে?
2: যাচ্ছি মা।
3: কবির ভাই।
4: বলো জয়া, কেন ডেকেছো?
3: কবির ভাই, একটা দুঃসংবাদ আছে।
4: দুঃসংবাদ বলতে?
3: ভাই আমার বিয়ে ঠিক করেছে।
4: কি বলছো জয়া?
3: হ্যাঁ, আমি ঠিকই বলছি,
4: কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব?
3: ভাই আর বাবা রিপাতের সাথে আমার বিয়ে ঠিক করেছে।
4: ওরা অনেক টাকার মালিক, অনেক বড় ব্যবসা ওদের, ওখানে বিয়ে হলে তুমি সুখেই থাকবে জয়া।
3: তুমি এমন কথা বলতে পারলে কবির ভাই?
4: দেখো, আমি এখনো বেকারত্বের গ্লানি ঘুচাতে পারলাম না, বেকার থাকাটা যে কত বড় কষ্টের সেটা কাউকে বোঝানো যাবে না। চাকরির জন্য কত চেষ্টা করলাম, কোথাও একটা চাকরি হলো না, নিজেদেরই ঠিক মতো চলে না, আর এই অবস্থায় বিয়ে করে তোমাকে আমি খাওয়াবো কি, কোথায় রাখবো?
3: তার মানে

0: তোমার আমার বিয়েটা হচ্ছে না? আমাদের এতদিনের স্বপ্ন তাহলে মিথ্যে হয়ে যাবে?
1: তোমাকে নিয়ে আমার এতদিনের স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থাকুক। তুমি তুমি সুখে থাকো, আমি এই কামনাই করি। আমাকে তুমি ভুলে যাও, পারলে চিরদিনের জন্য ভুলে যাও জয়া।
0: কবির ভাই, তুমি কিভাবে এসব বলছো?
1: হ্যাঁ, যেটা সত্যি সেটাই তো বললাম। গরিবের স্বপ্ন কি কখনো পূরণ হয়? আমি যদি গরিব না হতাম তাহলে আমাদের বিয়েতে কোনো বাধা ছিল না। তুমি তুমি সুখে থাকো, আমি এই কামনাই করি।
0: আচ্ছা, তুমি আমাকে ভুলে থাকতে পারবে?
1: ভুলে থাকা ছাড়া উপায় কি বলো? আমি যে গরিব।
0: তোমার মুখে এমন কথা শুনতে হবে আমি কখনোই আশা করিনি।
1: জয়া, তোমার ভাইয়া যেটা ভেবেছে সেটাই ঠিক। বিয়েটা কোনো সামান্য খেলা নয়।
0: তুমি এভাবে আর বলো না কবির ভাই, আমি আর সইতে পারছি না।
1: সইতে কি আমিও পারছি? তারপরও তো আমাদের মেনে নিতে হচ্ছে। তুমি তুমি ভালো থেকো জয়া, ভালো থেকো।

0: বড় বৌমা, ওই যে দেখো ছোট বউ আবার আমাদের সংসারে ফিরে এসেছে। বৃদ্ধ বাবা রিক্সা টেনে কয়জনের মুখে খাবার জোগাবে?
1: আমি জানতাম মা, ও আবার এই সংসারেই ফিরে আসবে।
0: না এসে উপায় কি? ভাইটা আজও বেকার,
1: চাকরি পাও অতটা সোজা নয়।
0: আরে বাবা, গরিব ঘরের ছেলেদের এত লেখাপড়ার কি দরকার? বড় হয়েছিস, রাস্তায় রিক্সা সিএনজি চালাবি, দু পয়সা আয় রোজগার করে সংসার চালাবি, তা নয় চাকরি করবে।
1: ইস, লেখাপড়া শিখে পণ্ডিত হয়েছে, এখন চাকরিও জুটছে না, পেটের ভাতও জোগাড় করতে পারছে না। আহারে বেচারা,
0: ছোট ঘরের ছেলে, ছোট কাজ করবি, চাকরি বাকরি কি তোমাদের মানায়? হ্যাঁ,
2: আল্লাহ দোহাই আপনার মা, মুখটা একটু বন্ধ করুন। ধনী গরিব সবই স্রষ্টার মর্জি, ইচ্ছে করলে তার আমার বাবা বড়লোক হতে পারবে না।
0: যাদের মান সম্মান বলতে কিছু নেই তাদের এত কথা কিসের? কাজে হাত লাগাও, হাড়ি পাতিল গুলো আগে পরিষ্কার করো, তারপর রান্নাঘরে যাও, শুনেছ?
2: জি মা, যাচ্ছি।
3: চাচা জান কেমন আছেন?
4: ভালো আছি, তুমি কেমন আছো মা?
3: আমি মোটেও ভালো নেই চাচা জান, কবির ভাই আমার ফোন যে কেন ধরছে না বুঝতেই পারছি না।
4: আমি নিষেধ কইরে দিছি, কবির আর কখনোই তোমার ফোন ধরবি না।
3: কেন চাচা, আমার কি অপরাধ?
4: রিফাতের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, রিফাত বড়লোক বাবার সন্তান, অগের অনেক অর্থ সম্পদ, ওখানে বিয়ে হলি তুমি খুব সুখে থাকতে পারবা।
3: কিন্তু আমি তো ওকে মনে প্রাণে ভালোবাসি।
4: আমাদের কি আছে কমা, ঘর বাড়ি জমি জায়গা অর্থ সম্পদ বলতে তেমন কিছু নাই, তবে আছে শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা চোখের পানি আর দীর্ঘশ্বাস।
3: কিন্তু তারপরও আমি
4: জেনে শুনে কেউ কি দুঃখ কষ্ট আপন করতে চায়? চায় না। জীবনের বাস্তবতা সম্পর্কে তুমি আজ বুঝতে পারোনি, তুমি এখনো আবেগের ঘোরের মধ্যেই আছো। জীবনের বাস্তবতা বুঝতে পাইরেছে তোমার ভাই, তাই তো বড়লোক ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছে।
3: চাচা জান আপনি এসব কথা বলছেন কেন? চাচা জান
4: তুমি সুখী হও মা, আমি এই কামনা করি।
3: এমন কথা?
4: আমি আমি দোয়া করি মা, তুমি রাজরানী হও।
3: আমি রানী হতে চাই না চাচা জান, আমার বেশি বেশি সুখের কোনো প্রয়োজন নেই।
4: মা, তোমার বিয়ের দিনক্ষণ পাকা হয়ে গেছে, তুমি বাড়ি ফিরে যাও।
3: চাচা,
5: জয়া, তুমি কি আবার কবিদের বাড়িতে গিয়েছিলে?
6: এ কথা বলছো কেন ভাইয়া? এর আগে তো দিনে কয়েকবার গিয়েছি কবিদের বাড়িতে, কিন্তু কখনো তো জিজ্ঞেস করনি, আজকে হঠাৎ তুমি।
5: স্বীকার করছি কবির একজন ব্রিলিয়েন্ট এবং সৎ ছেলে, কিন্তু আজও তার একটা চাকরি হল না, তাছাড়া ওদের সংসারে কত অভাব, এসব জেনে শুনেও কিভাবে কবিরের মতো একটা বেকার ছেলের হাতে তোকে তুলে দেব, বিচারটা তুই নিজেই করে দেখব।
6: কিন্তু ভাইয়া, রিফাত সম্বন্ধে পাড়ার মানুষ কত রকম আপত্তিকর মন্তব্য করছে, তাদের এত সব অর্থ সম্পদ নিয়ে পাড়ার মানুষদের অনেক প্রশ্ন আছে।
5: যারা অন্যের ভালো চায় না তারাই রিফাতকে খারাপ বলে মন্তব্য করে বোন, অন্যের কথা কান দিস না।
6: তার মানে তুমি বলতে চাইছ পাড়ার সবাই রিফাত সম্বন্ধে মিথ্যে বলছে?
5: দেখ, এসব বিষয়ে তর্ক করতে চাই না বোন, রিফাতদের অনেক অর্থ সম্পদ আছে এটাই বড় কথা, বাবা যেহেতু নেই বড় ভাই হিসেবে অনেক রকম ভেবে চিন্তেই আমি সিদ্ধান্তটা নিয়েছি, এখানেই তুই সুখে থাকবি বোন।
4: মারে, তুই আবার সুইলে এসিস?
3: হ্যাঁ বাবা, আমি চিরদিনের জন্য চলে এসেছি বাবা, তোমরা মারো কাটো যা কিছু করো,
2: তবু ওই সংসারে আমি আর ফিরে যাবো না বাবা।
4: এই কথা বললি কি আর হয় রে মা, বিয়ের পর মেয়ে গেরার বাপের বাড়ি থাকুন মানায় না।
2: বাবা আমাকে আর ওই সংসারে ফিরে যেতে বলো না বাবা।
4: আমি তোর উপরে জোর করব না, কিন্তু আমাদের সাথে থাকলি তোরও হয়তো না খেয়ে থাকতে হবে, অনেক অভাব অনটন সওয়া লাগবে।
2: খাই না খাই তোমাদের সাথে থাকবো বাবা আমি, এতে আমার অনেক শান্তি।
4: মাগো তুই তুই আমার কাছে আয়, তোর চোখ দুইটা আমি নিজ হাতে মুছে দিই।
2: বাবা কেন আমাকে বিয়ে দিতে গিয়েছিলে, আমাকে বিয়ে না দিলে আজ এত বড় সমস্যায় পড়তে হতো না। আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো বাবা, আমার কষ্ট দেখে তোমার নিজের চোখের পানি আটকাতে পারোনি।
4: চোখের পানিতে গোটা পৃথিবী ভাসায় দিলেও গরিবের দুঃখ কষ্ট কি শেষ হয় রে বা মা গো, যত দুঃখ কষ্টই হোক অত যন্ত্রণা সহ্য করে হলেও মেঘের স্বামীর ঘরে আসল ঠিকানা।
2: বাবা এইসব কথা বলার চাইতে ওকে এক বোতল বিষ এনে দাও, আমি সারা জীবনের মতো শেষ হয়ে যাই। এইভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো বাবা।
4: আর কান্নাকাটি করিস না, আমি আর সইতে পারছি না রে।
2: বাবা বাবা আমার জন্য চিন্তা করো না বাবা, আমি রাজিয়ার সাথে কথা বলেছি, শহরে বাসার বাড়িতে কয়টা টিউশনি না হয় আয়া বুয়ার কাজ ঠিক করে দেবে বলেছে।
4: না না না রে মা, এইভাবে শহরে যাওয়াটা ঠিক হবি না, শহরের অলিতে গলিতে ধান্দাবাজ মানুষেরা নানা রকম ফাঁক পেতে বসে আছে, শেষে নারী পাচার চক্রে খপ্পরে পড়লে জীবনটাই শেষ হয়ে যাবে। মুসলিম গাজীর মেয়েরাও 3 বছর আগে বুয়া হিসেবে শহরে গিয়েলো, কিন্তু শেষ পর্যন্ত মেয়েটারে আর খুঁজে পাওয়া যায়নি। পরে জানা গেছে দালাল আর পাচার চক্র মেয়েটার বিদেশে বিক্রি করে দিচ্ছে। এইভাবে কত শিশু আর কত মেয়ে বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এসব কেউ রাখে না রে মা।
2: বাবা বাবা
7: মনি, ধানদিয়া হাই স্কুলের চাকরিটা আমার হয়নি, কষ্ট করে লেখাপড়া শেখাটাই অনেক বড় ভুল হয়েছে। আজ না হচ্ছে চাকরি, না পারছি রাস্তায় রিক্সা চালাতে। যদি লেখাপড়াটা না শিখতাম তাহলে বিনা দ্বিধায় রাস্তায় রিক্সা চালাতে পারতাম, অন্তত না খেয়ে থাকতে হতো না।
8: আচ্ছা ওই হেড স্যার যে বলছিলেন কবির,
7: হেড স্যারের আন্তরিকতার অভাব ছিল না বন্ধু। বিদ্যালয় পরিচালনা কমিটির প্রধানের ভাগ্নে হল ফাহিম, যে কারণে চাকরিটা ফাহিমকে দেয়া হয়েছে, আমার আর হয়নি।
8: তুই একদম ভাবিস নে?
7: ভাববো না বন্ধু, বৃদ্ধ বাবা আজও সংসারের খরচ যোগাতে অসুস্থ শরীরে রাস্তায় রিক্সা চালাচ্ছে, বোনটাও নিজের সংসারের খোটা গঞ্জনা সহ্য করতে না পেরে আমাদের এখানে চলে এসেছে। এই অবস্থায় আত্মহত্যা ছাড়া আমার সামনে আর কোনো পথ নেই বন্ধু।
8: তোর কি বলছিস আবলতা বল, আত্মহত্যা করলে কি সব সমস্যার সমাধান হয়ে যায় বন্ধু? আমি আমি কেন আছি, হ্যাঁ আমি আছি না তোর বন্ধু, একদম ভাবিস নে।
7: কি করবো বল, লেখাপড়া শেষ করে কত অফিসে যে ইন্টারভিউ দিয়েছি, আমাদের দারিদ্রতার কথা কতভাবে বুঝিয়েছি, কিন্তু কেউ আমাকে এতটুকু দয়া করেনি, একটা চাকরিও জুটল না বন্ধু।
8: শোন কবির, আমি আমার মামাকে তোর আর চৈত্রীর বিষয়ে বলেছিলাম, মামার দুটো গার্মেন্টস, তোর আর চৈত্রীর জন্য মামা নিশ্চয়ই একটা চাকরির ব্যবস্থা করবেন, দেখে নিস।
7: প্লিজ প্লিজ বন্ধু, তুই একটু দেখ না, একটু দেখ।
8: ঠিক আছে ঠিক আছে, এই যে ভিজিটিং কার্ড নিয়ে আমার মামার কাছে তুই চলে যাবি, দেখা করিস, তুই একদমই ভেঙে পড়িস না বন্ধু, তুই একদমই ভেবে পড়িস না, চিন্তা করিস না।
7: আচ্ছা ঠিক আছে।
4: বাবা কবির, তোর চাকরির ইন্টারভিউ কেমন হলো?
7: আজকের ইন্টারভিউটা আমার দেয়া হয়নি বাবা।
4: এত বড় একটা ভুল কিভাবে করতে পারলি? তুই তো জানিস চাকরির জন্য মানুষ কত রকম চেষ্টা করে, অথচ তুই বলতেছিস।
7: বাবা রাগ করছো কেন, আগে বিষয়টা শোনো না।
4: রাগ করবো না, আমরা গরিব মানুষ, কত কষ্ট করে তোরে লেখাপড়া শিখাইছি, উপরে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই।
7: ইন্টারভিউ দিতে শহরের ব্যস্ততম সড়ক পার হচ্ছিলাম, এমন সময় হঠাৎ একটা দ্রুতগামী ট্রাক এসে এক মহিলাকে ধাক্কা দিয়ে চলে গেল।
4: তাই নাকি?
7: হ্যাঁ হ্যাঁ, কিছু লোক সেই ট্রাক ড্রাইভারকে ধরার জন্য ধাওয়া করলো, আর কিছু লোক ট্রাকের ধাক্কায় পড়ে থাকা মানুষটির গলা থেকে গয়নাগুলো টেনে ছেড়ে নিয়ে দ্রুত পালিয়ে গেল। মানুষটিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না বাবা।
4: পুলিশ কি খোকা?
7: হ্যাঁ বাবা, আমি ইন্টারভিউর কথা ভুলে গিয়ে মোরশু মানুষটিকে বাঁচাতে হাসপাতালে নিয়ে গেলাম।
4: অনেক ভালো একটা কাজ করেছিস বাবা, আমি তোর কাজে খুবই খুশি হয়েছি। তারপর কি ঘটল খোকা?
7: তারপর ডাক্তার বললেন রোগীর শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে, দ্রুত রক্ত দিলে প্রাণে বেঁচে যেতে পারেন। কিন্তু বাবা, ব্লাড ব্যাঙ্কগুলোতে ও পজিটিভ গ্রুপের রক্ত মজুদ ছিল না। হাসপাতালের স্টাফদের একজনের ও পজিটিভ রক্তের গ্রুপ ছিল, তিনি এক ব্যাগ রক্ত দিলেন।
4: তারপর কি ঘটল?
7: অবশেষে আমার রক্ত পরীক্ষা করে রোগীর রক্তের গ্রুপের সাথে মিলে গেল, আমিও এক ব্যাগ রক্ত দিলাম। আস্তে আস্তে রোগী সুস্থের দিকে গেল।
4: যাক, ভালো করেছিস।
7: রোগীকে এই অবস্থায় ফেলে রেখে আমি ইন্টারভিউ দিতে যেতে পারিনি বাবা, আমার বিবেক বাধা দিতে লাগল। তাছাড়া ততক্ষণে ইন্টারভিউ দেওয়ার সময় পার হয়ে গেছে।
4: বাবা, তুই ঠিক কাজটাই করেছিস, আগে মানুষের জীবন তারপরে সব।
7: বাবা, মানুষটা যদি আমার কোনো আত্মীয় বা আপনজন হতেন তাহলে কি আমি তাকে ফেলে যেতে পারতাম? একটু ভেবে দেখো।
4: না খোকা, তোর উপর রাগ করা আমার ভুল হয়েছে, তুই আসলে ঠিক কামটাই করেছিস। মৃত্যু পথযাত্রী মানুষটারে নিজের শরীর থেকে রক্ত দিছিস, এতে তোর উপর আমি আরো বেশি খুশি হয়েছি। তুই এখন বিশ্রাম নে গে, যা বাবা।
7: হ্যাঁ বাবা, আমি একটু শুয়ে থাকি।
4: যা যা, শুয়ে থাক গিয়ে।
9: কি ব্যাপার, কবিরের বাসায় পুলিশ কেন? কবিরের হাতে পুলিশের হাত করা বিষয়টা কি?
10: এই কবির, কি হয়েছে বলতো? কি হলো, পুলিশ তোকে গ্রেপ্তার করেছে কেন বন্ধু?
11: শুনেন, আপনার বন্ধুর বিরুদ্ধে থানায় ছিনতাইয়ের অভিযোগ হয়েছে।
10: অসম্ভব দারোগা সাহেব, আপনি হয়তো কোথাও ভুল করছেন।
12: আমার মায়ের সোনার গয়না, টাকা, মোবাইল ফোন ছিনতাই করছে তোমার বন্ধু কবির।
10: ছি ছি ছি, তুই কবিরের বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ দায়ের করতে পারলি? হ্যাঁ, ছিনতাইয়ের অভিযোগটা দেওয়ার আগে একবারও নিজের বিবেকের কাছে প্রশ্ন করলি না?
12: তুমি থামবা।
10: আমাকে থামতে হবে কেন? হ্যাঁ, কবির তোদের যে উপকারটা করেছে তার ঋণ কি সারা জীবনে শোধ করতে পারবি তুই?
12: শোনো মনি, এই সবের মধ্যে তোমার নাক গলাতে হইব না।
10: আরে, যে ছেলেটা তোর মাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে গেল, নিজের শরীর থেকে রক্ত দিয়ে তোর মায়ের জীবন বাঁচালো, তাকে তুই মিথ্যা অভিযোগে পুলিশে ধরিয়ে দিচ্ছিস? আরে, নিজের বিবেকটাকে হারিয়ে ফেলছিস? তোর টাকার দরকার সে কথা আমাকে বললেই পারতি।
12: মনি, তোমার এখানে টাকা হয় নাই, তোমার এত কথা কিসের? হ্যাঁ,
10: নিরীহ মানুষ পেয়ে কবিরের নিকট থেকে কিছু বাগাতে চাইছিস, এই ধান্দা তো? হ্যাঁ, তোর মায়ের যা কিছু খোয়া গেছে সবগুলো মিলিয়ে মূল্যটা টাকার অঙ্কে আমাকে বল, আমি তোকে নগদ টাকা পরিশোধ করে দিচ্ছি।
12: অন্যের টাকা তুমি দিতে চাইতেছো কেন?
10: কবির আমার বাল্যকালের বন্ধু, বন্ধুর এত বড় বিপদে সহযোগিতা করব না তাহলে আমি কেমন বন্ধু? মোহিত, তোর টাকার অঙ্কটা বল।
13: মনি, তুই আমার জন্য যেটা করতে যাচ্ছিস সেটা করলে প্রমাণ হবে আমি মোহিতের মায়ের সোনার অলংকার, নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছি।
10: আরে না না, তুই নিসনি, এটা সত্যি। তারপরেও পুলিশে হাত করা দিয়ে থানায় নিয়ে গেলে তোর মান সম্মান কিছু থাকবে? হ্যাঁ, ভেবে দেখতো। হ্যাঁ, বিশেষ করে আমি চাই না আমার বন্ধুকে আমার সামনে থানায় নিয়ে যাক।
11: হ্যালো ডাক্তার সাহেব, বলুন। হ্যাঁ ডাক্তার সাহেব, ফোন কিন্তু লাউডে আছে, বলুন।
14: অ্যাক্সিডেন্টের রোগীর জ্ঞান ফিরেছে, তিনি এখন অনেকটা সুস্থ। জানতে চেয়েছিলাম অ্যাক্সিডেন্টের সময় তার কাছে কি কি জিনিস ছিল। উত্তরে তিনি জানালেন ইমিটেশনের গয়না, নগদ ৩২ টাকা, আর কিছুই ছিল না। তবে যে ছেলেটা তাকে হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন বাঁচিয়েছে তাকে এক নজর দেখতে চান।
11: ঠিক আছে ডাক্তার সাহেব, রাখি। মুহিত সাহেব, সবই তো শুনলেন, আপনার অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। কবির সাহেবের হাত কটা খুলে দিয়ে আমরা থানায় ফিরে গেলাম। প্রথমে আমার এই অভিযোগটা নিয়ে সন্দেহ ছিল, কবি সাহেব, আসলে সত্যি আমরা লজ্জিত, কিন্তু কি করবো বলেন, অভিযোগ পেলে পুলিশকে দায়িত্ব পালনের স্বার্থে কত কিছুই না করতে হয়। কিছু মনে করবেন না প্লিজ। আর হ্যাঁ শোনেন, মোহিতের মাকে হাসপাতালে দেখতে যাবেন না?
13: জি জি জি দারোগা সাহেব, উনি যখন আমাকে এক নজর দেখতে চেয়েছেন তখন তো অবশ্যই যেতে হবে, উনি আমার মায়ের মতোই, সুতরাং একবার গিয়ে দেখে আসতেই হবে।
9: এত কিছুর পরেও তুই মোহিতের মাকে দেখতে যাবি?
13: এখানে মোহিতের মায়ের তো কোনো দোষ নেই বন্ধু।
9: তুই ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, চল আমিও তোর সাথে গিয়ে দেখে আসব।
13: আসতে পারি স্যার?
15: প্লিজ বসুন।
13: জি স্যার, আপনাকে ধন্যবাদ।
15: কাগজপত্রে যা দেখলাম আপনার রেজাল্ট অনেক সুন্দর, এর আগে কোথাও চাকরির জন্য চেষ্টা করেছেন নাকি?
13: স্যার বহু জায়গায় চেষ্টা করেছি কিন্তু চাকরি হয়নি।
15: সংসারে কে কে আছে আপনার?
13: বৃদ্ধ বাবা, একটা বোন আর আমি।
15: সংসার কিভাবে চলে, মানে বলতে চাচ্ছি আপনার সংসারের আয় উৎসটা কি?
13: প্লিজ স্যার, কাইন্ডলি আমার মুখ থেকে এই বিষয়টা শুনতে চাইবেন না।
15: আপনার সরলতায় আমি মুগ্ধ। সে যাক, চাকরিটা কি আপনার খুবই প্রয়োজন?
13: জি স্যার খুব প্রয়োজন।
15: ধরে নিতে পারেন চাকরিটা আপনার হয়ে গেছে।
13: স্যার স্যার কিভাবে যে আপনাকে কৃতজ্ঞতা জানাবো তার ভাষা আমি খুঁজে পাচ্ছি না।
15: না না না, কৃতজ্ঞতা জানানোর কোনো প্রয়োজন নেই, আপনি অফিস শেষে আমার বাসায় যাবেন, কথা আছে।
13: স্যার ইয়ে মানে কোন ডোনেশন, ইয়ে মানে ডোনেশন দিতে হলে আমি আমি আসলে স্যার।
15: আপনি যা ভাবছেন সেরকম কিছু না, আমার বাসায় বসে আপনার সাথে দু চারটে কথা বলব, অ্যাপয়েন্টমেন্ট লেটার আজই পাবেন, আগামীকাল আপনি চাকরিতে যোগদান করতে পারবেন।
13: সত্যি স্যার, সত্যি স্যার, আমি আর ভাবতে পারছি না স্যার।
15: ওকে ওকে, থ্যাংক ইউ।
16: আমার নাম সাথী।
13: ও আচ্ছা, আমি কবির।
16: আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল।
13: জি বলুন, কি জানতে চান?
16: আপনি কি আমার বাবার অফিসে চাকরি নিয়েছেন?
13: জি।
16: ও আচ্ছা, যা ভেবেছিলাম ঠিক তাই।
13: আপনি এসব কথা কেন বলছেন আমি জানতে পারি কি?
16: এর আগেও আপনার মতো আরো অনেক ছেলেকেই এই একই শর্তে এখানে চাকরি দেওয়া হয়েছিল।
13: বিষয়টা আমি ঠিক বুঝতে পারলাম না, কাইন্ডলি আমাকে একটু বুঝিয়ে বলেন।
16: বলছি, আমি একজন পঙ্গু মেয়ে, আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, তাই বাবা বেকার ছেলেদেরকে এখানে চাকরি দিচ্ছে, তার পঙ্গু মেয়েকে বিয়ে দেবে, এটাই হলো তার প্রধান শর্ত।
13: আপনি পঙ্গু, তাতে কি হয়েছে? একটা চাকরির বিনিময়ে আমি যে কোনো শর্তে রাজি হতে পারি, জীবনে কখনো চাকরি পাব এমন আশা ছেড়েই দিয়েছিলাম, তাই তো চাকরির সুযোগটা আমি আর হাতছাড়া করতে চাই না।
16: বিনিময়ে একটা পঙ্গু মেয়েকে আপনার বিয়ে করতে হবে?
13: মনে হলো আপনি একটু খুঁড়িয়ে হাঁটেন, এতে আমার কোনো আপত্তি নেই।
16: হ্যাঁ, এর ফলে সমাজ সংসারের মানুষ আপনাকে ধিক্কার দিবে, সবাই আপনাকে ছোট করে দেখবে।
13: তা দেখুক, এতে আমার কোনো দুঃখ নেই, এতদিন বেকার ছিলাম, কত চাকরিদাতা ব্যক্তি, কত সংস্থার দরজায় দরজায় ঘুরেছি, কেউ আমাকে দয়া করে একটা চাকরি দেয়নি।
16: দেখুন, আপনি সুস্থ স্বাভাবিক একজন মানুষ আর আমি পঙ্গু। ছোটবেলায় পোলিও রোগে আমার ডান পাটা খোড়া হয়ে গেছে।
13: এতে তো আপনার কোনো দোষ নেই।
16: আমার তো খুব আমারই থাক, আপনার অন্য কোনো মেয়েকে?
13: না না না, তাহলে তো আমার চাকরিটা হবে না। জানেন সাথী, আমার বৃদ্ধ বাবাকে আজও সংসার চালাতে রাস্তায় রাস্তায় রিক্সা চালাতে হয়, বাবার এই কষ্ট দূর করতে আমি যে কোনো শর্তে রাজি, আপনাকে বিয়ে করলে বৃদ্ধ বাবার দুঃখটা দূর করতে পারব, বোনের জামাইয়ের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারব, আমার নিজের সুখ নিয়ে আমি ভাবি না।
16: দেখুন, বাবা যেটা চাইছে সেটা কখনোই সম্ভব না, কারণ আমি এই ধরনের বিয়েতে কখনোই রাজি হব না।
13: সাথী, আপনি কেন রাজি হবেন না? এখানে তো আপনার কোনো দোষ নেই, আর তাছাড়া আমার যেহেতু কোনো আপত্তি নেই, সেখানে আপনি আপত্তি করছেন কেন?
16: ছোটবেলা থেকে আমি আমার পঙ্গুত্ব নিয়ে অনেক দুঃখ কষ্ট সয়েছি, তো তাই ভয় হয়।
13: না না, কোনো ভয় নাই, আমিও একজন দুঃখী মানুষ, তাই ভয় পাবার কোনো কারণ নেই। বরং দুজন দুঃখী মানুষ মিলে না হয় সমস্ত দুঃখকে আমাদের জীবন থেকে বিদায় করব, দুজন মিলে না হয় সেই চেষ্টা করব সারা জীবন।
16: আপনি সত্যি পারবেন তো?
13: বললাম তো, চেষ্টা করতে তো কোনো দোষ নেই।
16: তাই যেন হয় আমি সেই আশাই রইলাম।
11: সোনিয়া, সোনিয়া, চৈতি, কোথায় গেলে তোমরা?
17: কি হলো, কেউ কথা বলে না?
11: বাড়িতে কেউ নেই নাকি?
16: খোকা, তুই বাড়ি ফিরে এসেছিস বাবা?
11: হ্যাঁ মা। আপনার শরীর কেমন আছে?
16: আমি ভালো আছি বাবা।
11: কিন্তু আপনি রান্নাঘরে কেন মা?
16: একটু রান্না বান্না করছিলাম।
11: আপনি রান্না বান্না করছেন মানে? সোনিয়া, চৈতি ওরা কোথায় গেল?
16: সামান্য কথা কাটাকাটি নিয়ে চৈতি বাপের বাড়ি চলে গেছে।
11: সোনিয়া কোথায় গেছে?
16: সোনিয়া বড় লোকের মেয়ে, সে কি কখনো রান্নাঘরে ঢুকেছে বাবা?
11: বড় লোকের মেয়ে তাতে কি হয়েছে? রান্নাঘরে যেতে তার অসুবিধা কোথায়?
16: এত সব তোমাকে ভাবতে হবে না খোকা। চৈতি বাপের বাড়ি চলে গেছে ঠিকই, কিন্তু অভাবে সংসারে খেতে না পেয়ে আবার ঠিকই ফিরে আসবে।
11: আপনারা হয়তো চৈতির সাথে খারাপ ব্যবহার করেছেন, না না হলে মেয়েটা সংসার ছেড়ে চলে যাবে কেন?
16: খোকা, হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি, পরে এসব নিয়ে আলোচনা হবে।
11: ঠিক আছে।
18: গরিবের সাথে যে ব্যবহার করা উচিত তোমার স্ত্রী তাই করেছে। তাছাড়া তোমার স্ত্রী অনেক বড় বংশের মেয়ে, সোনার চামচ মুখে নিয়েই জন্মায়েছে, সে যেমন ইচ্ছে আচরণ করতেই পারে।
17: আমার একটা কথা শুনুন।
18: কি আর শুনবো বাবা, ঘরে বয়স্কা মেয়ে থাকলে গরিব বাবার যে কত বড় দুশ্চিন্তা হয় সেটা জগতের অন্য কেউ কি বুঝবে? বুঝবে না। আমার মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল, অন্যদিকে পাত্রপক্ষের যৌতুকের দাবি পূরণের সামর্থ্য আমার ছিল না, সে কারণেই তোমার অন্ধ ভাইটার সাথে মেয়েটারে বিয়ে দিয়েলাম।
17: দয়া করে আমার একটা কথা শুনুন।
18: কাজের বুয়াগেরও মান মর্যাদা থাকে, আমার মেয়েটা তোমাদের সংসারে সেই মর্যাদাটুকু পায়নি।
17: মানছি, কিন্তু আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম বলে
18: তোমাদের দেয়া শত অপমানের গ্লানি মুখ বুঝি হজম করে এতদিন কাটায় আছে। আমরা জন্ম থেকেই গরিব, তবু গরিবরা কষ্ট পায়, গরিবরাও ব্যথা পায়, এই কথাটা যদি তোমরা বুঝতে।
17: আমি কথা দিচ্ছি তাও সাহেব, আজকের পর থেকে আপনার মেয়ে আমাদের সংসারের মর্যাদার সাথেই থাকবে।
18: আমার মেয়ে সৈতি শহরে চলে গেছে।
17: শহরে বলতে কোথায় গেছে?
18: মনি মেম্বারের মামার গার্মেন্টসে সুপারভাইজারের চাকরি হয়েছে, মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমার আর কোনো চিন্তা নাই।
17: আচ্ছা, আমি গিয়ে যদি ফিরিয়ে নিয়ে আসি তাতে আপনার কোনো আপত্তি?
18: তোমাদের সংসারে আমার মেয়েটা কুকুরের মতো পরিশ্রম করেও গালমন্দ থেকে রেহাই পায়নি।
17: আপনি চৈতির ঠিকানাটা আমাকে দিন।
18: না বাবা, তোমার ভাইডারে বড় লোকের মেয়ে দেখে আবার বিয়ের ব্যবস্থা করো। যারা তোমাদের ঘর ভরে খাট, পালঙ্ক, ফ্রিজ, টেলিভিশন, আলমারি আরো কত কিছু দিতে পারবে, সকাল সন্ধ্যা তোমার স্ত্রীর পা টিপি দিতে পারবে, সেই রকম একটা মেয়ের সাথে তোমার ভাইয়ের বিয়ে দাও। শোনো, ধনীরা হইল প্রভু আর গরিবরা হইল ভৃত্য, বড় লোকের পা টিপি দিতে পারাটাও গরিবের ভাগ্যের ব্যাপার, এমন ভাগ্য কয়জনের হয় বাবা?
17: আমি খুবই দুঃখিত।
11: তুমি অসময়ে কোথায় যাচ্ছ?
19: একটু বিউটি পার্লারে যাচ্ছি।
11: বিউটি পার্লারে চাকরি নিয়েছো নাকি?
19: চাকরি নিব কেন, আজ আমার ছোট বোনের জন্মদিন না, তাই সাজগোজ করে আমাদের বাসায় যাব।
11: তোমার কোথাও যেতে হবে না, এ বাড়ি থেকে তোমাকে বের করে দিতাম, কিন্তু না, তা দেব না। তবে আজ থেকে সংসারের সব কাজ তোমাকে করতে হবে।
19: কি আমাকেই করতে হবে?
11: তোমার এত অহংকার কিসের?
17: তোমার বাবার এত টাকা কোন পথে এসেছে সেটা অনেক পরে হলে আমি জানতে পেরেছি।
19: এসবের মধ্যে আমার বাবাকে টানা হচ্ছে কেন?
17: বিনা অপরাধে তুমি চৈতির বাবাকে নিয়ে খোটা দিয়েছো। চৈতির বাবা গরিব হলেও একজন সৎ মানুষ, আর তোমার বাবা, তোমার বাবার অর্থ সম্পদের উৎসটা বলবে কি? বলো, বলবে না? আমি বলছি শোনো।
19: তা আমাকে সব কেন বলছো?
17: তোমার বাবার প্রকৃত পরিচয় আমি জানতে পারিনি, যে কারণে তোমার সাথে আমার বিয়েটা হয়েছিল। আগে জানতে পারলে তোমার সাথে আমার বিয়েটা।
19: আমার বাবার পরিচয় বলতে তুমি কি বোঝাতে চাচ্ছো শিহাব?
17: একাত্তরে তোমার বাবার বিতর্কিত ভূমিকার কথা শুনে আমি হতবম্ব। একাত্তর সালে উদ্বাস্তুদের যাবতীয় সহায় সম্পত্তি লুট করে অর্থ সম্পদ অর্জন করে ফুলে ফেঁপে উঠেছিল তোমার বাবা।
19: প্লিজ তুমি থামো।
17: এই পাপের অর্থ সম্পত্তি নিয়ে কিসের এত বড়াই, কিসের এত অহংকার তোমার? আমি কি ভুল বলেছি? সাহস থাকলে আমার কথার প্রতিবাদ করো।
19: আর বলো না, দোহাই তোমার, প্লিজ থামো।
17: তুমি তোমার বাপের বাড়ি থেকে যা নিয়ে এসেছো সেগুলি আজকেই বাপের বাড়ি নিয়ে রেখে আসবে।
19: কিন্তু?
17: কোনো কিন্তু নয়, আমি যা বলেছি তাই করবে। তোমার বাপের দেওয়া জিনিস আমার গলার কাটা, এই কাটা সরাতে না পারলে আমি আমি আমি স্বস্তি পাচ্ছি না।
19: ঠিক আছে, ঠিক আছে, তুমি যেটা বলবে আমি সেটাই মেনে নিব।
17: আর আম্মা, আপনি এই সংসারের মুরব্বী, অন্ধ ছেলেটাকে বিয়ে দিয়ে চৈতিকে এ বাড়ির বউ হিসেবে আনা হয়েছিল। চৈতির বাবা গরিব হতে পারে, তাই বলে ছোট জাত, নিচু বংশ, এই সব কথা বলার অর্থটা কি? সোনিয়াকে সংসারের কোনো কাজে হাত দিতে দেন না, অথচ চৈতিকে একটা মুহূর্ত বিশ্রামে থাকতে দেন না, কারণটা কি? এই সংসারে তো সে বেশি কিছু চায়নি, চেয়েছিল একটু ভালো ব্যবহার, সেটাও তাকে কেউ দিতে পারেনি।
19: খোকা, আমি সত্যি লজ্জিত, চৈতির উপরে আসলে অন্যায় করা হয়েছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা, আমি চৈতির কাছে ক্ষমা চেয়ে নিব, আমি আর কখনো তার সাথে খারাপ আচরণ করব না।
17: সোনিয়া,
19: আমাকে তুমি ক্ষমা করে দাও, আমিও কথা দিচ্ছি বাকি জীবনে চৈতির উপর কোন রকম অবিচার করব না।
17: শোনো সোনিয়া, আমি যে প্রশ্নটা করছি তার সোজাসুজি উত্তর দাও।
19: প্রশ্ন? কিসের প্রশ্ন?
17: আমি বিদেশ থেকে যে সোনার চেনটা পাঠিয়েছিলাম, একটা চৈতির জন্য, অন্যটা তোমার জন্য। চৈতির জন্য যেটা পাঠিয়েছিলাম সেই চেনটা কি তুমি চৈতিকে দিয়েছিলে?
19: না, মানে চেনটা আমার ছোট বোনকে দিয়েছিলাম।
17: ছি ছি ছি ছি সোনিয়া, তুমি এত ছোট মনের মানুষ তা আমি আগে জানতে পারিনি।
19: ঠিক আছে, আমি চেনটা আজই আজই ফেরত নিয়ে আসবো।
17: এতদিন চৈতিকে দিয়ে সংসারের সব কাজ করিয়ে নিয়েছো, এমনকি চৈতিকে দিয়েও তোমার গা টিপিয়ে নিয়েছো, বলো কেন? উত্তর দাও, চুপ করে থাকতে শুনছি না, উত্তর দাও আমার প্রশ্ন। মনে করেছো কান্নাকাটি করলে পার পেয়ে যাবে? কখনো না।
19: আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ।
17: ক্ষমা করতে পারি যদি চৈতির মতো ভোর থেকে রাত ১১টা পর্যন্ত সংসারের সব কাজ করো, কারণ চৈতি তোমার অত্যাচারে এই সংসার ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। চৈতির মতো নিজ হাতে সব কাজ করো, হাত পা চালাও, তাহলে বাতের ব্যথাটাও চিরদিনের মতো দূর হয়ে যাবে। কান্না থামিয়ে কাজে হাত লাগাও, তোমার কান্না আমি দেখতে চাই না, আমি তোমার কাজ দেখতে চাই। বললাম না কান্না থামাও।

0: তুমি আমার ভাগ্নের ঘনিষ্ঠ বন্ধু ছিলে, এখন তুমি আমার মেয়ের জামাই হয়েছ। আমাকে স্যার বলে রাখবে না, বাবা বলে রাখলেই বেশি খুশি হব।
1: জি বাবা।
0: বাবা কবির, তোমার সংসারের দুরবস্থার কথা ভাগ্নে মনির মুখে শুনেছি। তোমাকে অগ্রিম 50,000 টাকা দিলাম। ম্যানেজারের চেয়ারে বসতে হলে একটু ভালো পোশাকের প্রয়োজন হয়। আপাতত 2 সেট পোশাক কিনে নিও, আর গ্রাম থেকে তোমার বৃদ্ধ বাবাকে শহরে নিয়ে এসো। তোমার বাবা অনেক কষ্ট করে তোমাকে লেখাপড়া শিখিয়েছে।
1: জি বাবা।
0: তুমি আমার বাসায় তোমার বাবাকে নিয়ে উঠবে। সামনের সপ্তাহে আমি তোমাদের ধুমধাম করে বিয়ে দেব। বাবা হিসেবে একটা অনুরোধ করি, আমার মেয়ে সাথীকে তুমি কোনোদিন কষ্ট দিও না বাবা।
1: ঠিক আছে বাবা। জয়া, তুমি তুমি একা কেন? তোমার জামাইকে সাথে দেখছি না যে।
2: তুমি মনে হয় সংবাদটা এখনো জানতে পারোনি কবির ভাই। রিফাত বিপুল পরিমাণ ইয়াবা সহ গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে।
1: বলো কি, এতদিন তো রিফাতকে একটা ভদ্র ছেলে বলে জানতাম।
2: তাদের বৈধ ব্যবসার আড়ালে চলে আসছিল মাদকের অবৈধ কারবার। পুলিশ তাদের সব গোপন তথ্য উদ্ঘাটন করেছে। রিফাত এখন কারাগারে।
1: জয়া, আমি সবসময় তোমার সুখী সুন্দর জীবন কামনা করি। আমি চাই তুমি সুখে থাকো, তুমি চিরসুখী হও। কিন্তু কিন্তু এ কি হলো তোমার
2: কবির ভাই? এটাই কি সেই সুখের নমুনা?
1: আমার একটা চাকরি হয়েছে জয়া, আমার বন্ধুর মামা।
2: হ্যাঁ, আমি সবই শুনেছি।
1: চাকরিটা যদি মাসখানেক আগে হতো তাহলে।
2: তাহলে তাহলে কি? কথা থামিয়ে দিলে কেন কবির ভাই, বলো।
0: বসো চৈতি, আমি তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি মা। ছেলেটি যেমন বিনয়ী তেমনি ভদ্র পরিশ্রমী। আমার চট্টগ্রাম ফ্যাক্টরির সহকারী ম্যানেজার, তাকে দেখলেই তোমার পছন্দ হবে। কবিরকে জামাই হিসেবে পেয়ে আমি যেমন খুশি হয়েছি, তোমাকেও তেমন খুশি দেখতে চাই মা।
3: মামা জান, আমার স্বামী আছে।
0: মা গো, তোমার সব কথাই আমি জানি। একটা অন্ধ ছেলের সাথে তোমার বিয়ে হয়েছিল, শ্বশুর বাড়ির সবাই তোমাকে যন্ত্রণা দেয়।
3: তবুও সে আমার স্বামী, তাকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না মামা।
0: যারা তোমাকে নির্যাতন করে, নিপীড়ন করে, তাদের প্রতি এতটুকু ঘৃণা হয় না তোমার?
3: মামা, কপালের লেখা কি কখনো খণ্ডানো যায়? দুঃখে যাদের জীবন গড়া তাদেরকে বেশি সুখের আশা করা উচিত মামা।
0: তুমি যদি না চাও তাহলে থাক মা।
3: মামা, আপনি আমার গুরুজন, তারপরেও আমি আপনাকে খুশি করতে পারছি না, কারণ আমার অন্ধ স্বামীকে ডাক্তার দেখানো হয়েছিল। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার বলেছিলেন আমার স্বামীকে একটা চোখ দেওয়া গেলে সেও আমাদের মতো পৃথিবীর আলো, রং, রূপ সব দেখতে পাবে মামা।
0: তাই নাকি? সে তো ভালো কথা।
3: জি মামা, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার একটা চোখ আমার স্বামীকে দান করব।
0: আল্লাহ তোমার মঙ্গল করুক মা, আল্লাহ তোমাদের মঙ্গল করুক।

0: চৈতি, তুমি আবার সংসারে ফিরে এসেছো, এতে আমি খুবই খুশি হয়েছি। এখন থেকে তোমাকে আর সংসারে কোনো কাজ করতে হবে না, সংসারে সব কাজ আমি করছি।
1: আমার জন্য এত কিছু ভেবেছেন, এজন্য আমি খুবই খুশি বড় আপা।
0: আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি, তোমাকে অনেক বাজে কথা বলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও বোন।
1: আমার উপর আপনার এত দরদ, এটা আগে কখনো বুঝতে পারিনি।
0: তুমি এই সংসারে থেকে যাও প্লিজ, তোমাকে আর কখনো কাজে হাত দিতে হবে না।
1: আপা, আমার প্রতি আপনার অনেক সহানুভূতি, সেটা জানি, কিন্তু চাকরি ক্ষেত্রে অনেক কঠিন দায়িত্ব পালন করতে হচ্ছে আপা, যে কারণে আমাকে এক্ষুনি সেখানে যেতে হচ্ছে। আর আমার স্বামীরও বোঝানো হয়ে গেছে, আমরা এক্ষুনি বের হব।
0: চৈতি, চৈতি প্লিজ, আমি তোমার বড় বোন হিসেবে দাবি করছি।
1: আমার হাত ছেড়ে দিন আপা, আপনি কোনো অন্যায় করেননি, আপনি অনেক বড় ঘরের মেয়ে আপা, আপনি কি কখনো অন্যায় করতে পারেন?
0: এতদিন নিজেকে বড় মনে করে অহংকার করতাম, আর অন্যদেরকে তুচ্ছ মনে করে ঘৃণা করতাম, যা শুধু অন্যায় নয়, পাপ, মহাপাপ। আমার এই পাপের প্রায়শ্চিত্তটা করতে দাও বোন।
1: আমাকে চলে যেতে হবে আপা, আমার হাত ছাড়ুন।
0: চৈতি, তুমি চলে যেও না প্লিজ, যেও না,
1: আমার দেরি হয়ে যাচ্ছে আপা।
0: আমি তোমার দুটো পায়ে পড়ি চৈতি, বলো বলো আমাকে তুমি ক্ষমা করেছো?
1: জি জি আপা, আপনি এমন কথা বলবেন না, আপনি আমার বড় বোনের মতোই, আমি আপনার কোনো কথাই মনে রাখিনি, আমাদের জন্য আপনি দোয়া করবেন আপা। আসি
0: চৈতি।

0: হ্যাঁ বিয়েছে, আপনার চোখের ব্যান্ডেজ খোলা হচ্ছে, আপনি আস্তে আস্তে চোখ খুলে তাকানোর চেষ্টা করুন।
1: তুমি চোখ খোলো, চোখ মিলে তাকাও, চেষ্টা করো না, কি তাকাতে পারছো না?
2: হ্যাঁ আমি তাকানোর চেষ্টা করছি।
0: হ্যাঁ হ্যাঁ তাকান।
1: এই তো চোখ মিলেছে, কি তুমি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ তো?
0: হ্যাঁ আপনি কথা বলুন, দেখতে পাচ্ছেন কিনা বলুন। আপনি কাঁদছেন কেন?
2: আমি আমি কাঁদছি, আনন্দে কাঁদছি। এটা সুখের কান্ড ডাক্তার সাহেব, অন্ধ মানুষের কি যে কষ্ট, দেখতে না পাওয়ার বেদনা যে কত গভীর, সে কথা ভেবেই আমি কাঁদছি। পৃথিবীর রূপ এত সৌন্দর্য, এত আলো পৃথিবীতে আগে জানতাম না।
1: তুমি কান্না থামিয়ে একটু হাসতে চেষ্টা করো।
2: চৈতি, আমার পাশে দাঁড়ানো অন্য তিনজনের পরিচয় তো জানা হলো না।
1: খোকা, আমি তোর মা।
3: আমি তোর বড় ভাই শিয়া।
1: আমি তোর বড় ভাবি সোনিয়া।
3: তোমাদের এখানে কি চাই?
1: চৈতি বৌমা আমাদের খবর দিয়েছিল, তাই আমরা চলে এসেছি।
3: আমাকে দেখা হয়ে থাকলে তোমরা চলে যাও।
1: আমরা তোমাদেরকে নিজেদের বাসায় ফিরিয়ে নিতে চাই।
3: তোমরা কি আবার চৈতিকে দিয়ে সংসারের সকল কাজ করিয়ে নিতে চাও?
1: আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও ভাই। এরপর থেকে কখনো চৈতিকে দিয়ে,
3: এতদিন আমি অন্ধ ছিলাম, দেখতাম না ঠিকই, কিন্তু কানে তো সবই শুনতে পেতাম। চৈতিকে একটা দিনের জন্য স্বস্তিতে থাকতে দাওনি, আমি তোমাদেরকে চিনি না মনে করছো?
4: চৈতিমা, রাস্তায় জ্যাম ছিল বলে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তুমি কিছু মনে করো না মা।
1: মামা, আপনি এখানে এসেছেন এই জন্য আমরা কৃতজ্ঞ।
4: মা, আমি একা আসিনি, কবির মণি ওরাও আমার সাথে এসেছে।
3: মণি ভাই, মণি ভাই এসেছেন? আপনার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না।
5: আরে রিয়াদ, এখন এসব কথা বলছো কেন?
4: বাবা রিয়াদ, চৈতির জন্য তুমি নতুন করে জীবন ফিরে পেয়েছ, এতে আমি খুবই খুশি। তুমি চৈতিকে নিয়ে এখনই গাড়িতে ওঠো, আমরা সবাই মিলে একসাথে আমার বাড়িতে যেতে চাই।
3: চলো চৈতি।
1: হ্যাঁ চলো।

0: এতক্ষণ মোহাম্মদ ওসমান গনি রচিত দুঃখে জাতের জীবন গড়া নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কবির, সাজ্জাদুর রহমান, জয়া, ইবতেশাম মাহমুদ শামা, চৈতি, দিন আরা শায়লা কবির, ফজলু মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুম, শিহাব আব্দুল মান্নান, জয়রাজ, সোনিয়া, সিলভিয়া পারভিন, বাবা অলোক কুমার বসু, মনি, শিশির রহমান, মুহিত, জাকির হোসেন, দারোগা এ কে এম নিয়াজউদ্দিন মোল্লা, সাথী মুনা আক্তার, মা নাহিদা আক্তার, ডাক্তার নাজমুল করিম মানিক এবং রিয়াদ চরিত্রে অভিনয় করেছেন মনিরুল ইসলাম শিপন। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। দুঃখে জাতের জীবন গড়া নাটকটিতে নোমান চরিত্রে অভিনয় ও প্রযোজনা করেছেন গাজী ফারুক।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। বন্ধুরা এখন শুনবেন দেশের গান। শিল্পী সাবিনা ইয়াসমিন, গানটির গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন খন্দকার নুরুল আলম।

0: এতক্ষণ শুনলেন দেশের গান, শিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন এবং বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও সমন্বিত করতে ইনভেস্ট বাংলাদেশ আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল পত্র 2026-2030 এবং আমদানি নীতি আদেশ 2026-2029-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নিম্নচাপের প্রভাবে প্রায় পাঁচ দিন ধরে বৃষ্টি ও উজান থেকে নেমে আসার ঢলে দেশের কয়েকটি জেলায় স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের প্রধান নদনদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজধানীতে আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এর ফলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসার ঢল এবং জলাবদ্ধতায় চট্টগ্রাম জেলার অন্তত 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, জেলার প্রতিটি উপজেলায় এবং জেলা প্রশাসনের কার্যালয়ে কন্ট্রোল রুম চালু রেখে 24 ঘণ্টা উদ্ধার, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে টানা ভারী বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় রাঙামাটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। এ পর্যন্ত জেলার 40টি আশ্রয়কেন্দ্রে 3,524 জন মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসার ঢলে মৌলভীবাজারের সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, গত 4 দিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টিতে কক্সবাজার জেলার প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে বন্যা প্লাবিত এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা সহ ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এদিকে রাঙামাটির জেলা প্রশাসক বাসসকে জানিয়েছেন, আজ সকালে সাজেকে আটকে পড়া আরও 421 পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে। এর আগে গতকাল 150 পর্যটককে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পর্যন্ত নিয়ে আসা হয়। এদিকে পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণ, ঢল ও পাহাড় ধসের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ সহায়তা এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ISPR জানায়, ভূমিধসের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকা থেকে অন্তত 221টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও দুর্গম এলাকায় আটকে পড়া পর্যটকদের নিরাপদে উদ্ধারে সেনাবাহিনী কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় এ পর্যন্ত বান্দরবান থেকে 140 জন পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাবার, বিশুদ্ধ পানি এবং অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করছে। খেলা খবর, বিশ্বকাপ ফুটবল। আজ বাংলাদেশ সময় রাত 1টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়ামের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 10টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা, ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালার আয়োজনে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি এস এম আসাদুজ্জামান, সাখওয়াতুজ্জামান শান্ত, ওয়াহিদা আফরিন, নীলুফার ইয়াসমিন এবং আমি খান নজম ই এলাহি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আফরোজা আক্তার, মোহাম্মদ আরিফ বিল্লা, মোহাম্মদ শাকিল আহমেদ এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনীষা সরকার।

শুনছেন রবীন্দ্রসঙ্গীত মনীষা সরকারের কণ্ঠে। এবারে শোনাবো তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন।

0: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না, গানটির গীতিকার মোকাদ্দেম বাবু, সুর করেছেন অশোক কুমার সরকার।

আপনারা শুনছেন আধুনিক গান, শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না। এবারের গানটির গীতিকার মুশফিকুর রহমান, সুর করেছেন দীপক কুমার দে।

0: পরপর দুখানে আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি শুনলেন।
2: দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী নাসিমা শাহিন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনা মুফতি মোহাম্মদ আল আমিন।
1: সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের ইসলাম ধর্ম বিষয়ক বিশেষ অনুষ্ঠান আলোকিত জীবন। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন সূরাসমূহের ফজিলত, শানে নুজুল ও সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং অন্তর্নিহিত মৌলিক শিক্ষা নিয়ে আলোচনা করে থাকি। এছাড়াও শ্রোতাদের প্রেরিত জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের কোরআন সুন্নাহ ভিত্তিক জবাব দিয়ে থাকি। দর্শে হাদিস তথা গুরুত্বপূর্ণ বিষয়ের হাদিসের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি। সম্মানিত শ্রোতা, আজ আমরা আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনুল করিমের 23তম সূরা আল মুমিনুন সম্পর্কে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। নাজিল হওয়ার দিক থেকে এই সূরাটি 76তম। সূরা আল মুমিনুনের আয়াত সংখ্যা 118 এবং এই সূরার শুরুতেই প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। এ সূরার ফজিলত সম্পর্কে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতাল মুমিনিন খতামাল্লাহু তাআলা বিসসাআদা, যে ব্যক্তি সূরা আল মুমিনুন নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সৌভাগ্যে ভরপুর করে দিবেন। নবীজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন এই সূরা তেলাওয়াত করেন। এই সূরার প্রথম 10টি আয়াতে মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সম্মানিত শ্রোতা, আসুন এ পর্যায়ে আমরা সূরা আল মুমিনুনের শানে নুজুল এবং এর অন্তর্নিহিত শিক্ষা নিয়ে আলোচনা শুনব। আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক হল মানুষ। তাদের উভয় জাহানের সফলতা ও দিক নির্দেশনার জন্য পবিত্র মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। দীর্ঘ 23 বৎসর যাবৎ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ও প্রশ্নের জবাবে নাজিল হয়েছে অনেক আয়াত। পবিত্র কোরআনে দু প্রকার আয়াত রয়েছে। প্রথম প্রকার কোনো প্রকার উপলক্ষ বা কারণে নাজিল হয়েছে। দ্বিতীয় প্রকার হল কোনো প্রকার উপলক্ষ ব্যতীত অবতীর্ণ হয়েছে। যেসব আয়াত কোনো কারণ ও উপলক্ষে অবতীর্ণ হয়েছে, মুফাসসিরিন কিরাম এর পরিভাষায় তাকে শানে নুজুল বলে। সূরা মুমিনুন এর শানে নুজুল বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্ব ও শিক্ষা। মুসনাদে আহমদ এর এক রাওয়ায়েতে বর্ণিত আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন ওহি নাজিল হত, তখন নিকটতম লোকদের কানে মৌমাছির গুনগুন আওয়াজের ন্যায় ধ্বনিত হত। একদিন তার নিকট এমন আওয়াজ শুনে আমরা সদ্যপ্রাপ্ত ওহি শোনার জন্যে থেমে গেলাম। ওহি নাজিলের বিশিষ্ট অবস্থা সমাপ্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলার দিকে বসে গেলেন এবং নিচের দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিননা وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارض عنا واردنا। অর্থ, হে আল্লাহ, আমাদেরকে অনেক বেশি দাও, কম দিও না, আমাদের সম্মান বৃদ্ধি করে দাও, লাঞ্ছিত করো না, আমাদেরকে দান করো, বঞ্চিত করো না, আমাদেরকে অন্যের উপর প্রাধান্য দাও, অন্যদেরকে আমাদের উপর প্রাধান্য দিও না, এবং আমাদের উপর সন্তুষ্ট থাকো এবং আমাদেরকে তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট করো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখনই 10টি আয়াত নাজিল হয়েছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কেউ যদি এই আয়াতগুলো পরিপূর্ণভাবে পালন ও আমলে পরিণত করবে, সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। এরপর তিনি সূরা মুমিনুন এর প্রথম 10টি আয়াত পাঠ করে শুনালেন। ইমাম নাসাঈ রহমাতুল্লাহ আলাইহি তাফসির অধ্যায়ে ইয়াজিদ ইবনে বাবনুস থেকে বর্ণনা করেছেন যে, তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিলেন, মা খুলুকু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি উত্তরে বললেন, খুলুকুহু আল কোরআন, তার চরিত্র হল কোরআন মাজিদ। এরপর তিনি সূরা মুমিনুন এর প্রথম দশটি আয়াত তেলাওয়াত করলেন এবং অন্যদেরকে পাঠ করে শুনালেন ও বললেন, এ আয়াতগুলি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ও অভ্যাস। শিক্ষা: উক্ত দশটি আয়াত ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে অত্যন্ত জোরালো ভূমিকা রাখে। এই আয়াতগুলোর প্রতি আমল করে দুনিয়া ও আখেরাতের সাফল্য অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন।
1: ধন্যবাদ মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান। সম্মানিত শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। আপনাদের পাঠানো কিছু প্রশ্নের কোরআন সুন্নাহ ভিত্তিক জবাব দান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম মুফতি মোহাম্মদ মিজানুর রহমান।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: মহতারাম, কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন তো?
1: আলহামদুলিল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এবং শ্রোতাদের পক্ষ থেকেও জানাই আন্তরিক মোবারকবাদ। মোহতারাম, আমাদের নিকট প্রথমে প্রশ্ন করেছেন এনামুল হক রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে। তিনি জানতে চেয়েছেন মাজহাব মানার প্রয়োজনীয়তা কি।
3: আসলে মাজহাব বা ইমামদের কোন একটি মতকে গ্রহণ করা, এটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কারণে বিশেষত যারা দীন শরীয়তের গভীর জ্ঞান যাদের নেই, সাধারণ মানুষ যারা কোরআন এবং হাদিসের মূল যে নস, মূল যে বাণী, সেখান থেকে তারা শরীয়তের বিধান বের করে সেটা বোঝার মতো সেই যোগ্যতা যাদের নেই, সাধারণভাবে লেখাপড়া জানেন, সাধারণভাবে তারা শিক্ষিত মানুষ কিন্তু কোরআন হাদিসের গভীর জ্ঞান যাদের নেই, শরীয়তের মাসআলাকে যাচাই করে কোনটা সঠিক, কোনটা দুর্বল, কোনটা দাইফ, কোনটা কবি, এসব বিষয়কে এতটা চুলচেরা বিশ্লেষণ করার যোগ্যতা যাদের নেই, তাদের জন্য যে কোনো ইমামের মতকে, মতটাকেই মাজহাব বলা হয়েছে। আমরা জানি যে প্রসিদ্ধ চারটি মাজহাব আছে, হানাফি, শাফেয়ী, হাম্বলি এবং মালিকি। তো চারজন ইমামের নামে মূলত এই মাজহাবের নাম। এখন বিষয়টা এরকম যে তারা এই মতগুলি বা এই মাজহাবগুলি এমন কিছু নয় যে শরীয়তের বাইরে বোধ হয় একটা বিষয়, এরকম নয়, কেউ যেন ভুল না বোঝে। মূলত বিষয়টা হচ্ছে এটা তারা শরীয়তকে বিশ্লেষণ করে তারা সহজভাবে সাধারণ মানুষের জন্য সহজ বুদ্ধ করে কিছু মত তারা পেশ করেছে। এর মধ্যে একটি হচ্ছে হানাফি মাজহাব, মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে মত, এটাকে বলা হয় হানাফি
1: মাজহাব।
3: তিনি গবেষণা করে, উদ্ঘাটন করে, নির্যাসটা তিনি সহজভাবে মানুষকে পালন করার একটা পথ বাতলে দিয়েছেন। এখন এই মতগুলাকে গ্রহণ করা, যারা আসলে শরীয়তের গভীর জ্ঞান যাদের নেই, সেগুলি যারা ওই মাপের আলেম নয়, যারা নাকি শরীয়তের সরাসরি নুসুস থেকে তারা জ্ঞান অর্জন করবে, তাদের জন্য কোন একজন ইমামের মত মেনে চলাটা, শরীয়তের উপর চলা তার জন্য সহজ এবং সব দিক থেকে ফিতনা থেকে বেঁচে থাকার জন্য এটা নিরাপদ। এই জন্য আমরা মনে করি যে মাজহাব অনুসরণ করাটাই উচিত।
1: এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন,
3: নিঃসন্দেহে। অর্থাৎ আহলে যিকরি মানে যারা এই কোরআন হাদিসের গভীর জ্ঞান যাদের আছে, তাদের সম্পর্কে এখানে বলা হয়েছে
1: তাদের কাছ থেকে জেনে নাও,
3: জেনে নাও। অতএব এই মাজহাবের ইমাম যারা, তারা এই মাপের আলেম, যে তাদেরকে আমরা বলি মুজতাহিদ। অতএব সেই মুজতাহিদ পর্যায়ের আলেম যারা, তাদের মত গুলাকে মাজহাব বলা হয় এবং সেই মাজহাব গুলাকে অনুসরণ করে চলা মানে শরীয়তের উপর চলাটা আমাদের জন্য সহায়ক হয়, সহজ হয়। অতএব এটা অনুসরণ করাটাই উচিত আমরা মনে করি।
4: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন পবিত্র আসর নামাজের আজানের পর। বাংলাদেশ বেতার, ঢাকা। নিশ্চয়ই যারা ইমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কুরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।
5: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: আফরিন শ্যামলী, ঢাকা থেকে। তিনি জানতে চেয়েছেন, মহিলারা ঋতুবতী অবস্থা অর্থাৎ হায়েজ অবস্থায় মৌখিক জিকির বা কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা।
4: মহিলাদেরকে এটা কুদরতিভাবে আল্লাহ পাকের তার সৃষ্টির এই সিস্টেমের মধ্যে, নিজামের মধ্যে আল্লাহ পাক রেখেছেন যে মহিলারা, নারী জাতি, তারা একটা বয়স পর্যন্ত তাদের একটা অসুস্থতা দেখা দেয়, মাসে মাসেই তাদের অসুস্থতা দেখা দেয়, একটা পিরিয়ড তারা পার করেন। তো এই যে তাদের পিরিয়ড চলে বা একটা অসুস্থতার, যেটাকে আমরা হায়েজ বলি, এই হায়েজের যে সময়টা, এই সময়টা যখন তারা পার করবেন সেই সময়টাতে মৌখিক জিকির আজকার করা যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ, তাহলিল, যে কোনো জিকির আজকার, মৌখিক জিকিরগুলি করতে পারবেন। হ্যাঁ, তবে কোরআনে কারীমের তেলাওয়াত করাটা, তেলাওয়াতের জন্য তেলাওয়াতের নিয়তে, সওয়াবের নিয়তে তেলাওয়াত করা এই সময় নিষিদ্ধ। তারা কোরআন শরীফ এইভাবে তারা স্পর্শ করতে পারবে না, তেলাওয়াত করতে পারবে না। বাকি হচ্ছে যে জিকির আসকার করা, বিভিন্ন দোয়া কালাম পড়া, এটা তারা পারবেন এবং করতে পারবেন।
3: এরপর আমাদের কাছে মাহফুজ আলম ফরিদগঞ্জ চাঁদপুর থেকে জানতে চেয়েছেন যে পুরুষের জন্য স্বর্ণ রৌপ্য ব্যবহার করা বৈধ কিনা।
4: হ্যাঁ, এমন একটি বিষয় যে আমরা দেখি অনেক পুরুষরা এটা পরে থাকেন,
3: বিশেষ করে যুব সমাজ,
4: যুবকরা। হ্যাঁ, একটা ফ্যাশন হিসেবে অনেকেই, কেউ একটা স্বর্ণের চেইন বা একটা আংটি বা এই জাতীয় কিছু একটা, এমনকি আমরা দেখি বিয়ে দিতেও আংটি পরা। এখন এই আংটি মেয়েকে পরিয়ে দেওয়া তো ঠিক আছে, তার জন্য তো গয়না পরা, সোনা পরা, রূপা পরা সবই ঠিক আছে, কিন্তু ছেলের জন্য আংটি ব্যবহার করা স্বর্ণের, স্বর্ণের সেটা অল্প হোক বেশি হোক এক আনা পরিমাণও পুরুষের জন্য হালাল নয়। আর বাকি রয়ে গেলে রূপা, রূপার ব্যাপারটা হচ্ছে যদি বিশেষ কোনো দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে চার আনা পরিমাণ রূপা ব্যবহার করার অনুমতি রয়েছে শরীয়তে।
3: সম্মানিত শ্রোতা, চাইলে আপনিও আমাদের নিকট জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমাদের নিকট প্রশ্ন করার ঠিকানা প্রযোজক আলোকিত জীবন, বাংলাদেশ বেতার, ঢাকা। সম্মানিত শ্রোতা, এখন আমরা শুনব দর্সে হাদিস, ইয়াতিমের সম্পত্তি রক্ষায় হাদিসের আলোকে শিক্ষা। হাদিসের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ ও ইয়াতিমের সম্পত্তি রক্ষায় কোরআন সুন্নার আলোকে বিস্তারিত আলোচনা পেশ করবেন মুফতি মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন খতিব, ভাটুলিয়া, কেন্দ্রীয় জামে মসজিদ।
5: ইসলাম ইয়াতিমদের প্রতি দয়া, ভালোবাসা ও তাদের সম্পদ সংরক্ষণের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। সহি বুখারী শরীফের মধ্যে এসছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সেগুলো কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতটি ধ্বংসাত্মক গুনাহের কথা বললেন, এর মধ্যে একটি হলো ওয়া আকলু মালিল ইয়াতিম, তোমরা ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা থেকে বিরত থাকো। এই হাদিস থেকে আমরা যে শিক্ষা নিতে পারি, ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা কবিরা গুনাহ, এটি মানুষের হক নষ্ট করার ভয়াবহ অপরাধ। সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এ ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা উচিত। আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত, ইয়াতিমের সম্পদ সম্পর্কে আয়াত নাজিল হলে সাহাবাই কেরাম খুব সতর্ক হয়ে যান। আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুন লাহুম খাইর, তারা আপনাকে ইয়াতিমের ব্যাপারে জিজ্ঞেস করে, বলুন তাদের কল্যাণ সাধন করাটাই উত্তম। সহিহ বুখারীতে উল্লেখ আছে যে সাহাবিগণ ইয়াতিমদের সম্পদ পৃথক করে রাখতেন যাতে কোনোভাবে অন্যায় না হয়। ইয়াতিমের সম্পদ আমানত হিসেবে রক্ষা করতে হবে, অভিভাবক নিজের সম্পদের মতো নয়, বরং অধিক সতর্কতার সঙ্গে তা পরিচালনা করবেন। তাদের সম্পদ বৃদ্ধি ও কল্যাণের চিন্তা করা ইসলামী দায়িত্ব। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হা কাজা, আমি এবং ইয়াতিমের দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি জান্নাতে এভাবে পাশাপাশি থাকবে। অতবার নবীজি তিনি তার তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দুটো একত্র করে দেখালেন। ইয়াতিমের ভরণ পোষণ ও সম্পদ রক্ষাকারীর জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। ইয়াতিমের দায়িত্ব পালন শুধু মানবিক কাজ নয়, এটি মহান এক ইবাদত। প্রিয় শ্রোতা, ইয়াতিমের সম্পদ রক্ষা করা একটি ইমানি দায়িত্ব। ইয়াতিমের সম্পদ আমানত হিসেবে সংরক্ষণ করতে হবে, তাদের কল্যাণ ও উন্নতির চেষ্টা করতে হবে। ইয়াতিমের দায়িত্ব পালনকারীর জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইয়াতিমদের হক আদায় করার তৌফিক দান করুন।
3: ধন্যবাদ মুফতি মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন। সম্মানিত শ্রোতা, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।
1: এতক্ষণ শুনলেন ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মুফতি মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
6: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। দ্বৈত কণ্ঠে গিয়েছেন মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা। গানের কথাগুলো সাজিয়েছেন এস এম নাসিরউদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: উজ্জ্বল সিনহার সুরে এস এম নাসিরুদ্দিনের সাজানো কথায় এতক্ষণ ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান শুনলেন। শিল্পী ছিলেন মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অল্পক্ষণের মধ্যেই শুনতে পাবেন প্রথমে ইংরেজি ও পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Mursaleen Siddiqui. Heavy rainfall triggered by a low pressure system along with water flowing down from upstream areas has caused short-term flooding in several districts of the country over the past several days. Water levels in the country's major rivers continue to rise. Intermittent rain continued in the capital today, causing water logging in several areas. In Chattogram district, heavy rainfall, upstream floodwaters, and water logging have left at least 450,000 people stranded. In response to the situation, the district administration has cancelled all types of leave, including weekly holidays, for its officials and staff. The deputy commissioner of Chattogram said 24-hour control rooms have been activated at the district administration office and every upazila to coordinate rescue operations, relief distribution, and monitor the overall situation. Meanwhile, in Rangamati, the district administration is relocating residents from landslide-prone areas to safer shelters as the risk of hill collapses has increased due to continuous heavy rainfall. So far, 3,524 people have taken shelter in 40 emergency shelters across the district. The flood situation has further deteriorated in Dighinala Upazila of Khagrachuri due to continuous heavy rain and flash floods from the surrounding hills. Our Bandarban correspondent reports that the water levels of the Shangu and Matamuhuri rivers are flowing above the danger level. Continuous rainfall and upstream flood waters have also pushed all rivers in Molobi Bazar above their danger levels. Our Gaksas Bazar correspondent reports that nearly 2 lakh people have been stranded by flooding after 4 days of intermittent heavy rainfall. Meanwhile, district administrations and municipal authorities have kept emergency shelters ready and are distributing dry food and cooked meals among flood-affected residents. Meanwhile, the deputy commissioner of Rangamati has told Bangladesh Shongbad Songstha that another 421 stranded tourists were safely evacuated from Sajik to Khagrachuri this morning with the assistance of the Bangladesh Army and police. Earlier yesterday, more than 150 tourists were also brought safely to Khagrachuri with army support. Besides, the Inter-Services Public Relations Directorate, ISPR, said in a press release that at least 221 families living in areas at high risk of landslides have been relocated to safer shelters. The ISPR also said the army has taken effective measures to rescue tourists in stranded and remote areas. So far, 140 tourists have been safely evacuated from Bandarban. The army is also distributing food, safe drinking water, and other relief supplies to people affected by the disaster. Information and Broadcasting Minister Johiruddin Shopun has said, "Politics is not just a process of enjoying power, but a process of changing the people's fate." The minister made the remark while speaking as the chief guest at the closing ceremony of the month-long tree plantation program at Borishal University on the occasion of the 45th martyrdom anniversary of Shahid President Zia-ur Rahman. He said, along with the government, social organizations must continue to work for the welfare of the people. Johiruddin Shopun said, "Prime Minister Tariq Rahman has proven it." At this time, the Information Minister called for the continuation of the activities of Zia-ur Rahman Foundation. World Cup football, and Spain will take on Belgium in the second quarter-final at Los Angeles at 1 a.m. Bangladesh time tonight. Earlier, France moved into semi-finals, becoming the first team after beating Morocco by 2-0 in the first quarter-final at Boston last night. Cricket and Bangladesh will take on host Zimbabwe in the third and last ODI match in Harare tomorrow. The match is scheduled to start at 1:30 p.m. Bangladesh time. Bangladesh Betar will air the running commentary of the match. Zimbabwe have already won the 3-match series by taking a 2-0 lead. Dhaka Meteorological Office says, under the influence of active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Rongpur, Rajshahi, Moymonsingh, Dhaka, Khulna, Borishal, Chattogram and Silla divisions during next 24 hours, commencing from 10 a.m. of today. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over Dhaka and Chattogram metropolitan areas, and landslide may occur at places over the hilly regions of Chattogram division. Dhaka Meteorological Office further says the well-marked low over northwest Madhya Pradesh and adjoining area weakened into a low-pressure area and now lies over central Uttar Pradesh and adjoining area. It is very likely to weaken gradually. Steep pressure gradient persists over North Bay and adjoining area. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Pyra have been advised to keep hoisted Local Cautionary Signal No. 3. Repeat, Local Cautionary Signal No. 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, a forecast valid till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Pabna, Bogura, Tangail, Moymonsingh, Dhaka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijjo Sangbad porchi SM Khairul Alam. প্রশিক্ষিত বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, উৎপাদন বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 9 লাখ বেকার যুবকদের কর্মসংস্থানের মহাপরিকল্পনা গ্রহণ করেছে কর্মসংস্থান ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার কার্যালয়ে জাতীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, চলতি 2026-27 অর্থবছরে সোয়া লাখ থেকে 1.5 লাখ বেকার যুবককে কর্মসংস্থানের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে ব্যাংকটি। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে 1,000 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। তিনি বলেন, এই অর্থ দিয়ে 1 বছরের মধ্যে 50,000 নতুন বেকারকে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। খাদ্য মজুদের নতুন সর্বোচ্চ রেকর্ড গড়েছে বর্তমান সরকার। খাদ্য মন্ত্রণালয় সূত্র জানা গেছে, বর্তমানে সরকারি গুদামে চাল ও গমের মজুদ রয়েছে 22,62,248 টন। এদিকে চলতি বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান চলছে, যা 31 আগস্ট পর্যন্ত চলবে। গত বছরগুলোর তুলনায় এবার ধান সংগ্রহের গতিও আশাবাঞ্জক। সংগ্রহ অভিযান শেষে সরকারি মজুদ আরও শক্তিশালী রেকর্ড গড়বে, যা খাদ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,24,182 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,14,093 টাকা এবং 18 ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে 1,83,883 টাকা। আজ সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। সদ্য বিদায়ী 2025-26 অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার উঠানো ও নামানোর 7% প্রবৃদ্ধি হয়েছে। 2024-25 অর্থবছরের তুলনায় কন্টেইনার পরিবহন বেড়ে দাঁড়িয়েছে 35,31,000-এ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, বিদায়ী অর্থবছরে বন্দর দিয়ে 13,80,00,000 টাকা পণ্য পরিবহন হয়েছে, যা গত 2024-25 অর্থবছরের তুলনায় 5.52% বেশি। বিদায়ী অর্থবছরে 4,336টি জাহাজ থেকে পণ্য ওঠানো নামানো হয়েছে, যা 2024-25 অর্থবছরের তুলনায় 6.35% বেশি। কন্টেইনার ও পণ্য পরিবহনের পাশাপাশি বন্দরে রাজস্ব আরও বেড়েছে। 2025-26 অর্থবছরে 6,629 কোটি টাকা রাজস্ব আয় করেছে বন্দরটি। এর আগে অর্থবছরে এই পরিমাণ ছিল 5,366 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজার কয়েকটি বৈদেশিক মুদ্রা বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.75 টাকা, ক্রয় 122.75 টাকা। ইউরো বিক্রয় 142.83 টাকা, ক্রয় 140.26 টাকা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.44 টাকা, ক্রয় 164.43 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.20 টাকা, ক্রয় 32.51 টাকা। দিরহাম বিক্রয় 33.87 টাকা, ক্রয় 33.26 টাকা। কুয়েতে দিনার বিক্রয় 404.19 টাকা, ক্রয় 396.80 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.20 টাকা, ক্রয় 94.45 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.50 টাকা, ক্রয় 29.92 টাকা। এবং থাইবাত বিক্রয় 3.71 টাকা, ক্রয় 3.64 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান।

0: কোয়ার্টার ফাইনালের ফার্স্ট ম্যাচটা শেষ হয়েছে, ফ্রান্স খেলেছিল সেই ম্যাচে মরক্কোর বিপক্ষে, যেখানে মরক্কো এতদিন অব্দি যতগুলো ম্যাচ খেলেছে কেউ তাদেরকে গোল দিতে পারেনি, এবং সেভাবে এগিয়ে আসা মরক্কোর বিপক্ষে ফ্রান্স নিশ্চয়ই কিছুটা হলেও চিন্তা নিয়ে শুরুটা করেছিল, এবং এ কারণেই বোধ হয় শুরু থেকে অ্যাটাকিং এ ছিল ফ্রান্স। যাই হোক, প্রথমার্ধে গোল না হলেও শেষ পর্যন্ত ফ্রান্স গোল নিয়েই ম্যাচটা জিতে শেষ পর্যন্ত এগিয়ে গেল সেমিতে। বাটাবে সোহানা সিরাজ রয়েছে আপনার সাথে বিশ্বকাপ দামামার এই আয়োজনে আজকের পর্বে। আপনারা আমাদেরকে একই সাথে দেখতে ও শুনতে পাচ্ছেন। আমরা রয়েছি বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ থেকে লাইভে, অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেও লাইভে, তার বাইরেও আমরা কিন্তু রয়েছি বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজ থেকে লাইভে। এর বাইরেও আপনারা আমাদেরকে চাইলে শুনতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্জে, FM 104 মেগাহার্জে, এবং বাংলাদেশ বেতার ঢাকা FM 90 মেগাহার্জে আমরা রয়েছি। বাংলাদেশ বেতারের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপ থেকেও আপনারা আমাদেরকে দেশ বা দেশের বাইরের যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তেও কিন্তু যেমন বেতার শুনতে পান, এই আয়োজনটাও ঠিক প্রত্যেক দিন 12:05 শুনতে পাচ্ছেন। আজকের এই পর্বে আমার সঙ্গে দুজন অতিথি থাকবার কথা, একজন অতিথির সাথে আলোচনাটা শুরু করতে চাই আপাতত, কারণ অনেক কিছু জানবার রয়েছে দুজনের কাছ থেকে। একে একে চলুন একটু দেখে আসি কারা আছেন আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন। মোহাম্মদ আব্দুল গাফফার, সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল, কেমন আছেন ভাইয়া?
1: আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন?
0: খুব ভালো আছি। আজকে আপনার সাথে আমার ফার্স্ট শো, এবং এমন একটা দিনে আসলে আপনার সাথে আমার প্রথম আজকে আলাপ হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট একটা দিন, একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ জেতা, ফ্রান্সের দিকে সকলে তাকিয়েছিলেন। তো ফ্রান্স মরক্কোর বিপক্ষে জিতবে এটা মোটামুটি অনেকেই ধারণা করেছিলেন, কারণ ফ্রান্স এখানে ফেভারিট টিম মরক্কোর বিপক্ষে। বাট ততটা ফেভারিট আসলে ছিল কিনা, যতটা মানুষ ভাবছিল না ফ্রান্স তো জিতেই যাবে, কারণ মরক্কোর যে শক্তি আমরা দেখেছি প্রিভিয়াস ম্যাচ গুলোতে সেই অ্যাসপেক্টসে কি এভাবে 2-0 ব্যবধানে জেতার কথা ভেবেছিলেন?
1: ধন্যবাদ। আসলে সত্যিকারের অর্থ হলো ফুটবল হলো মাঠের খেলা, ফুটবল কিন্তু গোলের খেলা। সেখানে যারা ওয়ার্ল্ড কাপে যে 48টা দেশ থেকে কিন্তু 32টা, 32টা, 16টা, তারপরে 8টি, তাদের যোগ্যতা রেখে কিন্তু আজকে এখানে পৌঁছিয়েছে তারা। ফ্রান্স এমবাপ্পে যেমন আছে, ঠিক ওখানে আমাদের মরক্কোতে আছে হাসিমি, গোলকিপার কোনো গোল খেয়ে নেই, এবং তাদের পুরো টিমটাই কিন্তু ভেরি মাচ কনফিডেন্ট টিম আমি মনে করি। আবার সেদিকে যদি দেখি ফ্রান্সের ড্যাম্বল অলিস এবং আমাদের এমবাপ্পে দুর্দান্ত তাদের পারফরমেন্সের আছে। যদি আমি বলি ওরা কিন্তু যেমন হাসিমি কিন্তু সেম পিএসজিতে খেলে ফ্রান্সে, তো এখন মাঠে ফুটবলটা হলো কে কত কুইক আপনি হুইসেলের পরে ম্যাচটাকে ধরতে পারে, ম্যাচটা ধরতে পারে ইন এ সেন্স কোচ তো ধরেন আপনি বসে বিভিন্ন টেকনিক থেকে শুরু করে সবকিছু ব্রিফিং বিফোর ম্যাচ করে দেয়, কার কি দায়িত্ব আছে, কে পেনাল্টি শুট করবে, কে হেড করবে, মানে এগুলি সমস্ত কিছু বলা থাকে। ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো সেই 11 জনের খেলোয়াড়ে। আমরা শক্তিমাত্র যদি বলি ফ্রান্স দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু কোয়ার্টার ফাইনালে এসেছে, সেখানে কোনো ঘাটতি নেই। আমরা যারা বিশ্লেষক এবং প্রথম থেকেই আমরা কিছুটা আঁচ করতে পেরেছি যে ফ্রান্সের এবার ছোট টিমটা দুর্দান্ত পারফরমেন্সের উপরে আছে, বিশেষ করে এমবাপ্পে, এবং গতকালকেও একটি গোল করেছেন। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি ফাইনালকে ফাইনাল পর্যন্ত ইনশাআল্লাহ, মানে আমি ব্যক্তিগতভাবে। এবং ম্যাচটি তো হয়েছিল মরক্কোর সাথে, মরক্কো কিন্তু প্রথম মানে এই পর্যন্ত আসার আগে কোনো গোল খায়নি, সেক্ষেত্রে মরক্কোর টিমও কিন্তু হাড্ডাহাড্ডি লড়েছে, কিন্তু একটা গ্যাপ যখনই হয়েছে যে সুযোগটা পেয়েছে সেই সুযোগটা কিন্তু এমবাপ্পে এবং ড্যাম্বল কিন্তু গোলগুলি দিয়ে ফেলেছে, এবং গোলগুলি দেখার মতন। একটি হলো এমবাপ্পে রাইট ফুটের টু দ্য কর্নার টু দ্য বার, এবং প্লেসিংটা হয়েছে এত সুন্দর করে শর্প শট করেছে যে গোলকিপার ওয়ার্ল্ড কাপের প্রথমে কোনো মানে এই পর্যন্ত কোনো গোলই খায়নি, সে গোলকিপার হতবাক হয়ে গেছে, বলটা তার একটু আঙ্গুলে লেগেছিল। সেকেন্ড গোলটা যেটা হয়েছে দেখার মতন, সেটাও কিন্তু প্রোটেকশন ছিল, সামনে যে খেলোয়াড়টা ছিল তার হয়তো মানে পায়ের দিকে দেখতে গিয়ে কিন্তু

0: সেই গোলটি সেভ করতে পারেনি। তো মূল মানে সবচেয়ে বড় কথা হলো সেই কোয়ার্টার ফাইনাল কিন্তু আপনাকে জিততে হবে সেমিফাইনালে যেতে। তো কোচদের তখন সেই ই থাকে যে আমরা কিভাবে ম্যাচ জিতব, সেই টেকনিক টেকটিক্যাল সব কিছু মিলিয়ে তাদেরকে আগে থেকে ব্রিফ করে থাকে। সেকেন্ড হাফে নামার পর থেকে আমরা দেখেছি যে ফ্রান্স যেভাবে ইসের দুর্গ, আমরা মনে করি যে হাসিমিদের দুর্গ কিন্তু অনেক শক্ত দুর্গ, একে ভেদ করা টাফ
1: ডেফিনেটলি।
0: তো সেই ক্ষেত্রে কিন্তু দুর্গকে আঘাত আনছে এবং আঘাত আনার পরে গোল করেছে এবং পরপর দুটি গোল পেয়ে যাওয়াতে তারা কন্ত সেভ এবং তারা নিজেদেরই খেলাটা খেলতে শুরু করলো এবং প্রতিটা চাপই ছিল। তারা কোনো ডিফেন্সিভ ফুটবল খেলে নাই ফ্রান্স। আমি মনে করি ফ্রান্সের যে ফুটবল খেলা এখন যে খেলছে সেটাতে তারা ফাইনাল, আশা করি ফাইনাল, এবং আশা করব যে আমরা যদি যারা বিশ্লেষক এই ফুটবল যদি তারা খেলে থাকে তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে।
1: ডেফিনেটলি, আসলে এই কারণেই ওই যে ফ্রান্সের কথা বলছিলেন, ফ্রান্স রাউন্ড অফ 32 তে এসে ফার্স্ট যখন খেললো ওই দিনই আসলে মোটামুটি সবাই বলে ফেলেছে যে এটা কোন ফ্রান্সকে দেখছি, মানে এই ফ্রান্সকে কে আটকাবে এরকম একটা ব্যাপার। সো ওই জায়গা থেকে ফ্রান্স ফ্রান্স সুলভ খেলাই খেলেছে। গতকাল প্রথম থেকেই তারা অ্যাটাকিং এ ছিল, বলের নিয়ন্ত্রণ তারা শুরু দিকে, মানে প্রথম 20 মিনিট দেখবার পরে মনে হয়েছে যে না মরক্কো ঢের পিছিয়ে থাকবে এই ম্যাচটাতে।
0: অ্যাকচুয়ালি এখানে কিন্তু ডিস্টেন্স তো কিন্তু বোঝা যাচ্ছে ইউরোপ এবং আফ্রিকা। ইউরোপের ফুটবলের দাস ও যে ইউরোপ যে সারা পৃথিবীতে ফুটবলকে ডমিনেট করে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, খেলা দেখে কিন্তু বোঝা যায়। যতই আপনি বলেন না ইউরোপীয় স্টাইল, আমি পাওয়ার ফুটবল সবকিছু মিলিয়ে কিন্তু একটা বিরাট মানে দর্শকদের মুগ্ধ করে, স্কিলও মুগ্ধ করে, পাওয়ার ফুটবলও মুগ্ধ করে। যেমন তো শুটু করে তেমন তো তাদের রক্ষণ ভাগ থেকে শুরু করে সকলেরই কিন্তু একটা ভালো ফুটবল খেলার ই আছে ইউরোপে। তো সেক্ষেত্রে আফ্রিকান মরক্কো গত বছরও সেমিফাইনাল খেলেছিল কিন্তু ফাইনালে যেতে মানে যেতে পারেনি। সেক্ষেত্রে আমি মনে করি টিমটির আর্লি বিদায় হলো সেমিফাইনাল, কিন্তু টিমকে ফ্রান্স
1: ফ্রান্স
0: লাস্ট 2018 এর চ্যাম্পিয়ন,
1: এটা আপনার রুটে কার সাথে দেখা হচ্ছে এটা ইম্পর্টেন্ট
0: ইম্পর্টেন্ট। তারপরে আপনি 2022 তে রানার্স আপ, তারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার মতন খেলা খেলেছিল আর্জেন্টিনার সাথে, দে হ্যাভ লট অফ কনফিডেন্স। তো এইসব জিনিস চিন্তা ভাবনা করে ফ্রান্সকে আমরা এগিয়ে রেখেছি এবং ফ্রান্সের যে কয়জন খেলোয়াড় আছে, যেমন মিডফিল্ড আছে, ডিফেন্স আছে, সবাই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স আছে।
1: এবং ফ্রান্সের আসলে কোচ নিয়ে অনেক কথা বলবার আছে। আপনি যেটা বলছিলেন যে সেখান থেকে যদি আসি যে টানা তিনবার কিন্তু তিনি আসলে
0: যোগ্যতা রেখে
1: হ্যাঁ সেমিফাইনালে তুললেন দলকে, কোচ হিসেবে তার সাফল্যটাও তো খুব স্পষ্ট।
0: চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হলো 2018 তে, ফাইনাল খেলেছে 2022 এবং এই বছরও সেমিফাইনাল খেলেছে, মানে তার
1: সো সেমিফাইনাল যদি ধরি তাহলে তিনটা সেমিফাইনাল তিনি ক্রস করালেন,
0: তিনটা সেমিফাইনাল ফাইনাল।
1: হ্যাঁ এখনো পর্যন্ত যেহেতু আমি আগাতে পারছি না,
0: তিন দুইটা ফাইনাল খেলেছে, একটা চ্যাম্পিয়ন হয়েছে, একটা রানার্স আপ হয়েছে। ক্রেডিট গোস টু কোচ, কোচদের কিন্তু থ্যাঙ্কসলেস জব কিন্তু
1: ডেফিনেটলি,
0: বাট যখন সাকসেস হয় তখন কিন্তু তুঙ্গে।
1: এইটাই আমি এই পয়েন্টটাতে এই কারণেই আসছিলাম যে আসলে তিনি তার দলকে দায়িত্ব নেওয়ার পর থেকে হতাশ করেননি তার দেশকে বা সমর্থকদেরকে। সেই জায়গা থেকে আমরা স্কালোনিকে দেখি, আনচেলত্তিকে দেখি, তাদেরকে নিয়েও কথা হয়। স্কালোনি কিন্তু হ্যাঁ তার দায়িত্ব নেওয়ার পরেও দুটো কোপা, একটা ওয়ার্ল্ড কাপ, এগুলো দলকে দিয়েছে। আনচেলত্তির কাছ থেকে মানুষের এক্সপেকটেশন লেভেলটা অনেক হাই হয়ে গেল কিনা, কারণ সবে দলের দায়িত্ব নিলেন এবং নেওয়ার পর থেকে মোটামুটি এক্সপেরিমেন্টাল হয়ে গিয়েছিলেন এবং এই বিশ্বকাপে এসেও সেই এক্সপেরিমেন্টটাই চালিয়েছেন। ব্রাজিল বিদায় নেবার পর মোটামুটি 60% দোষারোপ তাকেই করা হচ্ছে। অ্যাকচুয়ালি সেখানে তার দায় কতটুকু দেখছেন, যে আসলেও কি চালে ভুল করেছেন কিনা তিনি?
0: দেখেন আমি একটা কথা আগে বলেছি, কোচ যে হয় সে কিন্তু থ্যাঙ্কসলেস জব, হি ইজ গেটিং লট অফ মানি, অনেক কিছু সম্মান অনেক কিছু পায়। যখন আপনি সফলতা না থাকবে তখন কিন্তু ওই কোচের আর সেই মূল্যায়নটা থাকে না। এখন যেভাবে আমরা দেখছি যে আমাদের ফ্রান্সের কোচ, দিচ্ছি নিন ওনার নাম, উনি তিনবারের ফাইনালিস্ট, সেমিফাইনালে গিয়েছে, এবার ফাইনালও যেতে পারে, সাকসেস কিন্তু অনেক কিছু বলে দেয়। স্কলোনি দুইটা কোপা থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ পেয়েছে, যেটা আমাদের মনে হয় বিশ্বের সমস্ত দর্শকের মন জয় করিয়েছে যে মেসির হাতে অন্তত ওয়ার্ল্ড কাপ ট্রফিটা দেখতে চাই, আটবার ব্যালন্ডি পাওয়া। আলতাচনি আসলে অনেক বড় কোচ, নো ডাউট। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি ব্রাজিলের এখন যে অবস্থান, 2002 সালে যে ব্রাজিল, যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার স্কিল অ্যান্ড দ্য নেম অ্যান্ড ফেম, সে ব্রাজিলে কিন্তু নেইমার ইজ নট ফিট ফর ওয়ার্ল্ড কাপ খেলা। সেইখানে আমরা সবাই নেইমারকে নিয়ে মাতছি, নেইমারকে আনতে হবে টিনে, কিন্তু নেইমারকে বাদ দিয়ে আর একজন দুইজন প্লেয়ার যদি সে ইয়াং, তারা বার্কলি লিগে খেলে ইংল্যান্ডের, আরও হয়তো অনেকে আছেন, আনলে মনে হয়তো ভালো হতো, কিন্তু ইটস এ বিজনেস। এখন ওনাকে প্রেশার দিয়ে ওনাকে আনা হয়েছে, কিন্তু সে সর্বমোট কত মিনিট খেলেছে, এটা পৃথিবীর একজন শ্রেষ্ঠ প্লেয়ার হিসেবে ব্রাজিলের, ব্রাজিল মানে নেইমার, আর্জেন্টিনা মানে মেসি, রোনাল্ডো হলো পর্তুগাল, ফ্রান্স, ওদিকে কোস্টারিকা লোকা মদ্রিজ, এই যে নামগুলি, এরা কিন্তু এই ফুটবলটাকে কিন্তু আকর্ষণীয় দেশ রিপ্রেজেন্ট করে, কিন্তু সারা বিশ্বের লোক কিন্তু এই ফুটবলটাকে আকর্ষণ করে তাদের নেম অ্যান্ড ফেমের উপরে। তো সেক্ষেত্রে কিন্তু ব্রাজিলীয় কোচের যে চিন্তাধারা ছিল, যে ব্যবস্থা, আপনি যদি এখন আমি বিশ্লেষণ যখন করছি, তাহলে কাসিমিরোর যে বয়স, হি ইজ নট ফিট ফর দিস মিডফিল্ড, হি একটা গোল করেছে অ্যাগেনস্ট ইসে, সে ডিফেন্সের যে নাম্বার ফাইভ, ভেরি লো হাইট। আপনি যদি দেখেন নরওয়ের সাথে খেলার হ্যালান্ড কটা বল পেয়েছে, ব্রাজিল কয়টা বল
1: পেয়েছে,
0: সুযোগটা কাজে লেগেছে, সে জাম করেছে, এত উঁচে জাম করেছে, হেডটা পারফেক্ট করেছে, শুটিংটা পারফেক্ট করেছে, আর তো কিছু লাগে না, এবং তার ফিজিক্যাল ফিটনেস, এবং আমরা তাকে ম্যান সিটিতে থেকে দেখে আসছি, গোল গেটার না শুধু, গোল মেশিন আমরা বলে থাকি। সেই হল্যান্ড কিন্তু, সেই নরওয়ে কিন্তু কত বছর পর আজকে কোয়ার্টার ফাইনাল খেলতে আসছে, চিন্তা করেন, তার কারণে একটা প্লেয়ারের কারণে,
1: একটা প্লেয়ারকে
0: দলকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি ব্রাজিলের কোন প্লেয়ারকে কিন্তু দলকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন আমি দেখিনি। আমি আরো আগে অনেক জায়গায় আমি যখন কথা বলেছি, আমি এই কথাগুলি বলেছি যে ব্রাজিল বেশি দূর যেতে পারবে না, বিকজ অফ দে ডোন্ট হ্যাভ দ্যাট মাচ ক্যাপাবিলিটি প্লেয়ার, এবং একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার যদি থাকতো, ভিনি জুনিয়র আছে, ইয়ে আছে ব্রাউন, কিন্তু নট আপ টু দ্য মার্ক। ভিনি জুনিয়র প্রথম দুইটা ম্যাচ চমক খেলিয়েছে, দুর্দান্ত গোল করেছে, কিন্তু ওদেরটা কন্টিনিউশনটা যেটা দরকার সেটা কিন্তু তাদের টিমের মধ্যে ছিল না।
1: ইয়া ট্রু, রাদার আমি বলবো যে ফার্স্ট ম্যাচটা তো আমরা ওই ক্লাবের ভিনিকে খুঁজে পাইনি,
0: ওই ক্লাবের ভিনিকে,
1: সেকেন্ড এন্ড থার্ড ম্যাচটাতে আমরা ভিনিকে দেখেছি ভালো করতে। রাদার থার্ড ম্যাচের কথা তো যদি আসি, ব্রাজিল ওয়াজ ব্রাজিল,
0: ব্রাজিল
1: অন দ্যাট ম্যাচ,
0: ম্যাচ থার্ড ম্যাচে ব্রাজিল ওয়াজ ব্রাজিল, ঠিক আছে,
1: তারপরে গিয়ে আবার ব্রাজিল নকআউট এসে, তো আবার
0: এটা তো খেলা কার সাথে ছিল,
1: রাইট,
0: তো ওটাও দেখতে হবে, জাপানের
1: পক্ষে খুব একটা ভালো করতে পারছিল না ফার্স্ট হাফে,
0: ফার্স্ট হাফে।
1: এনিওয়ে, ওই অনেকগুলো ব্যাপার নিয়ে এখনো পর্যন্ত আলোচনা তো চলতেই থাকবে, আমাদের পুরোটা সময় জুড়ে আমরা আপনাদের সঙ্গে রয়েছি, এবং একটুখানি দেখে আসি যে কারা কারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা লাইভে রয়েছি যেহেতু, ফেসবুকের পেজ থেকেও আমরা কিন্তু কমেন্টস গুলো নিব প্রত্যেকের, তো সেখানে লিখতে থাকুন যে গতকাল ফ্রান্সের খেলা দেখে আপনার কাছে কি মনে হয়, এই ফ্রান্স ফাইনাল অবধি যাবে কিনা। আমাদের সঙ্গে একে কিরণ রয়েছেন ঢাকা থেকে, এছাড়া সাকিব হাসান বিদ্যুৎ রয়েছেন, তিনি ফুটবলের ইতিহাসের কলঙ্কিত দল বলা হয় কোন দেশকে, এটা নাকি জানতে চেয়েছিলেন ইন্টারনেটে, এবং সেখান থেকে তিনি উত্তর পেয়েছেন আর্জেন্টিনা কেন, এই কারণটি একটু লিখে আমাদেরকে জানান আপনি। আর আলমগীর হোসেন বাবর রয়েছেন সাথে, আফরোজা সরকার সীমা রয়েছেন নরসিংদী থেকে, দিন মাহমুদ আকুন্দ রয়েছেন সাথে, ওয়াসির রহমান মিন্টু তিনি দাওয়ামা দেখছেন এবং শুনছেন। দেখতে থাকুন, আরো অসংখ্য কমেন্টস রয়েছে, পড়ব, আলোচনা তো ফিরবো, তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
2: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না, একটা উৎসব।
3: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয়, একটা স্বপ্ন।
2: তাই নাকি?
3: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
2: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
3: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
2: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
3: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
2: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক। বসুন্ধরা কিংস, বর্ন টু বিট।
1: প্রিয় দর্শক এবং শ্রোতা, বিরতির পর আবারও ফেরত চলে এসেছি এবং শুরুতে আমি যেমনটা বলছিলাম যে আমাদের আজকের এই বিশ্বকাপ দাওয়ামায় দুজন অতিথি তো থাকবেনই, একজনের সঙ্গে আলোচনা একটু শুরু করি, তারপর আরেকজনের সাথে একটু আলোচনাটাতে যুক্ত হব। সো চলুন আমরা একটু দেখে আসি আমাদের সঙ্গে দ্বিতীয় অতিথি কে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন মাসুদ পারভেজ কায়সার ভাই, সাবেক ফুটবলার ও সহকারী কোচ বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কেমন আছেন কায়সার ভাই?
4: জি আছি, আলহামদুলিল্লাহ।
1: মরক্কোর বিপক্ষে আসলে ফ্রান্সকে একটু সবাই ফেভারিটই ভাবছিল, তারপর একটা ত্রাস ছিল যে মরক্কো এখন পর্যন্ত কোন গোল হজম করেনি। সো সেই মরক্কোর বিপক্ষে এই ম্যাচটাতে এসে গোল স্কোর করাটা কতটুকু চ্যালেঞ্জিং হতে পারে, বাট সেটা আমরা দেখেছি যে না, ফাইনালি আসলে সেই জায়গা থেকে বেরিয়ে ফ্রান্স ফ্রান্স হয়েই ম্যাচটা শেষ করেছে। মরক্কোর পারফরমেন্স নিয়ে আমরা অনেক আলোচনা করব, কিন্তু সেই দিকটাতে এসেই যখন আমরা কনভারসেশনে ছিলাম, কথা হচ্ছিল কোচের পারফরমেন্স নিয়ে। তো কোচদের পারফরমেন্সের জায়গা থেকে আমরা আসলে একটু তুলনা করছিলাম যে ব্রাজিলের কোচের কি কি ভুল হলো, নাকি আসলে প্ল্যানিংটাতেই কোথাও একটা গন্ডগোল ছিল যে কারণে ব্রাজিলকে আর্লি বিদায় নিতে হলো। বাই দিস টাইম আরো একটা প্রসঙ্গ একটু আসতেই পারে, সেটা হচ্ছে ফ্রান্সের যে কোচ দেশমকে নিয়ে আমরা আলোচনা করছিলাম যে তিনি দলকে নিয়ে কনফিডেন্ট। তিনি গতকাল ম্যাচ জেতার পরেও তিনি কিন্তু একটা কথা বলেছেন যে অনেকেই বলেন যে এমবাপ্পে মোটামুটি একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার, তিনি নিজের জন্য খেলেন, খানিকটা স্বার্থপর, এরকম কিছু সমালোচনা উঠেছে। সেটার উত্তর কিন্তু দেশম এভাবে দিয়েছেন যে তিনি মনে করেন এমবাপ্পে পুরোপুরি দলের জন্য খেলেন, তিনি একজন অধিনায়ক এবং একজন খেলোয়াড়কে তিনি যেভাবে চান দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক তাই এমবাপ্পে তাই, রাইট? তো আপনার মতামত এখানে কি?
4: অনেকগুলো প্রশ্ন আসছে, আমি শেষটা দিয়ে শুরু করি। এমবাপ্পের পজিশনটা হচ্ছে স্ট্রাইকার, স্ট্রাইকারে যারা খেলে তারা গোলের জন্যই সবসময় ওয়েট করে এবং টিমও ওয়েট করে ওরা যেন গোল পায়। সো সেলফিশ জিনিসটা ওই জন্য অনেক সময় দেখা যায় যে ওর অন্যজন সুবিধাজনক অবস্থানে আছে, দেখা যাচ্ছে যে ও তারপরও নিজে ট্রাই করছে, এরকম হইতে পারে। বাট এমবাপ্পে ভিন্ন ধরনের ফুটবলার। আপনি এমবাপ্পে শুধু গতকালকের ম্যাচে না, প্রত্যেকটা ম্যাচে আপনি দেখেন কিভাবে দলকে সাপোর্ট করছে এবং দল জয়ের পরে ওর একটাই, ওরা ওই লেভেলের টপ ক্লাস প্লেয়ার একটা কথাই বলে যে আমার ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের চেয়ে জয়টা, দলের জয়টা সবচেয়ে বেশি জরুরি। আপনি দেখেন আমরা পরপর তিনটা বিগ ম্যাচে দেখলাম যে পেনাল্টি মিস করছে বড় টিমগুলা, ব্রাজিল, আর্জেন্টিনা এবং ফ্রান্সও। সো মেসি যেভাবে পেনাল্টি মিস করার পর পরপর দুইটা ম্যাচে নিজেকে আবার কামব্যাক করাইছে এবং দলকে জয়ে সহায়তা করেছে, এমবাপ্পেও তাই। ওরা আসলে ওই মানের প্লেয়ার যারা ক্ষণিকের জন্য না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটু স্পেস পেলে, কালকে যে গোলটা করছে এটা অসাধারণ গোল।
1: সো আপনি একমত পোষণ করছেন?
4: অবশ্যই, সে টিম প্লেয়ার, টিম প্লেয়ার মানে
1: ইন্ডিভিজুয়ালিটি এবং তার পারফরম্যান্স। পেনাল্টি নিয়ে অনেক আলোচনা বাকি, একটা ফোন কল নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কেমন আছেন? জি ভালো আছি, শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। আচ্ছা জি, আপনার প্রশ্নটি যদি করতেন। কোন দলের ব্যাপারে বলছিলেন যদি আরেকবার বলতেন? আচ্ছা, খুবই দুঃখিত ভাইয়া, আপনার বোধহয় একটু নেটওয়ার্কে প্রবলেম করছে, আমরা বুঝতে পারছি না, আপনি আরেকবার চেষ্টা করুন। সম্ভবত ব্রাজিলকে নিয়ে, যেহেতু স্পষ্ট বুঝতে পারেনি, সো আমরা ওই প্রসঙ্গে আসবো না। আমরা একটুখানি আপনার কথার সূত্র ধরে পেনাল্টিতে চলে যাই, যে পেনাল্টিটা মিস করলো, একটু গাফর ভাইয়ের কাছেই আসি যে এই পেনাল্টি মিস, প্রথম দিকেই যেমন আক্রমণাত্মক ফুটবল নিয়ে শুরু করলো ফ্রান্স, তারপরে পেনাল্টির মতো এত বড় একটা সুযোগ 26 মিনিটে সম্ভবত, সেই পেনাল্টিটা মিস করলো, এই পেনাল্টি মিস করাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান?
0: এখানে তো আমরা দুজনেই আমরা মাঠের খেলোয়াড়, পেনাল্টি কিন্তু একটা 50-50 পেনাল্টি, এটা গোলকিপারের পক্ষেও যেতে পারে, প্লেয়ারের পক্ষেও যেতে পারে, দিস ইজ অ্যাবসলিউটলি 50-50 এই ধরনের একটা ম্যাচে এত বড় স্নায়ু চাপ থাকে এবং যে পজিশনে তারা থাকে যেভাবে শুট করবে, গোলকিপার কিন্তু একটা টার্গেট নিয়েই থাকে, হয় লেফট নালে রাইট, তো এটা নির্ভর করে যে খেলোয়াড়টি মারছে তার মানে মাথার মধ্যে কি কাজ করছে, এবং ওই জায়গাটা যদি সে রিড করে তাহলে সেভ করতে পারবে, আর যদি রিড না করে তাহলে হয়তো গোল হতে পারে। পেনাল্টি কোনো সময় কিন্তু বলতে পারবে না 100% আমি গোল করতে পারি, পেনাল্টি আমরা যেটা জানি খেলাধুলার মাধ্যমে আমরা জেনেছি দেখেছি করেছে। তার আগেও কিন্তু মেসির পেনাল্টি মিস করার একটি কারণ শুধু বলবো, মেসি সব গ্রাউন্ডের শুট করে, লেফট ফুটে করে, একটা জায়গায় করে, এবং ওই কোচ হয়তো সেই প্লেয়ারকে সেভাবেই মানে বলে রেখেছিল তুমি ওইটাকে ফলো করো, ওর লেফট ফুটটাকে ফলো করো। কালকে যে পেনাল্টিটা মিস করেছে সেটা তাহলে সেইভাবেই হয়তো তারা প্র্যাকটিস করেছে মারার জন্য, দেখেছে তারা ভিডিও করে অ্যানালাইসিস করে, যে কারণে ম্যাচটায় পেনাল্টি মিস করেছে কিন্তু তারপরেও কিন্তু ফ্রান্স কিন্তু সম্পূর্ণভাবে খেলেছে, তারা কিন্তু দিস ইজ সুপারস্টার। সুপারস্টার কয় কাকে? এদেরকে, এবং এদের এদের মধ্যে এখন যারা আমাদের ঝরেই যাচ্ছে, রোনালদো, লুকা মদ্রিজ, আমাদের আরো অনেক প্লেয়ার, এবার হ্যারিকেন আছে ইংল্যান্ড টিমের, তো এইসব প্লেয়ার যখন খেলবে না 2030-এ গিয়ে 100 বছর পূর্তি হবে, তখন আমরা তাদের মিস করব
1: ডেফিনেটলি। আমরা আরেকটা ফোন কল নেব, তারপর আবার হাসব পেনাল্টিতেই।
5: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম। জি আমরা খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
5: আমি মোহাম্মদ লুৎফর জাফর, বড়খলা পাংশারাম্পাল।
1: জি আপনার প্রশ্নটি যদি করতেন, আপনার প্রশ্ন আমার অতিথিরা শুনছেন, আপনার প্রশ্নটি জি জি
5: আমার বাংলাদেশে বারো আনা গেলে আর্জেন্টিনা,
1: আচ্ছা
5: আর্জেন্টিনা এনে যে সামনের মাস কিরম পারবি এবং ফাইনালে যাতে পারবি কিনা এবং বিশ্বকাপ নিতে যাবো কিনা, এইটাই তো নিয়ে আলোচনা করলি একটু ভালো লাগছে।
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যেহেতু তোর স্পেশাল এই ম্যাচ রিলেটেড প্রশ্ন নেই, তো আমরা আলোচনাতেই ফিরছি, যদি সময় থাকে আমরা পরবর্তীতে আর্জেন্টিনার ম্যাচে যাব। এই পেনাল্টির স্টাইলটা নিয়ে একটু কথা বলতে চাই এবং ওই ইনসিডেন্টটা নিয়ে একটু কথা বলতে চাই, যে এই পেনাল্টি মিস এটা হচ্ছে ফ্রান্সের হয়ে এমবাপের সেকেন্ড মিস। এর আগে 16টার মধ্যে মোটামুটি তার স্কোর ছিল 14টাতে, 15টার মধ্যে, এবং এই সেকেন্ড মিসটা করলো, তো 16টার মধ্যে 14টা তো সে স্কোর করেছে ফ্রান্সের হয়ে। বাট ফ্রান্সের আর একটা স্ট্রেংথ ছিল আলাদা করে, সেটা হচ্ছে তারা বিশ্বকাপে জেনারেলি পেনাল্টি মিস না করার মতো একটা টিম। এর আগে বেনজেমা একটা মিস করেছিলেন এবং দীর্ঘ সময় পর এমবাপ্পে এসে আরেকটা মিস করলেন। সো এত কিছু স্ট্রেংথের পরেও একটা ব্যাখ্যা এসেছে যে পেনাল্টি মিসের জায়গায়, যদিও সেটাকে কারণ হিসেবে এমবাপ্পে বলেননি, তবে তিনি বলেছেন তার মনোসংযোগ নষ্ট হয়েছিল, কারণ প্রায় 3-3.5 মিনিটের একটা বিরতি, প্রথমে পেনাল্টি, তারপর বলা হলো এটা পেনাল্টি না, বলটাকে আবারও প্লেস করে দেওয়া হলো, তারপর আবার বলা হলো পেনাল্টি, তবে ওয়েট করো একটু দেখে নেই। এই যে নাটকীয়তা, এটার কারণে একটা প্লেয়ারের মনোসংযোগ তো ডেফিনেটলি নষ্ট হয়। একজন খেলোয়াড় হিসেবে আপনি এটাকেই কি একমাত্র কারণ হিসেবে দেখেন কিনা?
4: গাফার ভাই একটু আগে বলছেন যে এই ধরনের হাই কোয়ালিটি ম্যাচে যে স্নায়ু চাপটা থাকে, এটা সবাই মানুষ যতই বড় প্লেয়ার হোক স্নায়ু চাপটা থাকে। কোনো কোনো সময় দেখা যায় ম্যাক্সিমাম সময় এরা সাকসেস হচ্ছে, বাট কোনো কোনো সময় আনসাকসেসফুল দেখা যাচ্ছে, সো এটা তারই একটা পার্ট। বাট মনোসংযোগ নষ্ট করার জন্য টাইম যত দেরি হবে পেনাল্টির সময় তত ডিফেন্ডিং টিমের লাভ, যে টিম কনসিড করতেছে পেনাল্টি কনসিড করছে গোলকিপার তখন সময় পায় রিকভারি,
0: রিকভারি সময়
4: পায়, প্রেসারটা যিনি শুট করতে যায় তার উপরে বাড়তে থাকে।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দা মামা। সঞ্চালনায় ছিলেন সোহানা সিরাজ, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনা ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ও আলাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

বাংলাদেশ বেতার ঢাকা। বন্ধুরা এখন শুনবেন কৃষক কার্ডের গান, শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। গানটির সুরকার ও গীতিকার শিল্পী নিজেই।

0: এতক্ষণ শুনলেন কৃষক কার্ডের গান। শিল্পী ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
3: হয় ইমাম সাহেব, হয়।
2: তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন, কোন বলেন।
2: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা। অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা। ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
3: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন। সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা শুনলেন।
4: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
5: প্র প্রকৃতি আমাদের জীবনচক্রের কেন্দ্র, আর সেই চক্রের ভারসাম্য নির্ভর করে বন, পরিবেশ ও জলবায়ুর ভারসাম্যের ওপর। সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে ফসলে, মাঠে আর জীবনে। সচেতনতা, জ্ঞান ও পরিকল্পিত উদ্যোগী পারে এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে। পরিবেশ রক্ষা যতটা দায়িত্ব, সেই সাথে বেশি হচ্ছে টিকে থাকার শর্ত। প্রিয় শ্রোতা, স্বাগত জানাই কৃষি বিষয়ক কার্যক্রম পরিবেশিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর থেকে। বন পরিবেশের মূল ভিত্তি হিসেবে কাজ করে। গাছ বায়ু পরিশুদ্ধ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, জীববৈচিত্র্যকে আশ্রয় দেয়। একটি সমৃদ্ধ বন মানে সুস্থ পরিবেশ, স্থিতিশীল জলবায়ু। বনায়ন কার্যক্রম পরিবেশ রক্ষার একটি কার্যকর উপায়। সামাজিক বনায়ন, রাস্তার পাশে গাছ লাগানো, পতিত জমি সবুজে ঢেকে ফেলা, এই সব উদ্যোগ ইতিবাচক পরিবর্তন আনতে পারে। প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও সঠিক ব্যবহারে টেকসই উন্নয়ন নিশ্চিত হয়। প্রতিটি মানুষের অংশগ্রহণ পরিবেশ রক্ষাকে শক্তিশালী করে। সবুজ পরিবেশ গড়ে তোলা মানেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করা। এবার চলুন তবে কৃষিতে জলবায়ুর পরিবর্তনের প্রভাব ও করণীয় নিয়ে সাক্ষাৎকার শুনব। সবুজ বাংলা পর্বে রয়েছে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয়।
6: শ্রোতা বন্ধুরা, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও আমাদের করণীয়। এই বিষয়ে বলার জন্য আজ আমাদের সঙ্গে আছেন প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
7: অনেক ধন্যবাদ আপনাকে।
6: আর যে বিষয়টি প্রথমে আপনার কাছে জানতে চাইব, সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন বলতে আসলে কি বোঝায় আর কৃষিতে এর প্রভাব কেন বেশি পড়ে?
7: আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত যে কয়টি দেশ রয়েছে পৃথিবীতে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এবং জলবায়ু পরিবর্তন মানে দীর্ঘ সময় ধরে তাপমাত্রা বৃদ্ধি অথবা বৃষ্টিপাতের ধরন বদল, ঝড় জলোচ্ছ্বাস, বন্যা অথবা খরার তীব্রতা বাড়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়া, লবণাক্ততা বাড়া, এই যে পরিবর্তনগুলো হয় যেগুলো সাথে আবহাওয়ার উপর সরাসরি নির্ভরশীল, সেই পরিবর্তনগুলোকেই আমরা জলবায়ু পরিবর্তন বলি। এবং আমরা দেখি যে এই যে বিষয়গুলো আমরা বললাম, এই সবগুলো বিষয়ের সাথে কৃষি কিন্তু অতপ্রতভাবে জড়িত এবং কৃষি প্রথম ক্ষতির তালিকায় চলে আসে।
6: এখন প্রায়ই দেখা যায় কখনো হঠাৎ অতিবৃষ্টি, কখনো দীর্ঘ খরা, এটা কৃষিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে বলে আপনি মনে করেন?
7: জি, ফসল উৎপাদনের সাথে তো আবহাওয়ার একটি খুব ভালো সম্পর্ক রয়েছে। এবং আমাদের, আমরা বলে থাকি যেমন আমাদের শীতকালে রবি ফসল হয়, বর্ষাকালে আমাদের ধানের ক্ষেত্রে আমরা আমন সিজন বলি, অথবা খরিফ টু, খরিফ ওয়ান অথবা আউট সিজন, এবং এগুলোর কিন্তু নির্দিষ্ট একটা আবহাওয়ার প্যাটার্ন কিন্তু রয়েছে। কিন্তু আমরা এখন বিগত বছরগুলোতে আমরা লক্ষ্য করেছি কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয় না, যে সময় বৃষ্টি হওয়ার কথা ওই সময় বৃষ্টি নাই, আগাম বৃষ্টি অথবা দেরিতে বৃষ্টি। আবার কিছু কিছু এলাকায় আমরা দেখেছি দীর্ঘ খরার সংক্রান্ত হচ্ছে, যেমন আমাদের বরেন্দ্র অঞ্চল, সে অঞ্চলগুলোতে খরার প্রবণতাটা বেড়ে চলেছে। এর ফলে যেটা হয় যে আমরা অনেক সময় আমাদের মৌসুমের ফসলগুলো যথাযথভাবে চাষ করতে পারি না। হয়তো কৃষক চারা লাগালো, বীজ লাগালো, এরপরে হঠাৎ এমন একটা বৃষ্টি আসলো সমস্ত ফসলগুলোকে নষ্ট করে দিয়ে গেল। মানে কৃষিটাকে সংবেদনশীল করে ফেলে এবং কৃষককে ঝুঁকির মুখে ফেলে এই ধরনের প্রাকৃতিক পরিবর্তন অথবা জলবায়ুগত পরিবর্তনের কারণে।
6: প্রাকৃতিক পরিবর্তনের কথা আপনি বলছিলেন, যেহেতু প্রাকৃতিক পরিবর্তনের কথা বলেছেন তাই আরেকটু জানতে চাই, আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ আগের তুলনায় কিন্তু বাড়ছে, তো এতে কৃষির কি কি ক্ষতি হতে পারে?
7: জি, প্রাকৃতিক দুর্যোগে কৃষির দুই ধরনের ক্ষতি হয়, একটাকে আমরা বলি তাৎক্ষণিক ক্ষতি আর একটা হলো দীর্ঘমেয়াদী ক্ষতি। ধরেন আপনার একটা এলাকায় বন্যা হলো, হাওড় অঞ্চলে যেমন হঠাৎ করে আগাম বন্যা হয়, যখন আগাম বন্যা হয় আমার ফসলগুলো কিন্তু তলিয়ে যায়, তার মানে এটা একটা তাৎক্ষণিক ক্ষতি হয়। আবার হয়তো একটা ঝড় জলোচ্ছ্বাস যখন হয় তখন লবণাক্ত পানি আমার কৃষি জমিতে চলে আসে, তাহলে ওই জমির ফসলটা ওই সময় কিন্তু বিনষ্ট হয়। কিন্তু এই যে লবণাক্ত পানি চলে আসলো ফসলের মাঠে, সেটা কিন্তু দীর্ঘদিন থেকে যায় এবং সেটা পরবর্তী মৌসুমের ফসলগুলোকে কিন্তু আক্রান্ত করে। এছাড়া যখন বন্যা হয় সে এলাকার ফসলগুলো কিন্তু বিনষ্ট হয়, আর ঝড় হলে তো আমরা দেখি সেটার একটা দীর্ঘমেয়াদী ইফেক্ট থাকেই।
6: আপনার উত্তরে রেশ ধরেই বলছি, আমি আরো একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে লবণাক্ততা বাড়ছে, এতে কি সমস্যা আর কি করা যেতে পারে?
7: যে জলবায়ুগত পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, যার ফলে আমরা দেখি আমাদের উপকূলীয় যে 22টি জেলা রয়েছে সেখানে লবণাক্ততার পরিমাণ বেড়ে চলেছে। যেহেতু আমাদের নদীর প্রবাহ কমে গিয়েছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে লোনা পানি আমাদের সমতল ভূমিতে চলে আসছে, এর ফলে আমরা এখন আমরা আমাদের 8.5 মিলিয়ন হেক্টর জমি রয়েছে, তার মধ্যে 1 মিলিয়ন হেক্টর জমি কিন্তু লবণাক্ততার সংকটের মধ্যে পড়ে গিয়েছে, এবং এর ফলে যেটা হয় যে সেখানে কিন্তু ফসল ফলানোটা অনেক কষ্টকর হয়ে যায়, এবং যখন গ্রীষ্মকাল আসে তখন বাষ্পীভবন বেশি হয়, নিচের লবণটা উপরে চলে আসে, তখন ফসল ফলানো আরো কঠিন হয়ে যায়, এবং এটা কিন্তু দিন দিন আমাদের বেড়েই চলেছে। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা বিভিন্ন পদ্ধতির কথা বলি, যে জলবায়ুগত পরিবর্তনের জন্য নানা ধরনের অভিযোজন করতে হয়, তার মধ্যে একটা হলো লবণাক্ততা সহনশীল ফসলের জাত চাষ করা, ওখানে যে ফসলগুলো হয় সে ফসলগুলো নির্বাচন করা, এবং মালচিং করে রাখা, ঢেকে রাখা জমিকে, যাতে অনেক বেশি বাষ্পীভবন হয়ে লবণের পরিমাণ বেড়ে না যায়। এই ধরনের সুনির্দিষ্ট প্রযুক্তিগুলোর মাধ্যমে ওই এলাকায় চাষাবাদটাকে নিশ্চিত করা যায়।
6: এবার একটু জানতে চাইবো আপনার কাছে, জলবায়ু পরিবর্তনে পোকা মাকড় আক্রমণে রোগ কিভাবে বাড়তে পারে আর এর প্রতিকারী বা কি?
7: আমরা দেখি যে জলবায়ুগত পরিবর্তনের কারণে ফসলের বিভিন্ন বালাই, সেখানে পোকামাকড়, রোগ বালাই, আগাছার উপদ্রব, এগুলোর কিন্তু পরিবর্তন হচ্ছে। আগে আমরা দেখেছি যে পোকাগুলো কম ক্ষতিকর ছিল, সেগুলো এখন অধিক ক্ষতিকর হয়ে উঠছে। আমরা নতুন নতুন পোকামাকড়ের উপস্থিতি কিন্তু আমাদের ফসলের মাঠে দেখি, যেমন থ্রিপস পোকা, এগুলোর আক্রমণ সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে, শোষক পোকাগুলো বেড়ে গিয়েছে। আবার রোগ বালাইয়ের ক্ষেত্রেও আমরা দেখছি, যেমন ধানের ব্লাস্ট রোগ অথবা নিত্য নতুন রোগ, এবং জলবায়ুগত পরিবর্তনের কারণে গমের নাভি ধসা রোগ, আলুর নাভি ধসা রোগ অথবা গমের ব্লাস্ট রোগ, এই ধরনের রোগগুলো কিন্তু এখন আমাদের বেড়ে চলেছে। তার মানে জলবায়ুগত পরিবর্তনের কারণে ফসল কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
6: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার পরামর্শ দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের উপকৃত করার জন্য, ধন্যবাদ। সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে গান খুব সহজেই পৌঁছে যায় মানুষের হৃদয়ে। এবারে রয়েছে পরিবেশ বিষয়ক গান, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, শিল্পী বাবুল রেজা ও আফসানা ফেরদৌস রুনা, গীতিকার কল্পনা সরকার, সুর করেছেন।

0: প্রিয় শ্রোতা, পরিবেশ ও কৃষি একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। সচেতন উদ্যোগ, সঠিক জ্ঞান এবং সম্মিলিত প্রয়াসই পারে এই সম্পর্ককে রক্ষা করতে। সবুজ পৃথিবীর স্বপ্ন বাস্তব হোক, এই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছি। আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান শেষ করার আগে জানিয়ে দিই, গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানী হোসেন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন। সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
2: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 6টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জেসমিন আক্তার। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় শ্রেষ্ঠ চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত 10টি পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি আজ এক ফেসবুক পোস্টে চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর গৃহীত 10টি উদ্যোগ শিরোনামে এই পদক্ষেপগুলোর কথা বিস্তারিত তুলে ধরেন। প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, সংকটের এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী অত্যন্ত দ্রুততার সঙ্গে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় দুর্যোগ কবলিত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। এদিকে নিম্নচাপের প্রভাবে প্রায় 5 দিন ধরে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের প্রধান নদনদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢল এবং জলাবদ্ধতায় চট্টগ্রাম জেলার অন্তত 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, জেলার প্রতিটি উপজেলা এবং জেলা প্রশাসনের কার্যালয়ে কন্ট্রোল রুম চালু রেখে 24 ঘণ্টা উদ্ধার, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে টানা ভারী বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় রাঙামাটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। এ পর্যন্ত জেলার 40টি আশ্রয় কেন্দ্রে 3,524 জন মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনাল উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, গত 4 দিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টিতে কক্সবাজার জেলার প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে বন্যা প্লাবিত এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা সহ ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এদিকে রাঙামাটির জেলা প্রশাসক বাসুসকে জানিয়েছেন, আজ সকালে সাজেকে আটকে পড়া আরও 421 পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে। এদিকে পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণ, ঢল ও পাহাড় ধসের ফলে শ্রেষ্ঠ দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ সহায়তা এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, ভূমিধসের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকা থেকে অন্তত 221টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে। সেনাবাহিনী দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাবার, বিশুদ্ধ পানি এবং অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করছে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। আজ বাংলাদেশ সময় রাত 1টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়ামের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 10টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী।
2: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান কিষাণের পক্ষ থেকে। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। সবুজ ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, তাই তো সবুজ আমাদের অস্তিত্ব, বেঁচে থাকার শক্তি। সবুজ গাছপালার মাধ্যমে আমরা বেঁচে থাকার অক্সিজেন পাই। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির বড় একটি কারণ হচ্ছে গাছপালার অভাব। এখন আমাদের প্রকৃতিতে হঠাৎই প্রচণ্ড গরম, বন্যা, খরা, বিভিন্ন দুর্যোগ লেগেই থাকে। তাই তো নিজেদের অস্তিত্ব রক্ষায় সবুজের বিকল্প নাই। আসুন সবাই মিলে বেশি বেশি করে গাছ লাগাই, পরিচর্যা করি, সবুজের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় অংশগ্রহণ করি। কৃষি প্রধান এই বাংলাদেশের প্রত্যেক মানুষ সুখে শান্তিতে বসবাস করুক। স্বাবলম্বী অর্থনীতি আর উন্নত মানসিকতা হোক আমাদের জীবন গঠনের সহায়ক শক্তি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এমনই সুন্দর প্রত্যাশায় চলে যাব অনুষ্ঠানের মূল পরিবেশনায়। শ্রোতা বন্ধুরা, কৃষি কথা পর্বে আপনাদের আমন্ত্রণ। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন ডক্টর কৃষ্ণা রানী দাস, উপপরিচালক পাট উৎপাদন ও বাজারজাতকরণ ক্রপস উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। তার কাছ থেকে আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সঠিক সময়ে পাট কর্তন এবং গুণগত আঁশ সংগ্রহের উপায়, এই বিষয়টি নিয়ে শুনব। তার কারণ পাট হচ্ছে আমাদের সোনালী আঁশ, এবং এই সোনালী আঁশকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি নিশ্চয়ই আমাদের যা অর্থনীতি আছে তার থেকে আরো বেশি চাঙ্গা হবে। আর তারই প্রয়াসে আমাদের কৃষক ভাই বোনেরা কিভাবে পাট কর্তন বা এর আঁশ কতটুকু গুণগতভাবে সংরক্ষণ করতে পারবেন আজ আমাদের এই সাক্ষাৎকার বা আলোচনার মধ্য দিয়ে আমরা জানব। প্রথমে আপনাকে বলছি ভালো আছেন নিশ্চয়ই?
3: ভালো আছি, আপনি ভালো আছেন?
2: ভালো আছি। তো জানতে চাইবো, এই যে বলা হয় যে পাটগুলোকে সঠিকভাবে কাটতে পারলে ভালো আঁশ পাওয়া যায়, এটার আসলে সঠিক টাইমটা বা সময়টা কখন?
3: হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। আসলে পাট আমি কখন কাটছি এই সময়টার উপরেও কিন্তু আঁশের গুণগত মান অনেকটা নির্ভর করে। পাট গাছে যখন ফুলের কুড়ি আসবে তার আগেই কিন্তু পাট কাটা উচিত, কারণ কুড়ি আসলেই কিন্তু পাটের গুণগত মানটা নষ্ট হয়ে যাবে। আমাদের দেশে সাধারণত আমরা যেসব জাত চাষ করি তাতে দেখা যায় যে 110 থেকে 120 দিন বয়সে এটা কাটার উপযোগী হয়ে যায়, এবং এই সময়টাতে পাটের আঁশ কিন্তু নরম থাকে, এবং এখান থেকে তখন যে আঁশটা আমরা পাব এটা দিয়ে কিন্তু বিভিন্ন পাট পণ্য তৈরি করাও সহজ হবে।
2: সুন্দরভাবে শুনছিলাম। এবারে জানতে চাইবো, এই যে পাট পচাতে হয় সেটার কি আলাদা কোনো পদ্ধতি আছে যেটা ব্যবহার করলে বা পদ্ধতি অবলম্বন করলে ভালো আঁশ পাওয়া সম্ভব?
3: পাট পচানোর জন্য সাধারণত দেখা যায় যে পানির উপরে যেহেতু নির্ভর করে, এই কারণে পদ্ধতিটাও কিন্তু পানির উপর নির্ভর করেই হয়। যেমন যেখানে বেশি পানি আছে সেখানে কিন্তু প্রচলিত যে আমাদের পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই পাট পচানো যায়, কিন্তু যে অঞ্চলে পানির অভাব আছে সেখানে কিন্তু পাট পচানোর ক্ষেত্রে
2: স্বল্প পানি,
3: হ্যাঁ হ্যাঁ স্বল্প পানি যেখানে সেখানে হচ্ছে আমরা অন্য পদ্ধতি যেমন রিবোনার ব্যবহার করতে পারি, এবং যে মিনি পুকুর কিংবা অন্য কোন পদ্ধতিতে আমরা পাট পচাতে পারি।
2: রিবন রেটিং যেটা,
3: রিবন রেটিং যেটা,
2: একটু ছোট করে বলবেন?
3: হ্যাঁ, রিবন রেটিং হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা যে ইনস্টিটিউট আছে ওরা এক ধরনের পদ্ধতি আবিষ্কার করেছে এই যে স্বল্প পানির এলাকার জন্য। এখানে যেটা হয়, আমরা গতানুগতিক পদ্ধতিতে যেটা করি সেটা হচ্ছে পুরো পাট গাছকেই কিন্তু পচিয়ে ফেলি, কিন্তু রিবন রেটিং পদ্ধতিতে আমরা আগে রিবোনার ব্যবহার করি, যেই রিবোনারের মাধ্যমে আমরা পাটের সালটা ছাড়িয়ে নিই, এরপরে এই সালটাকে আমরা একটু মুড়িয়ে তারপরে এটাকে কোন চাড়ির মধ্যে কিংবা কোন মিনি পুকুর করে, হ্যাঁ হ্যাঁ অল্প পানির ভিতরে আমরা পাটটা পচাই। এতে করে দেখা যায় যে আমার যে পানিটা কম লাগছে এবং বহনের যে খরচ সেটা কমে যাচ্ছে, এবং আরেকটা সুবিধা আছে আশে কোনো কাটিংস থাকে না, আশের মানও কিন্তু অনেক ভালো হয় এবং পচনের জন্য কিন্তু সময় কম লাগে।
2: আচ্ছা, এই যে কাটিংস এর কথা বলছিলেন, এবারে জানতে চাইবো যে কিভাবে এই কাটিংস কমানো যাবে।
3: আচ্ছা, পাটের ক্ষেত্রে দেখা যায় যে পাট গাছের গোড়ার দিকে কিছুটা শক্ত হয়ে থাকে, এই শক্ত জায়গাটাই কিন্তু কাটিংস। এখন এটা আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কমাতে পারি এবং এটা কমানো অবশ্যই দরকার, কারণ এটা কিন্তু পাটের আশের গুণগত মান নষ্ট করে দেয়। প্রচলিত পদ্ধতিতে আমরা দেখা যায় যে পাটের যে জমি সেখানেই যদি পানি না থাকে, শুকনো থাকে, ওখানেই আমরা পাতা আগে ছাড়িয়ে নিই, পাতা ছাড়িয়ে নিই, কিংবা যদি জমিতে পানি থাকে তখন পাশের কোনো জায়গায় যেয়ে আমরা পাতা ছাড়িয়ে নিই, এবং পাতা ছাড়িয়ে নেওয়ার পর তিন চার দিন স্তূপ করে রাখার পরে আমরা যেটা করি গোড়ার দিকটা, এটা হচ্ছে দেড় ফুট পরিমাণ অংশ আমরা পানিতে ডুবিয়ে রাখি, এবং এরপরে এটা উঠানোর পরে আমরা হাতুড়ি দিয়ে থেতলে কিংবা হাত দিয়ে ওই জায়গাটা চিপে চিপে টেনে ফেলে দিই। এতে করে দেখা যায় কাটি

0: যেহেতু পচানোর উপরেই কিন্তু আঁশের গুণগত মান নির্ভর করে, এবং আমরা চাই যাতে পচানোর জন্য সময়টা কম লাগুক, এতে আমাদের সাশ্রয় হবে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, পাটের যে আমরা জাক তৈরি করি, মানে পাটের আটিগুলা সাজিয়ে যে জাক তৈরি করা হয় পানির মধ্যে, এর মধ্যে যদি আমরা সামান্য পরিমাণ ইউরিয়া সার গুলে দিই, তাহলে কিন্তু পচন প্রক্রিয়া তাড়াতাড়ি হবে। আবার অনেক সময় আমরা দেখা যায় বদ্ধ জলাশয়ে আমরা পাট পচানোর যদি ব্যবহার করি, সেক্ষেত্রে 108-এর জন্য আমরা 1 কেজি ইউরিয়া সার ব্যবহার করব, এক্ষেত্রে পচন দ্রুত হবে। এতে করে কি হবে, রং ভালো থাকবে এবং মানও কিন্তু ভালো থাকবে। এটা ইউরিয়া সারটা আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আমরা সরাসরি যে পাটের জাকটা দিলাম সেখানে ছড়িয়ে দিতে পারি, আবার অন্য একটা পাত্রে গুলে সেটাও কিন্তু জাগের ওপরে ছড়িয়ে দিতে পারি। আরেকটা বিষয় একটু আগে যেটা বললাম যে রিবোনার পদ্ধতিতে যদি করি, তখন তো আমরা চারিতে কিংবা পলিথিন ট্যাঙ্কে পাট পচাই, এক্ষেত্রে দেখা যায় প্রতি 100 মন পাটের জন্য আমরা 1/2 কেজি ইউরিয়া সার ব্যবহার করি পচন দ্রুত হওয়ার জন্য।
1: ঠিক আছে, এবারে যেটা জানতে চাইবো আরেকটু কথা ছিল, সেটি হচ্ছে যে এই যে পরিমাণটা বললেন পাট পচাতে, এটা যদি আরেকবার একটু বলতেন যে কিভাবে কত পরিমাণে দিলে কৃষকরা উপকারটা পাবে।
0: আচ্ছা, এটা হচ্ছে প্রতি 108-এর জন্য বদ্ধ জলাশয়ে যদি করি, সেক্ষেত্রে প্রতি 108-ই যে আমরা আটি বাঁধবো পাট গাছগুলা, সেই 108-এর জন্য 1 কেজি ইউরিয়া ব্যবহার করব। আরেকটা হচ্ছে যদি চারিতে কিংবা পলিথিন ট্যাঙ্কে করি, সেই ক্ষেত্রে মন বা 3732 কেজি কাঁচা পাটের সালের জন্য 1/2 কেজি ইউরিয়া সার ব্যবহার করব।
1: আপনার কাছে সবশেষে যেটা জানতে চাইবো, সেটি হচ্ছে যে কিভাবে এই যে পচন প্রক্রিয়া এটা সম্পূর্ণ হয়েছে, শেষ হয়েছে, যিনি পাট চাষী তিনি বুঝতে পারবেন।
0: হ্যাঁ, আসলে এটা খুবই ভালো প্রশ্ন, কারণ হচ্ছে পচন যদি কম হয় তাহলেও কিন্তু সমস্যা, বেশি হলেও সমস্যা। কাজেই সঠিক পরিমাণে সঠিক সময়ে পচানোর শেষে পাটের আঁশ সংগ্রহ করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার উপরে পাটের আঁশের গুণগত মান নির্ভর করবে। কাজেই দেখা যায় যে জাগ দেওয়ার 10-12 দিন পর থেকেই আমরা মাঝে মাঝে কিন্তু 2-1টা পচা পাট গাছ এটা টেনে বের করব, জাগ থেকে বের করে আমরা ছাল ছাড়িয়ে দেখব যে একটার সাথে আরেকটা আলাদা করা যাচ্ছে কিনা। যদি একটা থেকে আরেকটা পৃথক করা যায়, তাহলে আমরা বুঝব যে মানে পাটটা ভালোভাবে পচে গেছে, তখন আমরা বাকি মানে আটিগুলা তুলে নিয়ে এসে আমরা ছাল ছাড়িয়ে ফেলব। এভাবেই বোঝা যাবে আর কি।
1: ধন্যবাদ আপনাকে, আশা করছি আজ সঠিক সময়ে পাট কর্তন এবং গুণগত আঁশ সংগ্রহের উপায় এই বিষয়টি সম্পর্কে জেনে আমাদের শ্রোতা বন্ধুরা উপকৃত হয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের আমন্ত্রণ স্বাস্থ্য কথা পর্বে। মাতৃত্ব একজন নারীর পরিপূর্ণতার প্রকাশ, তবে গর্ভকালীন নানান জটিলতায় এই সময়ে তাদের আনন্দ ম্লান হতে পারে। সঠিক চিকিৎসা এবং পরিচর্যার মাধ্যমে এই সময়ে তাদেরকে আমরা ভালো রাখতে পারি। শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথা পর্বে আমাদের আজকের বিষয় গর্ভকালীন অ্যালার্জি হলে করণীয়, এই বিষয়টি নিয়ে এবারে শুনবেন একটি সাক্ষাৎকার, চলুন শোনা যাক। কিষানী মা ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আজকে সাক্ষাৎকারমূলক আলোচনায় সাথে আছি আমি আফরোজ আক্তার পপি। যে বিষয়ে আজ আমরা কথা বলব, গর্ভকালীন সময় অ্যালার্জি হলে করণীয়, আর এই বিষয়ে বলবার জন্য আমাদের আয়োজনের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার জেসিকা রিজভি তামান্না, স্ত্রী ও প্রসূতি রোগ এবং হাই রিস্ক প্রেগন্যান্সি বিশেষজ্ঞ, মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতাল। আমার প্রথম প্রশ্ন, এই অ্যালার্জি সম্পর্কিত গর্ভকালীন সময়ে অ্যালার্জিটা আসলে কি?
2: অ্যালার্জি হল শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি অতি সংবেদনশীল প্রতিক্রিয়া, যা সাধারণত ক্ষতিকর নয় এমন কোনো বস্তু যেমন ধুলোবালি, খাবার, ওষুধ বা ফুলের রেণুর বিরুদ্ধে হয়ে থাকে।
1: গর্ভকালীন সময় অ্যালার্জিটা কেন হয়?
2: গর্ভাবস্থায় শরীরের বিভিন্ন হরমোনের পরিবর্তন ঘটে, যেমন ইমিউন সিস্টেম অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল বা পরিবর্তিত হয়ে পড়ে। গর্ভধারণ জনিত হরমোন যেমন প্রজেস্টেরন, ইস্ট্রোজেন ইত্যাদি অ্যালার্জি প্রবণতা বাড়িয়ে দেয়। আগে থাকা অ্যালার্জি বেড়ে যেতে পারে বা নতুন করে অ্যালার্জি শুরু হতে পারে।
1: সেক্ষেত্রে লক্ষণগুলো কি হতে পারে?
2: অ্যালার্জির ধরন অনুসারে লক্ষণ আলাদা হতে পারে। সাধারণ লক্ষণগুলো হল ত্বকের কিছু উপসর্গ যেমন চুলকানি, লালচে র্যাশ বা ফুসকুড়ি, শ্বাসতন্ত্রের উপসর্গ, হাঁচি, সর্দি, নাক বন্ধ বা পানির মতো পড়া, শ্বাসকষ্ট, কাশি, চোখ এবং মুখে কিছু লক্ষণ থাকে, চোখ চুলকানো, লাল হয়ে যায়, পানি পড়ে, ঠোঁট বা চোখ ফুলে যেতে পারে। খাবার বা ওষুধজনিত কিছু অ্যালার্জি, তাতে পেট ব্যথা, বমি অস্বাভাবিকভাবে শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে যেতে পারে।
0: তো সেক্ষেত্রে কি কোনো পরীক্ষা করা হয়?
2: গর্ভাবস্থায় অনেক

0: পরীক্ষা সীমিতভাবে করা হয় নিরাপত্তার কারণে, তবে প্রয়োজনে নিচের পরীক্ষাগুলো করা যেতে পারে। রক্ত পরীক্ষা, সেক্ষেত্রে আইজি মাত্রা দেখা হয়, অ্যালার্জির কিছু টেস্ট করা হয়, নির্দিষ্ট অ্যালার্জেন শনাক্ত করতে স্কিন প্রিক টেস্ট সচরাচর গর্ভাবস্থা এড়িয়ে যাওয়া হয়, শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে করা হয়।
1: তা সেক্ষেত্রে চিকিৎসাগুলো কি?
0: গর্ভাবস্থায় নিজে থেকে কোনো ওষুধ খাবেন না, সবসময় গাইনি বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ওষুধের মধ্যে কিছু নিরাপদ ওষুধ দেওয়া যেতে পারে, যেমন অ্যান্টিহিস্টামিন হিসেবে সেট্রিজিন, লোরাটিডিন, স্যালাইনের নাকের স্প্রে ব্যবহার করা হয়, স্টেরয়েড কিছু ক্রিম শারীরিক চুলকানির জন্য ব্যবহার করা যেতে পারে, নিরাপদ ব্রঙ্কোডাইলেটর বা ইনহেলার হাঁপানি থাকলে ব্যবহার করা যেতে পারে।
1: আর এক্ষেত্রে প্রতিরোধ কি হওয়া উচিত বা সতর্কতা কি ধরনের থাকা উচিত?
0: অ্যালার্জির কারণগুলো এড়িয়ে যেতে হবে, যেমন ধুলা, পশুর লোম, কিছু খাবার ইত্যাদির জন্য অ্যালার্জি দায়ী হতে পারে, এদের থেকে অবশ্যই দূরে থাকবেন। পর্যাপ্ত পানি পান করবেন, শরীরে পানির পরিমাণ বেশি থাকলে অ্যালার্জির উপসর্গটা হ্রাস পায়। হালকা লবণ পানি দিয়ে গার্গেল বা নাক ধুতে হবে। যদি সর্দি বা নাক বন্ধ থাকে তবে স্যালাইন ওয়াটার ব্যবহার করতে পারেন। পরিষ্কার ও ধুলোমুক্ত পরিবেশে থাকতে হবে, বিছানা পর্দা বালিশ নিয়মিত পরিষ্কার করতে হবে। কিছু অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জির ওষুধ গর্ভাবস্থায় নিরাপদ হলেও সবসময় চিকিৎসকের অনুমতি ছাড়া কিছু গ্রহণ করবেন না। হার্বাল বা ভেষজ ওষুধ ব্যবহার করবেন না যদি না চিকিৎসক পরামর্শ দেন। কোনো খাবার বা ওষুধ খেয়ে আগে কোনো সমস্যা হলে তা পুনরায় খাবেন না। যে কোনো ওষুধ খাওয়ার আগে গর্ভাবস্থার কথা চিকিৎসককে জানিয়ে দিবেন।
1: আসলে জরুরি চিকিৎসাটা কখন প্রয়োজন মনে করবে?
0: যদি হঠাৎ করে শ্বাসকষ্ট, গলা বা মুখ ফুলে যাওয়া, সারা শরীরে চুলকানি বা র্যাশ ছড়িয়ে পড়ে, হঠাৎ চেতনা হারানো, রক্তচাপ কমে যায়, কোনো ওষুধ খাওয়ার পর অস্বাভাবিক প্রতিক্রিয়া হয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
1: কিশানি মা বোনেরা ঠিক কোন পর্যায়ে আপনি জরুরি চিকিৎসকের কাছে যাবেন সেটিও কিন্তু জানিয়ে দিল। গর্ভাবস্থায় অ্যালার্জি হওয়াটা অস্বাভাবিক নয়, তবে মায়ের ও শিশুর উভয়ের জন্য শারীরিক ও মানসিক অস্বস্তির কারণ হতে পারে। নিজ থেকে ওষুধ খাবেন না, অ্যালার্জির কারণ এড়িয়ে চলুন। অ্যালার্জি হলে ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা মায়ের সুস্থতা ও গর্ভস্থ শিশুর নিরাপদ বিকাশ নিশ্চিত করে। শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথা পর্বে এতক্ষণ আপনারা শুনছিলেন গর্ভকালীন অ্যালার্জি হলে করণীয় এই বিষয়টি নিয়ে একটি সাক্ষাৎকার। শ্রোতা বন্ধুরা, এবারে আপনারা শুনবেন আইন আদালত পর্ব। আইনের প্রতি সম্মান এবং শ্রদ্ধা আমাদের অবশ্যই রাখতে হবে। আইন আমাদের অধিকার প্রতিষ্ঠার সহায়ক। বিশেষ করে আজ আইন আদালত পর্বে আমরা জানব আইনে নাবালক সন্তানের অভিভাবক হিসেবে মায়ের অধিকার প্রসঙ্গে। এবারে এই বিষয়টি নিয়ে শুনবেন একটি সাক্ষাৎকার।
2: প্রিয় কৃষাণী মা বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি কিষাণ বধু অনুষ্ঠানের আইন আদালত পর্বে। আজকের বিষয়, নাবালক সন্তানের অভিভাবক হিসেবে মায়ের অধিকার। এই বিষয়টি আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন আইনজীবী নাসরিন রহমান, আর সঞ্চালনায় আছি আমি ফয়সাল আহমেদ অনন্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, নাবালক সন্তানের অভিভাবকত্ব সংক্রান্ত আইনটি কি?
3: নাবালক সন্তানের অভিভাবকত্ব বিষয়ক আইনটি হল অভিভাবক ও প্রতিপাল্য আইন 1890।
2: নাবালক ও অভিভাবক বলতে আইনে কাদের বোঝানো হয়েছে এই বিষয়ে জানতে চাই।
3: 1875 সালে নাবালকত্ব আইনের বিধান মতে একজন ছেলে বা মেয়ে যার বয়স 18 বছর পূর্ণ হয়নি সে নাবালক। এই আইনে অভিভাবক বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে যিনি কোনো নাবালকের শরীর বা সম্পত্তি অথবা শরীর ও সম্পত্তি উভয়ের তত্ত্বাবধানের জন্য নিযুক্ত হন। তাছাড়া শিশু আইন 2013 বিধান হল 18 বছর বয়সের নিচে সব ছেলে মেয়ে শিশু অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক।
2: এবারে আপনার কাছে জানতে চাই, পিতার বর্তমানে বা অবর্তমানে মাতা কি সন্তানের অভিভাবকত্বের দাবিদার?
3: অভিভাবক ও প্রতিপাল্য আইনে কোন পরিস্থিতিতে একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গ আদালতের সিদ্ধান্তক্রমে নাবালকের অভিভাবক হতে পারবেন সে সম্পর্কে বিধান বর্ণিত হয়েছে। তবে পিতা বা মাতা কখন কোন পরিস্থিতিতে নাবালক সন্তানের অভিভাবকত্ব লাভ করবেন তা নির্ধারিত হয়ে থাকে পিতামাতার ব্যক্তিগত আইন অনুসারে। অর্থাৎ পিতামাতার ধর্মীয় আইনের বিধান মোতাবেক অভিভাবকত্ব নির্ধারিত হয়। তাছাড়া উচ্চ আদালতের কিছু সিদ্ধান্ত অভিভাবকত্ব সম্পর্কিত নজির রূপে আইন হিসেবে কার্যকর হয়ে থাকে।
2: ব্যক্তিগত আইনে অভিভাবকত্ব নির্ধারণের ক্ষেত্রে কি ধরনের বিধান রয়েছে?
3: মুসলিম আইনে পিতাই স্বাভাবিক অভিভাবক, তার অবর্তমানে ওসিয়তগত অভিভাবকের ওপর নাবালকের দায়িত্ব অর্পিত হয়। পিতা অভিভাবক নিযুক্ত করে না গেলে সেক্ষেত্রে পিতামহ অর্থাৎ দাদার উপর নাবালকের দায়িত্ব বর্তায়। তাদের সকলের অবর্তমানে আইনগত অভিভাবকের উপর দায়িত্ব অর্পিত হয়। হিন্দু আইনে পিতা স্বাভাবিক অভিভাবক এবং পিতার পর মাতা, কিন্তু পিতা উইল দ্বারা অন্য কোনো ব্যক্তিকে যদি অভিভাবক নিযুক্ত করে থাকেন তাহলে মাতা বঞ্চিত হবেন।
2: উচ্চ আদালতের অভিভাবকত্ব সম্পর্কিত নজিরগুলোতে অভিভাবক হিসেবে মায়ের অধিকার কিভাবে সংরক্ষিত হয়েছে এই বিষয়টি বলবেন।
3: উচ্চ আদালতে বিভিন্ন নজির থেকে দেখা যায় মুসলিম আইনে সন্তানকে হেফাজতে রাখার ক্ষেত্রে মাতার সীমিত অধিকার রয়েছে। ছেলে সন্তান 7 বছর পর্যন্ত এবং মেয়ে সন্তান বয়স সন্ধি পর্যন্ত মায়ের হেফাজতে থাকতে পারেন। তবে সন্তানদের ভরণ পোষণ প্রদানের বাধ্যবাধকতা পিতার উপরই বর্তায়। মা পেশাজীবী, এ অজুহাতে সন্তানের জিম্মা থেকে মাকে বঞ্চিত করা যাবে না। মা যদি পরিস্থিতিগত কারণে স্বামী গৃহ ত্যাগ করতে বাধ্য হন সেক্ষেত্রেও তিনি সন্তানের জিম্মার হকদার। তাছাড়া মা মানসিক রোগী নয় এবং দীর্ঘদিন যাবত সন্তানের লালন পালন করছেন, পিতা সন্তানের ভরণ পোষণ বহন করেননি, সেক্ষেত্রে মাতাই সন্তানের ন্যায়সঙ্গত জিম্মাদার। কিন্তু হঠাৎ একদিন পিতা এসে সন্তানের অধিকার দাবি করলে সন্তানরা কার কাছে থাকতে আগ্রহী সে বিষয়ে তাদের মতামত গুরুত্বপূর্ণ।
2: সব শেষে আপনার কাছে জানতে চাই, নাবালকের অভিভাবকত্ব বিষয়ে সমস্যা সৃষ্টি হলে কোন আদালতে সমস্যা নিষ্পত্তির জন্য মোকদ্দমা করতে হয়?
3: সন্তানের অভিভাবকত্ব লাভ করা বা অভিভাবক নিযুক্ত করা একটি পারিবারিক বিষয়। এ কারণে পারিবারিক আদালতে এ ধরনের সমস্যা নিষ্পত্তির আবেদন দাখিল করতে হয়। সহকারী জজ আদালত পারিবারিক আদালত হিসেবে এ ধরনের সমস্যার নিষ্পত্তি করে থাকেন।
2: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং নাবালক সন্তানের অভিভাবক হিসেবে মায়ের অধিকার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবার জন্য।
3: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় কৃষাণী মা বোনেরা, আপনারা আজকের আলোচনা থেকে নাবালক সন্তানের অভিভাবক হিসেবে মায়ের অধিকার সম্পর্কে নিশ্চয় জানতে পেরেছেন। আশা করি উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন।
1: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন আইন আদালত পর্বটি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের শোনাব একটি ছায়াছবির গান, রঙিন নয়নমণি। এই ছবি থেকে এবারে শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠ।

0: শ্রোতা বন্ধুরা, গানটি কেমন লাগলো আপনাদের? আশা করছি ভালোই লেগেছে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের সব শেষ পরিবেশনে রয়েছে গৃহস্থালী টুকিটাকি এই পর্ব। গৃহিণী যদি ঘরের প্রায় সব কাজে পারদর্শী হয়ে ওঠেন, তবে তা সবারই নজর কাড়ে। আর গৃহিণীকে সকল কাজে পারদর্শী হতে হলে বুদ্ধি দিয়েই কাজ করতে হয়। সংসারে খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে জানা থাকলে সময় বাঁচে আর পরিশ্রম কম হয়। প্রিয় কিষাণী ভাই বোনেরা, এবারে গৃহস্থালী টুকিটাকি এই পর্বে তেমনই কিছু টিপস আপনাদের জানাবেন সঞ্জিদা হোসেন। চলুন শোনা যাক।
1: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে সুস্থ ও ভালো আছেন। সাধারণত ঘর সামলাতে গেলে একজন গৃহিণীকে নানান ধরনের ঝামেলা পোহাতে হয়, সেক্ষেত্রে কিছু টিপস জানা থাকলে সহজে কাজগুলো করা যায়। আসুন জেনে নেই কিছু টিপস। আমরা যখন ঘরে দুধ থেকে ছানা তৈরি করি, তখন ছানা থেকে পানি ঝরিয়ে সেই পানিটা ফেলে দেই। কিন্তু যদি পানিটা ফেলে না দিয়ে সংরক্ষণ করে রেখে দেই, তবে সেই পানি দিয়ে পুনরায় ছানা কাটা যাবে। বেগুন ভাজতে তেল একটু বেশি লাগে আমরা সকলেই জানি, কিন্তু বেগুন ভাজার সময় যদি লবণ হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে ভাজা হয়, তবে তেল খরচ অনেক কম হয়। মুড়ি অনেকদিন রেখে দিলে মচমচে ভাব কমে যায়, তাই মুড়িগুলোকে একটি কড়াইতে নিয়ে হালকা আঁচে অল্প সময় ভেজে নিয়ে আবার সেই মুড়িগুলো মচমচে হয়ে যায়। ডিম খান না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। প্রতিদিন প্রতিটি ঘরেই কম বেশি ডিম খাওয়া হয়। ডিমের খোসা ফেলে না দিয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করতে পারেন। কাঁচামরিচ বেশি দিন ভালো রাখতে বোটা ছাড়িয়ে ধুয়ে টিস্যু দিয়ে মুছে বক্সে বা কাপড়ের শপিং ব্যাগে রেখে দিলে রেফ্রিজারেটরে অনেকদিন ভালো থাকে। ছোলা বা বুটের ডাল সেদ্ধ করার আগে আমরা 6-7 ঘন্টা ভিজিয়ে রাখি, কিন্তু আমরা যদি গরম পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখি, তবে ছোলা বা বুটের ডাল দ্রুতই ভিজে ফুলে উঠবে, তবে ফুটন্ত পানি দিতে হবে। বাজার থেকে লেবু এনে ফ্রিজে রাখলেও অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই লেবুগুলোকে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে পুরনো খবরের কাগজ দিয়ে মুড়ে ফ্রিজে রেখে দিলে অনেকদিন ভালো থাকবে। অনেকেই একই ফ্রাইং প্যানে মাছ ও পরোটা ভেজে থাকেন, সেক্ষেত্রে পরোটায় মাছের আষ্টে গন্ধ উঠে আসে। এজন্য পরোটা ভাজার আগে প্যানে পানি ও সামান্য লবণ ও বেকিং সোডা দিয়ে ফুটিয়ে পানি ফেলে দিয়ে পরোটা ভাজলে গন্ধ আসবে না। চিনির বয়ামে পিঁপড়ে উঠলে তাতে কতগুলো লবঙ্গ রেখে দিন, পিঁপড়ে ধরবে না। ঘরে কাঠের আসবাবপত্র ভেজা কাপড় দিয়ে মোছা উচিত নয়, এতে করে লেকার বা বার্নিশ নষ্ট হয়ে যায়। আর কাজের কোনো অংশ বা আয়না মোছার জন্য প্রথমে ভেজা কাপড় দিয়ে মুছে তারপর খবরের কাগজ বা টিস্যু দিয়ে মুছলে ঝকঝকে হবে। অনেক সময় ফার্নিচারে চিকন বা সরু ডিজাইনের মধ্যে ধুলোভালি আটকে থাকে, যা কাপড় দিয়ে পরিষ্কার করা যায় না, সেক্ষেত্রে ছোট রঙের ব্রাশ ব্যবহার করতে পারেন। রান্নাঘরের সিঙ্ক ও অন্যান্য বেসিনে মাঝে মাঝেই গরম পানির সাথে সোডা মিশিয়ে ঢেলে দিন, এতে করে পোকামাকড়ের উপদ্রব দূর হবে, সেই সাথে আষ্টে গন্ধও থাকবে না। ও আরেকটি কথা, বারান্দায় বা ছাদে ফুলের টবে জমে থাকা পানি 3 দিনে একবার পরিষ্কার করুন, অ্যাডিস মশার উপদ্রব থেকে বাঁচার জন্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জানলেন ঘর গৃহস্থালীর কিছু গুরুত্বপূর্ণ টিপস, জানাবেন সকলকে, আর আশা করছি এগুলো সবার উপকারে আসবে।
0: শ্রোতা বন্ধুরা, গৃহস্থালী টুকিটাকি এই পর্বটির মধ্য দিয়ে শেষ করছি আমাদের আজকের গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান কিষাণী। প্রিয় কিষাণ কিষাণী ভাই বোনেরা, আজকের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, এবারে বিদায়ের পালা। আসুন সবাই পরিবেশ বান্ধব হই, পরিবেশ বাঁচলেই আমরা বাঁচব। বেশি বেশি করে গাছ লাগাই, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করি, পাশাপাশি নিজেদের সুস্থতার জন্য রোগ জীবাণু, ডেঙ্গু বা করোনা থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করি, আর অবশ্যই ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। ভিটামিন সমৃদ্ধ খাবার আর পর্যাপ্ত বিশ্রাম নিশ্চয়ই আমাদের সুস্থ রাখবে। কিষাণী অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভিন, শব্দগ্রহণ ও সম্পাদনায় আলী আহমদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কৃষাণী।
2: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন। এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন।

বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন লালন গীতি, কণ্ঠ দিয়েছেন রুশিয়া খানম।

0: দুখানি লালন গীতি শুনলেন, শিল্পী ছিলেন রুশিয়া খানম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন খাল খননের গান, শিল্পী মনির খান ও রিজিয়া পারভিন ও সহশিল্পীবৃন্দ। গানটির গীতিকার ও সুরকার আবুবকর সিদ্দিক।

0: এতক্ষণ শুনলেন খাল খননের গান। শিল্পী ছিলেন মনির খান ও রিজিয়া পারভীন এবং সহশিল্পী বিন্দু।
1: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৯৮%, সন্ধ্যে ৬টায় ৯৫%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা১৯মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা৪৯মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি শুনলেন।
3: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লাল আরিয়ান হোসেন মেড অফ ফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল ওয়ান এ এম সেজ দ্যাট There are chances of rain or thunder shower in association with temporarily south or southeasterly gustier squally wind at a speed of 45 to 60 km per hour over the region of Rajshahi, Pabna, Bogura, Tangail, Mamunsingh, Dhaka, Furidpur, Joshur, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এন্ড সিলেট। রিভার পোর্টস অফ দিস এরিয়াস হ্যাভ বিন অ্যাডভাইজড টু হোয়েস্ট কশনারি সিগনাল নাম্বার ১। আই রিপিট, কশনারি সিগনাল নাম্বার ১। নাও ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রিমেইন ইন এফেক্ট টিল ৬ PM টুমরো। লাইট টু মডারেট শাওয়ার অর থান্ডার শাওয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ টেম্পোরারি গাস্টি উইন্ড অ্যান্ড লাইটনিং ফ্ল্যাশেস মে sweeping over most of the places over Rangpur, Rajshahi, Dhaka, Mamunsingh, Khulna, Borishal, Chattogram and Sylhet. Moderately heavy to very heavy rainfall may expected at places over the country. Day and night temperature may remain nearly unchanged over the country. Highest temperature of the country today as recorded in Rangpur 34 degrees Celsius and lowest at Bandurban 23.1 degrees Celsius. Temperature as recorded in Dhaka today was a maximum 29.2 degrees Celsius, minimum 25.8 degrees. Humidity recorded in air at 9 a.m. 98%, at 6 p.m. 95%. The sun rises over Dhaka tomorrow at 5:19 a.m. sets at 6:49 p.m. Now we have latest weather situation. The well-marked low over northwest Madhya Pradesh and adjoining area weakened into a low-pressure area and now lies over central Uttar Pradesh and adjoining area. It's very likely to weaken gradually. Steep pressure gradient persists over North Bay and adjoining areas. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. That's the end of the weather report and latest weather situation for this time.
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সন্ধে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয় কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে সাতটা ত্রিশ মিনিটে। রাত নটা বেজে পাঁচ মিনিটে শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাঁপা শুনবেন রাত দশটায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান শুনবেন রাত দশটা বেজে ত্রিশ মিনিটে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান সূচি। FM 92 মেগাহার্জে সন্ধে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও জনস্বার্থ সেবায় অগ্রণী প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের গৌরব উজ্জ্বল 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী 10 থেকে 11 জুলাই 2026 দুই দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ডিএমসি ডে 2026 অনুষ্ঠিত হবে। আগামীকাল 11 জুলাই শনিবার শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন অডিটোরিয়াম ঢাকা মেডিকেল কলেজ ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা কম 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব-স্ব কেন্দ্রের FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্স ও FM 106 মেগাহার্সে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা।

প্রতিপাদ্য হচ্ছে তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী করি। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আগামী রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হবে। রাষ্ট্রপতি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। উল্লেখ্য, 1990 সালের 11 জুলাই প্রথমবারের মতো 90টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ডে যাত্রী সেবার মান উন্নয়নে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, যাত্রীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে এই অভিযোগ কেন্দ্রের স্থাপন করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, কোন যাত্রী ভোগান্তি বা হয়রানির শিকার হলে এখানে অভিযোগ জানাতে পারবেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকার বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। গাজীপুরের শ্রীপুরে বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সম্প্রতি উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার রাজবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে বৈঠকে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ ধরনের বিয়ে প্রতিরোধে পরিবার, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সমাজের সব শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। টাঙ্গাইল জামালপুর আঞ্চলিক মহাসড়কে আজ এক দুর্ঘটনায় একজন নিহত এবং অপর দুইজন আহত হয়েছে। দুপুরে জেলার ধনবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরে চলতি মৌসুমে লটকনের বাম্পার ফলন হয়েছে।

0: সুমে জেলার প্রায় 15,000 হেক্টর জমিতে লটকনের চাষ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বাগানে লটকন সংগ্রহ শুরু হয়েছে এবং স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে এ ফল সরবরাহ করা হচ্ছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রবাহে আগামীকাল সকাল 10টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় বিভিন্ন স্থানে ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:19 এবং সূর্যাস্ত সন্ধে 6:49। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।

0: বর্ষাকাল না জয়গুনের দাদা দুইটা হাস কিনা থুয়ে গেছিল, এখন সেই হাঁসের ডিম দিয়ে আমার এতগুলা হাঁস হয়েছে ভাই। ওই বাচ্চাগুলো যখন উঠানে দৌড়ায় বেড়ায় আমার জয়গুনো পিছে পিছে দৌড়ায়।
1: বাবা খুব ভালো, তো জয়গুনো একটা কাম আছে,
0: খুব আনন্দ।
1: বাচ্চাগুলির সাবধানে দেখে রাখে, আবার দেখো যে আবার ওই আছে না কুকুর টুকুরে বা ওগুলে
2: সাঁতার কাটে হাঁসগুলো, আর লাভ সফল তো হয়েছি আমি বলবো, হাঁস পালন করে অনেক লাভবান হয়েছি।
1: শুনো জরিনাবু, তোমার শহরের থেকে তোমার নাতি নাত করে
2: যায়,
1: তুমি যদি হাঁস পালো আর হাঁসের বাচ্চা যে জয়গুনের মতো ওই নাতি নাত করে দেখবো যে হাঁসের
2: বাচ্চা
0: কত মজা না, হাঁসের ডিম বড় বড় ডিম।
1: শুনো এই হাঁসের ডিম, এই যে তোমার যে গ্রামীণ পরিবেশে আমরা হাঁস পালন করি, এই হাঁস পালন করে যে আমাদের ডিম হয়, আমাদের কিন্তু আর্থিক উপার্জন হয়,
0: দাম বেশি,
1: হাঁসের দাম কিন্তু অনেক, হাঁস বেচলেও মোটামুটি ভাবে আর দুইটা হাঁস কেনা যায়।
0: শামুক পাওয়া যায় যেখানে সেখানে, পাট ক্ষেতের মধ্যে
1: নষ্ট হয় না, সব জায়গায় ওই
0: সব পানির মধ্যে
2: সব জায়গায়, হ্যাঁ চড়েও বেড়ায়, ওরা খেয়ে ফেলে এই শামুক টামুক।
1: তোমরা দোকানে যে হাঁসের গপ্পই করলা, আসো আজকে আসলে একটা ই আছে গ্রামীণ পরিবেশে হাঁস পালন, একটা আপনারা যে যেখান থেকে আমাদের আসো শুনতেছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন,

0: আর এই দেশমান মাটি আবার পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক
1: শুভেচ্ছা।
0: শুভেচ্ছা, আপনারা ভালো থাকবেন এই আশায় আজকের আসরটা আমরা শুরু করি। তাহলে এই যে বলছিলাম যে গ্রামীণ পরিবেশে হাঁস পালন, তাহলে আসো এই বিষয়ে একটা আলোচনা আছে আমরা শুনি, শুনলে আরো আমরা জানতে পারো এই হাঁস পালনের আগেও আমাদের কি করণীয় আছে।
1: শুনি
2: শুনি। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, কৃষি কাজের সাথেই আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজকের আসরে আমরা কথা বলবো গ্রামীণ পরিবেশে হাঁসপালন। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর হালিমা খাতুন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা BLRI। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
3: ধন্যবাদ।
2: প্রথমেই আপনার কাছে জানতে চাই, গ্রামের সাধারণ পরিবেশে কেন হাঁস পালন লাভজনক?
3: গ্রামে প্রচুর খাল বিল পুকুর এবং ফসলি জমি থাকে। হাঁস এসব জায়গা থেকে প্রাকৃতিক খাবার যেমন শামুক, পানা, পোকা নিজে নিজেই খুঁজে নিতে পারে। এতে খাবারের খরচ অনেক কমে যায়। এছাড়া হাঁসের রোগবালাই মুরগির তুলনায় কম হয় এবং তারা প্রতিকূল আবহাওয়া সহ্য করতে পারে। সেজন্যই কিন্তু গ্রামীণ পরিবেশে হাঁস পালন বেশ লাভজনক।
2: এখন আপনার কাছে জানতে চাই যে হাঁসের ঘর তৈরির সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে?
3: হাঁসের ঘর হতে হবে খোলামেলা এবং বায়ু চলাচলে সুবিধাযুক্ত। খেয়াল রাখতে হবে যেন মেঝে সব সময় শুকনো থাকে। প্রতিটি বড় হাঁসের জন্য গড়ে 2-3 বর্গফুট জায়গা প্রয়োজন হয়। শেয়াল বা বেজি থেকে রক্ষার জন্য ঘরটি মজবুত বেড়া দিয়ে ঘেরা উচিত।
2: এবারে আপনার কাছে জানতে চাই, শুধু কি প্রাকৃতিক খাবার দিলেই হবে হাঁসের জন্য, নাকি বাড়তি খাবারেরও ব্যবস্থা করতে হবে?
3: আসলে হাঁস যখন বাইরে চড়ে বেড়ায় তখন সে প্রোটিনের উৎস খুঁজে পায়, যেমন শামুক, পোকামাকড় এগুলো। তবে বেশি ডিম পেতে হলে তাকে চালের কুড়া, গমের ভুষি এবং খৈল মিশিয়ে বাড়তি খাবার দিতে হবে। বিশেষ করে বর্ষাকালে যখন চড়ে খাওয়ার সুযোগ কম থাকে তখন সুষম খাবারের বিকল্প নেই।
2: এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে আমরা জানি যে হাঁসের বিভিন্ন রোগ বালাই হয়ে থাকে, সেক্ষেত্রে হাঁসের মরক বা অন্যান্য যে রোগ বালাই আছে সেগুলো এড়াতে খামারিদের প্রধান কাজ কি হতে পারে?
3: সবচেয়ে জরুরি হলো টিকা বা ভ্যাকসিন দেয়া। বিশেষ করে ডাক প্লেগ এবং হাঁসের কলেরা, এই দুটি রোগের কারণে হাঁসের অনেক খামারি ক্ষতিগ্রস্ত হন। নির্দিষ্ট সময়ে এই টিকাগুলো দিলে মৃত্যুর হার প্রায় শূন্যে নামিয়ে আনা সম্ভব। এছাড়া পানির এবং খাবারের পাত্র পরিষ্কার রাখা এবং অসুস্থ হাঁসকে দ্রুত আলাদা করাও জরুরি।
2: অনেক সময় কিন্তু আমাদের খামারিরা অভিযোগ করেন যে হঠাৎ করে অনেক হাঁস মারা যাচ্ছে, তো আপনি তো টিকার কথা বললেন, সেক্ষেত্রে যদি একটু এই বিষয়ে বিস্তারিত বলতেন।
3: হ্যাঁ, অবশ্যই। হাঁসকে মূলত দুটো টিকা দিতে হয়, ডাক প্লেগ এবং ডাক কলেরা। তো হাঁসের সবচেয়ে ভয়ানক রোগ হচ্ছে ডাক প্লেগ। এর জন্য 21-25 দিন বয়সের বাচ্চাকে প্রথম টিকা দিতে হয়। এই টিকাটি হাঁসের রানের বা বুকের মাংসে ইঞ্জেকশন হিসেবে দিতে হবে। তবে তার ঠিক 15 পর বুস্টার ডোজ দিতে হবে। মনে রাখতে হবে এই টিকা একবার দিলেই হবে না, প্রতি 6 পর পর আবার দিতে হবে। আরেকটি মারাত্মক রোগ হচ্ছে ডাক কলেরা। এই ডাক কলেরা রোগটি সাধারণত বড় হাঁসকে বেশি আক্রমণ করে।

0: ক্ষেত্রে বিশেষ কোনো যত্ন নিতে হয় কিনা?
1: হ্যাঁ, অবশ্যই কিছু যত্ন তো ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে নিতেই হবে। হাঁস সাধারণত ভোরের দিকে ডিম পাড়ে, তাই সকাল 9টা পর্যন্ত তাদের ঘরে আজকে রাখা ভালো, যাতে ডিমগুলো বাইরে পাড়ার সময় নষ্ট না হয়। এছাড়া ডিম পাড়া হাঁসকে পর্যাপ্ত ক্যালসিয়াম যেমন ঝিনুকের গুঁড়া খাওয়ালে ডিমের খোসা শক্ত হয় এবং সুষম খাবার দিতে হবে যাতে উৎপাদন ভালো থাকে।
0: এবারে আপনার কাছে জানতে চাই যে সব হাঁস কি একই রকম ডিম দেয়, এবং সেই সাথে গ্রামীণ পরিবেশে কোন জাতের হাঁস পালন সবচেয়ে লাভজনক?
1: না, সব হাঁস জাত ভেদে ডিমের সংখ্যা কম বেশি হয়ে থাকে। আমাদের দেশের দেশি হাঁস বছরে 70-80টি ডিম দেয়, তবে খাকি ক্যাম্পবেল, জেনডিন বা ইন্ডিয়ান রানার জাতের হাঁস বছরে 250-300টি পর্যন্ত ডিম দিতে পারে। আবার মাংসের জন্য পালন করলে পিকিন জাতের হাঁস ভালো।
0: এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে অনেক সময় দেখা যায় হাঁস ডিম পাড়া কমিয়ে দেয় বা ডিমের আকার ছোট হয়ে যায়, তখন আমাদের খামারি ভাই বোনদের কি করণীয় হতে পারে?
1: হ্যাঁ, অনেক সময় তাই দেখা যায় যে হাঁস ডিম পাড়া কমিয়ে দেয়। এর প্রধান কারণ সুষম খাবারের অভাব এবং পানির স্বল্পতা। হাঁসকে কেবল কুড়া খাওয়ালে হবে না, খাবারে প্রোটিন যেমন শুটকি মাছের গুঁড়া বা সয়াবিন মিল থাকতে হবে। এছাড়া প্রচণ্ড গরমে হাঁস ধুঁকতে থাকে বা পানির উৎস পুকুর নালা শুকিয়ে গেলে তার স্ট্রেসে পড়েও ডিম কমিয়ে দেয়।
0: সবশেষে আপনার কাছে জানতে চাই যে হাঁস মুরগি কি একসাথে পালন করা যায়, এতে কোনো সমস্যা হয় কিনা, এবং সেই সাথে হাঁসের ডিম সংরক্ষণ ও বাজারজাত করার সঠিক উপায় কি, সে বিষয়ে যদি বলতেন।
1: গ্রামীণ পরিবেশে অনেকেই হাঁস মুরগি একসাথে পালন করেন, তবে এটি না করাই ভালো। হাঁস প্রচুর পানি ছিটিয়ে চারপাশ নোংরা ও স্যাঁতসেঁতে করে ফেলে, যা মুরগির জন্য ক্ষতিকর। এছাড়া হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হলেও তারা আগে অনেক সময় মুরগির রোগের বাহক হিসেবে কাজ করে, তাই আলাদা ঘরে রাখাই বুদ্ধিমানের কাজ। হাঁসের ডিম সংগ্রহের পর ভেজা কাপড় দিয়ে আলতো করে মুছে নিতে হবে, তবে সরাসরি পানিতে ধোয়া যাবে না, এতে ডিম দ্রুত নষ্ট হয়ে যায়। ডিমের সরু অংশ নিচে এবং মোটা অংশ উপরে রেখে ঝুড়িতে সাজাতে হবে। সরাসরি সূর্যের আলো থেকে দূরে ঠান্ডা ও বাতাসযুক্ত স্থানে রাখলে ডিম অনেকদিন ভালো থাকে।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আসরে উপস্থিত হয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের জানানোর জন্য।
1: ধন্যবাদ বাংলাদেশ বেতারকে।
2: কি সুগনাবু, জৈনাবু, শুনলা তো?
3: অনেক জানতে পারলাম।
2: গ্রামীণ পরিবেশে হাঁস পালনে কত আছে
3: নিয়ম কানুন আছে,
2: নিয়ম কানুন আছে,
3: সেগুলো আমরা জানতে পারলাম।
2: আমি জানতাম, আমরা তো সব জানি না,
3: আমরা সব জানি না।
2: তুমি তো আজকে শুনলা কিভাবে হাঁস অসুস্থ হলে কিভাবে কি করতে হইব, তারপরে তোমার ওই যে
4: হাঁসের মুরগি একসাথে রাখুন যাইব
3: না, যাবে না, এত ক্ষতি হতে
4: পারে। আমি তো শিখলাম রাজা ভাই, যে আমার বাচ্চা ওলা যে দৌড়ায় বেড়ায়, 21 দিন তো হয়ে গেছে, টিকা দেন লাগবে।
2: আর ওই যে শুনো, ডিম রাখার পদ্ধতি কইলো,
4: হ্যাঁ, চোখের দিকটা উপরে দিকে রাখুন লাগবে,
3: নিচের দিকে রাখতে হবে কোনটা, আবার উপরে দিকে কিভাবে রাখতে হবে, বেশি পানির মধ্যে আবার ধোয়া যাবে না, সেটাও ক্ষতি হবে ডিমের। অনেক গুরুত্বপূর্ণ
4: জানলাম,
3: জানতে পারছি। কিন্তু
2: ওই যে খোয়াটা এমন তুই ভাবে তৈরি করতে হইব যাতে মানে
4: খোলা মেলা
2: আমরা কৃষি বিষয়ক গান শুনি। চৈ চৈ চৈ হাঁস ডাকে ওই, শিল্পী রাজীব দাস ও প্রিয়াঙ্কা বিশ্বাস, গীতিকার শফিকুল ইসলাম, সুরকার উজ্জ্বল সিনহা। তাহলে আসো আমরা গানটা শুনি।
4: আচ্ছা শুনি।

0: দেখো
1: আমরা কথায় কথায় হাঁস পালন নিয়ে বললাম, আবার গানে গানেও
2: শুনলাম, কিছু শুনলাম, ভালো লাগলো।
1: এই যে কৃষিজীবী ভাই বোনেরা আপনারা যারা হাঁস পালন করেন, তারা কিন্তু এই যে আজকের আলোচনা এবং এই গানে গানে যেগুলি আমরা
0: শিখলাম,
1: এই শিখলেন আপনারা কিন্তু এগুলি পালন করলে কিন্তু আপনারা কিন্তু লাভবান হবেন, আপনার অর্থনৈতিক দিক থেকেও আপনারা
2: উপকৃত
1: হবেন। তো একটা জিনিস সুবিনাবু,
0: হ্যাঁ ভাই,
1: যে আমরা কিন্তু এই যে ফসল উৎপাদন করি,
0: হ্যাঁ আমরা তো কৃষক,
1: হ্যাঁ, কিন্তু আমরা তো অনেক সময় দেখা যায় যে আমরা সঠিক ভাবে পরিবেশ বান্ধব কৌশল যদি করি তাহলে আমাদের ফসল ভালো হবে আর আমরা ভালো জাতের ফসলটা পাবো। তাহলে শুনো, আজকে আমাদের আসরে এই বিষয়ে একটা আলোচনা আছে, পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন।
2: আচ্ছা,
1: বুঝছো? তাহলে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন
0: শিখানোর দরকার আছে।
1: হ্যাঁ হ্যাঁ, আর এই বিষয়ে বলতেছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, শস্য বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা। তাহলে আসো, আগে ওনার কাছ থেকে বিষয়টা শুনে নেই।
0: আচ্ছা আচ্ছা, শুনি।
3: পরিবেশ বান্ধব কৃষি হলো এমন একটি কৃষি ব্যবস্থা যেখানে মাটি, পানি, জীববৈচিত্র্য এবং মানুষের স্বাস্থ্যের ক্ষতি না করে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন করা হয়। এ পদ্ধতিতে রাসায়নিক উপকরণের উপর নির্ভরতা কমিয়ে জৈব সার, জৈব বালাই দমন, ফসল পর্যায়ক্রম এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে অধিক ফলনের আশায় অনেক ক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে। এর ফলে মাটির উর্বরতা কমছে, পরিবেশ দূষিত হচ্ছে, উপকারী পোকামাকড় ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল কীটনাশকের অবশিষ্টাংশ খাদ্যের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। তাই এখন প্রয়োজন এমন কৃষি ব্যবস্থা যেখানে ভালো ফলনের পাশাপাশি পরিবেশ ও মানুষের স্বাস্থ্যও সুরক্ষিত থাকে। নিরাপদ ফসল উৎপাদনে কৃষিজীবী ভাইয়েরা বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব কৌশল অনুসরণ করতে পারেন, যেমন জৈব সার ও কম্পোস্ট সার ব্যবহার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএম অনুসরণ, রোগ ও পোকা সহনশীল উন্নত জাতের বীজ ব্যবহার, ফসল পর্যায়ক্রম ও বহুমুখী ফসলের চাষ, মাটি পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ, পরিচ্ছন্ন ও নিরাপদ সেচের পানি ব্যবহার এবং কীটনাশক প্রয়োগের পর নির্ধারিত অপেক্ষাকাল মেনে ফসল সংগ্রহ। এসব কৌশল অনুসরণ করলে উৎপাদন যেমন নিরাপদ হয় তেমনি মাটির স্বাস্থ্যও দীর্ঘদিন ভালো থাকে। পরিবেশ বান্ধব কৃষি বলতে গেলে আরেকটি বিষয় বলতে হয়, সেটি হলো আইপিএম। আইপিএম হলো এমন একটি পদ্ধতি যেখানে প্রথমে প্রাকৃতিক ও জৈব উপায়ে রোগ পোকা দমনের চেষ্টা করা হয়, যেমন উপকারী পোকা সংরক্ষণ, ফেরোমন ফাঁদ, আলোক ফাঁদ, পরিচ্ছন্ন চাষাবাদ এবং প্রতিরোধী জাত ব্যবহার। একান্ত প্রয়োজন হলে অনুমোদিত কীটনাশক সঠিক মাত্রায় ও সঠিক সময়ে ব্যবহার করা হয়। এতে উৎপাদন খরচ কমে, পরিবেশ রক্ষা হয় এবং কৃষক নিরাপদ ফসল উৎপাদন করতে পারেন। এসব জৈব সার ব্যবহার করলে মাটির বিভিন্ন উপকারিতা হয়, যেমন মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে, মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং উপকারী অণুজীবের কার্যক্রম বৃদ্ধি করে, ফলে মাটির উর্বরতা দীর্ঘস্থায়ী হয় এবং রাসায়নিক সারের প্রয়োজন কমে যায়। খামারের গোবর, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, সবুজ সার ও ফসলের অবশিষ্টাংশ থেকে সহজেই জৈব সার তৈরি করা যায়। অনেকেই মনে করেন পরিবেশ বান্ধব কৃষিতে ফলন কম হয়, কিন্তু বাস্তবে সঠিক ব্যবস্থাপনা অনুসরণ করলে উৎপাদন স্থিতিশীল থাকে এবং উৎপাদন খরচ অনেকটাই কমে আসে। এছাড়া মাটির স্বাস্থ্য ভালো থাকে, রাসায়নিকের ব্যবহার কমে, বাজারে নিরাপদ খাদ্যের চাহিদা ও মূল্য বেশি পাওয়া যায়, ফলে কৃষকের লাভ বাড়ে এবং কৃষিও হয় অনেকটা টেকসই। সর্বশেষে আমি কৃষিজীবী ভাই ও বোনদের জন্য পরামর্শ দেব যে আজকের কৃষি শুধু বেশি ফলন নয়, বরং নিরাপদ ফলন নিশ্চিত করারও সময়। তাই জৈব সার ব্যবহার করুন, সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করুন, প্রয়োজন ছাড়া রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন না এবং স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ করুন। নিরাপদ খাদ্য উৎপাদন মানে নিজের পরিবার, ভোক্তা, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা।

0: এই রিক্সা যাবে
1: তো যাই রং স্যার,
0: এই যে রেডি অফিস
1: ওঠেন স্যার,
0: ভাড়া কত
1: স্যার করে একটা দিয়েন,
0: ওঠো জয়া।
2: যাক বাবা, শেষ পর্যন্ত একটা রিক্সা পাওয়া গেল। মনে হয়
0: আরে না, এটা সিগন্যাল, এখনই ছেড়ে দেবে।
2: কি তীব্র শব্দ,
0: বসো আমি আসছি।
2: এই কোথায় যাচ্ছ?
3: কিছু বলবেন?
0: একটা না হর্ন দিচ্ছেন কেন?
3: আরে একটু সাইড দিলেই তো,
0: দেখছেন না সিগন্যাল, সামনে কত গাড়ি, যেতে পারবেন? আবার হর্ন বাজাচ্ছেন।
3: আরে হর্ন বাজালে কি হয়?
0: শুনেন, আপনার এই অযথা হর্ন বাজানো শব্দ দূষণ সৃষ্টি করে, এতে চারপাশের মানুষের অসুবিধার কারণ হতে পারে।
3: আজ সকালে নতুন কাহিনী শুরু করলেন ভাইজান।
0: নতুন কাহিনী না, পুরান।
3: পুরান একটু কম না।
0: শুনেন, যে শব্দ মানুষের মনকে আর কানকে বিরক্ত করে তাকেই শব্দ দূষণ বলে। এই যেমন ধরো, জোরে জোরে একটানা মাইক বাজানো, ঢোলের শব্দ, পটকা ফোটানোর আওয়াজ, কলকারখানার শব্দ, গাড়ির হর্নের আওয়াজ, উচ্চ শব্দে স্পিকার দিয়ে গান বাজানো বা শোনা, আর এখন হেডফোন দিয়ে মোবাইলের মাধ্যমে গান শোনা, এসব কিন্তু শব্দ দূষণের অন্যতম কারণ, যা মানুষের শারীরিক ও মানসিক ভাবে ক্ষতি করে।
3: আর একটু কম না, সিগন্যাল ছাড়ে নাই।
0: অনেক সময় অপ্রয়োজনীয় শব্দ, কোলাহল আমাদের অসহ্য লাগে। অবিরাম তীব্র শব্দ মানসিক উত্তেজনা বাড়ায় ও মেজাজ খিটখিটে করে। শব্দ দূষণে বমি বমি ভাব হতে পারে, ব্রেনের ক্ষতি হতে পারে, ঘুমের ব্যাঘাত হয়, যার জন্য মানুষ ক্লান্ত হয়ে পড়ে, অবসাদ ঘিরে ধরে, যার জন্য কাজের ইচ্ছে, দক্ষতা কমে যায়, স্মৃতিশক্তি কমতে পারে, এছাড়াও কানে শোনার ক্ষমতা কমে বা একেবারে নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে ডাক্তারের কাছে যেতে যেতে পকেট খালি হয়ে যাবে।
3: বা মূল্যবান কথা কইছেন, এই সব কথা আগে তো কোনোদিন শুনি নাই।
0: আর একটা কথা বলি,
3: কম
0: স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত হাসপাতালের কাছাকাছি গাড়ির হর্ন বাজানো যাবে না।
3: আচ্ছা আচ্ছা,
0: শোনো ভাই, শব্দ দূষণ সহ সব ধরনের দূষণ প্রতিরোধে সরকার আগেই আইন করেছে, কিন্তু সচেতনতার অভাবে আমরা আইন না মেনে প্রতিনিয়ত শব্দ দূষণের মাধ্যমে পরিবেশ দূষণ করে চলেছি, তাই সবাইকে সচেতন হতে হবে।
3: একেবারে ঠিক কথা কইছেন।
0: এখন কি করবে বলো?
3: তার হর্ন বাজাবো না,
0: নিজে মানতে হবে, অপরকেও মানাতে হবে।
3: স্যার, সিগন্যালটা মনে হয় শুকিয়ে গেছে।
0: আচ্ছা, টান দাও রিক্সাওয়ালা ভাই।
2: এতক্ষণ কি কথা বললে ওনার সাথে?
0: সকাল সকাল একটু জ্ঞান বিতরণ করে আসলাম আর কি।
2: তাই নাকি?
0: চলে আমার রিক্সা হাওয়ার বেগে উইরা উইরা, দেখবো আজ ঢাকা শহর ঘুইরা ঘুইরা, ও পাবলিক ভাই রিক্সার ব্রেক নাই। ও
2: এই রিক্সালা ভাই, তোমার স্যার বলে কি
1: হার্ড ব্রেক আছে। আশা করছি নামেন।
2: ইস্তে 10 মিনিট লেট।

0: হ্যাঁ, আমরা শব্দ দূষণ নিয়ে শুনলাম
1: শুনলাম
0: দেখলাম শব্দ দূষণে কত
2: ক্ষতি করে,
0: তাদের ওই যে হার্টের সমস্যা আছে, তার এই শব্দ দূষণে কিন্তু তাদের ক্ষতি হইতে
2: পারে, কানেরও ক্ষতি হয়,
0: কানেরও ক্ষতি হতে পারে। শুনো যে বললো খালি যে গাড়ির হর্নে না, উচ্চ স্বরে কথা বললে আছে না যে অনেকে আস্তে কথা কয়, চিলিয়া কথা কয়,
1: সেটাও ক্ষতি করে,
0: সেটাও ক্ষতি করে, সেটাও শব্দ দূষণ। আবার ওই যে হেডফোন লাগে কানে, ওই যে তোমার জয়গুণ, এইতো দেখি যে ধারা করে আটে
2: না ক্ষতি হয়, তো
0: একটু গ্লি করবা যাতে
2: সতর্ক থাকা লাগবে।
0: পোলাপান মানুষ তো চোখ কানের ক্ষতি হইতে পারে,
2: ভাই ম্যাগ হইছে দেখছো আকাশে,
0: আবার আকাশে ম্যাগ হইছে, এটা আমাদের কিন্তু এই যে বজ্রপাতের থেকে সাবধান থাকতে হবে,
1: সাবধান থাকতে হবে।
0: হ্যাঁ, ওই যে যখন যে বজ্রপাত হয় তখন কিন্তু ওই যে জালনার গ্রিল ধরে খালান যাবে না,
1: যাবে না একেবারে,
0: মাঠে থাকলে দৌড়িয়া ঘরের ভিতরে চলে আসতে,
1: চলে আসতে হবে।
2: আবার দেখো ভাই এই যে ডেঙ্গু মশার দিন,
0: হ্যাঁ
2: এখনো কিন্তু রোগী হাসপাতালে ভরা,
0: তো আমাকে সব দিকেই রাখতে হবে, ডেঙ্গুর দিকেও সতর্ক থাকতে হইব,
1: সচেতন ভাবেই আমাদের থাকতে হবে,
0: দিকেও সতর্ক থাকতে হইব,
1: সতর্ক।
0: তো আমরা কিন্তু কথা কথা অনেক দূর চলে আসছি, শেষ প্রান্তে চলে আসছি, যাওয়ার সময় হয়েছে।
1: হ্যাঁ,
0: তো আমরা যাওয়ার আগে আজকে জানিয়ে দেই যে আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। তা কি কো,
2: চলো যাই,
0: তাহলে চলো যাই আমরা।
2: আচ্ছা।

0: বাংলাদেশ বেতার স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধ্যে 7:30। বর্ষার এই মিষ্টি সন্ধ্যায় চতুর্থ পালার আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় জুবায়ের আল মাহমুদ, শিরিন বানু, সুরাইয়া সুলতানা এবং আহসান হাবিব বাপ্পি। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সুলেমান হোসেন খান, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ রফিকুল ইসলাম এবং শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে শামীম সুলতানা।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর

0: আসসালামু আলাইকুম। সেনানিও ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আজকের দূরবার অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আকাশ প্রীতিময় শুভেচ্ছা।
1: দূরবারে আজ শুনবেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। প্রথম গান যেখানে বৃষ্টি কথা বলে, গানটির শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

দুবারে আপনারা শুনছেন দেশে গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারের গানটির শিল্পী ফেরদৌসী রহমান, গানটি লিখেছেন কুদরতে খোদা, সুরকার সমর দাস।

দেশে গানের অনুষ্ঠান উদ্দীপন শুনছেন। এবারের গানটির শিল্পী ফাহমিদা নবী, গানটি লিখেছেন নাহিদ নজরুল, সুর করেছেন শওকত হোসেন।

এবারে গানটি গেয়েছেন জানিতা আহমেদ ঝিলিক। গানটি লিখেছেন মোসাম্মদ শাহিন আক্তার, সুর করেছেন এস এম আব্দুল ইয়া ওয়াদুদ সরকার।

0: শুনলেন দুর্বারে দেশে গানের অনুষ্ঠান উদ্দীপন।
1: সবাইকে আবারও প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আজকের দুর্বার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমরা, জুবায়ের আল মাহমুদ এবং সুরাইয়া সুলতানা। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়ামের মোকাবেলা করবে। আজ বাংলাদেশ সময় রাত একটায় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে ম্যাচটি শুরু হবে। গতরাতে বোস্টনে প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 2-0 গোলে মরক্কোকে পরাজিত করে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উন্নীত হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: বস্টন স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ফ্রান্স। একের পর এক সুযোগ, কিন্তু সামনে যেন অদম্য প্রাচীর ইয়াসিন বুনো। কখনো তার দুর্দান্ত সেভ, কখনো পোস্টে লেগে ফিরে আসা বল হতাশ করে ফ্রান্সকে। 28 মিনিটে প্রাণটি পায় ফ্রান্স, তবে এমবাপ্পের দুর্বল শট ঠেকিয়ে দেন বুনো। 35 মিনিটেও নিশ্চিত গোল বাঁচিয়ে মরক্কোর স্বপ্ন বাঁচিয়ে রাখেন বুনু। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল, কিন্তু দ্বিতীয়ার্ধে আর আটকানো যায়নি ফ্রান্সকে। 60 মিনিটে দুর্দান্ত শটে জাল কাঁপান কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে অষ্টম গোল করে মেসিকে ছুঁয়ে ফেললেন তিনি। 6 মিনিট পরই মরক্কো শিবিরে আরেকটি আঘাত, ওসমান ডেম্বেলের নিখুঁত ফিনিশিং এ ব্যবধান হয় 2-0 তে। সেই দুই গোলেই নিশ্চিত হয় ফ্রান্সের সেমিফাইনাল। শেষ দিকে তৃতীয় গোলের সুযোগ নষ্ট করেন মাতেতা, তাতে অবশ্য ফল বদলায়নি। ইতিহাস গড়া মরক্কোর স্বপ্নভঙ্গ হল কোয়ার্টার ফাইনালেই। টানা 3 বিশ্বকাপের শেষ 4 ওঠার কীর্তি করল ফ্রান্স। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: এদিকে আগামীকাল দিবাগত রাত 3টায় যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের, এবং রোববার বাংলাদেশ সময় সকাল 7টায় কানসাসে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে। গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মানিকগঞ্জ একরাম স্মৃতি ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। আজ শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে একরাম স্মৃতি ফুটবল একাডেমি টাইব্রেকারে 3-2 গোলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে গাজীপুরে একতা বন্ধন যুব সংঘের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ আজ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে মাস্টারবাড়ি একতা সংঘ 2-1 গোলে ব্যবধানে ফুলাসাল ক্লাব গোসিঙ্গাকে পরাজিত করে বিজয় অর্জন করে। আগামীকাল হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে বাংলাদেশের জয় ছাড়া বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে 3 ম্যাচের সিরিজ জিতে নিয়েছে জিম্বাবুয়ে। এদিকে আগামী 15 জুলাই থেকে বুলাওয়েতে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি বাংলাদেশ সময় বিকেল 4:30 অনুষ্ঠিত হবে। আগামীকাল স্বাগতিক ইংল্যান্ড এবং ভারতের মধ্যে পঞ্চম ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। সাউদাম্পটনে বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 খেলা শুরু হবে। 5 ম্যাচ সিরিজে ইংল্যান্ড 3-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। দুদলের মধ্যকার প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টি টোয়েন্টি সিরিজের পর ভারত ও ইংল্যান্ডের মধ্যে 3টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এর বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। এশিয়া কাপ ক্রিকেটের পরবর্তী আসরের জন্য মিরপুর, সিলেট ও চট্টগ্রামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এসব ভেন্যুর সুযোগ সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টটি আগামী বছরের জুন জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এখনও এর আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়নি। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
2: বাংলাদেশ বেতার ঢাকা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ার অংশ শুনবার জন্য। শুরুতেই আমরা শুনব প্রেমের জ্বালা ছায়াছবির গান, শিল্পী কনক চাপা।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। এবারের গানের শিল্পী আসিফ, চলচ্চিত্র তুমি আমার প্রেম।
1: হ্যালো
2: নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা,
1: চোখে আবার কখন চোখ পড়লো?

0: গোলাপ রাঙা ফুটে আছে ফুল, মন চায় বারবার করি কিছু ভুল,
1: একেবারে নির্লজ্জ।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। ছায়ারঙে আমরা কিছুক্ষণ পর আবারও ফিরব পবিত্র ঈশার নামাজের আজানের পর। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন। এখন প্রচার হচ্ছে পবিত্র ঈশার নামাজের আজান।
1: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: পবিত্র এশার নামাজের আজানের পর আবারও আমরা ফিরে এলাম নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রঙে। এবারে শোনাব বাধা চলচ্চিত্র থেকে গান। মানুষ বাঁচার জন্য মরণকালে কি করে তা আমরা গানে গানে শুনব মনির খান ও বেবিনান্স নিমের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হয়ে গেল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারাম
1: বাংলাদেশ বেতার। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের 10টি পদক্ষেপ গ্রহণ, রাখছেন পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর। উদ্ভূত দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রাম অঞ্চলে 2,15,00,000 টাকার অনুদান বরাদ্দ, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল, জেলা প্রশাসকের কার্যালয়ে কন্ট্রোল রুম চালু। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আগামীকালের HSC ও সমমানের পরীক্ষা স্থগিত। রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর, জানালেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশ সদস্য সহ নিহত অন্তত 17। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ রাত 1টায় বেলজিয়ামের মোকাবেলা করবে স্পেন। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় 10টি পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন আজ এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী নির্দেশিত 10টি পদক্ষেপগুলোর কথা তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক দুর্যোগ কবলিত এলাকার খোঁজ খবর নিচ্ছেন এবং সংশ্লিষ্টদের পরিস্থিতি তদারকি করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে BNP'র সকল পর্যায়ের নেতা কর্মীকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তারেক রহমান ক্ষয়ক্ষতি নিরূপণ, দ্রুত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংসদ সদস্যদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। মাহদী আমিন জানান, দুর্যোগ কবলিত এলাকায় ইতিমধ্যে 1,057টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, সেখানে 12,000-এর বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। GR কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 5টি জেলার জন্য 2,15,00,000 টাকা নগদ অনুদান এবং 3,450 মেট্রিক টন চাল দুর্গতদের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিশু খাদ্য এবং 3 বেলা খাবার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে প্রায় 5 দিন ধরে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজধানীতে আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এর ফলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢল এবং জলাবদ্ধতায় চট্টগ্রাম জেলার অন্তত 4,500,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, জেলার প্রতিটি উপজেলায় এবং জেলা প্রশাসনের কার্যালয়ে কন্ট্রোল রুম চালু রেখে 24 ঘণ্টা উদ্ধার, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আর শুনুন আমাদের চট্টগ্রাম সংবাদদাতার প্রতিবেদনে।
2: টানা ভারী বর্ষণে চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, সাতকানী সহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকা জলবদ্ধ হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষ। বাংলাদেশ বেতারের কাছে নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন এসব এলাকার বাসিন্দারা।
3: খুব ভয়াবহ, এখন এখানে পানি উঠে নথিপত্র সব ভিজে যাচ্ছে। এখানে মানুষজনের অবস্থা খুব খারাপ, মানে পানির অবস্থা খুবই খারাপ।
4: এখানে মানুষ অনেকদিন ধরে কষ্ট পাচ্ছে, আজকে কয়েকদিন ধরে না খাই, চুলার মধ্যে আগুন পর্যন্ত জ্বালাইতে যাচ্ছি না, চুলা ডুবে গেছে, অনেক কষ্ট।
5: এদিকে
2: জলবদ্ধতা মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি সক্রিয় রয়েছেন বিএনপি সরকারের বিভিন্ন দপ্তর। ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবার ও ত্রাণ বিতরণ, বন্যা দুর্গতদের আশ্রয় কেন্দ্রে ফেরানো কাজ করছেন তারা।
6: সেখানে সরে আসেন, আমাদের পাশে আরবান ডিসপেন্সারিকে আমরা আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছি, এর বাইরে আমাদের 10টা স্কুলকে আমরা আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছি। খাবার দাবারের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই অবশ্যই এই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে চলে আসবেন।
2: চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পাশাপাশি দুর্যোগপূর্ণ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা, জরুরি সহায়তা প্রদান এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। দুর্গম পানিবন্দী এলাকায় নৌকা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। টানা বৃষ্টির কারণে দুর্ভোগ পুরোপুরি কাটেনি, তবে সরকার, প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বিত তৎপরতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। জাহিদাসান হৃদয়, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
0: এদিকে টানা ভারী বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় রাঙামাটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। এ পর্যন্ত জেলার 40টি আশ্রয়কেন্দ্রে 3,524 জন মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে বান্দরবানে সাঙ্গু ও মাতামোহরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে মৌলভীবাজারের সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান, বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ফেঞ্চুগঞ্জ, বড়লেখা মহাসড়ক সহ রাজনগর, কুলাউড়া, কুলাউড়া কমলগঞ্জ, ভানুগাদ, শ্রীমঙ্গল আঞ্চলিক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে টানা ভারী বর্ষণে কক্সবাজার জেলা জুড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রতিদিন পাহাড় ধস ও পানিতে ভেসে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমন অবস্থা জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি, নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসরতদের। বিস্তারিত শুনুন আমাদের কক্সবাজার সংবাদদাতার প্রতিবেদনে।
7: টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া, রামু সদর সহ বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পানিবন্ধ হয়ে পড়েছে প্রায় 2 লক্ষ মানুষ। পাশাপাশি কয়েকটি স্থানে হয়েছে পাহাড় ধস। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত চার দিনে কক্সবাজার জেলায় বৃষ্টির পানি, পাহাড়ি ঢল ও মাতামোহরির পানি লোকালয়ে প্রবেশ করে অনেক নিচু স্থান পানিতে তলিয়ে গেছে। এছাড়া টানা বৃষ্টির কারণে কক্সবাজারের নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণীর মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গত দুদিন ধরে ঢাকা কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
8: আমরা হাঁটু পরিমাণ পানির মধ্যে আমরা ডুবে বসে আছি। এখনো দুদিন ধরে কে কে না কে এখনো বসে আছি। দেখেন আমাদের বাড়ি ঘর অবস্থা কিরকম, পানির মধ্যে ডুবানো। এখনো
9: 4-5 দিন ধরে যে ভারী বর্ষণ হচ্ছে, প্রথমত ধরতে গেলে আমাদের এটা একটা প্রত্যন্ত অঞ্চল। এই যে পাহাড় ধসে যে কয়েকজন মারা গেছে, এই যে নিম্নাঞ্চল গুলো যে প্লাবিত হয়ে গেছে, তারপরে এই বিভিন্ন জায়গায়
10: আমরা গাড়ি চালাতে পারতেছি না। এখানে আপনার পানি উঠে বসে থাকে পাহাড়ের মাটি নামে, এখানে ট্রেন চলতেছে না, আমরা ইনকাম না, আমাদের ইনকাম নাই, আমরা এখন খুবই কষ্টতে আছি।
7: জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে পানিতে ডুবে অন্তত 21 জনের প্রাণহানি হয়েছে। জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার 640টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। এছাড়া শুকনো খাবার পর্যাপ্ত রয়েছে বলে জানান তিনি।
11: এখন পর্যন্ত 21 জনের মতো ব্যবস্থা আমাদের যে 640টি আশ্রয়কেন্দ্র সবগুলো খুলে দেওয়া হচ্ছে। সেই আশ্রয়কেন্দ্র গুলোতে আমরা লোকজন শুকনো খাবার, বাইরেও যারা একটু পানিবন্দী আছে তাদেরকে আমরা শুকনো খাবার বিতরণ করতেছি। ত্রাণ পর্যাপ্ত বরাদ্দ আছে সরকারের পক্ষ থেকে। যে জায়গাগুলোতে পানিবন্দী মানুষের তথ্য পাচ্ছি সেই জায়গাগুলোতে আমরা কি অবস্থা গ্রহণ করতেছি।
7: এদিকে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও জরুরি সহায়তার জন্য একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সার্বক্ষণিক সহায়তার জন্য কন্ট্রোল রুম নাম্বার 01872615132 এ যোগাযোগ করতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার জন্য সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। এস এম আরোজ, বাংলাদেশ বেতার, কক্সবাজার।
0: এদিকে রাঙামাটির জেলা প্রশাসক বাসাসকে জানিয়েছেন, আজ সকালে সাজেকে আটকে পড়া আরও 421 পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন HSC পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক আদেশে একথা জানানো হয়। এতে বলা হয়, আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় চট্টগ্রাম বোর্ডের আওতাধীন পাঁচ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলায় অনুষ্ঠেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর মোহাম্মদ পারভেজ সাজ্জাদ চৌধুরী,
5: গত পাঁচ দিনে প্রবল বৃষ্টিতে তোমাদের অনেক উপজেলার সাথে একটা উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। রাস্তার উপর দিয়ে প্রায় 3 ফুট মতো পানি যাচ্ছে, আর কেন্দ্রগুলোতে প্রায় জানলার নিচ পর্যন্ত কয়েকটা কেন্দ্রে জানলা পর্যন্ত পানি চলে গেছে। তো এখানে পরীক্ষা নেওয়া যাবে না, তখন আমরা পরীক্ষাটা স্থগিত করি। পরীক্ষা পরবর্তী হবে সবার পরে।
0: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার বিষয় নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি মাধ্যম। তিনি আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, রাজনীতি যে কেবল ক্ষমতা ভোগের বিষয় নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা প্রমাণ করেছেন। জুলাই স্মৃতি জাদুঘর খুব শীঘ্রই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি আজ কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান। মন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কমিটিও গঠন করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
12: খবরের বাকি অংশ পড়ছে সেলিনা আক্তার শেলি। পরিবহন, নৌ পরিবহন, রেলপথ, বন্দর উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করতে ঢাকা ও লন্ডন যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। গতকাল লন্ডনে সড়ক পরিবহন ও সেতু, নৌ পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এবং যুক্তরাজ্যের পরিবহন বিষয়ক স্টেট সেক্রেটারি হেইডি আলেকজান্ডারের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে উভয় পক্ষ এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। আজ ঢাকায় এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়। বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশে পালিত হবে বিশ্ব জনসংখ্যা দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী করি। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, দারিদ্র, মাতৃস্বাস্থ্য ও মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করা এই দিবসটি পালনের লক্ষ্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বর্তমান সরকার দেশের যুব ও তরুণ প্রজন্মকে সুশিক্ষিত, দক্ষ, স্বাবলম্বী ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। এদিকে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আগামী রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। দেশের গ্রামীণ জনপদের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বিদ্যমান 418টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যায় উন্নীত করার পাশাপাশি 13টি উপজেলায় 101 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারিকৃত এক পত্রে এ তথ্য জানানো হয়। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, উৎপাদন বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 9 লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা গ্রহণ করেছে কর্মসংস্থান ব্যাংক। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে, একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানান।
13: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
13: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
12: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান পিপলস পার্টি পিপিপি নেতা শফিকুর রহমান রহমান মঙ্গল এর বাসভবনে এক আত্মঘাতী বোমা হামলায় পুলিশ সদস্য সহ অন্তত 17 জন নিহত ও বেশ কিছু লোক আহত হয়েছে। বুধবার বিকেলের এই হামলায় ঝালফওয়ান প্যানেলের সভাপতি ও পিপিপি নেতা শফিকুর রহমান মঙ্গল নিরাপদে রয়েছেন। সূত্র জানায়, এক আত্মঘাতী বোমা হামলাকারী খুজদার শহরের কাছে তার বাসভবনের প্রধান ফটকে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনাটি ঘটে। সুপার টাইফুন বাভির প্রভাবে শ্রেষ্ঠ ভারী মৌসুমী বৃষ্টিপাতে ফিলিপাইনে ভূমিধসে অন্তত 15 জনের প্রাণহানি হয়েছে। তাইওয়ান থেকে 2000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বাভিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ টাইফুন হিসেবে বর্ণনা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দুই দিনের প্রাণঘাতী হামলার পর মধ্যপ্রাচ্যে গোলাগুলির শব্দ থেমেছে। এদিকে মধ্যস্থতাকারী দেশগুলো যুদ্ধ থামাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কারিগরি আলোচনা অব্যাহত রয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়ামের মোকাবেলা করবে। আজ বাংলাদেশ সময় রাত একটায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ম্যাচটি শুরু হবে। গতরাতে বোস্টনে প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 2-0 গোলে মরক্কোকে পরাজিত করে প্রথম দল হিসেবে সেমিফাইনাল উন্নীত হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: বস্টন স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ফ্রান্স। একের পর এক সুযোগ, কিন্তু সামনে যেন অদম্য প্রাচীর ইয়াসিন বুনো। কখনো তার দুর্দান্ত সেভ, কখনো পোস্টে লেগে ফিরে আসা বল হতাশ করে ফ্রান্সকে। 28 মিনিটে প্রাণটি পায় ফ্রান্স, তবে এমবাপ্পের দুর্বল শট ঠেকিয়ে দেন বুনো। 35 মিনিটেও নিশ্চিত গোল বাঁচিয়ে মরক্কোর স্বপ্ন বাঁচিয়ে রাখেন বুনু। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল, কিন্তু দ্বিতীয়ার্ধে আর আটকানো যায়নি ফ্রান্সকে। 60 মিনিটে দুর্দান্ত শটে জাল কাঁপান কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে অষ্টম গোল করে মেসিকে ছুঁয়ে ফেললেন তিনি। 6 মিনিট পরই মরক্কো শিবিরে আরেকটি আঘাত, ওসমান ডেম্বেলের নিখুঁত ফিনিশিং এ ব্যবধান হয় 2-0। সেই দুই গোলেই নিশ্চিত হয় ফ্রান্সের সেমিফাইনাল। শেষ দিকে তৃতীয় গোলের সুযোগ নষ্ট করেন মাতেতা, তাতে অবশ্য ফল বদলায়নি। ইতিহাস গড়া মরক্কোর স্বপ্নভঙ্গ হল কোয়ার্টার ফাইনালেই। টানা 3 বিশ্বকাপের শেষ 4 ওঠার কীর্তি করল ফ্রান্স। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: ক্রিকেট। আগামীকাল হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে 3 ম্যাচের সিরিজ জিতে নিয়েছে জিম্বাবুয়ে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 10:00 পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর, পশ্চিম, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলে শ্রেষ্ঠ দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের 10টি পদক্ষেপ গ্রহণ, রাখছেন পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর। উদ্ভূত দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রাম অঞ্চলে 2,15,00,000 টাকার অনুদান বরাদ্দ, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী সব ধরনের ছুটি বাতিল, জেলা প্রশাসকের কার্যালয়ে কন্ট্রোল রুম চালু। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আগামীকালের HSC ও সমমানের পরীক্ষা স্থগিত। রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর, জানালেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশ সদস্য সহ নিহত অন্তত 17। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ রাত 1:00 বেলজিয়ামের মোকাবেলা করবে স্পেন। খবর শেষ হল।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি তাসনিমা রোকাইয়া। ছয় দিনের শোকানুষ্ঠান শেষে বৃহস্পতিবার উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হয়। সেখানে লাখো মানুষ রাস্তায় নেমে শেষ শ্রদ্ধা জানান। চৌঠা জুলাই শনিবার রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে রাষ্ট্রীয় শেষকৃত্য শুরু হয়। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির কফিন রাখা হয়েছিল। শেষকৃত্যে ফিলিস্তিনি সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। রাজধানী থেকে শুরু হয়ে কোম, নাজাফ, কারবালা হয়ে আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী গাড়ি জন্মস্থান মাশহাদ নিয়ে আসা হয় এবং গতকাল তাঁদেরকে সেখানে দাফন করা হয়। সব মিলিয়ে এই শোকানুষ্ঠানে 4,30,00,000 মানুষ অংশ নেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইরানের প্রেস টিভির দাবি করেছে, এর আগে বিশ্ববাসী কোনো নেতার মৃত্যুকে ঘিরে এত মানুষের শোক মিছিল দেখেনি। একই সঙ্গে পাঁচ শহরে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, দেশটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শুরুর দিন 28 ফেব্রুয়ারি তেহরানের নিজ বাসভবনে নিহত হন খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য। একই হামলায় তেহরানের ক্ষমতার কেন্দ্রের আরও কয়েক শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা প্রাণ হারান। এর মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্রের দীর্ঘদিনের নেতৃত্বের একটি যুগের অবসান ঘটে। খামেনির মৃত্যুর 4 মাসেরও বেশি সময় পর দেশটির সবচেয়ে পবিত্র শিয়া ধর্মীয় স্থানে খামেনিকে দাফন করা হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিদেশি অতিথিদের মধ্যে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্পিকার নিহত আলী খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করেন এবং সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোকবার্তা পৌঁছে দেন। পাশাপাশি তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ দেশটির উচ্চ পদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া এমন সময় সম্পন্ন হল যখন 60 দিনের যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরান ও যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং এতে যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেঙে পড়েছে। গত 17 জুন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে 14 দফার একটি সমঝোতা স্মারক সই হয়। ফ্রান্সের ভার্সাই প্রাসাদ, যেখানে 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষে ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, সেই প্রাসাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে যুদ্ধবিরতির একটি সমঝোতা স্মারক সই হয়। এতে 60 দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল এবং ইরানের উপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় ছিল। নতুন করে হামলা পাল্টা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ওই যুদ্ধবিরতি এখন শেষ। যদিও 60 দিনের আলোচনার সময়সীমা এখনও শেষ হয়নি, তবে ট্রাম্প মনে করছেন নতুন করে আলোচনা চালিয়ে যাওয়া তার জন্য সময়ের অপচয়। এই প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তারা মার্কিন হামলার জবাব দেবে কাজের মাধ্যমে নির্ভীকভাবে। ইরান তার এই নীতির প্রতিফলন ঘটায় সরকারি প্ররোচনায় এবং জনতার স্লোগানে প্রতিশোধ নেয়ার বিষয়টি জোরালোভাবে প্রচার করে। প্রতিশোধের বার্তার পাশাপাশি রাইজ ফর গড বা আল্লাহর জন্য রুখে দাঁড়াও স্লোগানটি এবং মুষ্টিবদ্ধ হাত প্রতীক ব্যবহার করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা শক্তির বিরুদ্ধে সংঘাত ও সংকটময় মুহূর্তে ইরান ও তার মিত্রদের ঐক্যবদ্ধ থাকার উপরও গুরুত্ব দেওয়া হয়। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরাজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্জে, FM 102 মেগাহার্জে ও FM 90 মেগাহার্জে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান। প্রথম শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার সাইফুল ওয়াদুদ জাগিরদার, সুরকার মোহাম্মদ আব্দুর রাজাক।

0: বাংলা সাহিত্য ও প্রকৃতি একে অপরের পরিপূরক। ছয় ঋতু দেশে বর্ষা এমন এক ঋতু যা প্রকৃতিকে যেমন নতুন প্রাণে জাগিয়ে তোলে, তেমনি কবিদের কল্পনাকেও করে তোলে সজীব এবং উর্বর। আষাঢ় শ্রাবণের ঘন মেঘ, অবিরাম বৃষ্টি, নদীর উচ্ছ্বাস, কদম ফুলের সুবাস এবং সবুজে মোড়া প্রকৃতি বাংলা কবিতায় এক অনন্য সৌন্দর্যের জন্ম দিয়েছে।
1: বাংলা সাহিত্যে বর্ষার সর্বাধিক নান্দনিক রূপ ফুটে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায়। তার গল্প কবিতায় বর্ষা কখনো প্রেমের দূত, কখনো বিরহের সঙ্গী, আবার কখনো প্রকৃতির অপার সৌন্দর্যের প্রতীক।
0: কাজী নজরুল ইসলামের কবিতায় বর্ষা ধারণ করেছে এক অন্যরকম শক্তি। তার বর্ষা কখনো বিদ্রোহী, কখনো উচ্ছল, কখনো প্রেমময়। মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি ও ঝোড়ো বৃষ্টিকে তিনি জীবনের সংগ্রাম ও শক্তির প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।
1: আর পল্লীকবি জসিম উদ্দিনের লেখায় বর্ষা গ্রামীণ জীবনের বাস্তব চিত্র হয়ে ধরা দেয়। বর্ষার পানিতে কৃষকের জীবন, কাদামাটির পথ এবং পল্লী জীবনের সুখ দুঃখ তার কবিতায় জীবন্ত হয়ে ওঠে। ফলে বর্ষা শুধু প্রকৃতির নয়, গ্রামীণ মানুষের জীবন সংগ্রামেরও প্রতিচ্ছবি হয়ে ওঠে।
0: একদিকে বাংলার প্রকৃতি জুড়ে চলছে বর্ষা ঋতুর আনন্দ উৎসব, অন্যদিকে বিশ্ব মেতে আছে বিশ্বকাপ ফুটবলের মহা উৎসবে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে ফুটবল কেবল একটি খেলাই। প্রিয় দল জিতলে আনন্দ প্রকাশ করুন, হারলে প্রতিপক্ষের ভালো খেলাকে সম্মান জানান।
1: সমর্থনের নামে কোনো ধরনের অশালীন আচরণ, ঝগড়া বিবাদ, ভাঙচুর, আতশবাজির অপব্যবহার, সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য কিংবা মারামারির মতো বিপজ্জনক কাজ কখনোই গ্রহণযোগ্য নয়।
0: খেলার আনন্দ যেন কোনো মানুষের ক্ষতির কারণ হয়ে কখনোই না দাঁড়ায়।
1: আসুন আমরা বিশ্বকাপ ফুটবল খেলা উদযাপন করি সৌহার্দ, সম্প্রীতি আর ক্রীড়া সুলভ মনোভাব নিয়ে। আমাদের উল্লাস হোক প্রাণবন্ত কিন্তু দায়িত্বশীল, আমাদের সমর্থন হোক আবেগপূর্ণ কিন্তু সংযত। কারণ প্রকৃত বিজয় শুধু মাঠের স্কোর লাইনে নয়, সুন্দর আচরণ ও পারস্পরিক সম্মানেও নিহিত। কোন রকম বিদ্বেষ ছাড়া খেলার মাঝে আমরা খুঁজে নিই নির্মল আনন্দ। এমন ইচ্ছেটুকু নিয়েই স্বাগত জানাচ্ছি শিল্প সাহিত্য সংস্কৃতি এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সাজানো আপনাদের প্রিয় বেতার অনুষ্ঠান উত্তরণে।

0: মধুশ্রোতা, বিস্ময় ভরা এই পৃথিবীতে প্রতিনিয়ত ঘটছে নানান চমকপ্রদ ঘটনা। প্রকৃতির রহস্য, মানুষের অভিনব সাফল্য কিংবা অবিশ্বাস্য সব কাণ্ড, প্রতিটি ঘটনাই কখনো আমাদের বিস্মিত করে, কখনো আনন্দ দেয়, আবার কখনো গভীর ভাবনায় ডুবিয়ে দেয়। তখন মনে প্রশ্ন জাগে, সত্যি কি এমনও হতে পারে?
1: ঠিক তাই, সেই সব অবাক করা চমকপ্রদ আর কৌতূহল উদ্দীপক ঘটনাগুলোর খোঁজ খবর নিয়েই আমরা হাজির হই আপনাদের সামনে। প্রিয় শ্রোতা, উত্তরণের শুরুতেই থাকছে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ববিচিত্রা।
0: পৃথিবীর নানান প্রান্তের ব্যতিক্রমী ও বিস্ময়কর কিছু ঘটনার সংকলন নিয়ে আজকে বিশ্ববিচিত্রার তথ্য সংগ্রহ সংকলনে শারমিন আক্তার আর পাঠ করছেন জাভেদ কারদার।

0: দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নত দেশ সিঙ্গাপুরের একটি বিচিত্র আইনি কড়াকড়ি সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সিঙ্গাপুরের আইন অনুযায়ী রাস্তার পাশে বা পাবলিক প্লেসে থাকা সমস্ত গাছপালা সরকারের সম্পত্তি, তাই গাছে ঝুলে থাকা বা নিচে মাটিতে মালিহীন অবস্থায় পড়ে থাকা কোনো আম যদি কেউ ভুল করেও কুড়িয়ে নেয়, তবে তাকে $5,000 বাংলাদেশি মুদ্রায় প্রায় $500,000 জরিমানা গুনতে হবে। মে 2026-এর ঠিক শেষ দিনে 31 মে ফুড সায়েন্টিস্ট বা শেফদের একটি আন্তর্জাতিক দল এক অভাবনীয় রেকর্ড করেছেন। তারা সম্পূর্ণ আধুনিক খাদ্য প্রযুক্তি ব্যবহার করে একটি একক ও বিশালাকার চিজ কেক প্রস্তুত করেছেন, যার মোট ওজন রেকর্ড 6,807 কেজি। এটি ইতিহাসের সবচেয়ে ভারী কেক হিসেবে গ্রিনিজ বুকে অন্তর্ভুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় 9 মাস আগে নভোচারী ফ্রাঙ্ক রুবিওর হাত থেকে দুর্ঘটনাবশত স্পেস ল্যাবে উৎপাদিত একটি ছোট টমেটো জিরো গ্র্যাভিটির কারণে বাতাসে ভেসে নিখোঁজ হয়ে গিয়েছিল। অন্য নভোচারীরা মজা করে বলতেন ফ্রাঙ্ক হয়তো ওটা খেয়ে ফেলেছেন। সম্প্রতি মহাকাশ স্টেশনের একটি পুরনো সোলার প্যানেলের পেছনে কোনা পরিষ্কার করতে গিয়ে মহাকাশচারীরা সেই টমেটোটির খোঁজ পেয়েছেন। অবাক করার বিষয় হল মহাকাশের চরম শুষ্ক ও বায়ুহীন আবহাওয়া থাকার কারণে টমেটোটি পচে যায়নি, বরং সম্পূর্ণ ডিহাইড্রেটেড বা শুকিয়ে একটি ছোট প্লাস্টিকের বলের মতো শক্ত হয়ে গেছে।
1: যারা তাদের মেধা, শ্রম এবং সৃষ্টিশীল কর্মে দেশ ও জাতিকে সমৃদ্ধ করেছেন, তারা আমাদের অনুপ্রেরণার অমূল্য সম্পদ। জীবনের প্রতিটি বাঁকে, সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা, আশা নিরাশের মুহূর্তে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি। তাদের অবদান আমাদের জাতীয় পরিচয়কে সমৃদ্ধ করে এবং ভবিষ্যতের পথ চলায় সাহস যোগায়।
2: এসব গুণী মানুষের জীবন ও কর্ম আমাদের জন্য আলোর দিশারি। তাদের আদর্শ, ত্যাগ আর কীর্তি প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের অনুপ্রাণিত করে যাবে, তাই তারা আমাদের হৃদয়ে চিরস্মরণীয়, চিরবরণীয়। বন্ধু শ্রোতা, আপনাদের স্বাগত জানাই উত্তরণের স্মরণে বরণের আজকের পর্বে। আজ আমরা জানব বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি আহসান হাবিবের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে। এটি পাঠ করছেন অধ্যাপক ডক্টর মনজুরুল হক।

বাংলা সাহিত্যের আধুনিক কবিতায় এমন কিছু কবির আবির্ভাব ঘটেছে যারা উচ্চ কণ্ঠে নয়, গভীর মানবিক অনুভূতির মধ্য দিয়ে পাঠকের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন। তাঁদেরই অন্যতম এক কবি আহসান হাবিব। আহসান হাবিব জন্মগ্রহণ করেন 1917 সালের 2রা ফেব্রুয়ারি তৎকালীন বরিশাল জেলার শঙ্করপাশা গ্রামে, যা বর্তমানের পিরোজপুর জেলার অন্তর্ভুক্ত। তাঁর পিতা হামিজউদ্দিন হাওলাদার এবং মাতা জমিলা খাতুন। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য চর্চার দিকে আকৃষ্ট ছিলেন। স্কুল জীবনে তার প্রথম কবিতা মায়ের কবর পাড়ে কিশোর প্রকাশিত হল বিদ্যালয়ের পত্রিকাতে। এই প্রকাশই যেন তাঁর দীর্ঘ সাহিত্য যাত্রার সূচনা। 1935 সালে তিনি পিরোজপুর সরকারি বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেন। পরে বরিশালের ব্রজমোহন কলেজে ভর্তি হলেও আর্থিক সংকটের জন্য উচ্চশিক্ষাটা সম্পন্ন করা সম্ভব হয়নি। জীবিকার প্রয়োজনে তিনি কলকাতায় পাড়ি জমালেন, কিন্তু এই বাধাই তার সাহিত্য জীবনে নতুন এক দিগন্ত উন্মোচন করে দিল। কলকাতায় তিনি প্রথমে তকবীরের সহকারী সম্পাদক হিসেবে কাজ করলেন, এরপর বুলবুল এবং খ্যাতিমান সাহিত্যপত্র সওগাত এর সম্পাদকীয় দলে যোগ দিলেন। 1943 থেকে 1948 সাল পর্যন্ত কলকাতা বেতার কেন্দ্রে তিনি কর্মরত ছিলেন। দেশভাগের পরে তিনি আবার ঢাকায় চলে আসেন এবং আজাদ, মোহাম্মদী, কৃষক, ইত্তেহাদ, প্রবাস এসব পত্রিকা সহ বিভিন্ন পত্রপত্রিকায় কাজ করেন। 1957 থেকে 1964 সাল পর্যন্ত ফ্র্যাঙ্কলিন পাবলিকেশনসে প্রোডাকশন অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 1964 সালে তিনি দৈনিক পাকিস্তানের সাহিত্য সম্পাদক হলেন। স্বাধীনতার পর একই পত্রিকা দৈনিক বাংলা নামে প্রকাশিত হলে তিনি আমৃত্যু এই পত্রিকার দায়িত্ব পালন করেন। আহসান হাবিবের সাহিত্য জীবনের আনুষ্ঠানিক সূচনা ঘটে তার প্রথম কাব্যগ্রন্থ রাত্রিশেষ এটি প্রকাশের মধ্য দিয়ে। এটি প্রকাশ হয়েছিল 1947 সালে। এই গ্রন্থেই প্রকাশ পায় তার স্বতন্ত্র কাব্যভাষা, যেখানে ব্যক্তি মানুষের অনুভূতি, নাগরিক জীবনের নিঃসঙ্গতা আর মধ্যবিত্তের মানসিক টানাপোড়েন এক অনাড়ম্বর অথচ গভীর শিল্পরূপ লাভ করে। পরবর্তীকালে ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, দুহাতে দু আদিম পাথর প্রতিটি কাব্যগ্রন্থই বাংলা আধুনিক কবিতার উল্লেখযোগ্য সংযোজন হয়ে ওঠে। আহসান হাবিবের কবিতার প্রধান বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে যে তিনি মধ্যবিত্ত জীবনের সংকট, নাগরিক বাস্তবতা, মানবিক বোধের শিল্পিত প্রকাশ করেছিলেন। তিনি গ্রাম থেকে উঠে এলেও তার কাব্যভাষা নগর জীবনের অভিজ্ঞতায় সমৃদ্ধ। তার কবিতায় উচ্চকিত রাজনৈতিক ভাষ্য সেটি কিন্তু খুব কম, বরং মানুষ, সম্পর্ক, একাকিত্ব, আশা, হতাশা, নৈতিক বোধ এসব হয়ে উঠেছে তার বিষয়। এ কারণেই আহসান হাবিবকে শুধু একজন কবি বললে তার সম্পূর্ণ পরিচয় মেলে না। তিনি ছিলেন আধুনিক বাংলা কাব্যের সংযত, মননশীল এবং গভীর মানবিক কণ্ঠস্বর। আহসান হাবিবের কবিতায় প্রধান শক্তি তার ভাষার সংযম। তিনি শব্দের চাকচিক্যে বিশ্বাসে ছিলেন না, বিশ্বাস করতেন অনুভূতির গভীরতায়। তাঁর কবিতায় প্রেম আছে, কিন্তু তা কেবল রোমান্টিক নয়, আছে মানুষের প্রতি গভীর আস্থা, পারিবারিক সম্পর্কের কোমলতা, সময়ের নির্মমতা এবং অস্তিত্বের প্রশ্ন। বাংলা ভাষার আধুনিক কবিতায় তিনি এমন এক কাব্যভাষা নির্মাণ করেন যেখানে সহজ শব্দ গভীর জীবন বোধ বহন করে। সাহিত্য সমালোচকদের মতে আহসান হাবিবের কবিতায় মধ্যবিত্ত মানুষের স্বপ্ন, সীমাবদ্ধতা, সংকট এবং আত্মমর্যাদা বোধ অত্যন্ত স্বাভাবিক হয়ে উঠে এসেছে। তিনি সমাজ বাস্তবতা নিয়ে লিখেছেন, কিন্তু কখনো স্লোগান ধর্মী ভাষায় নয়। তার কাব্যে প্রতিবাদ আছে, তবে তা মানবিক বিবেকের ভাষায় প্রকাশিত হয়েছে। এই সংযত শিল্প বোধই তাকে সমকালীন বহু কবির কাছ থেকে স্বতন্ত্র করেছে। ওদিকে অনুবাদক হিসেবেও আহসান হাবিবের অবদান উল্লেখযোগ্য। বিশেষ করে স্কটিশ সাহিত্যিক রবার্ট লুইস স্টিভেনসনের বিখ্যাত উপন্যাস ট্রেজার আইল্যান্ডের বাংলা অনুবাদের জন্য তিনি 1960-61 সালে ইউনেস্কো সাহিত্য পুরস্কার লাভ করেন। আহসান হাবিবের সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 1961 সাল, আদমজী সাহিত্য পুরস্কার 1964, নাসিরুদ্দিন স্বর্ণপদক এবং 1978 সালে 21শে পদকে ভূষিত হন। 1985 সালের 10ই জুলাই আহসান হাবিব পরলোক গমন করেন। কিন্তু একজন কবির মৃত্যু তার সৃষ্টির মৃত্যু নয়। আজও তার কবিতা

0: আমাদের মনে করিয়ে দেয় মানুষের অন্তর্জগৎ, নৈতিকতা, ভালোবাসা এবং মানবিকতার প্রশ্ন কখনো পূরণ হয় না।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আষাঢ়ের স্নিগ্ধ রাতে আপনারা কান পেতে আছেন বেতার ম্যাগাজিন উত্তরণে, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: আচ্ছা, জীবন মানে কি?
1: বলা যায় যে জীবন মানে আসলে চলার গল্প, আর সেই চলার প্রতিটি বাঁকে প্রকৃতি আমাদের নীরব অথচ চিরন্তন সঙ্গী। সবুজের স্নিগ্ধতা, নদীর কলতান, পাহাড়ের নীরবতা কিংবা সমুদ্রের গর্জন, প্রকৃতির প্রতিটি উপাদান মানুষের মনকে নতুন করে বাঁচতে শেখায়, আর এই অপরূপ সৌন্দর্যের আরও কাছাকাছি পৌঁছে দেয় ভ্রমণ ও পর্যটন। ভ্রমণ আমাদের মনকে যেমন সমৃদ্ধ করে, তেমনি প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ব বোধও জাগিয়ে তোলে।
2: ভ্রমণ কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার নাম নয়, এটি আত্মার প্রশান্তি খোঁজার এক অনন্য আয়োজন। কংক্রিটের শহর, যানজটের কোলাহল আর যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে মানুষ তাই ছুটে যায় প্রকৃতির সান্নিধ্যে।
1: সেখানে সবুজের গাছের ছায়া, পাখির কুজন, পাহাড়ের নিস্তব্ধতা কিংবা সমুদ্রের অন্তহীন ঢেউ যেন নতুন করে জীবনের অর্থ শেখায়।
2: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ এবার জীবন ও প্রকৃতি পর্বে। এটি উপস্থাপন করেছেন মোহাম্মদ মিজানুর রহমান।
3: শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতারে ঢাকার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের ভ্রমণ পর্যটন বিষয়ক পর্বে আজ আমরা এসেছি উত্তর জনপদের জয়পুরহাট জেলার কালাই উপজেলার থেকে 6 কিলোমিটার দূরে নান্দাইল দিঘিতে। বাংলাদেশের যে উপপ্রকৃতি রয়েছে তার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে প্লাস্টিসিন যুগের সোপানসমূহ। এখানে কঙ্করযুক্ত লাল মাটি, কোথাও কোথাও টিলার মতো উঁচু স্থান রয়েছে এবং কোথাও কোথাও সিঁড়ির মতো নেমে গেছে একদম নিচু হয়ে। একটু ইতিহাসের পেছনে ফিরে তাকালে 1610 সাল, সেই সময় এই জনপদে করতোয়া নদীর প্রবাহমান ধারা ছিল, কিন্তু ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে করতোয়া নদী প্রায় শুকিয়ে যেত, এর সাথে সাথে মাঠ ঘাট শুকিয়ে ফেটে চৌচির হয়ে যেত, চারদিকে পানির অভাবে খা খা করত এলাকা। সে সময়ে প্রজাদের দুঃখের কথা ভেবে রাজা নন্দলাল এই দিঘিটি খনন করেন। রাজা নন্দলাল থেকেই নান্দাইল দিঘির নামকরণ হয়েছে। দিঘিটির আয়তন প্রায় 59.40 একর, দিঘিটি প্রায় 1 কিলোমিটার লম্বাও বটে, আবার গভীরতাও বেশ। দিঘির চতুর্দিকে রয়েছে উঁচু নিচু টিলা এবং সবুজ শ্যামল বৃক্ষে পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলা। জনশ্রুতি রয়েছে যে এই দিঘিটি এক রাতেই খনন করা হয়েছিল, সেই থেকে আজ পর্যন্ত দিঘির তলদেশে কি আছে তাও বলতে পারে না কেউ। শানবাঁধানো ঘাট আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে চারপাশে তো বৃক্ষরাজি রয়েছে। গ্রামাঞ্চলটি একটু দূরে, তবে পশ্চিম পাশে নান্দাইল ডিগ্রি কলেজ সহ বেশ কিছু স্থাপনা রয়েছে খুব কাছাকাছি। দিঘিটির কাছ দিয়ে রাস্তা রয়েছে, তার সাথেও যারা পর্যটক বা সকালে বিকেলে হাঁটতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটি অপরে রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধু, চমৎকার এই জায়গাটিতে প্রতিদিন অনেক দর্শনার্থীর আগমন ঘটে। যারা ঘুরতে ভালোবাসেন, দেখতে ভালোবাসেন প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য, আসতে পারেন, তারা আপনাকে বেশ আনন্দ দিবে। এই স্বচ্ছ দিঘির জল, এই চারিদিকের সবুজের লীলা এবং শান বাঁধানো ঘাট, পাখির কুহুকাকলি এবং সুন্দর এই বিনোদন কেন্দ্র, এখানে এসে আপনার মনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন। আমাদের শারীরিক স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ভ্রমণের কোনো বিকল্প নেই। আমরা যখন অনেক ক্লান্ত হয়ে যাই কাজের ভারে এবং আমাদের মানসিক অবস্থা যখন অনেকটা জঞ্জাল যুক্ত হয়, ঠিক সেই মুহূর্তে ভ্রমণ আপনাকে পরিচ্ছন্ন করতে পারে, আপনাকে পরিতৃপ্ত করতে পারে, আপনাকে নতুন রূপে আবার কাজে মনোযোগী করতে পারে। তাই আসুন, ভ্রমণের জায়গা হিসেবে ঐতিহাসিক এই নান্দাইল দিঘিটি আপনার পরবর্তী ভ্রমণের স্থান হতে পারে। বাংলাদেশ বেতার ঢাকার এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও আমরা অন্য কোনো জনপদে যাব, অন্য কোনো সৌন্দর্য মণ্ডিত স্থানে যাব এবং আপনাদের শোনাব সেই জায়গার কথা। এমনই প্রত্যাশা এবং আহ্বান রেখে বিদায় নিচ্ছি।
1: একটি ভালো সিনেমা শুধু কিছু সময়ের বিনোদনই দেয় না, বরং আমাদের অনুভূতি, চিন্তা আর কল্পনার জগৎকে নতুন করে নাড়িয়ে দেয়। কখনো তা হাসায়, আবার কখনো চোখ ভিজিয়ে দেয়, আবার কখনো জীবনের গভীর কোনো সত্যের মুখোমুখি দাঁড় করায়। তাই ভালো সিনেমা সমাজকে নতুন দৃষ্টিতে দেখতে সাহায্য করে।
2: সিনেমা এমন এক শিল্প মাধ্যম যেখানে গল্প, অভিনয়, সঙ্গীত, আলোকসজ্জা, চিত্রগ্রহণ সবকিছু মিলেমিশে সৃষ্টি করে এক অনন্য অভিজ্ঞতা। প্রতিটি সিনেমার রয়েছে নিজস্ব ভাষা, নিজস্ব আবেগ আর নিজস্ব গল্প বলার ধরন। শ্রোতা, এই সময়ের সিনেমা পর্বে থাকছে সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত দেশীয় বিদেশি সিনেমা নিয়ে আলোচনা, পর্যালোচনা।
1: আর এটি পরিবেশনা রয়েছেন নওশিন ফারহান।
4: চলচ্চিত্র প্রেমী ভাই ও বোনদের সবাইকে আমন্ত্রণ জানাই সমকালীন বিশ্ব সিনেমাতে। আচ্ছা, এই যে আমি, আপনি, আমরা, ভয় পেলো, হরর অথবা ভয়ের মুভি দেখতে কেন এত পছন্দ করি বলুন তো? হরর সিনেমার আসল শক্তি কখনো শুধু অন্ধকারে লুকিয়ে থাকা কোনো দানব নয়, বরং মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা ভয়, অপরাধ বোধ, আকাঙ্ক্ষা আর আসক্তির মধ্যেই। আর যখন কোনো নির্মাতা সেই চিরচেনা অনুভূতিগুলোকে একেবারে নতুন ভাষার পর্দায় তুলে ধরতে পারেন, তখন একটি চলচ্চিত্র শুধু বিনোদন নয়, হয়ে ওঠে একটি সাংস্কৃতিক আলোচনার বিষয়। প্রিয় শ্রোতা, 2026 সাল, অর্থাৎ ঠিক এই বছরে এমনই একটি বিষয়ের নাম হচ্ছে অবসেশন। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই ছবিটি বিশ্বজুড়ে হরর প্রেমীদের আলোচনায় কেন্দ্রে উঠে এসেছে। কেউ বলছেন এই বছরের সবচাইতে সেরা হরর, আবার কেউ বলছেন গত কয়েক বছরের সবচাইতে অস্বস্তিকর এবং মানসিকভাবে তীব্র অভিজ্ঞতা দেয় অবসেশন। আজকের এই সময়ের সিনেমাতে থাকছে সেই বহুল আলোচিত চলচ্চিত্র অবসেশনের কথা।
5: One wish, Willow. You'll get one wish. I wish Nikki Freeman loved me more than anyone in the entire world.
4: অনেক হরর ছবি মতো অবসেশন কিন্তু এরকম না যে হুট করে ভূত চলে আসবে, আপনি চিৎকার দিয়ে উঠবেন, না, একেবারেই না। একটা গল্প বলে যায় যেখানে ভালোবাসা, অধিকারবোধ এবং অন্ধ আসক্তি ধীরে ধীরে এক বিভীষিকাময় দুঃস্বপ্নে পরিণত হয়। ছবির কেন্দ্রে রয়েছে এক লাজুক তরুণ বিয়ার, যে বহু বছর ধরে তার ঘনিষ্ঠ বন্ধু নিকিকে নীরবে ভালোবাসে, কিন্তু ওই যে সাহস করে বলতে পারে না। তারপর একদিন সে একটা রহস্যময় বস্তু পায়, ওয়ান উইশ উইলো, যা একটা মাত্র ইচ্ছে পূরণ করার ক্ষমতা রয়েছে। বিয়ার ওয়ান উইশ ইউলো ব্যবহার করে চায় নিকি যেন পৃথিবীতে সবচাইতে বেশি তাকে ভালোবাসে।
6: Bear, I love you so, so, so, so, so much. I don't think I could live without you.
5: You love me more than anyone in the world?
6: Yes, more than anyone.
4: কি খুব ভালো লাগছে শুনতে, মনে হচ্ছে ভালোবাসা পরিপূর্ণ হয়ে যাবে না? প্রিয় শ্রোতা বন্ধুরা, এখান থেকেই কিন্তু আসল গল্প শুরু। নিকি ভালোবাসে, কিন্তু দ্রুতই সেই ভালোবাসা অস্বাভাবিক, অসুস্থ এবং ভয়ঙ্কর এক আসক্তিতে রূপ নিতে শুরু করে। এরপর গল্প এমন এক মানসিক অন্ধকারে প্রবেশ করে যেখানে দর্শক বুঝতে পারে কাউকে নিজের ইচ্ছে মতো ভালোবাসতে বাধ্য করার চেষ্টার মূল্য কতখানি ভয়াবহ হতে পারে। ছবির সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর অভিনয়। মাইকেল জনস্টন বিয়ার চরিত্রে এমন এক দ্বিধাগ্রস্ত, একাকী এবং মানসিকভাবে ভেঙে পড়া তরুণের প্রতিচ্ছবি তুলে ধরেছেন, যাকে একই সাথে করুণও লাগে আবার তার সিদ্ধান্তের জন্য মেজাজও খারাপ হয়।
5: Nikki, wait, I was gonna ask you,
6: What?
5: I lost my train of thought.
6: Hi.
5: Good night. What else?
7: Why?
4: সীমিত বাজেট, হাতে গোনা কয়েকজন সহযোগী আর নিজের অদম্য কল্পনা শক্তিকে পুঁজি করে তিনি ধীরে ধীরে একটি স্বতন্ত্র নির্মাণ ভাষা গড়ে তোলেন। এরপরই আসে তার স্বল্প বাজেটে হরর প্রজেক্ট মিল্ক অ্যান্ড সিরিয়াল, যা অনলাইনে ব্যাপক প্রশংসা অর্জন করে। সেই কাজই হলিউডের বড় স্টুডিওগুলোর নজর কেড়ে নেয়, আর সেখান থেকে জন্ম নেয় অবসেশনের মতো চলচ্চিত্র, যা প্রমাণ করে দিয়েছে প্রতিভা থাকলে ছোট পর্দা থেকেও বিশ্ব সিনেমার বড় মঞ্চে পৃথিবীর সব দর্শকের কাছে পৌঁছানো যায়। যদি আপনি এমন হরর সিনেমা দেখতে ভালোবাসেন যেখানে আতঙ্কের পাশাপাশি থাকবে গভীর মনস্তত্ত্ব এবং মানবিক প্রশ্ন, ছুটির দিনে দেখে ফেলতে পারেন চমৎকার এই ছবিটি।
1: প্রিয় শ্রোতা, সময়ের সাথে সাথে পরিবেশনের ডালাও যেন ফুরিয়ে গেল, অতএব আজকের মতো বিদায় নিতে হচ্ছে। যাবার আগে বলি, এই দেশ, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা কিন্তু সবার আগে।
2: দেশ ভালো থাকলে ভালো থাকবো আমরা। আসুন সবাই একাত্ম হয়ে দেশটাকে সুন্দর করে গড়ে তুলি, সব ক্ষেত্রে থাকি দেশের পাশে। এই শুভ প্রত্যাশায় শেষ করছি আজকের উত্তরণ।
1: তাহলে শেষের কথাগুলো বলে যায়, আজকের উত্তরণ গ্রন্থনা ছিলেন মনিরুজ্জামান পলাশ, উপস্থাপনা ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু
2: এবং জিনাত আক্তার, উত্তরণ সম্পাদনা করলেন মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: উত্তরণ তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম আর প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
2: ভালো থাকবেন সবাই, থাকবেন সুস্থতায়।
1: শুভরাত্রি।
7: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই সংবাদ শুনতে পাবেন ইংরেজিতে।

0: দেব্রবাহু, আজকের পরিবেশনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান, কুমিল্লার শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর ব্রিফিং, সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন এবং জুট অ্যালায়েন্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর ব্রিফিং। আজ সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেন,
1: এবারেও শহীদ জিয়াউর রহমানের শতবার্ষিকী উপলক্ষে আপনারা যে মাসব্যাপী কর্মসূচি নিয়েছেন বৃক্ষরোপণের, যা শুরু করেছেন কো চেয়ারম্যান ডক্টর জুবাইদুর রহমান এবং আজকে সমাপ্ত করার জন্য আমাকে যে আপনারা দায়িত্ব দিয়েছেন, সেই কারণে আমি আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান ফাউন্ডেশনের সকল সমর্থক, শিক্ষক, ছাত্র এবং ছাত্রীবৃন্দ সহ সকলকে যারা এই কাজে আপনারা লাগাতারভাবে লেগে আছেন। সরকারের পাশাপাশি এই ধরনের সামাজিক সংগঠনের সামাজিক তৎপরতাকে অব্যাহত রাখতে হবে, প্রমাণ করতে হবে রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটা প্রক্রিয়া নয়, রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া এবং সেটা যেই রাজনৈতিক দল ক্ষমতায় যায় যেতে চায় তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা প্রমাণ করতে হবে। আমাদের নেতা তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান এটা প্রমাণ করেছেন।
0: আজ কুমিল্লার শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি উপস্থিত গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন,
2: কুমিল্লা এসে অনেক অভিভূত হলাম, কারণ এত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুমিল্লা অঞ্চলে এবং সবই আমাদের সভ্যতার নিদর্শন, এবং কোন কোনটা আছে এখানে যারা সংগ্রহ করে রাখা হয়েছে। এটা বৌদ্ধ বিহার, একটা সময় পাল যুগ ছিল, বৌদ্ধ যুগ ছিল, এটা ছিল সম্রাট অশোকের আমল থেকে। অশোক হল খ্রিস্টের জন্মে 350 বছর আগে উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, সেখান থেকে শুরু করে 700 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুগটা ছিল বৌদ্ধ যুগ। বৌদ্ধ যুগে সমগ্র বাংলায় সব জায়গায় এই বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার হল এবং ব্যাপক সব জায়গায় বৌদ্ধ বিহারটা তৈরি হল। আর সর্বশ্রেষ্ঠ একটা বিহার হল কুমিল্লা বৌদ্ধ বিহার, যেমন রামতি আছে, যেমন আমাদের প্রাচীন সভ্যতার একটা নিদর্শন। এবং দোলাই জাদুঘর, এটা তো সব একটা নিয়ম মতো চল, দোলাই জাদুঘরে কোন কমিটি ছিল না, মানে কমিটি ছিল না, পরিচালনা কমিটি ছিল আগে অন্তর্বর্তী সরকারে, সেই কমিটিটা এলোমেলো অবস্থা ছিল। আমরা নতুন করে পার্লামেন্টে বিল এনে আমরা সেইটাকে নতুন ভাবে তৈরি করেছি, সেই আলোকে গতকালকে গেজেট হয়ে গেছে, আমাদের কমিটি হয়ে গেছে, এখন আমরা শিগগিরই আমরা চালু করব। গত 18-20 বছর যাবত এখানকার শিক্ষা, শিল্প, সংস্কৃতি, অর্থ ব্যবস্থা, আইন ব্যবস্থা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাংক, বিমা সব কিছু ধ্বংস স্তরে পরিণত হয় এবং এখানে জনগণের কোনো মূল্য ছিল না। শিক্ষা ব্যবস্থা হলো যে পরীক্ষার খাতা লিখুক আর না লিখুক 98% পাশ করে দিতে হবে, তেমন শিক্ষা শেষ, ইতিহাস মানে পাল্টে দিয়ে এখন সংস্কৃতি সেখানে তো ধ্বংস করবে। এবং আমরা নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার 100% নিরপেক্ষ ভোটের মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সরকার গঠন করেছি, আমরা নিয়মভাবে কাজ করে যাচ্ছি, আমরা আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের যা কিছু ঐতিহ্য সবকিছু আমরা পুনরুদ্ধার করে আমরা যে এই অঞ্চলে বাংলা না শুধু পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ জায়গা এটা আমরা প্রমাণ করে সর্বত্র দেখব।
0: আজ সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদী আমিন বলেন,
3: এই এলাকার 3 জন সংসদ সদস্য রয়েছেন, যারা এই কলেজের থেকে দূরে না, তাহলে এই কলেজের উন্নয়ন কোনোভাবেই থেমে থাকা সম্ভব না। আমরা যখন একসাথে কাজ করব, যেহেতু আমি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট রয়েছি, নিশ্চয়ই আমরা আমাদের তিনজন ভাই এবং বোনকে সাথে নিয়ে এখানকার যেই উন্নয়নগুলো করা প্রয়োজন, এত নৈসর্গিক একটা ক্যাম্পাস, এটাকে কিভাবে আমরা মডেল করে গড়ে তুলতে পারি, আমরা ইনশাল্লাহ সবাই একসাথে সেটা পর্যায়ক্রমে সুনিশ্চিত করব। বৃষ্টিপাত হচ্ছে এবং এর ধারাবাহিকতা সারা বাংলাদেশ জুড়ে, কিন্তু কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, এটি অত্যন্ত আমাদেরকে ব্যথিত করেছে, গভীরভাবে মর্মাহত করেছে। জনগণের নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটি কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত হয়েছেন নির্দেশনা দিয়েছেন যেন জনগণের সাথে থাকেন, জনগণের পাশে থাকেন। ইতিমধ্যে আমরা দেখেছি উনি খুব স্বল্প সময়ের ভিতরে 2,15,00,000 টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন, নিশ্চিত করেছেন 1,000-এর বেশি আশ্রয় কেন্দ্র চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই 5টি জেলায় উন্মুক্ত করা হয়েছে, যেখানে প্রায় 12,000-এর বেশি বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যার পানিতে, বিভিন্নভাবে বৃষ্টিপাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনারা সেখানে আশ্রয় নিচ্ছেন। প্রায় 2,500 মেট্রিক টনের মতন চাল ইতিমধ্যে দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জনগণের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপি এবং সর্বস্তরের নেতা কর্মীরা এই 5 জেলা এবং অন্যান্য জায়গায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণভাবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে প্রয়োজন সেনাবাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে কষ্ট লাঘব করা যায়, কিভাবে তাদের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া যায়, কিভাবে পানি পৌঁছে দেওয়া যায়, স্যানিটেশন নিশ্চিত করা যায়, সেগুলো নিয়ে কাজ করছেন। সুতরাং জনগণের প্রত্যাশাকে তাল মিলিয়ে বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণের জন্য। বাংলা কলেজে আমরা জানিয়ে রয়েছি, এখানে রয়েছে অনেক শিক্ষার্থী যাদের আগামী দিনে বাংলাদেশের কান্ডারি হিসেবে গড়ে ওঠার জন্য আকাঙ্ক্ষা রয়েছে, তাদেরকে প্রেরণা দেওয়ার জন্য আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাচ্ছি, আমরা দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি করতে চাচ্ছি, আমরা নিশ্চিত করতে চাইছি যে আমাদের এই তারুণ্যই হবে আগামীর বাংলাদেশের কান্ডারি। আমাদের যারা শিক্ষকবৃন্দ রয়েছেন ওনাদের জন্য আমরা সুযোগ সুবিধা বৃদ্ধি করতে চাচ্ছি, আমাদের যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন পেশায় যারা রয়েছেন, তাদের জন্য আমরা কিভাবে আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কিভাবে ব্যবসা বাণিজ্যকে সহজ করা যায়, কিভাবে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা যায়, কিভাবে মেধাহীন যে বাংলাদেশ আমরা দেখেছি সেখান থেকে বেরিয়ে এসে মেধাভিত্তিক এবং বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি, সেগুলো নিয়ে কাজ করা যায়, সেটি আমাদের পথযাত্রা। আজকে বাংলা কলেজের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে আমি মাননীয় প্রধানমন্ত্রী সে মানি আপনাদের সবার সঙ্গে পৌঁছে দিতে চাই, যেখানে আমরা সবাই মিলে যখন একসাথে কাজ করব, একসাথে দেশটাকে গড়ব, ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা নতুন ভাবে মানবিক মূল্যবোধের ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিত করে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে তুলতে পারবো। প্রিয় সাবেক শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষকবৃন্দ এবং উপস্থিত অত্র এলাকার যারা গুণীজনেরা রয়েছেন, আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি, একসাথে দেশ গড়ি, একসাথে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলি। আজকে আমাদের এখানে যে সাবেক শিক্ষার্থীরা রয়েছেন, 3 জন সংসদ সদস্য রয়েছেন, যারা বর্তমান শিক্ষার্থীরা রয়েছেন এবং প্রত্যেকের মাঝে যে জাতীয়তাবাদের আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেম রয়েছে, সেটিকে ধারণ করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেই রূপকল্পকে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আসুন আমরা সবাই মিলে নির্বাচিত সরকারের হাতকে শক্তিশালী করি, এই বাংলাদেশকে একসাথে গড়ে তুলি, আমরা সবাই মিলেই আগামীর বাংলাদেশের ধারক হিসেবে আমরা জনগণের যে আকাঙ্ক্ষা সেটিকে প্রতিপালনের মাধ্যমে নিশ্চিত করব সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার।
0: গতকাল সচিবালয়ের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন এবং জুট অ্যালায়েন্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন,
4: এই রাষ্ট্রীয় সম্পদ, এই প্রতিষ্ঠানগুলিকে, এই মিল ফ্যাক্টরি গুলিকে আমরা নতুন ভাবে রিভাইটালাইজ করতে চাই, পুনর্জীবিত করতে চাই। তো সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা টিকে গ্রুপের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছি পাটপুল কর্পোরেশন, যেখানে ওনারা একটা নির্দিষ্ট অঙ্কের প্রায় 1,000 কোটি টাকার বিনিয়োগ হবে এবং প্রায় 3,000 কোটি টাকার টার্ন ওভার হবে। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ এই বছর শেষ হওয়ার আগেই আরো কয়েকটি এরকম প্রতিষ্ঠান আমরা ব্যক্তিগত হস্তান্তর করতে পারবো। আমরা পূর্ণ উদ্যম নিয়ে ইনশাল্লাহ কাজ করছি যেন এই রাষ্ট্রীয় সম্পদ, যেগুলি অলস সম্পদে, অলস থাকলে তো সম্পদ থাকে না, সেটা লায়াবিলিটি হয়ে যায়। এই লায়াবিলিটি গুলিকে যাতে দ্রুত আমরা সম্পদে রূপান্তরিত করতে পারি। পূর্ণমাত্রায় আশাবাদী, আমরা আমাদের অলরেডি ইনস্টল যে প্রোডাকশন ক্যাপাসিটি আছে এটা ফুললি ইউটিলাইজ করতে পারলে, আর বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই 38-39 বিলিয়নের আরএমজি এটার বিপুল ভাবে বৃদ্ধির সুযোগ এখনো আছে। যেগুলি বন্ধ আছে সেখানে নতুন ভাবে বিনিয়োগ এবং বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে।
0: সংবিধানের পঞ্চদশ সংশোধনের উপর হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে বহাল রাখার বিষয়ে গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এমপি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
5: সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল, যে সংশোধনীগুলো বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। তখন আমাদের ইনস্ট্রাকশন ছিল যে এই সংশোধনীগুলো বাংলাদেশের মানুষের জীবনে বোঝা হয়ে আছে, গণতন্ত্রের পথে অন্তরায়, বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যম্ভাবী, অন্তর্বর্তী সরকারের বিকল্প কিছু নাই। তখন আমরা সাবমিশন দিয়েছিলাম সেই লাইনে, আমরা বলেছিলাম 7ক 7খ রাষ্ট্রদ্রোহিতা এটা দিয়ে অ্যাবিউজ করা হবে, এটা ফ্যাসিজমকে চিরস্থায়ী বন্দোবস্তের একটা নীল নকশা। তো সেই জায়গাগুলো মহামান্য হাইকোর্ট বিভাগ বিবেচনায় নিয়ে কিছু বিষয় বলেছিলেন আল্ট্রা ভাইরাস দি কনস্টিটিউশন, বাতিল করে দিলেন সংশোধনীগুলো, কিছু বিষয় বললেন এটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। আইনের জেনারেল ইন্টারপ্রিটেশন হলো পার্লামেন্ট এটা সিদ্ধান্ত নেবে এটা বলার অবকাশ রাখে না, কারণ পার্লামেন্ট ইচ্ছা করলে এটা যেকোনো সময় বাতিল করতে পারে। তো নেভারদিলেস তার বিরুদ্ধে যেগুলো বাতিল করেননি সেগুলোর বিরুদ্ধে অ্যাপেলেট ডিভিশনে গেছে। তো অ্যাপেলেট ডিভিশন ওই একই কথা বলে দিয়েছেন যে এটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবেন, আর হাইকোর্ট যেগুলো আপনার অবৈধ ডিক্লেয়ার করছে সেগুলো বহাল রেখেছে। সুতরাং হাইকোর্টের রায় বহাল আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা পার্লামেন্টের সামনে প্লেস করব এবং সেই অনুসারে করব, এবং সেখানে আমাদের এই সংশোধনীগুলো আনতে আমাদের মুখ্য বিবেচ্য বিষয় থাকবে জুলাই 4। জুলাই সনদকে সামনে রেখে আমরা এই সংশোধনীগুলোকে কিভাবে মানুষের কল্যাণে, যুগোপযোগী, দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, মানবাধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য আনা সম্ভব হয় সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে এবং পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আমরা সংসদে বিল আনব। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপির আন্দোলনের ফসল। কিভাবে 91 সালে যে নির্বাচন হলো সেটা বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের ফসল ছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেই কনসেপ্ট থেকেই তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়ায় গেছি। 96 সালে বিএনপি পার্লামেন্টে ত্রয়োদশ সংশোধনী বিল এনেছিল, এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক রূপরেখা তৈরি করে দিয়েছিলেন, এবং বিএনপি এটার জন্য বিগত 16-17 বছর ধরে সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকার করি, রায় যেভাবে আছে আমরা সেটাকে বিবেচনায় নিয়ে যেটা করলে ভালো হয় সেটাই করব, এবং এটা পাবলিক কনসালটেশনও দেব। রায়ের আলোকে, রায়ের সাথে যাতে সাংঘর্ষিক না হয় সেইটা বিবেচনা করে যে পাবলিক কনসালটেশনও দেব, সব শ্রেণীর মানুষের, সব মতের মানুষের, সব পথের মানুষের সাজেশন নেব। রায় পাওয়ার পরে আমাদের সংবিধান সংশোধন একটা কমিটি হবে, সেই কমিটির প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়া যেভাবে আসে সেভাবে আসবে। আমরা 54টা বিষয়কেই অ্যাড্রেস করব এবং জুলাই সনদ আমাদের সামনে থাকবে।

0: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়, বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। হেতাশবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাহিসাম্যের গান, মানুষের যে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না, বলেছেন কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় সুলতানা শারমিন জাহান, গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সালাহউদ্দিন আহমেদ।

0: আশা করি সবাই আপনারা ভালো আছেন। আসলে আমরা সবাই ভালো থাকতে চাই, কারণ ভালো থাকা জরুরি। ভালো থাকতে গেলে শুধু অর্থবিত্ত না, অর্থের সঙ্গে সংস্কৃতি একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে। আমাদের বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি আমরা চর্চা করি, বিশেষ করে আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম, তার অসাধারণ সঙ্গীত সমগ্র আমরা চর্চা করার চেষ্টা করি এবং তা থেকে কিছু চয়ন করে আপনাদের এই দোলনচাপা অনুষ্ঠানে শোনাবার ব্যবস্থা করি। আপনারা সবাই জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমাদের দেশের পুরাতন প্রজন্ম বা নতুন প্রজন্ম, সমস্ত প্রজন্মের যারা গুণী শিল্পী, যারা নজরুলকে ধারণ করার চেষ্টা করে, চর্চা করে, তাদের আমরা আমন্ত্রণ জানাই। তাদের কথা, তাদের সঙ্গীত নিয়ে ভাবনা, তাদের সঙ্গীত আমরা শুনি, আপনাদের শোনাই। আশা করি আপনাদের ভালো লাগে, আর ভালো লাগে বলেই আমাদের বিশ্বাস যে এই অনুষ্ঠানটি আপনাদের প্রিয় একটি অনুষ্ঠান। আপনারা জানাবেন নিশ্চয়ই আপনাদের কেমন লাগে। আজকে আমাদের এই অনুষ্ঠানের একজন প্রিয় শিল্পী আমন্ত্রিত হয়েছেন, আমাদের প্রিয় শিল্পী সুলতানা শর্মিন জাহান। শর্মিন, কেমন আছো তুমি?
1: জি আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি ভালো আছেন?
0: আমি ভালো আছি। আশা করি তুমি সঙ্গীত চর্চা, তোমার পেশাগত দায়িত্ব সবকিছু মিলিয়ে ভালোই আছো।
1: আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: তুমি জানো যে আমাদের এই অনুষ্ঠানে তুমি আগেও এসেছো, আমরা নজরুলকে একেবারেই ধারণ করে, নজরুলকে মানে তার স্বরূপ যেটা বলে, তার প্রমিত রূপে আমরা শ্রোতাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আজকে এই অনুষ্ঠানে তুমি এসেছো, তো তোমার অন্তত এই সঙ্গীত চর্চা বা সঙ্গীতকে ভালো লাগার যে শুরুটা, সেটা নিয়ে একটু কথা বলো আমাদের শ্রোতাদের।
1: ধন্যবাদ। শুরু হয়েছিল একদম ছোটবেলায়, প্রজাপতি গানটা শুনতে শুনতে, এই গানটা কে লিখেছে, কেন লিখলেন, আমার সাথে মিলে যাচ্ছে। তো সেই গানটা গবেষণা করতে যেয়ে অত ছোটবেলায় তখনই দেখলাম কাজী নজরুল ইসলাম তার অসাধারণ ছড়া গান, অসাধারণ রাগশ্রয়ী এবং বিভিন্ন আঙ্গিকের গান, সত্যি মুগ্ধ হয়ে গেলাম, প্রেমে পড়ে গেলাম। এত গান গাই বিভিন্ন ধরনের, কিন্তু সেই ঘুরে ফিরে আবার নজরুলে চলে আসি,
0: মানে সেই মূল ঠিকানায় ফিরে আসতে হয়। এটাই স্বাভাবিক, কারণ আমরা আমাদের যেটাকে ধারণ করি, আমরা যেটাকে ভালোবাসি, ঘুরে ফিরে সেখানে আসতেই হবে, এটাই নিয়ম। অনেক ধন্যবাদ। আমরা বরং একটি গান শুনে নিই। প্রথম গান তুমি কি গাইবে আজকে?
1: আমি আজকে প্রথম যে গানটি গাইছি সেটি হচ্ছে তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের ওপরে। এটি একটি আধুনিক অঙ্গের
0: গান, সুধী মণ্ডলী। এটা আধুনিক অঙ্গের, মানে তৎকালীন সময়ে এইরকম আধুনিক বাংলা গান হতে পারে তার বোধ হয় নিদর্শন এগুলো। আমরা সূত্র পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে, রেকর্ড হয়েছে HMV অক্টোবর 1944 সালে, নজরুল তখন নির্বাক হয়ে গিয়েছেন। অনেক গানে নজরুল জ্ঞান থাকাকালীন তৈরি করলেও কোনো কোনো গান সে সময় যেমন রেকর্ড হয়েছে, আবার রিরেকর্ডিং হয়েছে পরে, এরকম অনেক বিখ্যাত গান আছে, এটা তার মধ্যে একটি। এটা সুর শিল্পী ছিলেন কমল দাশগুপ্ত, স্বরলিপি যেটা আমরা পেয়েছি আমাদের এখান থেকে নজরুল একাডেমি থেকে, সপ্তম খণ্ডে প্রথম এই স্বরলিপি বেরোয়, তাল কাহারবা। আমি আগেই বলেছি যে এটা আধুনিক পর্যায়ের গান, শুনি গানটি।

0: ভারী সুন্দর লাগলো। আধুনিক গান আমি বারবার একটি কথা কেন বলি, যে তৎকালীন সময়ে মানে ১৯৪০, ৪২ বা ৩০ দশকের যে ব্যাপারটা, সেই সময়ে আমাদের বাঙালিদের মধ্যে যে গান প্রচলিত ছিল, কিছুটা কীর্তন, কীর্তন ভাঙা গান, টপ্পা ভাঙা গান, উচ্চাঙ্গ সঙ্গীতে ঠুমরি ভাঙা গান, এইরকম গানের মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল বাংলা গানের অবয়বটা। সেই সময়ে এই একেবারেই সীমিত যে অবয়ব, সেইখান থেকে বেরিয়ে একেবারে সঙ্গীতের ফুলগুধারার মতন ছড়িয়ে দিলেন যিনি, তিনি হচ্ছেন কাজী নজরুল। কারণ সঙ্গীত নিয়ে এমন বৈচিত্র্যপূর্ণ কাজ পৃথিবীর ইতিহাসে আর কেউ করেছে বলে আমরা জানি না। তা আমরা বড় গর্বের, আমাদের মানুষ, প্রিয় মানুষ, আমাদের জাতীয় কবি, সুতরাং তার কাছে আমরা অনেক ঋণী। তো এরপরে তোমার কোন গানটি শুনবো?
1: এরপরে আমি আরেকটি আধুনিক গাইছি। আজকে আমার চারটি গানের মধ্যে তিনটি আধুনিক গান। এখন যেটি গাইছি সেটা হচ্ছে কথারও কুসুমে গাথা, গানেরও মালিকা কার। গানটি খুব সুন্দর গান, একটি আধুনিক গান,
0: এটা বলারই অপেক্ষা রাখে না, একেবারেই ওই সেই একই সময়ের মোটামুটি এই গানগুলো। আমরা পত্রিকা যে এই গানটি সম্পর্কে তথ্য পেয়েছি সেটা নজরুল একাডেমির যে পঞ্চম বর্ষে যে পত্রিকাটি বেরিয়েছিল প্রথম সংখ্যা, এটার পর্যায়ে কাব্যগীতে আগেই বলেছো তুমি, এবং এটা তাল দাদরা। তো এই অসাধারণ গানটি আবার শুনি, তারপরে তোমার অনুভূতি, তোমার কথা শুনবো।

0: ভারী চমৎকার, খুবই ভালো লাগলো। এই কারণেই যে নজরুলের আধুনিক গানের তৎকালীন সময়ের যে চেহারাটা, সেই চেহারাটা বারবার তোমার গানের মাধ্যমে ফিরে আসছে, এটা ভীষণ ভালো লাগার একটি জায়গা। তো এবার যে কথাটা আমি বলতে চাই, তুমি ব্যক্তি জীবনে ব্যাংকার মানুষ, অনেক দায়িত্বপূর্ণ পদে তুমি দায়িত্বে আছো, দায়িত্বপ্রাপ্ত তুমি, তো তার মধ্যেও নজরুলের মতন দুরূহ সঙ্গীত মানে তুলনামূলকভাবে বেশি চর্চা এবং শেখার ব্যাপার থাকে, তো সেই গান তুমি চর্চা করছো এবং সেটা ধারাবাহিকভাবে এর চর্চা তোমার মধ্যে রেখেছো। এবার আমরা কি গান শুনবো?
1: এবার আমি গাইছি যেটা, সেটা অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে একটি কথা।
0: আবার তুমি একটি স্বল্প প্রচলিত গান তুমি গাইছো, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আবার, কারণ এই ধরনের গানগুলি একটু কম গীত হয়। এটা যে গ্রন্থে গ্রন্থিত হয়েছে নজরুলের, সেটা নজরুল গীতি অখণ্ড। আমরা যে প্রথম সংকলন গ্রন্থ পেয়েছিলাম হরপ প্রকাশনীর, আব্দুল আজিজ আলামান আমাদের সেই শ্রদ্ধেয় মানুষটি, সেই মানুষটির কল্যাণে আমরা এই বইটি হরপ প্রকাশনী থেকে পেয়েছিলাম, তাতে প্রথম আমরা গ্রন্থিত হতে দেখেছি। পরবর্তীতে রেকর্ড যেটা পেয়েছি সেটা টুইন কোম্পানির রেকর্ডে সেপ্টেম্বর ১৯৩৬ সালে, শিল্পী ছিলেন শিউলি সরকার, সুর নজরুল, বলারে অপেক্ষা রাখে না। এই গান শুনলে নিশ্চয়ই শ্রোতা মণ্ডলী আপনারা শুনে বুঝবেন যে নজরুল কতখানি আধুনিক ছিলেন। তো শুনি আমরা গানটি।
1: জি আচ্ছা, আমি গাইছি।

0: খুব সুন্দর, একেবারেই আমি প্রীত হয়েছি, কারণ এই গানটি একেবারে আমি বলেছি যে স্বল্প প্রচলিত স্বল্প গীত গান, এবং এই গানটির যে আধুনিকতার যে ছোঁয়া, এবং তৎকালীন সময়ে যেটা আমি বললাম যে 1936 সালে কতখানি আধুনিক বাংলা গান হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হতে পারে এই গানগুলি। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমরা বিদায় নেব, কিন্তু তার আগে আমাদের বাংলাদেশ বেতারের অনেক অনেক অসংখ্য শ্রোতারা নজরুল ইসলামের গানের জন্য তারা বসে থাকে, তারা শোনেন, তো তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলো।
1: আসলে বেতারের কথা কি বলবো, আমার মনে হয় যে যত গুণী শিল্পী মানে তৈরি হয়েছেন সেটা অবশ্যই বেতারের মাধ্যমে এবং বিটিভির মাধ্যমে। এই যে মাধ্যমগুলো আমাদেরকে একটা আশার আলো জ্বালিয়ে রাখে যে আমি অনুষ্ঠান করবই, আমাকে ডাকবে এবং সত্যি সত্যি ডেকে ফেলে, এটা আমার কাছে খুব ভালো লাগে। যে আমরা তো সত্যি ব্যস্ত, আমাদের তো সময় কোথায় যে আমরা অনুষ্ঠানে ইয়ে করবো, আমার জন্য তারা অপেক্ষা করে, এটা আমার খুব ভালো।
0: অনেক ধন্যবাদ। এটা আমাদের সরকারি যে বাংলাদেশ বেতারের একটি নৈতিক দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালন করে তারা যাচ্ছে বলেই আমাদের বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি এইভাবে ভাস্বর হয়ে আছে।
1: জি,
0: আমরা বিদায় নেব সুধীমণ্ডলী। তার আগে আমাদের যন্ত্রশিল্পী যারা ছিলেন তাদের নামগুলো একটু বলে নিই। তবলায় ছিল সাধন কুমার, কিবোর্ড জুয়েল আলদিন, গিটার সজল দেওয়ান, বেহালা তৈয়বুর রহমান, বাঁশি ফাইজুর রহমান, পার্কেশন নতুন বল্লভ বিশ্বাস। তো সুলতান আসরবিন জাহান, একদম অনুষ্ঠানে শেষে এসে তোমাকে আরেকবার বলবো, অন্তত একজন অভিভাবক হিসাবে তুমি এই প্রজন্মের অভিভাবকদের উদ্দেশ্যে কি বলতে চাও আমাদের সংস্কৃতি বিকাশ বা চর্চা বা তাদের বাড়িতে চল তৈরি করার ব্যাপারে কি বলতে চাও, তুমি একটু বলো।
1: প্রথমত যেটা, আমি একজন শিল্পী, কিন্তু আমি চেষ্টা করেছি, আমি কিন্তু আমার সন্তানদের শিল্পী বানাতে পারিনি, শিল্পী হিসাবে দেখতে পারিনি, এটা আমার খুব ব্যর্থতা। আমি নিয়ে গেছি ওস্তাদের কাছে, কিন্তু আমি আসলে পারিনি, ব্যর্থ। তো আমি শিল্পী, আমি যেহেতু ব্যর্থ হয়েছি, তাহলে সাধারণ ঘরে কেমন অবস্থা? কিন্তু তবুও আমি বলবো আমার ছেলেরা শিল্পী মনা, এটাই অনেক যথেষ্ট। একসময় নিশ্চয়ই তারা ভালো করে শুনবে, বুঝবে। তো আমি বলবো যে সংস্কৃতি অবশ্যই বাচ্চা কাচ্চাকে, বাচ্চাদেরকে ইন করাতে হবে, সংস্কৃতির মধ্যে রাখতে হবে, তাছাড়া তো ওই যে নেশার জগতে চলে যাবে।
0: একদম, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সঙ্গীত শিল্প, তা যদি সত্যিকারে চর্চা করে আমাদের ছেলেমেয়েদের মধ্যে আমরা সঞ্চারিত করতে পারি, অন্তত ছেলেমেয়েগুলো কেউ বিপথে যাবে না, আমাদের সমাজ একটি সুন্দরভাবে তৈরি হবে। সুধীমণ্ডলী, আমরা শেষ গান শুনবো আমাদের সুলতানা শর্মিন জাহানের, কি গান গাইবে তুমি?
1: আমি এবার গাইছি একদম ভৈরবী রাগের উপরে, গজলাঙ্গের গান, গজলাঙ্গ এ আখি জল মোছুতিয়া।
0: ভুলো ভুলো আমাদের সুধীমণ্ডলী, বুলবুল গ্রন্থে এটা গ্রন্থিত হয়েছিল। এটা ভৈরবী কাওয়ালি, কাওয়ালি মানে এটা আটমাত্রা তাল। কাওয়ালি দুই রকমই হয়, ষোলমাত্রারও হয়, আটমাত্রারও হয়, ছন্দের কারণে। আর নজরুল গীতিকা যে গ্রন্থে, সেখানেও এটা গ্রন্থিত হয়েছিল, কারণ এটার বাণী হিসেবে তখন অসাধারণ এটা জনপ্রিয়তা পেয়েছিল। রেকর্ড হয়েছিল HMV থেকে জুলাই 1931 সালে, একেবারেই নজরুল 26 সালের মানে সময় থেকে উনি সঙ্গীত রচনার মানে মূল কাজটা শুরু করেছিলেন। তো 31 মানে প্রায় তখন খুব নাম হয়েছে ওনার, বিভিন্ন নাটক, বিভিন্ন মঞ্চ নাটকে উনি তখন গান লিখছেন সেই সময়। তো 1931 সালের এই গানটি উনি গাইয়েছিলেন তৎকালীন সময়ের বিখ্যাত শিল্পী ইন্দুবালা, শ্রেণী গজল, যেটা তুমি আগেই বলেছ। স্বরলিপি আমাদের নজরুল একাডেমি থেকে প্রথম এটা বেরিয়েছে। ওমর খৈয়ামকে নিয়ে নজরুল যখন কাজ করছিলেন, ওমর খৈয়ামকে নিয়ে ওমর খৈয়াম গীতি বা রুবাই এরকম অনেক কথা চালু ছিল, তো উনি আদর করে নজরুল বলেছিলেন ওমর খৈয়াম গীতি। তো তার প্রতি কৃতজ্ঞতা থেকে এই অসাধারণ গানটি বাংলা গানের একেবারে গজলের ধারার পরিপূর্ণ একটি রূপ প্রতিষ্ঠিত করেছিলেন কাজী নজরুল। তো সেই গানেরই একটি উদাহরণ।

করেন এটা, তোমার কণ্ঠে আমরা গান শুনবো, এই সাথে সাথে আমরা বিদায় নেব। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা বিদায় নেব আমাদের প্রিয় শিল্পী সুলতানা শর্মিন জাহানের এ আঁখি জলমুছো প্রিয় এই গানটির সাথে সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাঁপা। সঙ্গীত পরিবেশনায় সুলতানা শারমিন জাহান, গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং দোলন চাঁপা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। চিকিৎসা শিক্ষা গবেষণা ও জনস্বার্থ সেবায় অগ্রণী প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের গৌরবোজ্জ্বল 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকাল 11 জুলাই শনিবার শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন অডিটোরিয়াম ঢাকা মেডিকেল কলেজ ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা।

0: আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছো? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
4: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত তত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।
5: নৌযানে ভ্রমণকারী যাত্রী সাধারণের অবগতির জন্য বলছি, কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে উঠবেন না। লঞ্চে ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চে উপরের ডেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন।
4: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত একই অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান মানুষের গান মাটির গান। এতে আজ শুনবেন কুষ্টিয়া অঞ্চলের গান, গ্রন্থনা ও উপস্থাপনায় সেলিনা আক্তার শেলী।

বাংলাদেশ সবুজের এক অপার ক্যানভাস, নদী, পাহাড়, বন আর উদ্যান মিলিয়ে এ দেশ যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত চিত্রপট। কোথাও গভীর ম্যানগ্রোভ বন, কোথাও চিরসবুজ পাহাড়ি ঢাল, কোথাও সমুদ্রের গর্জন, বিস্তৃত চা বাগান, আবার কোথাও খাল বিল নদীনালা ঘেরা চরাঞ্চল, কোথাও শান্ত সমতল ভূমি, আবার কোথাও শহরের বুকে সবুজের শান্ত আশ্রয়। অপরূপ প্রকৃতির জন্য এদেশের মানুষ বেশ আবেগপ্রবণ, যার বহিঃপ্রকাশ ঘটে সঙ্গীতে। গান এদেশের প্রাণ। মাঝি নৌকার দাঁড় টানতে টানতে, জেলে মাছ ধরতে ধরতে, কিষাণ কিষানি ফসল কাটতে কাটতে, গায়ের বধু পুকুর ঘাট থেকে কলসি ভরে জল আনতে, দল ধরে গোসল করতে, কিংবা বিয়ে বাড়িতে মেয়েদের গীত, অথবা হাটবারে গায়ের পথে হাট ফেরত কোনো হাঁটুরে পথিক হয়তো নিজের অজান্তেই গেয়ে ওঠে, আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? প্রিয় শ্রোতা, কদম কেয়া যুথি কেতুকি ও কামিনী ফোঁটা আষাঢ়ের এই রাত্রিতে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার প্রযোজিত আঞ্চলিক গানের গ্রন্থিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান। নানা কথামালায় আজ আপনাদের শোনাব কুষ্টিয়ার আঞ্চলিক গান। আমন্ত্রণ আজকের আয়োজনে। কুষ্টিয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি অঞ্চল। এটি শিল্প, সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত। এটি শুধু সাহিত্য সংস্কৃতি নয়, বরং ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এক সমৃদ্ধ জনপদ, বাংলা সংস্কৃতির প্রাণ। রাজধানী ঢাকা থেকে দূরত্ব প্রায় 230 কিলোমিটার। এর উত্তর পাশ দিয়ে পদ্মা নদী, পশ্চিম পাশ দিয়ে মাথাভাঙা ও ইছামতি নদী প্রবাহিত, দক্ষিণবঙ্গের গড়াই ও কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত। প্রিয় শ্রোতা, আর কথা নয়, চলুন গড়াই নদী নিয়ে শোনা যাক আজকের অনুষ্ঠানের প্রথম গান, কাজলি আহমেদের কথায় সমবেত কণ্ঠে।

লালন শাহ ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়া নামকরণ নিয়ে নানা মতভেদ রয়েছে, তবে সবচেয়ে সমর্থিত মতটি হল একসময় এখানে প্রচুর পরিমাণে পাট উৎপাদন হতো। পাটকে স্থানীয় ভাষায় কোষ্ঠা বা কুষ্টি বলা হয়, যা থেকে কুষ্টিয়া নামটি এসেছে। কুষ্টিয়াকে সাংস্কৃতিক নগরী এবং পাশাপাশি লালন নগরও বলা হয়। এখানে প্রচুর ফসল উৎপাদিত হয়, এর মধ্যে অন্যতম হল ধান, পেঁয়াজ, আলু, তিল, কলা, বিভিন্ন ধরনের সবজি এবং ফল। এখানে দেখার মতো রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহের কুঠিবাড়ি, ছেউরিয়ায় অবস্থিত বাউল সাধক লালন সাঁইজির মাজার, যা সারা বিশ্বের আধ্যাত্মিক ও লোক সংস্কৃতি প্রেমীদের মিলন মেলা, প্রমত্তা পদ্মা নদীর উপর নির্মিত ব্রিটিশ আমলের হার্ডিন্স ব্রিজ, টেগোর লজ, মোহিনী মিল, ঝাউদিয়া শাহী মসজিদ, যুগিয়া তাঁতিপাড়া সহ আরও অনেক দর্শনীয় স্থান এখানে রয়েছে। প্রিয় শ্রোতা, এবারে সওদাগর বন্ধুর কথা শুনব পাপিয়া পারভিনের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, শুনছেন ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার প্রযোজিত আঞ্চলিক গানের গ্রন্থিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান। আজ শুনছেন কুষ্টিয়ার আঞ্চলিক গান। বলা হয় বাংলাদেশের সবচাইতে সুখী মানুষের বসবাস কুষ্টিয়ায়। স্থানীয়দের সহজ সরল জীবনধারা ও সমন্বয়ধর্মী জীবনবোধ এখানকার অন্যতম বৈশিষ্ট্য। কোন জাতি কতটা সভ্য তা নির্ভর করে তার শিল্প ও সংস্কৃতির উপর। কুষ্টিয়ার মানুষ অত্যন্ত সংস্কৃতমনা ও প্রগতিশীল। এদের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দেখা যায়। এখানকার সংস্কৃতির কিছুটা নিজস্বতা রয়েছে। বাউল সঙ্গীত, লোকসঙ্গীত, সাহিত্য ও বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব বিশেষভাবে উল্লেখযোগ্য। আশেপাশের সব জায়গাতেই দেখা যায় লালনগীতি কিংবা বাউল চর্চা।

কুষ্টিয়া অঞ্চলের মানুষ খুবই মিষ্টি ও স্পষ্ট উচ্চারণে কথা বলে, অতিথিপরায়ণ এবং নতুনদের সাথে দ্রুত মিশে যেতে পারে। এখানকার স্পেশাল কুলফি মালাই, মিষ্টি, তিলের খাজা সারা দেশ জুড়ে অত্যন্ত জনপ্রিয়। বেশ কিছু ঐতিহ্যবাহী খাবারেরও প্রচলন রয়েছে এখানে। এর মধ্যে মাসকলাই ডালের খিচুড়ি, কুমড়ো ভাপা চিংড়ি, কই মাছের পাতুরি, আনারসের খাট্টা, সেমাই সুজির ঝাল পিঠা ও খেজুর গুড়ে কাউনের চালের ক্ষীর উল্লেখযোগ্য। কোন একটি দেশের মাটি, পানি, আবহাওয়া ও মানুষের সৃজনশীলতা মিলে কোনো পণ্য তৈরি হলে তাকে বলা হয় সেই দেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য। কুষ্টিয়ায় স্বীকৃত তিনটি জিআই পণ্য হল তিলের খাজা, কুমারখালীর বেডশিট এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল, আর লালন সাইজের গান তো বিশ্বজোড়া। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের সবশেষ গানটিও শোনা যাক সমবেত কণ্ঠে।

আঞ্চলিক গান আমাদের শেকড়ের প্রাণ, তাই আসুন বেশি বেশি আঞ্চলিক গান শুনি এবং ছড়িয়ে দেই বিশ্বব্যাপী। আগামীতে আবারও কথা হবে অন্য কোনো অঞ্চল অঞ্চলের গান নিয়ে। সে পর্যন্ত সবার মঙ্গল কামনায় আজকের মতো বিদায়।

0: প্রেসক্রিপশন সার্ভিস নিবেদিত একই অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান মানুষের গান মাটির গান এখানেই শেষ হল। এতে আজ শুনলেন কুষ্টিয়া অঞ্চলের গান। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন সেলিনা আক্তার শেলি, সম্পাদনায় আশরাফুল আলম, তত্ত্বাবধানে ফারজানা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সারোয়ার মোর্শেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী কুমার বিশ্বজিৎ, প্রথম গানের গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ, সুর করেছেন শেখ সাদী খান।

শ্রোতা বন্ধুরা, আধুনিক গান শুনছেন শিল্পী কুমার বিশ্বজিতের কণ্ঠে। শিল্পী কণ্ঠে এবারের গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আব্বর রূপু।

0: শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন কুমার বিশ্বজিৎ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় 10টি পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন আজ এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী নির্দেশিত 10টি পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক দুর্যোগ কবলিত এলাকার খোঁজখবর নিচ্ছেন এবং সংশ্লিষ্টদের পরিস্থিতি তদারকি করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তারেক রহমান ক্ষয়ক্ষতি নিরূপণ, দ্রুত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংসদ সদস্যদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। মাহদী আমিন জানান, দুর্যোগ কবলিত এলাকায় ইতোমধ্যে 1057টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, সেখানে 12,000-এর বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। জিআর কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 5টি জেলার জন্য 2,15,00,000 টাকার নগদ অনুদান এবং 3,450 মেট্রিক টন চাল দুর্গতদের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী উপদেষ্টা আরও বলেন, দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিশু খাদ্য এবং 3 বেলা খাবার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে প্রায় 5 দিন ধরে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন প্রধান নদ নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজধানীতে আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এর ফলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢল এবং জলাবদ্ধতায় চট্টগ্রাম জেলার অন্তত 4,50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। এদিকে টানা ভারী বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় রাঙামাটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। এ পর্যন্ত জেলার 40টি আশ্রয়কেন্দ্রে 3,524 জন মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। এদিকে বন্যা প্লাবিত এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখাসহ ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন HSC পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক আদেশে একথা জানানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার বিষয় নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি মাধ্যম। তিনি আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, রাজনীতি যে কেবল ক্ষমতা ভোগের বিষয় নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা প্রমাণ করেছেন। জুলাই স্মৃতি জাদুঘর খুব শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি আজ কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান। নিতাই রায়চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়ামের মোকাবেলা করবে। আজ বাংলাদেশ সময় রাত 1টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ম্যাচটি শুরু হবে। গতরাতে বস্টনে প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 2-0 গোলে মরক্কোকে পরাজিত করে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উন্নীত হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 10টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের অবস্থান পাঠানো তো সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকালে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথপাথেয় অনুষ্ঠানে অপচয় রোধ সম্পর্কে বলবেন মাওলানা আব্দুজ জাহের মাহমুদ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানায় সকাল 7:20। চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও জনস্বার্থ সেবায় অগ্রণী প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের গৌরবোজ্জ্বল 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী 10 এবং 11 জুলাই 2026 দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ডিএমসি ডে 2026 অনুষ্ঠিত হবে। আজ এবং আগামীকাল আগামীকাল শনিবার 11 জুলাই ডক্টর শহীদ শামসুল আলম খান মিলনায়তন অডিটোরিয়াম ঢাকায় মেডিকেল কলেজ এর ঢাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে আয়োজিত অনুষ্ঠানমালায় উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, শশা কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bdt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 MHz, FM 106 MHz। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10:35। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন শুনবেন বেলা 2:45। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35।
2: পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05। সুর তরঙ্গ প্রচারিত হবে বিকেল 4:25। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনতে পাবেন বিকেল 5:10। সোনালী ফসল সন্ধে 6:05 শুনবেন। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার শুনতে পাবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 রয়েছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমীবেশ শুনতে পাবেন রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত 10টায়। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান প্রচারিত হবে রাত 10:20। এছাড়া এখন 90 MHz রাত 12:15 নিশীথ অনুষ্ঠানে শুনবেন নাটক জরুরি নিয়োগ। FM এর অনুষ্ঠানমালায় রয়েছে FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় বন্ধুরা, জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা এই অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 MHz, FM 90 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জ এ। এখন শুনবেন পবিত্র কুরআন তেলাওয়াত ও তরজমা।
3: أعوذ بالله من الشيطان الرجيم

বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবারও বলছি, এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 23.1 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 98% এবং সন্ধে 6টায় 95%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5টা বেজে 19 মিনিটে, অস্ত যাবে 6টা বেজে 49 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106, 102 ও 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: তিলাওয়াতকৃত আয়াতসমূহ মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়েত দান করবেন তাদের ঈমানের বদৌলতে, তাদের বাসস্থান সুখময় জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র। আর সেটাই তাদের অভিবাদন হবে, সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য।
2: এতক্ষণ পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: ബിസ്മില്ലാഹി റഹ്മാനി റഹീം. അസ്സലാമു അലൈക്കും. ബംഗ്ലാദേശ് ബേതാർ, ഢാക്ക. সকাল 6টা, আজ শনিবার, 27 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 25 মুহররম 1448 হিজরি, 11ই জুলাই 2026 খ্রিস্টাব্দ।
1: শুভ সকাল। সুন্দর এই সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90, FM 106 এবং FM 102 মেগাহার্টজে। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মিরাশফাক হোসাইন এবং ফাতেমা জীবননেসা মুনিয়া।
0: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সোলেমান হোসেন খান, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ রফিকুল ইসলাম ও শাকিল আহমেদ।
1: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরোয়ার মির্জা।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, আজ সূরা রাত এর 41 আয়াত থেকে 43 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।